আজ শনিবার, 14ই ভাদ্র 1948 শকাব্দ, 5ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 18ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:21 58 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 5:48 38 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ।
1: বিচ্ছেদ অপেক্ষা অধিক দুঃখকর অবস্থা নাই। বিচ্ছেদের মধ্যে আমরা স্থির থাকিতে পারি না। আমরা তীব্রভাবে জীবনে চরিতার্থতা এবং পতিত অবস্থা হইতে উদ্ধার কামনা করি। আমাদিগকে এই দ্বৈত ও বিচ্ছেদের চেতনাকে উহার শেষ অবধি পর্যন্ত অতিক্রম করিয়া উহার বাহিরে যাইতে হইবে। আমাদের কণ্ঠে ধ্বনিত হইতেছে চিরযুগের এই প্রার্থনা, অসত মা সদগামায়, তমস মা জ্যোতির্গামায়, মৃত্যুর মা অমৃতঙ্গামায়। অর্থাৎ আমাকে অসৎ হইতে সতে লইয়া যাও, অন্ধকার হইতে আলোকে লইয়া যাও, মৃত্যু হইতে অমৃতে লইয়া যাও। বৌদ্ধিক চেতনার দরুন আমাদের হৃদয়ে ক্ষত উৎপন্ন হইয়াছে, কিন্তু সৃষ্টিকারিণী পূর্ণ চেতনা এই ক্ষত নিরাময় করিবে। আমরা যদি বৌদ্ধিক চেতনার স্তরে পড়িয়া থাকি এবং স্বার্থ সংসার লইয়াই সন্তুষ্ট থাকি, তাহলে আমরা হইতেছি একো জন্মা এবং তখন বিনা আয়াসে ও বিনা সংকল্প উদ্দেশ্যহীনভাবে আমাদের জীবন যাপিত হয়। কিন্তু যাহাদের জটিল উদ্দীপ

0: অনাময় ব্যক্তিত্ব সংশয় ও আধ্যাত্মিক সংকটের চক্রে খণ্ডিত হইয়া পুনরায় সম্মিলিত উজ্জীবিত ও অখণ্ডীকৃত হয়, তাহারায় দ্বিজন্মা দ্বিজ। মানুষ তাহার বৌদ্ধিক চেতনার দ্বারা বিষয়ী ও বিষয়ের ভেদ গ্রহণ করিতে পারে, তাই প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াও প্রকৃতির অপরিহার্য নিয়মের অধীন হইয়াও এবং উহারই কতকগুলি স্বাভাবিক কর্মপ্রেরণার দ্বারা সঞ্চালিত হইয়াও মানুষ স্বয়ং অপ্রকৃতি, সে প্রকৃতি হইতে পৃথক চিদাত্মা। মানুষ নিজেকেও অতিক্রম করিয়া যাইতে সমর্থ, কারণ তাহার নিজেকে নিজের বিষয় করিবার ক্ষমতা আছে। প্রকৃতির জগৎ এবং তদ্বহিস্থ জগৎ উভয়ের সহিত মানুষের সাজাত্ম রহিয়াছে। উপনিষদে সংসার ও মোক্ষের ভেদ স্বীকৃত হইয়াছে। বৌদ্ধগণ কর্ম ও নির্বাণের ভেদ অর্থাৎ বিষয় জগতের নিয়ামক তত্ত্ব এবং বিষয়াতীত তত্ত্বের মধ্যে পার্থক্য স্বীকার করেন। হাইডেগারের মতে সত্তা ও অস্তিত্ব পরস্পর হইতে ভিন্ন। মানুষ যদি তাহার অস্তিত্বের গণ্ডি অতিক্রম করিতে না পারে, তাহা হইলে তাহার অদৃষ্টে মৃত্যু ও শূন্যতার দণ্ডভোগ অনিবার্য। মানুষকে প্রথমে এই রিক্ততা, অভাব অথবা মাধ্যমিক বৌদ্ধদের শূন্যের উপলব্ধির মধ্য দিয়া যাইতে হইবে। অবশ্য এই উপলব্ধি স্বয়ং পরমপুরুষার্থ নহে, কিন্তু এই উপলব্ধিকে অতিক্রম করিয়া সংসারে বাহিরে যাওয়াই এই উপলব্ধির উদ্দেশ্য। মানুষ কি সত্তাকে প্রাপ্ত হইবে অথবা হইবে না, সে কি শূন্যতাকে বিনাশ করিয়া তাহার বাহিরে যাইবে অথবা শূন্যতায় কি তাহাকে বিনাশ করিবে, এই সমস্যাকে উপলব্ধি করায় বিভীষিকার অনুভূতি। ব্যক্তি যখন ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হইতে প্রতি নিবৃত্ত হয়, যখন সে সংসার জাল ছিন্ন করিয়া সত্তার কেন্দ্রস্থলে প্রবেশ করে, যখন বিষয়ের জগৎ তাহার দৃষ্টি হইতে দূরে সরিয়া যায়, তখন সে চিদাত্মার সত্তা সম্বন্ধে নিশ্চিত জ্ঞান লাভ করে, যাহা বিষয় নহে, যাহা কোনো কালান্তপাতী অস্তিত্ববান পদার্থ নহে, যাহা কালানুস্যূত হইয়াও কালাতীত। তখন সে উপলব্ধি করে যে কাল ও মৃত্যুই সবকিছু নহে, কালপ্রবাহের চক্ষেও ধূলি নিক্ষেপ করা সম্ভবপর এবং বুদ্ধ এবং খ্রিস্টের সহিত একসঙ্গে বলিতে পারা সম্ভবপর যে আমি জগৎকে পরাভূত করিয়াছি। স্বীয় সসীমতা ও কালিকতা সম্বন্ধে মানুষের যে চেতনা আছে, উহার গর্ভে অনন্ততার চেতনাও নিহিত। শূন্যের তিক্ত অর্থকে সাক্ষাৎভাবে উপলব্ধি করিয়া আমরা সেই সত্তার আলোককে প্রাপ্ত হই যাহার মধ্যে অস্তিত্ব নিবাস করে।
1: শুনলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ। সুভাষিত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি মীরা দাশগুপ্তের কণ্ঠে।

সমবেত কণ্ঠের এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের সঙ্গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, ফসলে মাকড়ের সমস্যা ও তার প্রতিকার নিয়ে বলবেন কিঙ্কর সাহা। 6:40 আপনার স্বাস্থ্য, রক্তাল্পতা রুখতে পুষ্টি সম্পর্কে বলবেন শ্রীপর্ণা রায়বর্মন। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতি সোম। 8:00 জানা অজানা, মায়া সভ্যতায় বিজ্ঞানের চর্চা বিষয়ে বলবেন দীপঙ্কর বসু, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 তুবরি, থাকছে নাটিকা চেনা মানুষ, রচনা নিরূপ মিত্র, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 কীর্তন পরিবেশন করবেন পলাশ সরকার। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন কল্যাণজিৎ দাস। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:30 শিক্ষক দিবস উপলক্ষে বাইরে থেকে রেকর্ড করে আনা বিশেষ অনুষ্ঠান। 10:15 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনা সৈকত গুপ্ত এবং স্বাগতা মুখোপাধ্যায়। বেলা 12:00 বাংলার মুখ। 12:30 অতুলপ্রসাদ রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গান। 1:00 রম্যগীতি। 1:45 মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান পেশা হিসেবে শিক্ষকতা বিষয়ে গুরুপদ সোরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 5:30 গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান, পূর্ব মেদিনীপুরের তমলুকের পদুম্বাসান গ্রাম থেকে রেকর্ড করে আনা নানান অনুষ্ঠান। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন পুলিন চন্দ্রমান্ডি ও সহশিল্পীবৃন্দ। তারপর থাকছে কথিকা শিক্ষকতা পেশা ও দায়িত্বের সেকাল ও একাল, বলবেন মঙ্গল মুর্মু। সবশেষে লোকগীতি পরিবেশন করবেন কার্তিক মুর্মু, অন্নারানী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষিকাজের জন্য জল হওয়ার খবরের পর শুনবেন কিষাণ বাণী। থাকছে জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মেঘলা সেনের সাক্ষাৎকার। 7:10 কৃষক ও তার পরিবার, দাঁত ও দাঁতের যত্ন বিষয়ে ডাক্তার অয়ন মজুমদারের সাক্ষাৎকার। 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম উপস্থাপনা নবনীতা রাহা। 9:00 নজরুল গীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত। 9:15 আধুনিক গান শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। 9:30 মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন বুদ্ধদেব গুহের সাক্ষাৎকার, আলাপচারিতায় বামা প্রসাদ মুখোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় কার্যক্রম। 11:00 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন দেবারতি সোম। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতি সোম। 6:35 রামচরিতমানস, শুনবেন 224 পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা কিংসুক ঘোষ। 8:30 নজরুলগীতি মহুয়া ভট্টাচার্যের কণ্ঠে। 9:10 রসধারা। 10:15 অঞ্জুমান। বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 11:25 নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 12:00 এবং 12:20 সুরভি উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহা কাসা উপস্থাপনা সৈয়দ আয়াজ আহমেদ, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা উজমা জাহাঙ্গীর, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে শিক্ষকদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও পোল্যান্ড সাইবার নিরাপত্তা ও মহাকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একাধিক চুক্তির লক্ষ্যে আলোচনা চালাচ্ছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে এ পর্যন্ত 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এদিকে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 1295। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় গতরাতে জন্মাষ্টমী উদযাপিত হয়, আজ নন্দোৎসবের আয়োজন করা হয়েছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ এর শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে গোটা দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় শ্রীমতী মুর্মু ডক্টর রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে এক অনন্য সাধারণ শিক্ষক হিসেবে বর্ণনা করেন। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকরা তাদের সুপরামর্শ ও দিশানির্দেশের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সে কথাও রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন। পাশাপাশি শিক্ষকদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষাদানে নতুন উদ্ভাবনী পদ্ধতি অবলম্বন করতে হবে, গ্রহণ করতে হবে আধুনিক প্রযুক্তিকেও। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে

0: 41 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের 2 জন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। এছাড়াও রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকের 21 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন। নিউ টাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে এই পুরস্কারে সম্মানিত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম কলেজটি প্রতিষ্ঠা করেন। শিক্ষক দিবসের সঙ্গে এবার কলেজের শতবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব বিষয়ে পরীক্ষার্থীদের জন্য UGC নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর এই 3টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা UGCnet.ta.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের লগ ইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ইংরেজির পরীক্ষা 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে নেওয়া হবে। একই দিনে দ্বিতীয় শিফটে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে কমার্সের পরীক্ষা। সমাজতত্ত্বের পরীক্ষা হবে 10 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রথম শিফটে। উল্লেখ্য, 2026 জুনে ওই পরীক্ষায় 3টি প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগ ওঠার পর NTA ফেরেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। হৃৎপিণ্ডের ভাল্ব ও হৃদরোগের সমস্যার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ের একাডেমিক সম্মেলন ইন্ডিয়া ভাল্ভস 2026 যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গোয়া যাচ্ছেন। আগামীকাল তিনি গোয়া সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন বিভাগের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত করবেন। এছাড়াও মাদক সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনেও তার বক্তব্য রাখার কথা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং ক্লিন কোলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তির লক্ষ্যে কাজ করে চলেছে। এই উদ্যোগগুলি দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওয়ারশয় গতকাল পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2024 সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।
1: We are working on agreements including cyber security, space, clean coal, classified information, critical minerals, and I'm confident that they will add both texture and substance to our ties. On people-to-people exchanges, I'm glad to announce that the second edition of the Jam Sahib Memorial Youth Exchange Program will be taking place in October.
0: এদিকে পোল্যান্ডের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়ন এবং প্রতিরক্ষা, মহাকাশ ও জাহাজ নির্মাণ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরপাবানে বিধ্বস্ত নেপালের ত্রিশূরী বাজার এলাকা থেকে একটি 5 বছরের শিশুসহ আরও 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, 275 জন ভারতীয় এখনও নিখোঁজ, 1907 জন নিরাপদে চীন থেকে নেপালে এসেছেন, তিব্বত স্বশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। শ্রী জয়সওয়াল আরও বলেন, কাঠমান্ডুতে ভারতের দূতাবাস উদ্ধার হওয়া ভারতীয়দের বিমানে করে দেশে পাঠানোর জন্য সব রকমের

0: তাদের উদ্যোগ নিয়েছে। গত মাসের 26 তারিখে নেপালের এই ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সে দেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। নেপাল সরকারের প্রয়োজন মাফিক ভারত সব রকমের সহযোগিতা করে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানান।
1: 166 Indian nationals have been rescued in Nepal. I also wish to add here that so far 1907 Indian nationals have safely crossed into Nepal from China, and as per official sources in China, there are no Indian travelers who are stranded in the Tibet Autonomous Region in China. So any Indian national who was there has left China or Tibet Autonomous Region.
0: এদিকে নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 1295। সবচেয়ে বেশি 359টি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে। সেদেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে এখনও প্রায় 5000 মানুষ নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলেছে। উদ্ধার করা হয়েছে 12,000-এরও বেশি মানুষকে। এদিকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে নেপালের ত্রিশূলি 3-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে 10 দিন পর গতকাল দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। শিলংয়ের ভেতর তরতের আওয়াজ পাওয়ার পরে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছিল। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় গতরাতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। উত্তরপ্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে এই উপলক্ষে বিশেষ সমারোহের আয়োজন করা হয়। অসংখ্য ভক্ত সেখানে সমবেত হন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পূর্ব কৈলাসের ইসকন মন্দিরে এই উপলক্ষে এক প্রার্থনা সভায় যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেচেদার ইসকন মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুরে গোরক্ষনাথ মন্দির, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ভোপাল এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জয়পুরের ইসকন মন্দিরে মধ্যরাতে জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় নন্দোৎসবের আয়োজন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে গোকুলের রাজা নন্দ যে উৎসব পালন করেছিলেন তার স্মরণেই এই নন্দোৎসব উদযাপিত হয়ে থাকে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে মাদার টেরেসার 30তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় মাদার হাউসে বিশেষ প্রার্থনা সভা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সারাদেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ফসলে মাকড়ের আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
1: বর্তমানে একটা বিরাট সমস্যায় দাঁড়িয়েছে কৃষক বন্ধুদের মধ্যে, যে মাকড় শব্দটা আমরা শুনেছি এইভাবেই যে পোকা মাকড়, কিন্তু পোকা এবং মাকড় দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এবং মাকড়ের সঙ্গে পোকার অনেকটা ডিফারেন্স থাকে। পোকার যেমন তিন জোড়া পা থাকে, মাকড়ের কিন্তু চার জোড়া পা থাকে। পোকা যেমন উঠতে পারে, ওদের উইং থাকে, মাকড়ের কিন্তু উইং থাকে না। পোকার দেহটা তিনটে ভাগে ভাগ থাকে, মাথা, ধর এবং বুক, এই তিনটে ভাবে ভাগ করা থাকে। মাকড়ের কিন্তু দুটো ভাগে ভাগ থাকে, এবং মাকড় হচ্ছে একটা সম্পূর্ণ প্রাণীজগতের স্বতন্ত্র সদস্য, এর সাথে কোনো রকমের মিল নেই, মাকড়ের সাথে পোকার কোনো ধরনের মিল নেই। আবার অনেকের ধারণা মাকড় এবং মাকড়সা বোধ একই জিনিস, সম্পূর্ণ ভুল। মাকড় এবং মাকড়সা সম্পূর্ণ আলাদা জিনিস, এবং বর্তমানে যেহেতু বিশ্ব উষ্ণায়ন, আমরা যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলছি, এই বিশ্ব উষ্ণায়নের ফলে দিন রাতে তাপমাত্রা বিশাল একটা হেরফের থাকছে। আমরা আগেকার সময়ে কখনোই ফেব্রুয়ারি মাসে কিন্তু টেম্পারেচার 35 কাছাকাছি কিন্তু আমরা দেখিনি, কিন্তু বর্তমানে 35 কাছাকাছি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, তার ফলে একটা বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে, যার ফলে এই যে শোষক গোত্রীয় যে সমস্ত পোকা আছে, মাকড় আছে, এদের কিন্তু আক্রমণের তীব্রতা এখন অনেকটা বেড়ে গেছে। আজ থেকে 10-15 বছর আগে কিন্তু অতটা তীব্রতা ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে রাসায়নিক সার যে পরিমাণে ব্যবহার করি, যে নাইট্রোজেন গঠিত সার, আগেকার সময় সমস্ত চাষটা হতো কিন্তু জৈব পদ্ধতিতে, বা সমস্ত চাষ হতো, হাল চাষ করতো কৃষকের পরিবারে, কিন্তু সবার মধ্যে কিন্তু একজোড়া দুজোড়া করে হাল চাষের বলদ থাকতো, কিন্তু বর্তমানে হচ্ছে মেকানাইজেশন, যন্ত্রপাতির মাধ্যমে সমস্ত চাষ হচ্ছে। এবং বর্তমানে যে সমস্ত আমাদের যেহেতু অনেক সদস্য সংখ্যা বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, যার ফলে আমাদের সবার জন্য খাওয়ারের যোগান দিতে হবে। একটা সময় ছিল দেশি জাত, পরবর্তী 60-এর দশকের পরে উচ্চ ফলনশীল জাত আসলো, যেগুলি সম্পূর্ণভাবে নির্ভর করে কিন্তু এই সমস্ত বস্তাবন্দি এই রাসায়নিক সারের উপরে তাদের উৎপাদন নির্ভর করে। তাহলে এই সারের পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে এই আক্রমণ কিন্তু মাকড়ের আক্রমণ বা অন্যান্য পোকারও আক্রমণ অনেকটা বাড়বে, এইটা একটা কারণ। আর হচ্ছে যে আমাকে সব সময় কিন্তু জৈব পদ্ধতির মাধ্যমে, যে গোবর সার যেটা বলছিলাম, বা যেহেতু গরু নেই এখন, আমাকে ভার্মি কম্পোস্ট বা পোলট্রি সার বা আমাদের ধৈঞ্চা চাষ করে জমির উর্বরতা শক্তিটা কিন্তু বাড়াতে হবে, তাহলেই কিন্তু এই সমস্ত রোগ পোকা বা মাকড়ের আক্রমণ অনেকটা কমবে। বর্তমানে আমরা দেখেছি যে শত্রু হিসাবে যে সমস্ত মাকড়ের আক্রমণ, তার মধ্যে চার ধরনের মাকড় আছে। একটা হচ্ছে টেট্রাচিডি, লাল জাতীয়, যারা এটাকে স্পাইডার মাইট বলি। স্পাইডার মাইট কেন বলি? কারণ হচ্ছে এরা মাকড়সা যেরকম ভাবে জাল বুনতে পারে, স্পাইডার মাইট সেটাও পাতার উপরে বা ফুলের মধ্যে। যারা গাঁদা ফুলের চাষ করবেন, দেখবেন যে গরমের সময় অনেক ধরনের বেলুনের মতো লাল হয়ে থাকছে সেই মাকড়ের আক্রমণ ফলে। এবং যেহেতু এরা বেলুনের মতো ফর্ম করে, মাকড়সা জালের মতো তৈরি করে, সেখানে কিন্তু এই আক্রমণ, এটা হয় লাল পোকা, লাল মাকড়, সিঁদুরে পোকা। আমাদের কৃষক বন্ধুরা খুব পরিচিত হচ্ছে সিঁদুরে পোকা হিসাবে, ওরা চেনে সিঁদুর একচুয়ালি পোকা না, মাকড়, এটা একটা। তারপরে হচ্ছে টেনিউপালপিডি, বা যেমন গোয়াভা চাষ যারা করছে, বারুইপুরে বিস্তীর্ণ এলাকা আমাদের, এ পেয়ারা চাষ করছে, সেটা করছে। এবং সেই ফলের ক্ষেত্রে বা অন্যান্য লেবু জাতীয় ফলের মধ্যে এই স্কারলেট মাইটের কিন্তু আক্রমণটা হচ্ছে, এটা হচ্ছে টেনিউপালপিডি ক্ষেত্রে। এই দু ধরনের আছে। তাছাড়া আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে, যেমন লিচি, বর্তমানে লিচি চাষ করতে গিয়ে দেখেছি ভ্যালভেটে গ্রোথ হয়ে যাচ্ছে পাতার মধ্যে, বা যারা নারকেলের চাষ করছেন, ডাব দেখবেন বাজারে যখন কিনে খাবেন, তখন দেখবেন যে ডাবের উপর অংশটা অনেকটা লালচে কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা একমাত্র সম্ভব হয়েছে এটা কিন্তু মাকড়ের আক্রমণের ফলে, এবং সেটা একটা এক ধরনের মাকড়, গল মাইট বলি, গল মাইট, যেহেতু গল। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন আম বা অন্যান্য ক্ষেত্রে গল ফর্মেশন করে পাতার মধ্যে, যার জন্য গল মাইট বলি। আরেকটা হচ্ছে আমাদের হলুদ মাইট, ইয়েলো মাইট বলি, যেটা লঙ্কা চাষ। আমাদের বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের ভাঙর বা কুলতলি, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বা নদিয়ার কিছু কিছু জায়গাতে যারা লঙ্কা চাষ, সমস্ত জায়গাতে হয়, এগুলি হচ্ছে পকেট, এই জায়গাগুলিতে লঙ্কা চাষে মার খাচ্ছে। একটাই কারণে, যে এই মাকড়ের ইয়োলোমাইটের জন্য বা তন্তু জাতীয় ফসল, সেই ক্ষেত্রে কিন্তু এই মাকড় আক্রমণ। তন্তু জাতীয় ফসল আমাদের পাট চাষ হয়, পাটের মধ্যে দু ধরনের মাকড়, একটা লাল মাকড়, একটা হচ্ছে এই হলুদ মাকড়। এই দু ধরনের পথে এবং হলুদ মাকড় হয় উপরের দিকের অংশে, তাছাড়া পশ্চিমবঙ্গের চা শিল্প যেখানে হচ্ছে উত্তরবঙ্গে সেখানেও কিন্তু মাকড় আক্রমণ। তাহলে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মাকড়ের আক্রমণ হচ্ছে তাতে কিভাবে আমরা নিস্তার পাবো, কৃষক বন্ধুদের একটা ধারণা থাকে কিভাবে আমরা পাবো। এর জন্য সবটাই করতে হবে সিস্টেমেটিক্যালি, সিস্টেমেটিক্যালি চাষ করতে হবে, একদম সুন্দরভাবে জৈব চাষ, জৈব পদার্থ দিতে হবে, জৈব জীবাণু একসঙ্গে দেওয়া যাবে, জৈব জীবাণু রাসায়নিক সার একসঙ্গে দেওয়া যায় না, সেটা আপনারাও জানেন। তাহলে সেই ক্ষেত্রে একটা, সেকেন্ড হচ্ছে সহনশীল জাত নির্বাচন করতে হবে সব চাষের ক্ষেত্রে, সেইটা একটা। থার্ড হচ্ছে যতটা পারবেন একটু স্পেসিংটা গাছ থেকে গাছের দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অনেক অংশে আক্রমণ কম হবে এবং দরকার ছাড়া কখনোই রাসায়নিক কীটনাশক দেবেন না। রাসায়নিক কীটনাশকের মাত্রা যেন ঠিক থাকে সেটা দেখবেন, বিকেলের দিকে যেন মাকড়ের জন্য বা অন্যান্য পোকার জন্য আপনি ওষুধ স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনিও সুখে থাকবেন, ভালো থাকবেন, আপনার উৎপাদন বৃদ্ধি পাবে, সব দিক থেকে ঠিক থাকবে।
0: এতক্ষণ শুনলেন ফসলে মাকড়ের আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। একটি সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন জেলাগুলির দু একটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর, এর সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, রক্তাল্পতা রুখতে পুষ্টি। এই নিয়ে একটি কথিকা বলছেন পুষ্টিবিদ শ্রীপর্ণা রায় বর্মন।
2: বর্তমানে আমাদের দেশে রক্তাল্পতার সমস্যা যে হারে বাড়ছে তা আমাদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। ছোট শিশু, বিশেষত 5 বছর বয়স পর্যন্ত, কিশোরী কন্যা, সন্তান সম্ভবা ও প্রসূতি মহিলা, এদের একটা বিরাট অংশই রক্তাল্পতার শিকার। সহজ ভাষায় বলতে গেলে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সেই অবস্থাকে রক্তাল্পতা বলে। আসুন জেনে নিই রক্তাল্পতার লক্ষণগুলি কি কি। যেমন, ফ্যাকাশে চেহারা, চোখের কোল, জিভ, ঠোঁট ও হাতের তালু ফ্যাকাশে হয়ে যাওয়া, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, মনোসংযোগের অভাব, খিদে কমে যাওয়া, মাথা ঘোরা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এইসব সমস্যা হয়ে থাকে। গুরুতর রক্তাল্পতায় হাতের নখ চামচের মতো হয়ে যায়, তার থেকে মুখ ও পা ফুলেও যেতে পারে। রক্তাল্পতা নানা কারণে হতে পারে। মূলত আমাদের দেশে রক্তাল্পতার প্রধান কারণ হল খাবারে আয়রন, ফোলিক অ্যাসিড, ভিটামিন সি ও প্রোটিনের ঘাটতি। এছাড়াও ম্যালেরিয়া, জিয়ার্ডিয়া, কৃমির সংক্রমণ, বিশেষত হুকৃমি, আমাশা, অশ্ব, অপরিচ্ছন্ন পরিবেশ, এইসব সমস্যার জন্য রক্তাল্পতা হতে পারে। মহিলাদের ঘন ঘন সন্তান হলে রক্তাল্পতা হওয়ার আশঙ্কা থাকে। সন্তান সম্ভবা মহিলা রক্তাল্পতায় ভুগলে কম ওজনের সন্তান, মৃত সন্তান, প্রসব, এমনকি মায়ের নিজেরও মৃত্যুর আশঙ্কা থাকে। তবে দেখা যাক পুষ্টিজনিত কোন কোন সমস্যা রক্তাল্পতার জন্য দায়ী। আমাদের দেশে শস্যজাতীয় খাবারই বেশি খাওয়া হয়। শস্যজাতীয় খাবারে ফাইটিক অ্যাসিড ও অক্সালিক অ্যাসিড থাকে, যা খাদ্যে থাকা আয়রন শরীরে শোষণে বাধা দেয়, ফলে শরীরে আয়রনের ঘাটতি হয়। এছাড়াও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, ডিম, দুধ, ডালজাতীয় খাবার ও ভিটামিন সি, যা শাকসবজি, লেবুজাতীয় ফল, আমলকি, পেয়ারা, টমেটো, পাতিলেবু এইসবে থাকে, এর অভাবেও খাবারের আয়রন শরীরে ঠিকমতো শোষিত

0: হতে পারে না। তাই আপনার প্রতিদিনের খাবারে যথেষ্ট পরিমাণে সবুজ শাকসবজি, যেমন নটে, পালং, সজনে, পুঁই, ফুলকপির পাতা, কচুর শাক, খেজুর, গুড়, অঙ্কুরিত ছোলা মুগ, চিড়ে মুড়ি, ছোলার ছাতু, বরবটির বীজ, সয়াবিনের বড়ি, ছোট মাছ, গেরি গুগলি, চীনাবাদাম ও ভিটামিন সি সমৃদ্ধ মৌসুমি ফল রাখুন। এগুলির সাথে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া উচিত ও প্রতি ছ মাস অন্তর কৃমিনাশক ওষুধ খান। দেখা গেছে সন্তান সম্ভবা মায়ের খাবারে যথেষ্ট আয়রন থাকলে শিশু জন্মাবার সময় মায়ের থেকে তার শরীরে ভালো পরিমাণ আয়রনের সঞ্চয় নিয়েই জন্মায়, যা 4 থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুর শরীরে রক্ত তৈরি করতে সক্ষম। তাই 6 মাস বয়স থেকে তাকে মায়ের বুকের দুধের সাথে ঘরে তৈরি আয়রন সমৃদ্ধ পরিপূরক আহার দেওয়া উচিত। কিছু প্রচলিত ধারণা আছে, যেমন কাঁচকলা, থোর, মোচা, ডুমুর খেলে শরীরে রক্ত তৈরি হয়, কিন্তু এই ধারণাটি সঠিক নয়, কারণ এগুলিতে এমন কিছু উপাদান থাকে যা শরীরে আয়রন শোষণে বাধা দেয়। তাই রক্তাল্পতায় ভুগলে এই খাবারগুলি না খাওয়াই ভালো। আবার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে চা বা কফি খাবেন না। চা ও কফিতে থাকা ট্যানিন ও ক্যাফিন শরীরে খাবারের আয়রন শোষণে বাধা সৃষ্টি করে। সবুজ শাকপাতা খাওয়ার সময় পাতিলেবু মিশিয়ে খেলে শরীরে আয়রনের শোষণ বাড়ে। শরীরে আয়রনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ ও স্বাভাবিক বাড়বৃদ্ধি ব্যাহত হয়, ফলে পরবর্তী পর্যায়ে তারা পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না, যা তাদের ভবিষ্যতের উপরও কুপ্রভাব ফেলে। রক্তাল্পতার সবচেয়ে বিপজ্জনক দিকটি হল এতে মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায়, যা তার পারিবারিক, সামাজিক ও দেশের আর্থিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। বর্তমানে ভারত সরকার দৈনিক প্রয়োজনীয় খাদ্য চাল, আটা, তেল, নুন ও দুধে অনুপুষ্টি উপাদান মিশিয়ে তাদের পুষ্টিমূল্য বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। এর ফলে রক্তাল্পতার মতো সমস্যাও কমানো যাবে বলে আশা করা যায়। রক্তাল্পতার সাথে যেহেতু আমাদের দেশের উন্নয়ন বা প্রগতি প্রত্যক্ষভাবে জড়িত, তাই রক্তাল্পতাকে অবহেলা না করে সময়মতো ব্যবস্থা নিন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম ছিল রক্তাল্পতা রুখতে পুষ্টি। কথিকাটি বললেন পুষ্টিবিদ শ্রীপর্ণা রায় বর্মন। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে প্রাত্যহিকী।

A life of joy and happiness is possible only on the basis of knowledge and science. Dr. Sarvepalli Radhakrishnan. যে মানুষটির জন্মদিন আজ 5ই সেপ্টেম্বর, যে মানুষটি আলো দেখিয়েছিলেন আমাদের, জ্ঞানের আলো, তিনি বলছেন একটা পরিপূর্ণ খুশি এবং আনন্দময় জীবন তখনই পাওয়া সম্ভব যখন সেই জীবনের ভিত্তি হবে জ্ঞান এবং বিজ্ঞান। জ্ঞান এবং বিজ্ঞান হাত ধরাধরি করে গড়ে তুলবে যে জীবন, সেই জীবনে প্রকৃত খুশি, প্রকৃত আনন্দ আসতে পারে।

দেশ ও জাতির জীবনে এমন কয়েকটি দিন আসে যেসব দিন আমাদের নতুনভাবে উজ্জীবিত করে, নতুন ভাবনায় অনুপ্রাণিত করে। এমনই একটি দিনে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করি আমরা, জ্ঞান সাধনায় অতন্দ্র সাধক মহান শিক্ষক দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে চিহ্নিত হয়েছে। 1888 সালের 5ই সেপ্টেম্বর মাদ্রাজের তিরুতানি গ্রামে রাধাকৃষ্ণনের জন্ম। 1905 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শনে এম.এ. পাশ করেন। 1909 সালে মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে তাঁর অধ্যাপনার জীবন শুরু হয়। তারপর বিভিন্ন কলেজে কিছুদিন অধ্যাপনা করার পর 1921 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। দীর্ঘ 20 বছর কাল অর্থাৎ 1941 সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে প্রভূত খ্যাতি অর্জন করেন। এই বিশ্ববিদ্যালয়েরই প্রতিনিধি হয়ে 1926 সালে ক্যামব্রিজে তিনি আমন্ত্রিত বক্তা হিসেবে যোগদান করেন। সেখান থেকে আমেরিকায় যান আন্তর্জাতিক দর্শন কংগ্রেসে যোগ দিতে। 1929 তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ধর্মের অধ্যাপক পদ গ্রহণ করেন। এইভাবেই স্বদেশে বিদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আজীবন নানাভাবে যুক্ত থেকেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও মধুর সম্পর্ক ছিল তার। কবির আহ্বানে শান্তিনিকেতনেও তিনি যান বক্তৃতায় অংশ নিতে। দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর বইটি তাঁর একটি বিখ্যাত রচনা। সর্বপল্লী রাধাকৃষ্ণনের সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন আদর্শনিষ্ঠ শিক্ষক, বিদ্বান, বাগ্মী, জ্ঞান তপস্বী, তারপর আমাদের রাষ্ট্রপতি। 1926 সাল থেকেই তাঁর জন্মদিনটি জাতির জীবনে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজকের দিনে মহান সেই শিক্ষকের উদ্দেশ্যে আমাদের প্রণাম জানাই।

0: পাঁচই সেপ্টেম্বর আজ স্মরণ করব সেই মানুষটিকে, অর্ধেন্দুশেখর মুস্তাফি। নাট্যগুরু গিরিশচন্দ্রের মতে তিনি যে অংশ অভিনয় করতেন সেই অংশই অননুকরণীয় হতো। রসরাজ অমৃতলাল বসুর মতে তিনি ছিলেন বিধাতার হাতে গড়া অভিনেতা ও অতুলনীয় নাট্যশিক্ষক। মুস্তাফি সাহেব নামে অধিক খ্যাত বাংলা নাট্য জগতের এই শক্তিশালী নট ও নাট্যশিক্ষকের নাম অর্ধেন্দুশেখর মুস্তাফি। 1850 সালের 26শে জানুয়ারি, মাফ করবেন 25শে জানুয়ারি, কলকাতার বাগবাজারে তাঁর জন্ম। 1867 সালে পাথুরিয়াঘাটার রাজবাড়ির নাট্যমঞ্চে কিছু কিছু বুঝি প্রহসনে অভিনয় দিয়ে তাঁর নাট্যজীবন শুরু হয়। অল্পদিনের মধ্যেই গিরিশচন্দ্রের সঙ্গে সধবার একাদশী নাটকে অভিনয় করেন ও খ্যাতির আলোয় আসেন। কলকাতায় প্রথম সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। হাস্যরসাত্মক ও গুরুগম্ভীর চরিত্র ছাড়াও সাহেবের ভূমিকায় অভিনয়ে তিনি অদ্বিতীয় ছিলেন। নীলদর্পণ, দুর্গেশ নন্দিনী, প্রফুল্ল, রিজিয়া প্রভৃতি অসংখ্য নাটকে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে আছে। বহু নাটকে পরিচালনার কাজও দক্ষতার সঙ্গে করেছেন তিনি। 1909 সালের আজকের দিনে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর, অর্ধেন্দুশেখর মুস্তাফি প্রয়াত হন।
1: রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রতি ঝোঁক থেকেই তিনি অজস্র গান রচনা করতেন, সুর দিতেন, আবার মঞ্চে মঞ্চে পরিবেশনও করতেন। খ্যাতনামা এই গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পীর নাম সলিল চৌধুরী। 1925 সালের 19শে নভেম্বর 24 পরগনা জেলার গাজীপুরে তাঁর জন্ম হয়। যৌবনে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে এসে কৃষক আন্দোলন ও বিভিন্ন গণ আন্দোলনকে কেন্দ্র করে গান রচনা শুরু করেন। বিচারপতি তোমার বিচার, ঢেউ উঠছে কারাট উঠছে, ও আলোর পথযাত্রী, হেই শ্যামালো ধান হো, কোন এক গায়ের মধু, আমার প্রতিবাদের ভাষা, এই রকম বহু গান আজও সমান জনপ্রিয়।

সুকান্ত ভট্টাচার্যের রানার কিংবা অবাক পৃথিবীতে সুরদান্ত ইতিহাস সৃষ্টি করেছে। তাঁর আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এসেছিল বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সুরকার হিসাবে। অসংখ্য ছবি তাঁর সঙ্গীত পরিচালনার জন্যই স্মরণীয় হয়ে থাকবে। 1995 সালের 5ই সেপ্টেম্বর স্বনামধন্য এই শিল্পীর জীবনাবসান ঘটে।

সেবা মন্ত্রে উজ্জীবিত হয়ে যেসব বিদেশিনী সাগর পার হয়ে এসেছিলেন এ ভারতবর্ষে, মাদার টেরিজা তাদের অন্যতম। আজকের দিনটি তাঁর জীবনের সঙ্গেও জড়িত। ছেলেবেলায় তার নাম ছিল অ্যাগনেস। যুগোস্লাভিয়ার এক আলবেনিয়ান কৃষক পরিবারে 1910 সালের 26 অগস্ট তাঁর জন্ম। অল্প বয়স থেকেই দুঃখ, দারিদ্র, ক্লিষ্ট এবং রোগগ্রস্ত মানুষদের প্রতি তিনি অসীম বেদনা অনুভব করতেন। তাই জীবনে মানব সেবার সংকল্প গ্রহণ করে মাত্র 18 বছর বয়সেই তিনি আয়ারল্যান্ডের মিশনারি সংস্থা লোরেটো সংঘে যোগ দেন। এই সংস্থাই 1928 সালে তাঁকে ভারতবর্ষের কলকাতায় পাঠায় শিক্ষকতার কাজ দিয়ে। কিছুদিন স্কুলে শিক্ষকতা করার পর তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেন ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন। 1950 সালের অল্পদিনের ব্যবধানে কলকাতায় প্রতিষ্ঠা করলেন মিশনারিজ অফ চ্যারিটিজ এবং নির্মল হৃদয় নামে দুটি সংস্থা। দুটি জায়গাতেই আশ্রয়হীন, অসহায়, মুমূর্ষ নরনারী পেল মমতাময়ী জননীর স্নেহস্পর্শ। এরপরে অনাথ শিশুদের জন্য গড়ে তুললেন নির্মল শিশু ভবন এবং হাওড়ায় তৈরি করলেন কুষ্ঠাশ্রম। অসহায়, অনাথ, আতুরকে বুকে টেনে নিয়ে গভীর মমতায় তিনি তাদের সব দৈন্য, সব শূন্যতাকে ভরিয়ে দিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি হলেন সকলের মা, স্নেহময়ী জননী টেরিজা। বিশ্বের বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি, পেয়েছেন নোবেল পুরস্কার, ভারতরত্ন। 1997 সালের আজকের এই দিনে এই শতাব্দীর শ্রেষ্ঠ মানবতাবাদী, প্রেম ও শান্তির প্রতিমূর্তি জননী টেরিজা ইহলোক ত্যাগ করেন। প্রাত্যহিক দেশবন্দনা।

0: সমবেত কণ্ঠে দেশবন্দনা শুনলেন। আপনাদের জানিয়ে দিই, আজ একটি অনুষ্ঠানের কথা। আজ শিক্ষক দিবস, আজ সকাল 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন এই শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ রূপক অনুষ্ঠান, শিক্ষার অঙ্গনে বিকশিত কিশলয়।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: শুনছেন প্রাত্যহিকী। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয়, হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ, কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেসব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো? আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিন কি সবসময়ই অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন প্রাত্যহিকীতে।

0: আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল ডট কম, সিএইচআই টিএইচআইআর জে এইচ এ এন পি আই ডট এআইআর অ্যাট জিমেল ডট কম। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয়, হঠাৎ ছুটি।
1: এবার চিঠির ঝাঁপি খোলা যাক আজকের। আজ সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের পঞ্চম দিন, প্রথম চিঠি। রঞ্জনা বসু কাঁঠালবেড়িয়া বেথুয়াডাহরি নদিয়া থেকে লিখছেন। হঠাৎ ছুটির আনন্দ নিয়ে আমরা অনেকেই ভেসে যাই ব্যস্ততা ভুলে, সাধ্যমতো কাছে দূরে, সমতল থেকে পাহাড়ে, নদী বা সাগরে, কিন্তু কেউ কেউ তা পারে না। জুলাই মাসের মাঝামাঝি এক তুমুল বৃষ্টির দুপুরে সমস্ত কাজ ফেলে রেখে জানলা দিয়ে বৃষ্টি দেখছিল মানুষটি। হয়তো দেশে এমন অকর্মণ্য কেউ কম বা বেশি আছে। বৃষ্টি স্নাত শৈল শহরকে কল্পনা করে মনের মতো ছবি আঁকে, সেই মুগ্ধ পাহাড়ে অবতরণ করে নিজের মতো। শুনেছি মানুষই নাকি সবার চেয়ে সহায়হীন হাসতে পারে, প্রাত্যহিক নিষ্ঠার জীবনকে নম্র সুরে বেঁধে রাখে। মানুষটি দুর্ঘটনায় পঙ্গু শুধু নয়, অভাব আর অনটন ঘিরে থাকে তাকে। সেও পৌঁছতে চায় মেঘের আকাশে। তখন জড়ানো সন্ধ্যা গাছে ঘাসে মাটিতে পাথরে, বাতাসে জলের সেতার বাজছে, অন্তরঙ্গ এক ডাকে হঠাৎ চমকে দেখে আশ্চর্য ঘনিষ্ঠ সংসার তখনও তারই অপেক্ষাতে। চায়ের যোগান দিতে দিতে খুঁজে চলেছে সেই একান্ত আনন্দ। যদি বলি ব্যস্ততার মাঝে এও যেন হঠাৎই এক ছুটির স্বাদ, এমন তো কতই ঘটেছে। হঠাৎ পুলকে বনময়ূরের কথক নাচে হৃদয় নেচে উঠেছে। দুই দিকে বন, মাঝখানে পথ, কিছু দূরে এঁকে বেঁকে নদী বয়ে গেছে। উল্লাসে বলেছে তাকে, এই হৃদয়ে তোমাকে পেয়েছি স্রোতস্বিনী, আমি চিনি গো চিনি তোমার এই চিনি। এমনই ছুটির মুহূর্তে আমিও তো রয়েছি জানি তোমাদের কাছে, বিরাট আকাশে, পাহাড়ে পাহাড়ে, হিমের বাদল রাতে, মেঘের আড়ালে, মাঠে মাঠে, আর এই মাটির পৃথিবীতে। জানি তারও মনে হয় থেকে থেকে কোথাও পালাই, বাস্তবের বালাই তাতে ঘুচবে না ঠিকই, তবুও হঠাৎ ছুটি এভাবেও মেলে। পৃথিবীর রং রূপে নিজেকে বিলিয়ে দিতে একটুকু অবসর, কল্পনার পরিসর কেউ কেউ খোঁজে। যে কখনো কোথাও যেতে পারেনি, সময় দেয়নি যাকে একটু ছুটি, তারই মুখে স্মিত হাসি। তাকে যে দেখেছে সেই শুধু জানে, মুখর কলরোলে ভঙ্গুর জীবন সে সাজিয়ে তুলেছে এক নির্মাণ বোধে। লিখলেন রঞ্জনা বসু কাঁঠালবেড়িয়া বেথুয়াডাহরি নদিয়া থেকে।

হেনা নিশা, উত্তর ধলহরা, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। প্রস্তুত হচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। আন্টি আন্টি, কি হয়েছে মালিয়া, হাঁপাচ্ছিস কেন? সেই শাক দাদুটা রাস্তায় পড়ে ছটফট করছে, চল দেখি। দৌড়লাম ওর সাথে, দেখলাম পক্ককেশ দাড়িওয়ালা মানুষটি পড়ে রয়েছে রাস্তার পরে। স্পর্শ করে দেখলাম কোনো সার নেই, পাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েক আঁটি শাক। দক্ষিণের জানলা দিয়ে দেখতাম প্রায় প্রতিদিন বৃদ্ধ মানুষটিকে, নির্বিকার বসে রয়েছে রাস্তার এক ধারে কয়েক আঁটি শাক নিয়ে, হয়তোবা জলা জঙ্গল থেকে তুলে আনা। শ্রাবণের ধারা বর্ষণে কচি কাঁচারা যখন ঝাঁপ দিত রাস্তার ধারে,

0: জলে ডোবা জমিটাতে তখন দেখতাম একটি শিরিষ গাছের তলায় তাকে আশ্রয় নিতে। কতবার তার সাক্ষী নিয়েছি, একদিন জলে ঝাঁপানো দর্শিগুলোর ছবি নিতে গিয়ে এক ফ্রেমে বন্দি করেছিলাম তাকেও। মোবাইল ফোনে সে ছবি দেখে বাচ্চাদের সঙ্গে তার সে কি হাসে। দূর নদী পারে থাকে, কেউ কোথাও নেই তার, এমনই বলতো সে। কার আছে বলতো এত সময় শাক বিক্রেতা এক বৃদ্ধের এত এত কিছু খোঁজ নেওয়ার? শাকের আটির দাম কমাতেই বরং ব্যস্ত থেকেছি আমরা। পাড়ায় বখাটে বদনাম পাওয়া ছেলেরা এগিয়ে এলো, তাদের সাহায্যে এলাকার নির্দিষ্ট কবরস্থানে সমাহিত করা হলো তাকে নীরবে। দূর থেকে দাঁড়িয়ে দেখলাম, ছেলেগুলো এসে বলল, দিদি ওর কেউ নেই জানো, কিছু দান করে দিও ওর জন্য। মনে মনে বললাম, এক মুঠো ভাতের জন্য কয়েক আঁটি শাক নিয়ে রাস্তায় বসে থেকেছে যে দিনের পর দিন, দান করতে হবে তার পুণ্যের জন্য। হ্যাঁ, এটাই তো রীতি। ফিরে এলাম, ব্যাগ থেকে মোবাইল বের করে দেখলাম প্রধান শিক্ষক মহাশয়ের দুটো মিসড কল। আধার নাম ছিল চরাচরে। মোবাইল ফোনে নেওয়া সেই ছবিটা খুঁজে বের করলাম আর একবার। ঝাপসা হয়ে উঠছিল চোখের কোণ, কিন্তু কেন, সে তো আমার কেউ নয়। তাহলে হেনা নিশা, উত্তর ধলহরা, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন।
1: এবারে চিঠি পূর্ব মেদিনীপুর থেকে, লিখেছেন দেবপ্রসাদ মিশ্র, হাতাবাড়ি থেকে। স্কুলে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম, পাশে রেডিওটা চলছিল, হঠাৎ খবরে শুনলাম এবছর কোন এক বিশেষ জাতীয় ছুটির দিন রবিবার না হয়ে সোমবারে উদযাপিত করা হবে এবং সরকার যথারীতি এনআই একটা ছুটি ঘোষণা করেছে। কর্মব্যস্ত জীবনে হঠাৎ পাওয়া এমন ছুটির মজাই আলাদা। নাকে মুখে গুঁজে খেয়ে অফিসে বেরোনোর কিংবা বাদুর ঝোলা হয়ে বাসে উঠে অফিস ধরার তারাও থাকে না। যাই হোক, বেশ আয়েশ করে খাওয়া দাওয়া সারলাম, নতুন কেনা বই পত্রপত্রিকাগুলো পড়তে শুরু করলাম, পরে সন্ধ্যায় বন্ধুর বাড়িতে চায়ের আড্ডায় যোগ দিলাম। এবার আসি স্কুলের ছাত্রছাত্রীদের কথায়। বর্ষাকালে নিম্নচাপে একটানা মুষলধারে বৃষ্টির দিনে হঠাৎ করেই রেনি ডে ঘোষণা করা হতো। উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা বৃষ্টি থামার অপেক্ষায় থাকলেও পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীর বেশ কিছু ছাত্র যেন খুশিতে ডগমগ হয়ে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে। কেউ কেউ জোরে জোরে লাফ দিয়ে অপরকে ভিজিয়ে দিচ্ছে কাদা জলে। একটু পরে দেখি ওরা কমন রুম থেকে ফুটবল জোগাড় করে ঝিরঝিরে বৃষ্টিতে মহানন্দে খেলতে শুরু করল। আমাদের কোনো বারণ ওরা শুনছে না, কি মজা ওদের! ওদের দেখে সত্যিই নস্টালজিক হয়ে পড়ি। বিগত 2020 সালের শুরুতে যখন কোভিড রোগটি সারা ভারতে মহামারীর আকারে ছড়িয়ে পড়ে, তখন ভারত সরকার হঠাৎ আমাদের দেশেও লকডাউন ঘোষণা করে। এমন অনির্দিষ্টকালীন হঠাৎ ছুটিতে আমরা প্রায় সবাই ঘরবন্দী হয়ে পড়েছিলাম। এত দীর্ঘ হঠাৎ ছুটিতে আমরা যেন হাঁপিয়ে উঠেছিলাম, মানসিক ও স্নায়বিক রোগেরও শিকার হয়েছিলেন কেউ কেউ। কিন্তু এই হঠাৎ ছুটির ঘোষণার বাইরে ছিলেন যাঁরা, তাঁরা হলেন সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সহায়ক কর্মীবৃন্দ, পুলিশ ও প্রশাসনিক কর্তারা। জীবনের চরমতম ঝুঁকি নিয়ে তারাই আমাদের রক্ষা করেছেন কোভিড পরিস্থিতির মোকাবিলায়। তাই হঠাৎ ছুটি পাওয়ার প্রসঙ্গে রবি ঠাকুরের গানের লাইনটা মনে পড়ে, তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন, তুমি হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন। তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন। লিখলেন দেবপ্রসাদ মিশ্র, হাতাবাড়ি কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।
0: পূর্ব বর্ধমানে যাওয়া যাক, সেখান থেকে চিঠি লিখছেন সুদেশনা দত্ত। হঠাৎ ছুটি, বিষয়টি আমাকে অনেকটা পথ পিছনে সেই ইউনিফর্ম বেলায় নিয়ে গেল। তখন বোধ হয় ক্লাস 7 থার্ড পিরিয়ড। গণিত শিল্পী কে সি নাগের বইয়ের থেকে অঙ্কের দিদিমণি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করানো শুরু করেছেন। বিপরীত মুখে দুটি ট্রেনের গতিবেগের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমার বালিকা মুখে তখন বিন্দু বিন্দু ঘাম। জীবন মধ্যাহ্নে আজও ভাগফল না মেলার অঙ্কে কাঁচা আমি সেদিনও ছিলাম সমান্তরাল মিলনের অপেক্ষায়। তখনও যতগৃহ ছায়াছবির শেষ দৃশ্য বোঝার বয়স হয়নি। ঠিক তখনই নোটিশের বাঁধাই খাতা হাতে ক্লাসে ঢুকলেন বোধন দাদু। নোটিশের সারবস্তু হল গতকাল রাত থেকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে স্কুল ছুটি। মুহূর্তেই এলো আলো, সবকটি বালিকা মুখে তখন হাজার ওয়াটের আলো। ব্ল্যাকবোর্ডে ট্রেনের গতিবেগ অপেক্ষা দ্রুত ব্যাগের চেন টানার গতিবেগ। স্কুলের করিডোর মুহূর্তেই চপল বালিকাদের কলকাকলিতে যেন এক ব্যস্ত প্ল্যাটফর্ম। জানালা দিয়ে সেদিন এসেছিল আলো, বৈশাখী বাতাসও লেগেছিল ভালো। মনে পড়ে আরেক ছুটির দিনের কথা, তখন ক্লাস 2 বা 4। প্রাত্যহিকের মতো সেদিনও স্কুলে গিয়েছি আমি। শুনলাম আমাদের প্রাথমিক বিভাগের প্রতিমা দিদিমণি নেই। সুন্দরী ব্যক্তিত্বময়ী দিদিমণির নিষ্পন্দ দেহ নিয়ে আসা হয়েছিল স্কুলে। ফুলের বন্দনায়, চোখের জলে আর বিষণ্ণতায় সেজে কিশলয়দের ছেড়ে আগের তিনি অস্তর আগে পাড়ি দিয়েছেন। হঠাৎ ছুটি, মৃত্যুর গভীরতা বুঝতে না পারা সেদিনের হঠাৎ ছুটি ঢাকা পড়েছিল ধূসর মৌনতায়। স্টপিং বাই ওয়ুডস অন এ স্নো ইভিনিং কবিতায় ব্যস্ত পথ চলার ফাঁকে বরফের চাদরে মোড়া বনের সৌন্দর্যে অভিভূত হয়ে রবার্ট ফ্রস্ট থমকে ক্ষণিকের মনস্তাত্ত্বিক ছুটি দেন নিজেকে। কিন্তু মনে পড়ে যায় এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে চিরবিরতির আগে। দৈনন্দিনতায় রোদে লাভ আর ধূসর এই হঠাৎ ছুটিগুলোই বিনিশুতোয় এক নতুন গল্পের ফোঁড় তোলে মনের হলুদ হয়ে যাওয়া ক্যানভাসে। সুদেশনা দত্ত পূর্ব বর্ধমান থেকে লিখলেন।
1: পরের চিঠি বাঁকুড়া থেকে, তপন বন্দ্যোপাধ্যায় লিখছেন পাঁচাল বাঁকুড়া থেকে। আমাদের কোনো বাধা ধরা ছুটি নাই, ছুটি পাই না বলে আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নাই। আমরা হলাম গ্রাম বাংলার সাধারণ কৃষক, আমাদের ছুটি কে দেবে? দেশের অর্থনীতিকে আমরাই সচল রাখি। ক্যালেন্ডারের পাতায় আমরা লাল কালিতে ভরাট করা চৌকো ঘর দেখে ছুটির হিসাব রাখি না। আমাদের খবর, আমাদের সুখ দুঃখ বিনোদন নিয়ে কেউ উদ্বিগ্ন হন কি না জানি না, তবে মাঝে মাঝে হঠাৎ ছুটি ভোগ করিবই কি। দাগা ছুটি থেকে হঠাৎ ছুটির স্বাদই আলাদা। পরিকল্পনা মাফিক ছুটি ভোগ করার ফুরসত নাই আমাদের। আগে চাষ ছিল সম্পূর্ণ বৃষ্টি নির্ভর, দিন বদলেছে, এখন সারা বছর ধরে রুখু জেলা বাঁকুড়াতেও চাষ হচ্ছে। প্রয়োজনে হঠাৎ হঠাৎ ছুটি আমাদের বের করে নিতে হয়, সব নির্ভর করে প্রকৃতি, পরিবেশ আর তার পরিস্থিতির উপর। তাৎক্ষণিকভাবে ঠিক করে নিই এই দু একদিনের ছুটিটা কিভাবে কাটাব। আপনারা জানেন কি না জানি না, কৃষকের ক্যালেন্ডারে বছরে কিছু নির্দিষ্ট ছুটি আছে, যেমন অম্বুবাচী, শয়ন একাদশীতে মাঠে চাষের কাজ নিষিদ্ধ, সুতরাং ছুটি। ইচ্ছে থাকলেও মাঠে কাজ চলে না দুর্গাপূজা, দশহরা, পৌষ পার্বণে। এ বছরে আষাঢ়ে মিলেছিল দুদিনের হঠাৎ ছুটি। ঠিক করলাম পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসি, তারা এসেছে, আমার যাওয়া হয় নাই। সেই স্কুলে যখন পড়তাম তখনকার আমলের বন্ধু, আজও অমলিন বন্ধুত্ব। সাতের দশকে আমার গ্রামের হাই স্কুলে বন্ধুত্ব হয়েছিল, তারাও আজ বয়স্ক, ছেলে মেয়ে বউ নাতি নাতনি নিয়ে সংসারী। মন খারাপ লাগে যখন দেখি গ্রামের যৌথ পরিবারগুলো ভেঙে গেছে। গ্রামের পরিচিতদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার আনন্দই আলাদা, বাঁচার আকাঙ্ক্ষাটাই বাড়িয়ে দেয়। সবার সঙ্গে কখনো সকনো মোবাইলে কথা হয় বটে, তবু ঘরে বসে মুখোমুখি সবার সঙ্গে কথা বলা, খাওয়া দাওয়া করার স্বাদই আলাদা। তপন বন্দ্যোপাধ্যায় লিখলেন পাঁচাল বাঁকুড়া থেকে।
0: ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে লিখছেন এবারের চিঠি ইলা চক্রবর্তী। আমি কি যে করি, ছেলের পরীক্ষা, আমার নিজের স্কুলের পরীক্ষার সব দায়িত্ব আমার উপর। ছেলের টিফিন তৈরি করে ওর সব গুছিয়ে দিতে হবে। এত ব্যস্ততার মধ্যে খবর এলো শাশুড়ি মা অসুস্থ, এক্ষুনি তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। কি করি, কোন দিকে যাই, খুব অস্থির লাগছিল জানো। এরই মধ্যে রেডিওর খবরে শুনলাম বিশেষ অনিবার্য কারণে আজ স্কুল কলেজ সব বন্ধ থাকবে। খবরটা শুনে হাতে যেন স্বর্গ পেলাম। শাশুড়ি মাকে হাসপাতালে ভর্তি করে বিষণ্ন মনে বসে আছি। অনেকক্ষণ থেকে দেখছি একজন কম বয়সী তরুণী আমার পাশেই বসে কাঁদছে। জিজ্ঞেস করা ঠিক হবে কিনা ভাবছি, ওর কষ্ট দেখে শেষে জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কেন? সে বলল, এক সৈনিকের মা খুব অসুস্থ, তাকে ভর্তি করেছি। সব কথা বলতে লাগলো সে। এই মায়ের সৈনিক ছেলে দেশমাতার রক্ষায় জীবন ত্যাগ করতে কুণ্ঠিত নয়, দেশমাতৃকার সেবা তার একমাত্র সাধনা। ছুটির কথা ভাবতেও পারে না, কোনো সেনা সমতলে নামলে তার হাতে চিঠিও পাঠায় কখনো, লেখা থাকে ভালো আছি, চিন্তা করো না, ছুটি পাবো, আশা করি যাব। ছেলের বিয়ের সব আয়োজন করে রেখেছিলেন মা, ছুটিতে এসে বিয়ে সেরে আবার চলে যাবে। তারপরের দিনই জাতীয় পতাকায় ঢাকা কফিন বদলি ছেলের দেহ এলো বাড়িতে। বেজে উঠল জাতীয় সঙ্গীতের সুর। মা কফিনে আছেড়ে পড়ে কেঁদে কেঁদে বলল, ছুটি পেলি বাবা, কাল আমার সঙ্গে কথা বললি, বললি ছুটি পাবি, কত খুশি লাগছিল। আজ একেবারে জীবন থেকেই ছুটি নিলি বাবা। যার সঙ্গে বিয়ের ঠিক ছিল সেই মেয়েটি এই মুহূর্তে আপনার পাশে বসে রয়েছে। আমি ওকে জড়িয়ে ধরলাম, ওর চোখ ভরে গেল জলে। হঠাৎই চোখের জল মুছে দৃঢ়ভাবে বলল, আমি ওর এই ছুটি

0: के सैल्यूट जनाई। ইলা চক্রবর্তী ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে।
1: প্রাতঃ কি সময় শেষ হয়ে এলো, আবহাওয়ার খবর জানিয়ে দিই। আকাশ মেঘলাই থাকবে, আর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি সেলসিয়াস কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি ছিল 98%, আর সবচেয়ে কম ছিল 67%। বৃষ্টি কলকাতা ও তার আশপাশের অঞ্চলে হয়নি।
0: শেষ করে আবহাওয়ার কথার সঙ্গেই আজকের প্রাত্যহিকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: সৌরভ সাহা,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার।
1: নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি এই উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত ইউক্রেন ও রাশিয়া দুটি দেশের সঙ্গেই নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে এ পর্যন্ত 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 1295। যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ আয়োজন করা হচ্ছে নন্দোৎসবের। গত রাতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রপতি তাদের শিক্ষাদানে নতুন উদ্ভাবনী পদ্ধতি অবলম্বনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণেরও পরামর্শ দেন। এই উপলক্ষে গোটা দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একজন নিষ্ঠাবান ও যত্নশীল শিক্ষকই পারেন পড়ুয়াদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের উৎকর্ষের পথে পরিচালিত করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করতে। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকরা তাদের সুপরামর্শ ও দিশা নির্দেশের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, রাষ্ট্রপতি তার ভাষণে সে কথাও উল্লেখ করেছেন। ছাত্রছাত্রীদের মধ্যে অনুসন্ধিৎসা ও স্বাধীনভাবে নিরপেক্ষ চিন্তাভাবনার প্রসার ঘটানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যও শিক্ষকদের প্রতি আর্জি জানান রাষ্ট্রপতি। জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করে শ্রীমতী মুর্মু আশা প্রকাশ করেন, প্রজন্মের পর প্রজন্ম তারা যেভাবে সমাজকে আলোকপ্রাপ্ত করার লক্ষ্যে কাজ করে চলেছেন, তা দেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে। শ্রীমতী মুর্মু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে এক অনন্য সাধারণ শিক্ষক হিসেবেও বর্ণনা করেন। উল্লেখ্য, দেশ ও জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি প্রতিবারের মতো এবারেও সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের 2 জন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। এছাড়াও রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকের 21 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। এর মধ্যে কেন্দ্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে 12 জন, রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে 5 জন এবং পলিটেকনিক থেকে 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত 5 জনের মধ্যে 3 জন সরকারি এবং 2 জন বেসরকারি কলেজের সদস্য। অনুষ্ঠানে প্রত্যেক পুরস্কার প্রাপকের উল্লেখযোগ্য কাজ নিয়ে তৈরি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন। নিউ টাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে এই পুরস্কারে সম্মানিত করার পাশাপাশি কয়েকটি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কারেও ভূষিত করবেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের শিশুদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই দেশের সবচেয়ে বড় সম্পদ বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত সিং এবং ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম কলেজটি প্রতিষ্ঠা করেন। শিক্ষক দিবসের সঙ্গে এবার এই কলেজের শতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব বিষয়ের পরীক্ষার্থীদের জন্য UGC নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা UGCnet.ta.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের লগ ইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। উল্লেখ, জুনে এই পরীক্ষায় তিনটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগ ওঠার পর NTA ফের এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। হৃৎপিণ্ডের ভাল্ভ ও হৃদরোগের সমস্যার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে আয়োজিত জাতীয় পর্যায়ের একাডেমিক সম্মেলন ইন্ডিয়া ভাল্ভ 2026 যোগ দেবেন তিনি। এছাড়া চেন্নাইয়ের গুইন্ডিতে ইন্ডিয়া ভাল্ভ রেজিস্ট্রিরও সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে গোয়া যাচ্ছেন। আগামীকাল তিনি গোয়া সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন বিভাগের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। এছাড়া মাদক সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনেও তাঁর বক্তব্য রাখার কথা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত, ইউক্রেন ও রাশিয়া দুটি দেশের সঙ্গেই নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নতুন দিল্লির সমস্যা সমাধানের বিভিন্ন দিকও খতিয়ে দেখছে। তিনি গতকাল ওয়ারশতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে অন্তহীন যুদ্ধই যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করে। পোল্যান্ডের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা, মহাকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তির লক্ষ্যে কাজ করে চলেছে। এই উদ্যোগগুলি দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তুলবে। দীর্ঘ সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন আধিকারিকদের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই কিভে অবস্থিত নিরাপত্তা পরিষেবার সদর দপ্তর লক্ষ্য করে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে বলে সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। প্রতিবেশী দেশকে লক্ষ্য করে মস্কোর সামরিক অভ্যুত্থানের 5 বছরের পরেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আকাশপথে হামলা অব্যাহত। গতকালের ওই হামলায় 12 জন আহত হয়েছেন বলে জেলেনস্কি জানান। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরপাবানে বিধ্বস্ত নেপালের ত্রিশূরী বাজার এলাকা থেকে একটি 5 বছরের শিশুসহ আরও 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন জানান।

0: 275 জন ভারতীয় এখনও নিখোঁজ। তিব্বত স্বশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। গত মাসের 26 তারিখ নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সেদেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। নেপাল সরকারের প্রয়োজন মাফিক ভারত সব রকমের সহযোগিতা করে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানিয়েছেন।
1: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly, and we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: এদিকে নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা আরো বেড়ে হয়েছে 1295। সবচেয়ে বেশি 359টি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে। এখনো প্রায় 5000 মানুষ নিখোঁজ। রাষ্ট্রসংঘ সাধারণ সভা প্রচলিত বিশ্ব মানচিত্রের পরিবর্তে আফ্রিকার প্রকৃত আয়তনকে আরো সঠিকভাবে তুলে ধরে একটি সংশোধিত মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ নন্দোৎসবের আয়োজন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে গোকুলের রাজা নন্দ যে উৎসব পালন করেছিলেন তার স্মরণে নন্দোৎসব আয়োজিত হয়ে থাকে। এদিকে গত রাতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 8টায়। ব্যাডমিন্টনে চায়না মাস্টার্সের সেমিফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিন আয়ুব ও তান উই কিং উয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আজ শিক্ষক দিবস, এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গে 2 জন সহ 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিদ্যাসাগর শিক্ষক সম্মান তুলে দেবেন। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির ওপর কড়া নজর রাখছে। এলনিনোর প্রভাবে ডেঙ্গু এবছর দীর্ঘস্থায়ী হতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। ধসের কারণে আজও বেশ কিছু ট্রেন বাতিল। বছরের 12টি দিন পর্যটন দপ্তরের প্রত্যেক কর্মী আধিকারিককে রাজ্যে চিরাচরিত পোশাক পরে অফিসে আসতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আজ নন্দোৎসব, নানা অনুষ্ঠান ও যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে পালিত হচ্ছে এই উৎসব। আসছি বিস্তারিত খবরে। আজ শিক্ষক দিবস, দিনটির প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশিষ্ট লেখক ও দার্শনিক প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণনকে এক অসাধারণ শিক্ষক হিসেবে বর্ণনা করেছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। উল্লেখ্য, চলতি বছর রাজ্য থেকে 2 জন জাতীয় শিক্ষকের সম্মান পেতে চলেছেন। জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র এই সম্মান পাচ্ছেন। ভূগোলের শিক্ষক শান্তনুবাবু জানিয়েছেন, প্রকৃতি, প্রযুক্তি এবং স্থানীয় শিল্প সংস্কৃতিকে মূল হাতিয়ার করেই সংবেদনশীল শিক্ষণ শৈলীর মাধ্যমে নয়াগ্রামের মতো পিছিয়ে পড়া এলাকায় তিনি শিক্ষা দান করে চলেছেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন। তাঁর অভিজ্ঞতা আকাশবাণীর সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
3: 2023 সালে একটা ব্রেকফাস্ট প্রকল্প চালু করি, এখন প্রায় 300 ছেলেকে আমরা বিনামূল্যে ব্রেকফাস্ট দিই এবং এটা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের নিরিখে কোনো সরকারি স্কুলে নিজস্ব টাকায় এইটা প্রথম ব্রেকফাস্ট চালু করেছি আমরা। আমাদের স্কুল 100% ডিজিটাল বা পেপারলেস, যেখানে টিচার না এলেও স্কুল চলে। সেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে 6টি ঘর এবং সেকেন্ডারি সেকশনে 7টা ঘর, মোট 13টা ঘরই আমাদের প্যানেল বোর্ড, স্মার্ট বোর্ড রয়েছে। কারণ আমাদের 100% ডিজিটাল স্কুল, স্কুলের নিজস্ব অ্যাপস রয়েছে, অ্যাপস দ্বারা স্কুলটা পুরো পরিচালিত হয়।
2: এদিকে শিক্ষক দিবস উপলক্ষে আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে এই পুরস্কারে সম্মানিত করবেন। এর সঙ্গে কয়েকটি স্কুলকে দেওয়া হবে সেরা বিদ্যালয়ের পুরস্কার। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে গতকাল বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে।
4: অ্যাসিস্ট্যান্স ওয়ার্ক কোনো খামতি আমরা দিচ্ছি না। কন্টিনজেন্সি ফান্ড দেওয়া হয়েছে, তারপলিন সহ রিলিফ মেটেরিয়াল দেওয়া হয়েছে, স্নেক বাইট ইত্যাদি হয় জল জমলে, জল উঠলে সেখানে অ্যান্টিভেনাম স্টোর করা হয়েছে, ডুবুরি রাখা হয়েছে, দেশি নৌকো, স্পিডবোট, SDRF, NDRF, সিভিল ডিফেন্স, পুলিশকেও ড্রিঙ্কিং ওয়াটার এবং রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।
2: মুখ্যমন্ত্রী বলেন, মালদার মানিকচকের ভূতনি এলাকায় পরপর তিন বছর গঙ্গা ভাঙনে প্রায় 19টি গ্রাম ক্ষতিগ্রস্ত। সেখানে খোলা হয়েছে 8টি ত্রাণ শিবির। তিন বেলা খাবার, পানীয় জল সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে। ডিভিসি থেকে জল ছাড়ার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অতিবৃষ্টির সময় জলাধারের ক্ষমতা ছাড়িয়ে গেলে জল ছাড়া ব্যতীত উপায় থাকে না। এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হলে তার প্রভাব পড়বেই, তবে সেই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত। খুব শীঘ্রই রাজ্য তৃতীয় এইমস পেতে চলেছে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। নদিয়ার কল্যাণী এইমসের সপ্তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গে দ্বিতীয় এইমসের কাজ চলছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এলনিনোর প্রভাবে এবার ডেঙ্গু দীর্ঘস্থায়ী হতে পারে, এজন্য সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
5: কেস বাড়বে, উদ্বেগ বাড়ার কিছু নাই। আমার মনে হয় যে অগস্ট মাসটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এখানেই ডেঙ্গু থেমে থাকবে না। এবারে এল নিনো এফেক্ট রয়েছে, সুতরাং এল নিনো এফেক্টে ডেঙ্গু কিন্তু চলতে পারে ফেব্রুয়ারি অবধি। আমার উদ্বেগ হচ্ছে সচেতনতা কোথায় গেল, এটাই আমার উদ্বেগ।
2: সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য সরকার খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে বিশেষ নজরদারি শুরু করেছে। পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হওয়া বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ পালনের প্রথম তিন দিনে হোটেল, রেস্তোরাঁ সহ 2,337টি জায়গায় অভিযান চালানো হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে 1,277টি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সমাজ মাধ্যমে গতকাল এক পোস্টে জানানো হয়, ওই নমুনাগুলি পরীক্ষা করে দেখা হবে। এছাড়াও নিয়ম লঙ্ঘন করে খাবার তৈরির জন্য 17টি সংস্থাকে বন্ধ বা সিল করে দেওয়া হয়েছে বলে পোস্টে জানানো। উল্লেখ্য, আগামী 7 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ও ইঞ্জিনিয়ার সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। রেল সূত্রে দাবি, ট্র্যাক মেরামত করে ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে, তবে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরই ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। এই ধসের কারণে আজও উত্তরবঙ্গ থেকে আসা বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতেই ট্রেন বাতিল করা হয়েছে।
6: পূর্ব রেলের পক্ষ থেকে সবাইকে জানাতে চাই যে আমরা ওয়ার ফুটিং এ কাজ করছি এবং খুব দ্রুতই আমরা রেলের পরিচালন ব্যবস্থা স্বাভাবিক করার জন্য কাজ। আমাদের অফিসার্স, জেনারেল ম্যানেজার নিজে, ইঞ্জিনিয়াররা, মালদা ডিভিশনের অফিসাররা, অন্যান্য সমস্ত আমাদের যারা গ্রাউন্ড স্টাফ, ওনারা কিন্তু দিনরাত এক করে কাজ করছেন। যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থেই বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে, কারণ আমরা চাই রেস্টোরেশন ওয়ার্কটা খুব দ্রুত হয়ে যাক, ট্রেন চলাচল স্বাভাবিক হোক।
2: এদিকে যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার অতিরিক্ত বাস চালাচ্ছে। বেসরকারি বাস ভাড়া যাতে আয়ত্তের মধ্যে থাকে সেদিকেও কড়া নজর রেখেছে সরকার। বছরের 12টি দিন পর্যটন দপ্তরের প্রত্যেক কর্মী আধিকারিককে রাজ্যে চিরাচরিত পোশাক পরে অফিসে আসতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ একথা জানিয়ে বলেন, সংশ্লিষ্ট ওই দিনগুলিতে দপ্তরের মন্ত্রী আধিকারিক থেকে সকল স্তরের কর্মীরা ওই ট্র্যাডিশনাল পোশাক পরে অফিসে আসবেন।
7: যেই 12টি দিন পর্যটন দপ্তরের সমস্ত যারা আধিকারিক, মন্ত্রী থেকে শুরু করে একেবারে সর্বশেষ স্তর অবধি আমরা পশ্চিমবঙ্গের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল ড্রেস পরে আমরা দপ্তরে আসব।
2: উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা করেন। নাট্যশালা অথবা পত্রিকা অফিসের রং বদলে দেওয়া কোনো সরকার বা রাজনৈতিক দলের

0: কর্মসূচি হতে পারে না বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য। উত্তম কুমার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে যে নতুন সরকার তৈরি হয়েছে তার দায়িত্ব হবে নাটক এবং চলচ্চিত্রের সুস্থ বাতাবরণ ফিরিয়ে আনা। ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিলবোর্ড খোলা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কালীঘাট তৃণমূল শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্টে আগামী 7ই সেপ্টেম্বর এই মামলা শুনানি হতে পারে। আজ নন্দোৎসব, নানা অনুষ্ঠান ও যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে পালিত হচ্ছে এই উৎসব। মেতে উঠেছে নদিয়ার মায়াপুর ও নবদ্বীপ। এই উপলক্ষে ওই দুই মন্দিরে নেমেছে পুণ্যার্থীদের ঢল। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গত সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইসকন মন্দিরে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি হরিনাম সংকীর্তন করেন, সন্ধ্যা আরতি দেন, বাতাসা প্রসাদ হরিলুট করেন। উপস্থিত ভক্তদের মধ্যে সবশেষে রাধাকৃষ্ণের মূর্তি দুধ দিয়ে স্নান করান মুখ্যমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাদার টেরেজার 30তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। 1997 সালের আজকের দিনে তিনি কলকাতায় প্রয়াত হন। এই উপলক্ষে মাদার হাউসে আজ বিশেষ প্রার্থনা সভা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই অনেক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ জেলাতে এত জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা রয়েছে। উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত বাড়বে। মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আগামী 2-3 দিনে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আজ শিক্ষক দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গে 2 জন সহ 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির ওপর কড়া নজর রাখছে। নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। আজ নন্দোৎসব, নানা অনুষ্ঠান ও যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে পালিত হচ্ছে এই উৎসব। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15 মিনিটে।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবারুতি সমীর কণ্ঠে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত দেবারতী সোমের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে।

जाना अजाना। জানা অজানায় শুনবেন মায়া সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, আজ দ্বিতীয় পর্ব। লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু। আজ বলব মায়াদের স্থাপত্যবিদ্যা ও বাস্তু প্রযুক্তিবিদ্যার বিষয়ে। মায়াদের স্থাপত্যবিদ্যা ওই সময় অন্যান্য মার্কিন সভ্যতার চেয়ে আলাদা ছিল। মায়ারা খিলান করে ছাদ তৈরির এক নিজস্ব পদ্ধতির উদ্ভাবন করেছিল। এই ধরনের সুন্দর খিলান করা ছাদের বাড়ি এখনও ইয়োকাতানে দেখতে পাওয়া যায়। শুধু এই ধরনের বাড়ি নয়, স্থাপত্যের অসাধারণ নিদর্শন হিসেবে সবথেকে সুবিন্যস্ত অট্টালিকারও দেখা পাওয়া যাবে ইয়োকাতান প্রদেশেরই রাজধানী উক্সমালে। এই বিখ্যাত অট্টালিকাটি হল সেখানকার রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের প্রকাণ্ড ভিতের জন্য 350,000 কিউবিক মিটার পরিমাণ উপকরণ লেগেছিল। এই ভিতের উপর ছিল আরেকটি উঁচু সমতল স্থান, তার উপরে আছে মূল অট্টালিকা। অট্টালিকাটি দৈর্ঘ্যে 100 মিটার, প্রস্থে 12 মিটার এবং উচ্চতায় 9 মিটার। এই অট্টালিকার জন্য মোট উপকরণ লেগেছিল 9,00,000 টন। এই বিশাল উপকরণের হিসাবে যদি কেউ অবাক হয়ে যান, তবে তাকে অবশ্যই যেতে হবে কোপানের 38 মিটার উঁচু, 5 হেক্টরের উপর অবস্থিত একটি সুরক্ষিত স্থাপত্য দেখতে। এতে মোট উপকরণ লেগেছিল 50,00,000 টন। মায়াদের স্থাপত্যের আরেকটি বিখ্যাত নিদর্শন হল প্যালেনকিউয়ের রাজা পাকালের তৈরি প্রাসাদ। মায়াদের উন্নত স্থাপত্যের আরও একটি বড় উদাহরণ হল সাম্রাজ্যের বিভিন্ন স্থানে থাকা অনেক পিরামিড। মায়ারা দু ধরনের পিরামিড বানিয়েছিল। এইসব পিরামিড সাধারণভাবে আকৃতিতে মিশরের পিরামিডের মতো হলেও এর দেওয়ালে আছে উপরে ওঠার জন্য খাড়া সিঁড়ি। এক ধরনের পিরামিডের শীর্ষে আছে মন্দির। পূজা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের জন্য এইসব পিরামিড ব্যবহার করা হতো। অন্য ধরনের পিরামিড ছিল পবিত্র পিরামিড। একই রকম দেখতে খাড়া সিঁড়ির এই পিরামিডগুলিতে ওঠা এবং স্পর্শ করা নিষিদ্ধ ছিল। সাধারণের যাওয়া নিয়ন্ত্রণের জন্য এই ধরনের মন্দিরে গোপন দরজা, সুড়ঙ্গ এবং বিভিন্ন ধরনের ফাঁদ থাকত। চিচেন ইৎজায় এল ক্যাসেল্লো নামে দেবতা কুকুলক্যানের যে মন্দির আছে, সেই পিরামিডের উচ্চতা ছিল প্রায় 100 ফুট। এই পিরামিডে চারদিকের প্রত্যেকটি দিকে আছে 91টি সিঁড়ি। চারদিকের সিঁড়ি যোগ করলে দাঁড়ায় 364টি সিঁড়ি। শীর্ষের মন্দিরের সমতল অংশটিকে একটি সিঁড়ি ধরলে সব সমেত সিঁড়ির সংখ্যা দাঁড়ায় 365, অর্থাৎ বছরের প্রত্যেক দিনের জন্য একটি সিঁড়ি। এমনভাবেই জ্যোতির্বিদ্যা আর স্থাপত্য জড়িয়ে আছে এখানে একে অপরকে। এ ব্যাপারে আরেকটি উদাহরণ আছে এই পিরামিডেই, যা শুধু পর্যটকদেরই নয় বিজ্ঞানীদেরও বিস্মিত করে। ঘটনাটি ঘটে বছরে 2 বার, শরৎ এবং বসন্তের বিষুবে। এই পিরামিডের অবস্থান এবং সিঁড়ি এমনভাবে পরিমাপ করে নির্মাণ করা হয়েছে যে বিষুব ও সূর্যের অস্ত যাওয়ার সময় আলো আঁধারের খেলা এমন এক সাপের চেহারা নেয় যা সিঁড়ি বেয়ে এঁকে বেঁকে নেমে আসে। এই সাপের চেহারা ও তার নেমে আসার পিছনে আছে 7টি ত্রিভুজাকৃতি ছায়া।

0: যা তৈরি হয়েছে বিশেষভাবে নির্মিত সিঁড়ির ঢালাইয়ের জন্য। এছাড়া 230 ফুট উঁচু টিকালের টেম্পল ফোর পিরামিড এবং 250 ফুট উঁচু লা দান্তা পিরামিড মায়াদের উন্নত স্থাপত্যের আরও দুটি বড় উদাহরণ। জানা জানাই মায়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিষয়ে শুনছেন ধারাবাহিক আজ শুনলেন দ্বিতীয় পর্ব, লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
0: আজ শুনবেন কৌতুক নাটিকা চেনা মানুষ, রচনা নিরূপ মিত্র, প্রযোজনা বিশ্বনাথ দাস। কৌতুক নাটিকা চেনা মানুষ।

0: किगो कतदा चा देबो ना कि
1: देबे हैं दे अरे भुगना ব্যাপার কি বলতো
0: কিসের ব্যাপার কাতুদা
1: সেই কখন থেকে রেস্টুরেন্ট খুলে বসে আছি আজ তেমন মাছি পড়ছে না কেন
0: কে বললো মাছি পড়ছে না চারিদিকে ভনভন করছে নেয়াত এই টেবিলগুলো ফিনাইল দিয়ে মুছিছি তো তাই
1: মাছি বলছি না বলছি খদ্দের মাছি আজ সব শুনশান কি ব্যাপার কি
0: আজ কি দিন সেটা ভুলে গেলে
1: কি দিন আবার শুক্রবার
0: তবে
1: কি তবে
0: আজ সন্তোষী মা ডেট না তমাম দেশ সন্তোষী মা ধরেছে আজ টক এবং আমিষ বয়কট জানো না
1: ওহো তাই তো ঠিক বলেছিস তো আমার খেয়ালই ছিল না
0: কাতুদা লোফিয়ার লোকিয়ার লক্ষ্মী আসছে
1: লক্ষ্মী
0: হ্যাঁ
1: লক্ষ্মী তো ঝাঁটপাট দিয়ে গেছে আবার কেন
0: লক্ষ্মী ঝি নয় খদ্দের লক্ষ্মী আমি ভেতরে যাচ্ছি সময় মতো ডেকো
1: ঠিক আছে
0: গলায় ডেকো না বেল টিপবে বেল টিপে ডাকবে ওতে হোটেলের প্রেস্টিজ বাড়ে
1: দুই প্রৌঢ় একজন আবার মাথায় ছাতা খুলেই ভেতরে আসছে কেমন গোবেচারি দেখতে ভদ্রলোককে দেখ
0: ওদের সঙ্গে রোগা লোকটা ফ্রেঞ্চ কাট দাড়ি চোখে কায়দার চশমা যেন টিভি সিরিয়ালের আত্মীয় আমি চললুম কাতুদা বেলটিপে দেখো ওতে হোটেলের প্রেস্টিজ বাড়ে
1: ঠিক আছে ঠিক আছে
2: এসে বলেছি হ্যাঁ এবারে ছাতারটা বন্ধ হলেই ভালো এখানে রোদ নেই
3: ও আমি খেয়ালই করিনি আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি
2: এই টেবিলটায় বসা যাক হ্যাঁ এমন চেনা জায়গা ছাতা মুড়ে চেয়ার জুড়ে বসা হোক বেশ পরিচ্ছন্ন জায়গা তাই না
3: হ্যাঁ বেশ সভ্যভব্য আছে
2: কই রে হরিভূষণ কোথায় গেলি
1: আপনি কাকে ডাকছেন
2: ওই যে চাটা দেয় এখানকার বয় ও হরিভূষণ
1: হ্যাঁ ওর নাম হরিভূষণ নয় ওর নাম ভুকনা
2: হ্যাঁ হ্যাঁ ভুকনা ভুকনা ভুকনাই তো বটে কি চায় আপত্তি নেই তো
3: চা মানে মানে এই বিকেলে তা হতে পারে কিন্তু তার আগে আমাদের
2: মানে পারে মানে হতেই হবে বলে কতদিন পরে দেখা চা না হলে চলে
3: হ্যাঁ কিন্তু ভাই আপনার সাথে আমার কবে কোথায় কি উপলক্ষে
2: হচ্ছে ব্যস্ত কেন এই দোকানে খুব ভালো চিংড়ির কাটলেট করে
3: কাটলেট
2: দুটো বলা যাক
3: না না না আমার কোনো প্রয়োজন নেই
2: প্রয়োজন নেই কিরকম মুখ দেখেই বুঝতে পারছি ক্ষুধার্ত
3: বিকেলে সামান্য কিছু খাই তবে তবে সেটা বাড়িতে
2: আজ না হয় রেস্তোরাঁয় হলো ক্ষতি কি বাড়িতে মানে তো এক বাটি মুড়ি কটা বাদাম কি বাতাসা বড় জোর দুটো তেলে ভাজা আজ একটু মুখ বাদানো হোক হলো ভুগনা ভুগনা রে কোথায় গেলি
1: আমি ডাকছি আমি ডাকছি
0: বন্দা হাজির ডাকছি কেন কাতুদা
1: চার নম্বর টেবিল দেখ কি চাই
0: এই তো কি খাবেন স্যার মোগলাই পরোটা চিকেন কাটলেট মটন গ্রেভি চপ
2: বাবা ভুগনা এই টেবিলে দুটো তোমাদের ওই চিংড়ি স্পেশাল দাও তো
0: ওকে স্যার তুরন্ত আনছি
2: বাস এসে যাচ্ছে
3: কি আসছে
2: চিংড়ির কাটলেট একদিন পর দেখা চিংড়ি মুখ না করিয়ে ছাড়ি
3: আচ্ছা ভাই এবার বলুন তো আপনার সাথে আমার পরিচয় ঠিক কোথায় মানে মানে কোন উপলক্ষে কবে মানে
2: আর আপনি আগে করতে হবে না পরিচয় দিলেই চিনতে দেরি লাগবে না
3: তা ঠিক তাই মানে আপনাকে তো আমি এর আগে কখনো মানে মানে আপনাকে আমার
2: চেনা লাগছে না তাই তো
3: না না আসলে হয়েছে কি জানেন
2: আরে না লাগালি তো কথা আমাদের পরিচয় কি আজকের কতদিন হয়ে গেল
3: আচ্ছা কতদিন হয়ে গেল
2: হবে না কোন স্কুলে পড়া হয়েছিল
3: স্কুলে মানে আমি তো রামমোহন রায় সেমিনারিতে
2: মেশিনারি আরে না এই সেমিনারি সেমিনারি হ্যাঁ এই তো সেমিনারি তো কোন বছরে ম্যাট্রিক
3: আমি কিন্তু 1953 সালে স্কুল ফাইনাল পাস করেছি
2: হ্যাঁ 1953 দিত আরে এবারে কে চেনা যায়?
3: কিন্তু ম্যাট্রিক তো নয়, আমি তো স্কুল ফাইনাল।
2: তাই তো, স্কুল ফাইনাল। স্কুল ফাইনাল আর ম্যাট্রিক মানে তো একই, যাহা বাপ্পান্ন তাহাতে পান্ন।
3: বাপ্পান্ন?
2: আরে তেপ্পান্নর সঙ্গে মেলাতে আমি 52-কে বাপ্পান্ন বলি, সেই স্কুল থেকেই। কে এবার মনে পড়ে?
3: মানে মানে আমি ঠিক মানে
2: এক বেঞ্চিতে দুজনে পাশাপাশি বসতু, এ মনে পড়ছে?
3: সহপাঠী না?
2: এই তো, এই তো মনে পড়েছে। নাম?
3: না মানে আমার নাম ভবকান্ত
2: ভট্টাচার্য। সে তো আমি জানি, সে তো আমি জানি। আমি শুধু আমার আমার আমার নাম কে মনে পড়ছে?
3: কিঙ্কর?
2: না, হলো না, হলো না। আর একটু ভাবা হোক।
3: প্রদীপ? বাউল?
2: ফেল।
3: তবে তবে বিশ্ব না,
2: খুব কাছাকাছি যাওয়া গেছে। আরেকটু আরেকটু ওই স্মৃতির হাত বাড়ালেই ধরে ফেলা যাবে।
3: এই তো এত আগেকার কথা, আমি ঠিক মানে
2: বটেই তো, বটেই তো। না না না, নাচেরা কোনো অপরাধ নয়, আমি কিন্তু ঠিক চিনে নিয়েছি। বুঝছো তো, যেই ট্রাম থেকে নামা হলো আই দেখি চিনেছি, এই আমাদের ভবা।
3: আপনার মেমারি খুব ভালো বলতে হবে, তাই না? আমি তো কিছুতেই স্মরণ করতে পারছি না যে
2: মানে। তাও তাও তাও তাও সোজাসুজি দেখিনি কিন্তু, সামনে তো কোনো পান কিনছিলাম আয়নার মধ্যে, আয়নার মধ্যে দেখি ঠিক চিনিছি, এ আমাদের আদি অকৃত্রিম ভবকান্ত ব্যাস, ধরে নিয়ে এলুম এই রেস্তোরাঁ।
0: এই নিন স্যার, চিংড়ি স্পেশাল।
2: হ্যাঁ,
0: ভেরি ভেরি টেস্টি টেস্টি, লিটল লিটল ঝাল
2: এসে গেছে।
0: শুধু স্পেশাল নয় স্যার, হেভি স্পেশাল। আপনাদের দেখি বুঝেছি সমজদার পার্টি, ডবল স্পেশাল, না হলে মুখে রুজবে না। তাই এক্সট্রা যত্ন নিয়ে এক্সট্রা স্পেশাল করিয়ে আনলো।
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভগ্না। কই শুরু করা যাক।
3: হ্যাঁ,
2: কিরম কিরম করেছে? হ্যাঁ, বলিনি এরা জিনিসটা ওয়ান্ডারফুল করে।
3: হ্যাঁ, তা ভালোই। আচ্ছা, আমি কেন কিছুতেই স্মরণ করতে পারছি না? আচ্ছা, নামটা যেন কি আপনার?
0: আগে ডেভিল। একটা করে হবে নাকি স্যার?
2: খুব ভালো সাইজের এক একটা। হ্যাঁ, এরা এরা টেবিলটা খুব ভালো করে।
0: হ্যাঁ
2: বলবো নাকি একটা করে?
3: না না না না না, একেবারেই না, একেবারেই না। এই ভারী হয়ে গেল অনেক, তাছাড়া দামটাও তো খুব
2: না। না না, সেই ভাবনা ভাবতে হবে না। দোকানে তো নিচে আসা হয়নি, গেস্ট কখনো খরচের কথা ভাবে?
0: বাবুজি কি বলেন, স্যার থাকতে আর কাউকে খরচ করতে দেবেন? দুটো ডেভিল আনি স্যার,
2: তাহলে একটা করে ডেভিল হয়ে যাক।
3: না না না না, থাক থাক থাক, আজকাল না আজকাল পেটে বড্ড গোলমাল হয়।
2: তা ঠিক, আমাদের এই বয়সে। সেদিন বিপিনও বলছিল, বিপিনকে মনে আছে তো?
3: বিপিন
2: ভুগনা, তুমি ওই চা নিয়ে আস।
0: তুরন্ত তুরন্ত লাই সব।
3: বিপিন মানে আমাদের ক্লাসে পড়তো?
2: না ঠিক আমাদের ক্লাসে নয়, কাছাকাছি, তবে আমাদের সঙ্গে খুব আড্ডা দিত।
3: না না, সে তো বিপিন নয়, কালীপদ, সে রোগা মতন তো।
2: কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম কারেক্ট। নামটা আমি গুলিয়ে ফেলেছি। অবশ্য কালী এখন খুব ইয়ে, খুবই মুটিয়েছে।
0: নিন স্যার স্পেশাল চা, তরিবাদ করে বানানো, আদতে আসামের, কিন্তু মনে হয় দার্জিলিং খাচ্ছেন।
2: এই দেখো চা এসে গেছে, এখনো কাটলেট সামলানো হলো না। হ্যাঁ, আরে চা জুড়িয়ে যাবে যে।
3: চা আমি একটুখানি ঠান্ডা করেই খাই।
2: এক মিনিট, ইয়ে দোকানের মালিকের সঙ্গে আমি একটু কথা বলে আসি। হ্যাঁ,
3: আচ্ছা,
2: চেনা মানুষ, ভালো খাওয়ালো, তারিফ না করলে কখনো চলে, দুঃখ পাবে না? বাজি ভাই, এক প্যাকেট সিগারেটের আনতে চাচ্ছি, ইয়ে চলবে তো?
3: না না না না, আমি ধূমপান করি না।
2: ও আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে, কিছুক্ষণ তাহলে ওই একাই বসা হোক, আমি সিগারেট নিয়ে আসছি, কেমন? হ্যাঁ, আমার কিন্তু আরেক কাপ চা লাগবে, ভুগনা।
0: তুরন্ত লায়া, চা এসে গেছে। হ্যাঁ, স্যার এখনো আসেননি?
3: ভালোই হয়েছে, এই ফাঁকে জেনে নিই বরঞ্চ। আচ্ছা ভুগনা, ওই বাবুর নামটা কি যেন বলো তো?
0: নাম জানি না তো।
3: চেনো না ওকে?
0: কখনো দেখিনি আগে। হ্যাঁ, কাটু দেখে সুদন, জানলে জানতেও পারে।
3: সে কি? আচ্ছা আচ্ছা, কাতুবাবু
1: বলুন,
3: ওই ভদ্রলোকের নামটা একটুখানি বলবেন? মানে আপনার তো চেনা মানুষ, এমন লজ্জায় পড়েছি না যে কি বলবো, সহপাঠী অথচ দেখুন নামটা আমার কিছুতেই মনে পড়ছে না, বিপদে পড়েছি।
1: সঙ্গী আপনার, আমি জানবো নাম?
3: না না, উনি বললেন যে আপনি ওর খুব চেনা মানুষ।
1: চেনা মানুষ?
3: হ্যাঁ।
1: আমার?
3: হ্যাঁ।
1: না স্যার, ওকে আগে কখনোই দেখিনি।
3: দেখেনি?
1: কসমিন কালেও না।
3: না না, মানে আপনার সঙ্গে তাহলে কি বললেন? ভদ্রলোক তো আপনার সাথেই তো, হ্যাঁ মানে এক গাল হেসে আপনিও মাথা নেড়ে সায় দিলেন আপনি।
1: ভদ্রলোক বলে গেলেন ওর বিশেষ কাজ আছে, চলে যাচ্ছেন, চিংড়ির কাটলেট আর চায়ের দাম আপনিই দেবেন।
3: হ্যাঁ, সে কি? তা
1: ওরে ভুগনা, দাদার বিষম লেগেছে, জল নিয়ে আয়।
2: তুরন্ত লায়া,
3: হ্যাঁ একটু জল, একটুখানি জল।

0: সুবৃতে আজ শুনলেন কৌতুক নাটিকা চেনা মানুষ, রচনা নিরূপ মিত্র, অভিনয়ে সৈকত পাকরাশি, পরিতোষ মুখোপাধ্যায়, রামজীবন মিত্র ও ধীমান চক্রবর্তী, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন কীর্তন পলাশ সরকারের কণ্ঠে, বিদ্যাপতির কীর্তন।

শুনলেন পলাশ সরকারের কণ্ঠে কীর্তন। পদকর্তা বিদ্যাপতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন নটভৈরব রাগে সেতার, শিল্পী কল্যাণজিৎ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়।

0: শুনলেন নটভৈরব রাগে সেতার, শিল্পী কল্যাণজিৎ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট

0: of sale in everybody's life.
1: Video te like korle taka pao jabe. Eto shoja.
2: Onno phade.
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের

0: আজকের সুরক্ষা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুরুতেই অজানা শপথ ছবির গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুনলেন অজানা শপথ ছবির গান, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি এই উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। পেট্রোলিয়াম আমদানি ও পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত ISO ট্যাঙ্ক কন্টেনার ব্যবহারে অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রসংঘ সাধারণ সভা প্রচলিত বিশ্ব মানচিত্রের পরিবর্তে আফ্রিকার প্রকৃত আয়তনকে আরও সঠিকভাবে তুলে ধরে তৈরি একটি সংশোধিত মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। নেপালে হড়পা বানে এ পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা 1340 ছাড়িয়েছে। গুজরাটের আহমেদাবাদে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ 2026। প্রতিযোগিতায় 19টি দেশের 105 জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রপতি তাদের শিক্ষাদানে নতুন উদ্ভাবনী পদ্ধতি অবলম্বনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণেরও পরামর্শ দেন। এই উপলক্ষে গোটা দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, একজন নিষ্ঠাবান ও যত্নশীল শিক্ষকই পারেন পড়ুয়াদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের উৎকর্ষের পথে পরিচালিত করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করতে। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকরা তাদের সুপরামর্শ ও দিশানির্দেশের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সে কথাও রাষ্ট্রপতি তাঁর ভাষণে উল্লেখ করেছেন। উল্লেখ্য, দেশ ও জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি প্রতিবারের মতো এবারও সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের 2 জন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন। নিউটন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে পুরস্কারে সম্মানিত করবেন তিনি। একই সঙ্গে কয়েকটি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের শিশুদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরাজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব বিষয়ে পরীক্ষার্থীদের জন্য UGC নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর এই 3টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, এই পরীক্ষায় 3টি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি অভিযোগ ওঠার পর NTA ফের এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। হৃৎপিণ্ডের ভাল্ভ ও হৃদরোগের সমস্যার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে আয়োজিত জাতীয় পর্যায়ের একাডেমিক সম্মেলন ইন্ডিয়া ভাল্ভস 2026-এ যোগ দেবেন তিনি। এছাড়াও চেন্নাইয়ের গুইন্ডিতে ইন্ডিয়া ভাল্ভ রেজিস্ট্রির সূচনা করবেন উপরাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে গোয়া যাচ্ছেন। আগামীকাল শ্রী শাহ গোয়া সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে বিভিন্ন বিভাগের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। পেট্রোলিয়াম আমদানি ও পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত ISO ট্যাঙ্ক কন্টেনারের ব্যবহারে অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে সম্পূর্ণ আবেদন জমা পড়ার পর 7টি কর্মদিবসের মধ্যে কোনো উত্তর না এনে তা অনুমোদিত হয়েছে বলে গণ্য করার সংস্থানও রাখা হয়েছে। 2002-এর পেট্রোলিয়াম বিধি সংশোধনের লক্ষ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গত বৃহস্পতিবার পেট্রোলিয়াম সংশোধিত আইন 2026-এর খসড়া বিজ্ঞপ্তি জারি করে। মন্ত্রক জানিয়েছে, এ নিয়ে আপত্তি ও পরামর্শ জানানো যাবে। গেজেটের কপি জনসাধারণের জন্য প্রকাশের তারিখ থেকে পরবর্তী 30 দিনে জমা পড়া আপত্তি ও পরামর্শগুলি বিবেচনা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ইউক্রেন ও রাশিয়া 2টি দেশের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নতুন দিল্লি সমস্যা সমাধানে বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তিনি গতকাল ওয়ারশোতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অন্তহীন যুদ্ধই যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করে। দীর্ঘ সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন আধিকারিকদের সঙ্গে কূটনৈতিক আলোচনার আগে কিভে অবস্থিত নিরাপত্তা পরিষেবার সদর দপ্তর লক্ষ্য করে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে বলে সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। প্রতিবেশী দেশকে লক্ষ্য করে মস্কোর সামরিক অভ্যুত্থানের পাঁচ বছর পরেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আকাশপথে হামলা অব্যাহত। ড্রোন হামলা, বিমান থেকে বোমা বর্ষণ বা সাইরেনের আওয়াজ কিভের প্রাত্যহিক জীবনের অঙ্গ হয়ে উঠেছে। গতকালের ওই হামলায় 12 জন আহত হয়েছেন বলে জেলেনস্কি জানিয়েছেন। কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় নতুন করে 6 মাসের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রায় $130 কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু তথ্য অনুযায়ী 2 সেপ্টেম্বর পর্যন্ত ইবোলায় 6,342 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 3,072 জনে। ইবোলা নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং প্রয়োজনীয় অর্থ অন্যান্য সাহায্য বাড়ানোর আহ্বান জানিয়েছে WHO। বালুচিস্তানের জিরারাত ও সুরাব জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো দুটি হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি বা BLA। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উভয় হামলায় মোট 25 জন সামরিক সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘ সাধারণ সভা প্রচলিত বিশ্ব মানচিত্রের পরিবর্তে আফ্রিকার প্রকৃত আয়তনকে আরও সঠিকভাবে তুলে ধরে তৈরি একটি সংশোধিত মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। কারেক্ট দ্য ম্যাপ বা মানচিত্র সংশোধন শীর্ষক প্রস্তাবটি টোগোর পক্ষ থেকে পেশ করা হয়। আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলি এই সংশোধিত মানচিত্রকে সমর্থন জানিয়েছে। ফ্রান্স এবং ব্রিটেন সহ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 164টি দেশ। এর একমাত্র বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 6টি দেশ ভোটদানে বিরত থাকে। উল্লেখ্য, প্রকৃত আয়তনে প্রায় 14 গুণ বড় হলেও এই মানচিত্রে আফ্রিকাকে গ্রিনল্যান্ডের প্রায় সমান দেখানোয় 16 শতাব্দী থেকে বহুল ব্যবহৃত মার্কেটার মানচিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। হড়পাবানে বিধ্বস্ত নেপালের ত্রিশুরী বাজার এলাকা থেকে একটি 5 বছরের শিশুসহ আরও 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, 275 জন ভারতীয় এখনও নিখোঁজ, 1,907 জন নিরাপদে চীন থেকে নেপালে এসেছেন। তিব্বত স্বশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। এদিকে গত মাসের 26 তারিখে নেপালের এই ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সেদেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। প্রয়োজন মাফিক নেপাল সরকারের কাছে ভারত সব রকম সহযোগিতা যুগিয়ে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানান।
1: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly and we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: এদিকে নেপালে হড়পাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,340। বিহারের রাজধানী পাটনা সহ 14 জেলার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। একাধিক নদীতে জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিচু এলাকাগুলি জলমগ্ন, বন্যার কারণে বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। স্পর্শকাতর এলাকাগুলির ওপর প্রশাসন নজর রেখেছে। 8.5 লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। দুর্গতদের সুবিধার্থে 700টি নৌকা চালানো হচ্ছে। পূর্ব রেলে মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ইঞ্জিনিয়ার সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এই ধসের কারণে আজও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে। বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কেরালা ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে

0: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গুজরাটের আহমেদাবাদে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ 2026 প্রতিযোগিতায় 19টি দেশের 105 জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এই প্রথম ভারতে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। আহমেদাবাদের সাবরমতী রিভার ফ্রন্টে সিরিজের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে আজ রাতে গ্রুপ এ শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি এই উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। নেপালের হরপাবানে মৃতের সংখ্যা 1340 ছাড়িয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10। আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। জন্মাষ্টমীর রাতে আধ্যাত্মিক পরিবেশে মেতে উঠল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে দেশ বিদেশের অগণিত ভক্ত ও পুণ্যার্থীর সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে মায়াপুর ধাম। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় শ্রীকৃষ্ণের মহা অভিষেক। ভক্তদের উচ্ছ্বাস ও হরেকৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা শ্রীধাম মায়াপুর। জন্মাষ্টমীর উৎসব প্রত্যক্ষ করতে এসে দেশ বিদেশের পুণ্যার্থীরা অনুভব করেন এক গভীর আধ্যাত্মিক আনন্দ। কৃষ্ণ নামে মেতে ওঠে গোটা ইস্কন। আজ সেখানে অনুষ্ঠিত হবে নন্দ উৎসব ও ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের 130তম জন্মজয়ন্তী। এই উৎসবেও দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন। নন্দুর সঙ্গে যোগ দিতে আজ সকাল থেকে বহু ভক্তের সমাগম হয়েছে। অন্যদিকে মায়াপুর শ্রী চৈতন্য মঠে জন্মাষ্টমী উপলক্ষে চলেছে নানা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ। নবদ্বীপের মঠ মন্দিরগুলিতে সাড়ম্বরে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় 53 বছরে পদার্পণ করেছে। কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে একের পর এক সাফল্যের নজির গড়ে চলেছে এই বিশ্ববিদ্যালয়। গত 1 সেপ্টেম্বর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দুধকুমার মণ্ডল, মন্ত্রী অমিয় কিস্কু প্রমুখ। গত 1 সেপ্টেম্বর গয়েশপুর পৌরসভার স্থাপনা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস। গত 2 সেপ্টেম্বর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নারকেল দিবস পালিত হয়। রাজ্য কেন্দ্র কলকাতার নারকেল উন্নয়ন পর্ষদের আয়োজনে ও ICAR প্লান্ট প্লান্টেশন ক্রপ ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাগিচা ফসলের কৃষক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক পাত্র প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। সেখানে এক কর্মশালায় কৃষি বিজ্ঞানী সহ নারকেল উন্নয়ন পর্ষদের কর্তারা নারকেল চাষ সম্প্রসারণের জন্য কি করণীয় তা সবিস্তারে জানান কৃষকদের। রাজ্য কেন্দ্র কলকাতার রাজ্যস্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারকেল উন্নয়ন পর্ষদের ডিরেক্টর মৃদুল কে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন NIT পার্টনার চেয়ারম্যান ও গ্রাম বিকাশ ট্রাস্টের ট্রাস্টি অশোক মোদি, ICAR আটারি কলকাতার ডিরেক্টর প্রদীপ দে। বক্তারা নারকেল চাষে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে প্রয়াস নেওয়ার নানান দিক তুলে ধরেন। নারকেল চাষের বৈজ্ঞানিক পদ্ধতি, বিপণনের সুযোগ ও স্বাস্থ্যগুণ ও বোর্ডের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন নারকেল উন্নয়ন পর্ষদের উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস। তিনি বলেন, নারকেল গাছের চারা রোপণ করলে সরকারি সহায়তা মিলবে 350 টাকা গাছ প্রতি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র নারকেল চাষ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের কথা তুলে ধরেন। সম্প্রতি কৃষ্ণনগর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন বিজেপির সুকেশ বিশ্বাস। পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে তৃণমূল কংগ্রেসের কার্তিক ঘোষ পদত্যাগ করার পরই নতুন সভাপতি নির্বাচনের জন্য ভোটাভুটি হয়। সেই ভোটে বিজেপির সুকেশ বিশ্বাস সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন। নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে 7ম স্থাপনা দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী ডাক্তার শারদত মুখোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে বাংলার চিকিৎসা ব্যবস্থা অতীত ও বর্তমানের কথা বিশদে তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিএসআইআর এর ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির অধিকর্তা ডাক্তার সৌভিক মাইতি, এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডাক্তার অরবিন্দ সিনহা এইমসের সাফল্যের কথা তুলে ধরেন। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ রূপক অনুষ্ঠান, শিক্ষার অঙ্গনে বিকশিত

0: এর অর্থ হল যে গুরু শিষ্যকে একটি অক্ষরও শেখান। পৃথিবীতে এমন কোনো দ্রব্য নেই যা দিয়ে শিষ্য তার ঋণ থেকে মুক্ত হতে পারে। গুরু শিষ্য তথা শিক্ষক শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক মধুরতম সম্পর্কগুলির অন্যতম। শিক্ষকরা আমাদের আলোকবর্তিকা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবস উদযাপনের অবতারণা। তবে ব্যক্তিতে এই দিনটির গুরুত্ব বহুমাত্রিক। প্রকৃত প্রস্তাবে কেমন হওয়া উচিত একজন আদর্শ শিক্ষকের প্রতিরূপ বা শিক্ষক শিক্ষার্থীর আদর্শ সম্পর্ক, বলছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার।
1: আদর্শ শিক্ষক তিনি হবেন সমস্ত স্তরে, প্রাথমিক থেকে মাধ্যমিক থেকে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে, যে যিনি খানিকটা শৈশব শিশুর পিতামাতার স্থান নিতে পারবেন। অর্থাৎ ঘর থেকে সে যখন বেরোবে, স্কুলে যাবে, সেটা তার নতুন একটা অভিভাবকত্বের জায়গায়। শিক্ষক সেই জায়গাটা নেবেন স্নেহ দিয়ে এবং শিশুকে মানুষের সভ্যতা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেবার গুরু দায়িত্ব তার। মানুষের সভ্যতা সংস্কৃতি জ্ঞান সৃষ্টি করেছে, শিল্প সৃষ্টি করেছে, নানান ধরনের কর্ম সৃষ্টি করেছে, এই সমস্ত কিছুকে প্রাথমিক দীক্ষা দেবার কর্তব্য তাঁর। সেটা বইয়ের সাহায্যে হোক, বক্তৃতার সাহায্যে হোক, পরীক্ষার সাহায্যে হোক, এই দায়িত্বটা তাঁর। ফলে শিক্ষককে এই প্রাথমিক দায়িত্বটা উপলব্ধি করতে হবে। মা বাবা অভিভাবক অভিভাবিকার ভূমিকায় তিনি পালন করবেন, কিন্তু তাদের কাজটা মা বাবার চাইতেও অনেক বেশি দায়িত্বপূর্ণ। কারণ পৃথিবীর বৃহত্তর যে শিক্ষা সংস্কৃতি এবং মানবিক আচরণ, তার সঙ্গে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের পরিচিত করাবেন এবং অনেক পরিণত বয়স পর্যন্ত তাদের ওই পৌঁছে দেবেন ওই রকম একটা স্তরে, যেখানে তারা পূর্ণাঙ্গ মনুষ্যত্বে একটা দীক্ষা পাবে। পরস্পরের সম্পর্কটা পবিত্র এবং দীর্ঘস্থায়ী। আমরাও ছাত্রছাত্রীদের কাছে ভালোবাসা শ্রদ্ধা পাই এবং ছাত্রছাত্রীদেরও আমাদের কাছ থেকে এই স্নেহ এবং যত্ন, তাদের ভালো মন্দ সম্বন্ধে আমাদের উদ্বেগ, এগুলো জেগে থাকে। এগুলোই স্বাভাবিক সম্পর্ক, যে পরস্পরের সঙ্গে শ্রদ্ধা অনুরাগ এর সম্পর্ক। কারণ জীবন নির্মাণ করে দেন শিক্ষক শিক্ষিকারা।
0: পবিত্রবাবুর মুখবন্ধে যে সুর বাঁধা হলো তার রেশ ধরেই এই দিনটিতে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্যকে স্মরণ করলেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার মিশ্র।
2: বিদ্যালয় আমাদের কাছে দ্বিতীয় বাড়ি। এখানে যে আমরা শুধু পঠন পাঠনেই ব্যস্ত থাকি তা কিন্তু নয়। আমরা চরিত্র গড়ি, ছাত্রছাত্রীদের মনে কৌতূহল জাগাই। আমার কাছে শিক্ষক হওয়ার মানে যে শুধু জ্ঞান প্রদান তা নয়, বরং প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। মাননীয় শিক্ষক শিক্ষিকাদের বলবো,

0: প্রতিটি শিশুর মধ্যেই এক একটি ভিন্ন আগুন আছে। আমাদের ধৈর্য, শ্রবণ শক্তি, সৃজনশীলতা সব কিছু কাজে লাগিয়ে এবং স্নেহশীল মন নিয়ে সেই আগুনকে লালন করাই আমাদের দায়িত্ব।
1: শিক্ষার্থীদের প্রতিও বার্তা দিলেন চন্দনবাবু।
0: আর ছাত্রছাত্রীদের বলবো, জিজ্ঞাসা করতে তোমরা কখনো ভয় পেও না, ভুল করলেই কিন্তু শেখা হয়। কখনো নিজের উপরে বিশ্বাস হারাবে না, নম্রতা, পরিশ্রম, সদিচ্ছা তোমাদের পথ দীপ্তিময় করবেই করবে। মুখের হাসিটা সবসময় বজায় রাখো, কৌতূহলকে জীবন্ত রেখো, আর মনে রাখবে যে একজন প্রকৃত শিক্ষক সবসময়ই তোমাদের জীবনকে সুন্দরতর করে তুলবেন।
1: আর এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য ছাত্রছাত্রীদের তার শুভেচ্ছা ও স্নেহাশিস জানালেন।
2: আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, বিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণ যখন তোমাদের হাসি আর ভালোবাসায় মুখরিত হয়, একজন শিক্ষক হিসাবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। অনেকে বলেন শিক্ষকেরা হলেন পথপ্রদর্শক। সত্যি কথা বলতে কি, তোমাদের চোখেরও নিষ্পাপ স্বপ্ন আর অমলিন ভালোবাসাই আমাদের প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায় অনুপ্রাণিত হতে। তোমাদের সফলতাই আমাদের একমাত্র অহংকার। আজকের এই পবিত্র দিনে তোমাদের জন্য আমার কিছু কথা, তোমরা স্বপ্নের পিছু ধাওয়া করো। জীবনের ক্যানভাসটা তোমাদের নিজেদের, ভুল করতে ভয় পেও না, কারণ প্রত্যেকটি ভুলই নতুন কিছু শেখার সূচনা। মানুষের মতন মানুষ হও তোমরা, কেবল ভালো নম্বর বা বড় ডিগ্রি অর্জনই শিক্ষায় সাফল্য নয়। তোমাদের বিবেক, সহমর্মিতা আর নম্রতা যেন তোমাদের আসল পরিচয় হয়ে ওঠে। মূল্যবোধকে আঁকড়ে রাখো, সততা আর শৃঙ্খলাকে জীবনের মূল ভিত্তি করো তোমরা। আলো যেমন অন্ধকারকে দূর করে, তোমাদের চারিত্রিক দৃঢ়তা যেন চারপাশকে আলোকিত করে তোলে। আর অবশ্যই তোমরা কৌতূহল বজায় রাখবে, কখনো প্রশ্ন করতে দ্বিধা করবে না, কারণ জানার আগ্রহী তোমাদের জ্ঞানের শিখরে নিয়ে যাবে। তোমরা শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রী নও, তোমরা ভবিষ্যতের নাগরিক, ভবিষ্যতের পৃথিবী গড়ার কারিগর। তোমাদের মনের ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলো যেন পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে, এই আশীর্বাদ ও শুভকামনা রইল। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে তোমরা জয়ী হবে, মানুষ হবে, একজন শিক্ষক হিসাবে এটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমরা সবাই সদা হাস্যময় থাকবে, আলোকময় থাকুক তোমাদের আগামী।
1: শিক্ষক দিবসের নামকরণে শিক্ষক থাকলেও তার আয়োজন ও উদযাপনের চালিকা শক্তি, প্রাণকেন্দ্র কিন্তু ছাত্রছাত্রীরাই। কচি কাঁচা হোক বা উঁচু ক্লাস, তাদের প্রিয় স্যার ম্যাডামদের এই বিশেষ দিনে কি বলতে চায় তারা? প্রথমে শুনি এক খুদে বন্ধুর কথা, আরোহী চট্টোপাধ্যায়।
3: আমার প্রিয় টিচার, জানো টিচার, আমি তোমাদের খুব ভালোবাসি। আমি যখন আমার বন্ধুদের সঙ্গে স্কুলে আসি, তোমরা আমাদের হাসি মুখে রাখো, আমাদের সঙ্গে গল্প করো, আমাদের পড়াও, গান শেখাও, আর সব সময় আমাদের টেক কেয়ার করো। কিন্তু জানো টিচার, স্কুল থেকে বাড়ি চলে আসার পরেও আমি তোমাদের কথাই ভাবতে থাকি। আর যখন আমার পুতুলদের নিয়ে খেলি, তখন তোমাদের মতো করেই ওদের পড়াই, তোমাদের মতো করেই বলি চুপ করে বসো, এবার পড়া শুরু করি। তখন আমি নিজেই টিচার হয়ে যাই, আর আমার পুতুলগুলো হয়ে যায় আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্ট।
1: প্রথম শ্রেণীর ছাত্র সৌরিক সরকারের কণ্ঠে আরো বহু ছাত্রছাত্রীর অন্তরের কথা প্রকাশিত হল চন্দননাথের কবিতায়।
4: তোমরা পড়াও, তোমরা শেখাও, তোমরা বোঝাও কেমন করে, শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা নেব জীবন গড়ে, মনের মাঝে যত্ন করে তোমরা ছড়াও জ্ঞানের আলো, কেমন করে কথায় কথায় দাও চিনিয়ে মন্দ ভালো, আমরা কোথাও ভুল করি যে ঠিক কিছু নাও তোমরা এসে, ভয় যদি পাই সে ভয়টাকেও দাও সরিয়ে এক নিমিষে, তোমরা আলোর স্বপ্ন দেখা, তোমরা পরম পূজনীয়, আমার যত শিক্ষা গুরু সবাই আমার প্রণাম নিয়ে।
1: দ্বাদশ শ্রেণীর ছাত্রী অনুষ্কা বিশ্বাস বলল,
5: আমার কাছে শিক্ষক বা শিক্ষিকা শুধুই একটি ব্যক্তিত্ব নয়, আমার কাছে শিক্ষক শিক্ষিকা তারা যারা আমাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি মনুষ্যত্ববোধের শিক্ষা দেয়, যারা আমাদেরকে সঠিক এবং একজন আদর্শ মানুষ হতে শেখায়, যারা আমাদেরকে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে থাকে, আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। তারা যে শুধুই আমাদের বিদ্যালয় বা কলেজ বা কোনো প্রাইভেট টিউশনের শিক্ষিকা বা শিক্ষক তা নয়, তারা আমাদের পরিবারের সদস্য, আমাদের বন্ধু বান্ধবী, আমাদের ভাই বোন দাদা দিদি,

আজকের দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের প্রতিভার স্বাক্ষরও কখনো কখনো বিস্মিত করে। শোনা যাক বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের সুরেলা কোলাজ।

0: কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি।
1: প্রতিবছর সেপ্টেম্বরের 5 তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে। মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু, তাকে প্রণাম করেই আমার সকল কাজে শুরু।
2: আজকের এই পুণ্য দিনে শ্রদ্ধা করে শিক্ষকেরে, রক্ষা করে আদর্শেরে, সদাই যেন চলি।
0: এভাবেই নানা রোমাঞ্চকর, হাস্যময় ও শিক্ষণীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে পালিত হয় আমাদের স্কুলের শিক্ষক দিবস। এবার আমাদের কাছে এই দিনটি একটু বিশেষ, কারণ আজকেই এই স্কুলে আমাদের শেষ শিক্ষক দিবস। পরের বছর হয়তো এভাবে আর শিক্ষক দিবস পালন করার সুযোগ আমরা পাবো না, কিন্তু এই স্কুল ও স্কুলের শিক্ষকেরা আমাদের হৃদয়ে চিরকালই থেকে যাবেন অমলিন।
3: বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। অনিবার্যভাবে একদিন শিক্ষার্থী ও শিক্ষকের বিদায়ের ক্ষণ আসে, কিন্তু উভয়ের হৃদয়েই তারা থেকে যান চির অমলিন হয়ে। পবিত্র সরকার বলছিলেন,
4: ছাত্র এক সময় আর ছাত্র থাকবে না প্রাতিষ্ঠানিক ভাবে, শিক্ষক আর শিক্ষক থাকবেন না, কিন্তু তাদের সঙ্গে যে মানবিক সম্পর্ক সেটা যতদিন শিক্ষক বাঁচবেন ততদিন থাকবে, এটাই আশা করা যায়। ফলে এটা শিক্ষালয়ের বাইরে আরেকটা সম্পর্ক, শিক্ষালয়ের মধ্যে একটা কর্তব্যের সম্পর্ক, শিক্ষালয়ের মধ্যে একটা মানবিক সম্পর্ক। আবার যখন শিক্ষক এবং ছাত্র দুই শিক্ষালয়ের বাইরে চলে যাবেন, তখন তার সঙ্গে আরেকটা বৃহত্তর বিস্তারিত মানবিক সম্পর্ক থাকবে।
3: আজ যিনি শিক্ষক, স্মৃতির স্মরণীতে হেঁটে তিনি কিভাবে ফিরে পান তাঁর ছাত্রাবস্থাকে, সেই সময়ের শিক্ষক দিবস উদযাপনকে, বলছেন শিক্ষক পার্থজিৎ চন্দ।
5: যদি আমি আমার ছাত্রাবস্থার দিকে তাকাই, তাহলে এই দিনটি পালনকে ঘিরে যে উদ্দীপনা, যে আনন্দ ছেয়ে থাকতো, তা যেন স্পষ্টভাবে দেখতে পাই। আমি হাওড়া জেলারই একটি গ্রামীণ উচ্চ মাধ্যমিক স্কুলে, অত্যন্ত নামি একটি স্কুল, সেখানে অত্যন্ত গুণী শিক্ষক শিক্ষিকারা আমাদের শিক্ষাদান করতেন। আমরা এখনো গর্বিত তাঁদের মতো শিক্ষক শিক্ষিকা পেয়েছি বলে, সেখানে পড়াশোনা করেছি। এই দিনটি যখন দরজায় কড়া নাড়ত, তার বেশ কয়েকদিন আগে থেকে আমাদের মধ্যে এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে যেত। আমরা আমাদের শ্রেণীকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, আমরা বিশেষ দিনটির দিকে তাকিয়ে থাকতাম, এবং 5ই সেপ্টেম্বর আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রথম একটি বা দুটি ক্লাস তারা আমাদের ক্লাসে এসে নিতেন। বিদ্যালয়ের অতীত ঐতিহ্য, বিদ্যালয়ে গড়ে ওঠার ইতিহাস, বিদ্যালয়ের যে অ্যাচিভমেন্ট, এই সমস্ত সম্পর্কে তারা আমাদের বলতেন, আমাদের সচেতন করতেন, এবং মনে পড়ে শপথ নিতাম যে এই বিদ্যালয়ের মান সম্মান ঐতিহ্য আরও আরও উঁচুতে তুলে ধরব। অনেক সময় বেশ কয়েক বছর আমাদের এটাও

0: বলা হয়েছিল যে একটি প্রবন্ধ লিখতে যাতে এই বিদ্যালয়ের ঐতিহ্য ধরা পড়ে। সেই দিনগুলিতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, অত্যন্ত আনন্দের একটি অনুষ্ঠান হতো, সেটা হচ্ছে শিক্ষকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ। এবং আমরা অবাক হয়ে দেখতাম যে শিক্ষকরা আমাদের শ্রেণীকক্ষে ভীষণ মনোযোগ দিয়ে ভীষণ আনন্দের সঙ্গে আমাদের শিক্ষাদান করছেন, তারা কিন্তু খেলার মাঠেও ভীষণ তাদের নৈপুণ্য ছড়িয়ে দিচ্ছেন। এবং অবধারিতভাবে আমরা শিক্ষকদের কাছে প্রীতি ফুটবল ম্যাচে হারতাম, কিন্তু সেই হার আমাদের গৌরব হয়ে এখনো পর্যন্ত আমাদের মনে বিরাজ করছে। শিক্ষক শিক্ষিকাদের আমরা অত্যন্ত ছোট, মানে দামে অত্যন্ত কম বা দাম হয়তো লাগেই না, এরকম উপহার দিয়েই কিন্তু আমরা আমাদের শ্রদ্ধা জানাতাম। এবং তাঁরাও বারবার আমাদের উৎসাহিত করতেন, যদি উপহার আনতেই হয় তাহলে এই ধরনের উপহারই নিয়ে আসতে। তার মধ্যে আমাদের মনে পড়ে যে মাটির তৈরি বেশ কিছু হাতের কাজ কখনো কখনো আমরা নিয়ে যেতাম, বা ছোট চারা গাছ, বা হয়তো একটা ছোট ফুল যেটা বাড়িতে হয়েছে, এই ছিল আমাদের প্রাণের উপহার।
1: শিক্ষার বা শিক্ষকের আদর্শ কেমন হওয়া উচিত তা তো অনেকের কাছে স্পষ্ট, কিন্তু বর্তমানে বাস্তব পরিস্থিতির নিরিখে এই প্রজন্মের একজন নবীন শিক্ষকের কাছে কিভাবে ধরা দেয় সেই আদর্শ? প্রচলিত বা তথাকথিত ধারণাকে বিনির্মাণের ভাবনায় জারিত হয় কি তার মন? বলছেন সুপ্রিয় মিত্র।
2: নবীন শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় চেষ্টা তথাকথিত ওই আদর্শ শিক্ষকের সংজ্ঞা থেকে যতটা সম্ভব দূরে থাকা। আদর্শ শিক্ষক বলতে আমাদের একটা মাথায় ছবি আঁকা রয়েছে যে বেশ গম্ভীর মুখ, একটা সম্ভ্রম, দূরত্ব, একটা ভয়, হ্যাঁ, কপালে সামান্য বিরক্তি। এবং এই সমস্ত কিছু পেরিয়ে সবচেয়ে বড় যেটা জায়গা সেটা হচ্ছে যে ছাত্র বা শিক্ষার্থী যদি একাধিকবার প্রশ্ন করে ফেলে তাহলে এমন একটা দৃষ্টি যাতে সেই শিক্ষার্থী সেই মুহূর্তে নিজের জন্মের সিদ্ধান্তটা নিয়েও পুনর্বিবেচনা করবে। আর তো আমি ওই রকম শিক্ষক হতে চাই না। আমি যদি হতে চাই সেটাকে শিক্ষাসঙ্গী বললে হয়তো সুবিধাজনক অর্থ তৈরি হবে। মানে শিক্ষাসঙ্গী এমন একজন যার কাছে একজন ছাত্র শুধু নম্বরের জন্য, তার কৌতূহল, তার প্রশ্ন, এমনকি তার ভুল নিয়েও আসতে পারে, তার বোকামিটুকু নিয়েও আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো যে বোকা প্রশ্ন বলে কিছু হয় না। প্রশ্ন এমনই হতে পারে যে তার হয়তো সেই মুহূর্তে কোনো উত্তর নেই, কিংবা সেই শিক্ষকের সেই উত্তরটা সেই মুহূর্তে জানা নেই, ফলে সেইটা স্বীকার করতে পারাটাও একজন শিক্ষকের বড় দায়িত্ব, এবং সেটা তার আমাদের ওই জ্ঞান চর্চার পরিসরটাকে স্বচ্ছ রাখতে আরো সাহায্য করবে। আর গাম্ভীর্য থেকে বেরিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীরা বাড়ি থেকে এই ধারণা নিয়েই আসছে যে বয়োজ্যেষ্ঠ মানেই একটা সম্ভ্রম, ভয় থাকবে। সেই ধারণাটাকে ভেঙে দেওয়ার প্রথম চাবিকাঠি বা প্রথম জায়গাটাই হচ্ছে শিক্ষকের। তিনি এগিয়ে যাবেন, তিনি এই দূরত্বটাকে ঘোচাবেন আন্তরিকতা দিয়ে। যতটুকু সম্মানজনক দূরত্ব রয়েছে সেই আন্তরিকতা দিয়ে সেটা যেন ঢাকা থাকে, কারণ ভয় দিয়ে কৌতূহল মারা যায় একমাত্র, ভয় দিয়ে কখনো কৌতূহলকে তৈরি করা যায় না। আমাদের জীবনে এরকম শিক্ষক ছিলেন যেখানে আমরা একটা বিষয়কে ভয় পেয়ে গেছি শুধুমাত্র প্রশ্ন করতে পারিনি বলে, ফলে প্রশ্ন তৈরি করার জায়গাটা না শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেটা শুধুমাত্র শিক্ষার প্রাঙ্গনকে নয় সমাজের প্রাঙ্গনটাকেও সুস্থ রাখতে সাহায্য করে।
1: নম্বর বা কেরিয়ার সর্বস্বতা কি অনেকাংশে গ্রাস করছে শেখার সহজ অনাবিল আনন্দকে?
2: পড়াশুনোর সঙ্গে জীবনের আনন্দ এটা যেন বিপরীতমুখী হয়ে গেছে, মানে তাদের সঙ্গে যেন কখনোই মিল হতে পারে না। ভালো পড়াশুনো মানেই একটা কেরিয়ার প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে, ভালো নম্বর, ভালো কলেজ, ভালো চাকরি, কিন্তু মানুষের মতো মানুষ হতে গিয়ে দেখা যাচ্ছে যে তার তুলনায় সিভিটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যদি এটাই সাফল্য হতো তাহলে তো এত শিক্ষার পরে মানুষের মধ্যে হিংসে কমে যেত, অহং কমে যেত, একে অন্যের কষ্ট বুঝতে পারত, নিজের ভুল শিকার ক্ষমতা বাড়ত, কিন্তু সেটা দেখছি কোথায়।
1: পাঠ্য বিষয় কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় ছাত্রছাত্রীদের কাছে?
2: আমি স্কুলে বিজ্ঞান পড়াই, বিজ্ঞান পড়বো যখন সেখানে বিজ্ঞানের ইতিহাসটা থাকবে, সেই বিজ্ঞানী কোন পরিসরে এই আবিষ্কার নিয়ে ভেবেছেন, সমসাময়িক সাহিত্য কিরকম ভাবে কাজ করছে, মানুষজন কিরকম ভাবে তার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে, এইগুলো আমাকে পৌঁছে দিতে হবে। এবং সেটার উপায় হচ্ছে গল্প, কারণ গল্পের মধ্য দিয়ে খুব সহজে একটা শিক্ষার ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, এবং গল্পের মধ্য দিয়ে আলাপ তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয় বিষয়ের সঙ্গে। তথ্য দিয়ে কখনো সেই আলাপ বা সম্পর্ক তৈরি হতে পারে না।
1: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রভাবিত সময়ে শিক্ষকদের গুরুত্ব কি একই রকম থাকবে?
2: এআই তো আমাদের শত্রু নয়, একেবারেই শত্রু নয়। এআই আমাদের থেকে অনেক বেশি উত্তর জানে, অনেক বেশি উত্তর রেফারেন্স সরবরাহ করবে, কিন্তু তার একটা ইউজেজ লিমিট আছে। একজন শিক্ষার্থী বা একজন ভোক্তা যদি তাকে বারবার প্রশ্ন করে, সেও বলবে আজকের মতো ইউজেজ লিমিট এখানেই শেষ। কিন্তু একজন শিক্ষক, তিনি যদি মানবিক হন, তিনি যদি সংবেদনশীল হন, তাহলে তিনি প্রশ্নকে বারবার উৎসাহ দেবেন। যতবার একজন শিক্ষার্থী বুঝতে পারছে না, তিনি আরো চেষ্টা করবেন কত প্রাণবন্ত ভাবে তাকে সেই বিষয়টার ভেতরে ঢোকানো যায়, মর্মে প্রবেশ করিয়ে দেওয়া যায়। ফলে শিক্ষক আরো প্রয়োজনীয় হয়ে উঠবে।
1: শিক্ষক হিসেবে ভবিষ্যতের জন্য কোন স্বপ্ন দেখেন সুপ্রিয়?
2: আমি এমন কোন শিক্ষক হতে চাই না যেখানে ছাত্র স্কুল থেকে বেরোনোর পরে বলবে এই স্যারকে না খুব ভয় লাগে, বা দু বছর পরে তিন বছর পরে কোনো আড্ডায় বলবে যে এই স্যারকে না খুব ভয় পেতাম। বরং আমি এমন একজন মানুষ হতে চাই যেখানে ওই কোনো একটা প্রাক্তন ছাত্র, যে কোনো কেউ, আর কাউকে প্রশ্ন করতে পারছে না, যখন সে নির্দ্বিধায় আমার কাছে এসে একটা প্রশ্ন করবে, একটা মেসেজ করবে বা একটা ফোন করবে, বলবে স্যার একটা কথা জিজ্ঞেস করব, তখন হয়তো আমি বুঝবো যে না, আমি খুব একটা খারাপ কাজ করিনি, আমি তার কাছে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি, আমি তার কাছে সেই প্রশ্ন করার আরামপ্রদ জায়গাটা, সেই স্পেসটা তৈরি করে দিতে পেরেছি। আমি যদি সেই জায়গাটা তৈরি করতে পারি, তাহলে মনে হয় শিক্ষক হিসেবে আমি মনে করব যে একটা প্রাপ্তি ঘটেছে, এবং সেটাই আমার স্বপ্ন।
1: নতুন ভাবনা, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন অনেক শিক্ষকই, তার স্বীকৃতিও মিলছে। আনন্দের কথা, এবছর পশ্চিমবঙ্গ থেকে জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন দুই শিক্ষক, পলাশ চৌধুরী এবং শান্তনু পাত্র। শুনব তাঁদের কর্মকাণ্ডের কথা। পলাশ চৌধুরী বললেন,
3: কোভিড আমাদেরকে মনে করিয়েছে যে টেকনোলজি ছাড়া এগিয়ে যাওয়া যাবে। সেই ভাবনাকে কাজে লাগিয়ে আমি টোটাল প্রথম সিসিটিভি লাগাই স্কুলে, আমরা স্মার্ট ক্লাস চালু করতে পেরেছি, এবং আমার স্কুলে ওপেন সোর্সের সফটওয়্যার আমি ব্যবহার করি। আমার স্কুলের টিচারদেরকে আমি কন্টেন্ট বানানো শিখিয়েছি, তারপর আমি একটা ওপেন স্কুলের নিজস্ব একটা অ্যাপস তৈরি করি। সেই অ্যাপস এর মাধ্যমে টিচার স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে, স্টুডেন্টরা যদি না আসতে পারে স্কুল, তাদেরকে চিঠি আনতে হয় না, অ্যাপস এর মধ্যে ওদের একটা পার্ট আছে, ওরা ওখান থেকে অ্যাপ্লাই করবে যে আমি কেন আসছি না, টিচারও অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে অ্যাপস এর মাধ্যমে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে আমি কাছে ডেকে নিতে পারছি, এবং আমাদের স্কুলে কোর গ্রুপ ফরমেশন করা আছে, 20টা করে বাচ্চা প্রত্যেক বছর কোর গ্রুপে চান্স পায়, খুব প্রান্তিক বাচ্চা আমাদের কাছে পড়ে কিন্তু শহরের মধ্যে স্কুল, এবং রেজাল্ট শিট থেকে শুরু করে সারপ্রাইজ টেস্ট সমস্ত কোনো খাতা ওই অ্যাপস এর মাধ্যমে বাড়িতে সরাসরি চলে যায়। আর একটা চালু করলাম যে টিচার যদি কম থাকে তাহলে ই কন্টেন্ট বানালাম, প্রতিদিনকার ক্লাস আমরা রেকর্ডিং করা শুরু করলাম, 20 মিনিট বা 15 মিনিট যেটা বোঝানোর পর ওইটা রেকর্ড করে নিয়ে আমরা স্টুডেন্টকে পাঠিয়ে দিচ্ছি অ্যাপস এর মাধ্যমে। নেক্সট আমরা করেছিলাম যে TLM এর ব্যবহার, আমরা লোকস্ট নো কস্ট TLM ব্যবহার করি, কিন্তু তার সাথে আধুনিক টেকনোলজি আমরা ইউজ করেছি, যেমন একটা জিওমেট্রিক বার বানিয়েছি, 2 ম্যাগনেটিক ফিল্ড বোল্ড তৈরি করেছি, ম্যাগনেটিক ফিল্ড বোল্ডে অঙ্ক সব করা যাবে, ভগ্নাংশের অঙ্ক লসাগু বসাগু। 3 হচ্ছে ভারতবর্ষের লেটেস্ট টেকনোলজি হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি, যেমন মানবদের রক্ত সংবহন হচ্ছে, যদি আমি ভার্চুয়াল রিয়েলিটি মোডে যাই, একদম ওপেন যে ব্লাড সার্কুলেশন হচ্ছে এবং সার্জারি হচ্ছে, পুরো সেই জগতে আপনি ঢুকবেন, মানে 95-98% ভার্চুয়াল জগৎ। আমাদের বেশি লক্ষ্য হচ্ছে ইনোভেটিভ আইডিয়াতে ক্লাস নেওয়া, শ্রেণীকক্ষের মধ্যে আমরা আটকে রাখছি না, আমরা শ্রেণীকক্ষের ম্যাথ করাচ্ছি, তো সবজির দোকানে বাচ্চা যখন যাচ্ছে তাহলে আমি তো যোগ্যোগ শিখেছি, দাঁড়িপাল্লা অঙ্ক শিখেছি, আমরা চেষ্টা করছি সপ্তাহে 2 দিন করে সোশ্যাল মার্কেটে গিয়ে, ওরা বৃদ্ধি মিলে যখন হবে ওরা যাক, আর কি করছি শপিং মলে নিয়ে যাচ্ছে। আমাদের স্কুলে আমার এক দিদিমণি লাবণ্য রায় এবং আমার ডক্টর রাজবেরি ধনিয়ার বন্ধু সহায়ক, আমাদের স্কুলে নিজস্ব ব্রেকফাস্ট প্রকল্প আছে, আমরা মাসে 55-60 হাজার টাকা ব্রেকফাস্ট প্রদান করি, 6 দিন 6টা মেনু কার্ড আমরা প্রিপেয়ার করেছি, এবং 300 বাচ্চাকে আমরা ডেলি ওই ব্রেকফাস্ট প্রোভাইড করি। 3 বছর হয়েছে চালু করেছি, কেন আমি পেয়ার লাইনের সময় দেখেছিলাম বাচ্চা বমি করে, মাথা ঘুরে পড়ে, তখন জেনেছি বাচ্চা রাত্রি 8টায় কিছু না খেয়ে শুয়ে পড়ে। এইগুলো হচ্ছে বেসিক করেছি। এবার কি করলাম, কোর গ্রুপের বাচ্চাদেরকে যখন আমরা শিক্ষা দিচ্ছি, বিভিন্ন কম্পিটিশনের জন্য আমরা রেডি করছি, কুইজের টিম রেখেছি, গান নাচের টিম রেখেছি, খেলাধুলার টিম রেখেছি, দাবার টিম রেখেছি, আলাদা কোচিং এর ব্যবস্থা করি, সবই আমাদের নিজেদের পয়সায় করেছি। তা আমি দেখলাম মায়ের রেখেও কিন্তু যতক্ষণ এডুকেশনের সাথে আমি যুক্ত করব তাহলে কিন্তু সফলতা আসবে। আমি তখন সাঁজের আলো বলে একটা প্রকল্প চালু করলাম, প্রত্যেক শনিবার হাই স্কুল যখন বন্ধ হয়ে যায় 3:30 পর আমরা 4টা থেকে 6টা কোনো কোনো সপ্তাহে অফ যাই, মায়েদেরকে কমিউনিটিতে আমরা এনগেজ করলাম, তো ATM কিভাবে ব্যবহার করতে হয় সেরকম আমরা একটা মেশিনারি করে ডিজিটাল দেখাই, হঠাৎ করে বাড়িতে কিছু প্রবলেম হয় CPR কিভাবে দিতে হবে, মেন্স টু মেন্সের হাইজিন কিভাবে ইউজ করতে হবে, AI ইউজ কিভাবে করতে হবে, আমরা তার সেমিনার ধারাবাহিকভাবে করছি এবং মায়েদেরকে ইনস্টল করিয়ে দিচ্ছি। 4 বছরের মধ্যে ম্যাসিভ আমরা একটা ডেভেলপমেন্ট করতে পেরেছি। বিয়ন্ড দ্য ক্লাসরুম হচ্ছে আমার মেন, আমরা বিভিন্ন কম্পিটিশন করে থাকি, স্পেলিং বি কম্পিটিশন, টেজার হ্যান্ড গেম, এইগুলো আমরা এডুকেশনের ক্ষেত্রে যুক্ত করেছি, কারণ যত আমরা বিয়ন্ড দ্য ক্লাসরুম যাবো ছেলেমেয়েদের ইন্টারেস্ট হবে, কিন্তু সেটাকে পড়ার সাথে কোরিলেট করার চেষ্টা করেছি। যদি স্কোপ দেওয়া যায় বাচ্চাদেরকে এবং যদি লেগে থাকা যায় তাহলে সরকারি বাংলা মিডিয়ামে এগোবে, এবং আমার দায়বদ্ধতা আমাকে স্কুলকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: শান্তি।

0: শান্তনু পাত্র জানালেন,
1: আসলে আমাদের এই ব্লকটা অর্থাৎ নয়াগ্রাম ব্লক এডুকেশনালি ব্যাকওয়ার্ড ব্লক হিসেবে চিহ্নিত ছিল। সেই কারণে কেন্দ্রীয় সরকারের যে মডেল স্কুল স্কিম ছিল তার অধীনে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের একেবারে প্রত্যন্ত গভীর অরণ্যাঞ্চলে আমাদের এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আসে তারা ডাইভার্স ইন্ডিজিনিয়াস কালচারাল গ্রুপে বিলং করে, যেমন ধরুন সাঁওতাল, সবর, মুন্ডা, কুর্মি, এই সমস্ত বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী থেকে আমাদের ছাত্রছাত্রীরা আসে। তার ফলে তাদের চ্যালেঞ্জ আলাদা। সেটাকে মাথায় রেখে আমি একটি বহুমাত্রিক সংস্কৃতি সংবেদনশীল শিক্ষণ শৈলী অর্থাৎ কালচারালি রেসপন্সিভ পেডাগগি এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। বিভিন্ন দিক থেকে পাঠক্রমিক, সহপাঠক্রমিক, সামাজিক সংস্কৃতি বা যে সমস্ত এক্সটেনশন অ্যাক্টিভিটিস বা সম্প্রসারণমূলক কার্যক্রম আছে, সব কিছুর মধ্যে সংস্কৃতি, প্রকৃতি এবং প্রযুক্তি একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছে। ইউডিএল বা ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং মাল্টিপল মিন্স এর কথা বলে। আমি আমার যে রেগুলার ক্লাসরুম বা ট্র্যাডিশনাল ক্লাসরুম সেখানে শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারাকশন করার পাশাপাশি আমার যে আইসিটি ল্যাব আছে সেই আইসিটি ল্যাবকে তিনটে পার্টে ভাগ করেছে এবং সেখানে মাল্টিমোডাল স্টেশন রোটেশন ব্লেন্ডেড লার্নিং মডেল অ্যাপ্লাই করার চেষ্টা করেছে। প্রথম পার্টটি হচ্ছে ডিজিটাল হাব, সেখানে ছাত্রছাত্রীরা ভিডিও দেখে, অনলাইন কুইজে পার্টিসিপেট করে। এবং তারপর এই যে আরেকটি স্টেশন তৈরি করেছি সেটা হচ্ছে ক্রিয়েশন স্টেশন, সেখানে ছাত্রছাত্রীরা কোলাবোরেটিভলি একে অপরের সাহায্য নিয়ে গ্রুপেতে কিছু একটা নতুন ক্রিয়েট করে। সেটা স্ট্রাকচার্ড একটা ওয়ার্কশিট হতে পারে অথবা নতুন করে কোনো ম্যাপ হতে পারে, কোনো চার্ট হতে পারে, কোনো মডেল হতে পারে। এবং তৃতীয় স্টেশনটি হচ্ছে ডিসকাশন স্টেশন, এখানে ছাত্রছাত্রীরা তাদের ডাউট ক্লিয়ার করে। এবার এই ভূগোলের বিমূর্ত যে সমস্ত ধারণাগুলো আছে সেটার একটা ইমার্সিভ লার্নিং এনভায়রনমেন্ট যদি দেই, সেই কথাকে মাথায় রেখে আমি অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশনের ব্যবস্থা করেছি। তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়াগনস্টিক ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এতে কি হয়, প্রত্যেকটি ছাত্রছাত্রীকে তার লার্নিং গ্যাপটা সহজে আইডেন্টিফাই করা যায় এবং সেই অনুযায়ী রিমেডিয়াল ফিডব্যাকটা দেওয়া যায়। এই তো গেল প্রযুক্তির কথা। এবার যদি সংস্কৃতির কথা বলি, খুব কঠিন কঠিন যে বিষয়গুলো, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, তার ইম্প্যাক্ট, এইগুলোকে বলার সময়, অরণ্য বাঁচানোর কথা বলার সময় যে এক্সিস্টিং সংস্কৃতির থেকে তারা আসছে ছাত্রছাত্রীরা, তাদের সংস্কৃতিতে বিভিন্ন উৎসবে, বিভিন্ন গানে, বিভিন্ন নাচে সেগুলো আগে থেকেই বলা আছে। যখন আমি সেগুলো তাদের স্মরণ করিয়ে দিই, তারা যখন সেগুলো পারফর্ম করে, যখন গোটা স্কুলের ছেলেমেয়েরা তখন দেখে, তখন কানেক্ট করতে পারে যে এই কথাগুলো তো আমাদের সংস্কৃতিতেই আছে, এটা নতুন করে আমাকে পড়তে হচ্ছে না। যেমন পটের গান, যেমন করম গীত, ঝুমুর গান, বাহা গীত, তারা যখন করে বাকি ছাত্রছাত্রীদের মধ্যেও সেই সচেতনতাটা ছড়িয়ে পড়ে। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে তাদেরকে যুক্ত করেছি, যেমন আমি বলতে পারি দুটো প্রোগ্রামের কথা, পর্যাবরণ মিত্র প্রোগ্রাম এবং জেনারেশন ফর ক্লাইমেট অ্যাকশন প্রোগ্রাম। দুটোতেই আমার ছাত্রছাত্রীরা ন্যাশনাল লেভেল উইনার হয়েছে। এবং এই যে প্রোগ্রামগুলো, সেখানে তারা জীব বৈচিত্র্যের অনুসন্ধান করছে, পাখির অন্বেষণ করছে, তারা কার্বন ফুটপ্রিন্ট সমীক্ষা করছে, কম্পোস্ট বানাচ্ছে অথবা ওয়াটার অডিট করছে, রেন ওয়াটার হারভেস্টিং পোটেন্সিয়ালিটি মেজার করছে বা রেন ওয়াটার হারভেস্টিং এর যে পাইলট সিস্টেম সেটা বানাচ্ছে, অথবা সেই সমস্ত অরণ্যের সম্পদ পাওয়া যায় সেইগুলোকে কিভাবে বাণিজ্যিকীকরণ করা যায় সেই বিষয়ে রিসার্চ করছে। এর ফলে একটা গবেষণার মানসিকতা তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে এবং কোলাবোরেটিভ স্কিল, ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, এইগুলো আমার ছাত্রছাত্রীদের সহজে তৈরি হয়েছে। এর সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এবং ভোকেশনাল লার্নিং এর বিভিন্ন সুবিধাগুলো প্রদান করার চেষ্টা করেছে। আসলে টিচার একজন নলেজ প্রোভাইডার হবেন না, তিনি হবেন একজন মেন্টর, তিনি হবেন একজন ফেসিলিটেটর, তিনি একদমই কখনো সেজ অন দ্য স্টেজ নন। তিনি পাশে থেকে ছাত্রছাত্রীদেরকে এম্পাওয়ার করবেন, ছাত্রছাত্রীরা যাতে তাদের লার্নার এজেন্সিটা নিতে পারে সেটা মাথায় রেখে এখানে ধরুন প্রাকৃতিক রং তৈরির কর্মশালা, পরিবেশ বান্ধব খেলনা যেমন তালপাতার সেপাই বা পেপার পেন, বা আমাদের এখানকার স্থানীয় ক্রাফট আছে সাবাই ক্রাফট, সেটার কর্মশালা, খাদ্য উৎসব, নাটকের কর্মশালা, টেলিস্কোপের কর্মশালা, অলচিকি লিপি, সাঁওতালি সংস্কৃতি, তার উপর কর্মশালা, এইগুলো কিন্তু করার চেষ্টা করেছি। এবং স্থানীয় বা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ যে সমস্ত সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান আছে সেখানে ছাত্রছাত্রীদেরকে ভ্রমণের জন্য নিয়ে গেছি এবং তারা কি শিখলো সেটার প্রতিফলন যাচাইয়ের জন্য নির্দিষ্ট ওয়ার্কশিটের ব্যবস্থা করেছি, অনলাইন কুইজের ব্যবস্থা করেছি। তার সঙ্গে সঙ্গে ঝুমুর কালচারাল ক্লাব, এটা সিসিআরটি অনুমোদিত কালচারাল ক্লাব, মিশন লাইফ ইকো ক্লাব প্রতিষ্ঠা করেছি, শিশু সংসদ আছে আমাদের, এবং সবথেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্সটেনশন অ্যাক্টিভিটি, অর্থাৎ আমার ছাত্রছাত্রীরা শুধুমাত্র নিজেদের সংস্কৃতি জানছে তা নয়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসম, ঝাড়খণ্ড, গুজরাট, সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে

0: এভাবেই অনেক ইতিবাচক উদ্ভাবন আমাদের গতে বাঁধা চেনা পরিসরকে পাল্টে দেয়। যেমন ধরুন না, শিক্ষকরা শেখাবে এবং শিক্ষার্থীরা শিখবে, এই ধরাবাঁধা সমীকরণও তো উল্টে যায় কখনো কখনো। পবিত্র সরকার বলছিলেন,
1: প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষক আর ছাত্র একভাবে আমরা চিনি, যিনি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরা তাঁর ছাত্র বা ছাত্রী, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিচয়। কিন্তু পৃথিবীতে আমরা সবাই সবসময় কোনো না কোনো ভাবে কারো না কারো কাছে শিখি, এমনকি আমরা আমাদের ছাত্র ছাত্রীদের কাছেও শিখি।
0: অনুরূপ ভাবনা ব্যক্ত করলেন শিক্ষক দীপ্ত কুমার হালদার।
2: ছাত্রাবাসের এক ছাত্র সদানন্দ, আজ অধ্যাপক, প্রতি ছুটির দিনে নিজের শৌচাগার পরিষ্কার করত, কোনো কাজই ছোট নয় তার কাছে। এখনকার ছাত্রী সুদীপ্তা সংহিতাদের মতো বা শঙ্খদীপের মতো ছাত্ররা কি অসামান্য অনুষ্ঠান পরিচালনা করে! দুষ্ট ছেলে বলে পরিচিত যারা, স্কুলের সব থেকে পরিশ্রমের কাজ, তারাই এগিয়ে এসে বোঝায় পড়ার ভালো হওয়াই সব নয়। অতরুণ মতো গাছ পাগল ছাত্র বীজগণিতের সূত্র না বুঝলেও চত্বরের প্লাস্টিক কুড়িয়ে গাছের চারা লাগিয়ে হয়ে ওঠে সত্যিকারের শিক্ষক। টোটো চালক বিশেষভাবে সক্ষম প্রাক্তন ছাত্র পলাশ স্কুলের বাগানের জন্য আজও বেহিসাবি খরচ করে। কত কি শিখি আর শিক্ষক হিসেবে আরও পরিশীলিত হই।
0: শিক্ষা আমাদের দেয় জ্ঞানের দৃষ্টি, বোধের আলো। যারা দৃষ্টিহীন, শিক্ষার আলো থেকে কিন্তু তারা বঞ্চিত নন। তাদের নিজস্ব পদ্ধতির শিক্ষণ, পঠন পাঠন কিভাবে হয় জানাচ্ছেন ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল লিসা বন্দ্যোপাধ্যায়।
3: আমাদের এই বিদ্যালয়ে তৈরি হয়েছিল 1894 সালে, প্রতিষ্ঠা করেছিলেন রেভারেন্ট লালবিহারী শাহ। আজ এই বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানো হয়। মূলত ব্রেল পদ্ধতিতে পড়ানো হলেও এখানে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত নিয়মিতভাবে কম্পিউটার শেখানো হয়। এছাড়া 9, 10, 11, 12 তারা উদ্বৃত্ত সময় এসে কম্পিউটার প্র্যাকটিস করে যায়। এছাড়া আমাদের এখানে অডিও ডিভাইসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের অতিরিক্ত বিষয়গুলি তাদেরকে তুলে দেওয়া হয়, যাতে তারা শুনে শুনে সেই পড়াগুলো করতে পারে। কিন্তু মূলত আমাদের শিক্ষাদানের পদ্ধতি ব্রেল, এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছে কম্পিউটার। ছাত্রছাত্রীরা ব্রেল তথা কম্পিউটারের মাধ্যমে নিজেদের নোটস সংগ্রহ করে নিজেদের কাছে রাখতে পারে। এছাড়া আমাদের এখানে সঙ্গীত, দাবা ছাড়াও নানান রকমের বাদ্যযন্ত্র এবং ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা আছে, যাতে ছেলেমেয়েরা বিভিন্ন দিকে তাদের প্রতিভাকে বিকাশ করতে পারে।
0: অনেক শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন হয় স্পেশাল কেয়ারের। তাদের কিছু শেখানোয় থাকে বাড়তি চ্যালেঞ্জ এবং এক আলাদা অনুভূতি, বলছেন স্পেশাল এডুকেটর কবিতা মুখোপাধ্যায়।
4: স্পেশাল এডুকেশনের ব্যাপারটা খুবই এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে নানা রকমের লার্নিং ডিফিকাল্টিজ আমরা দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন স্কুলগুলোতেও বাচ্চারা এই কারণে পিছিয়ে পড়ছে। মেইনলি স্পেশাল এডুকেশনে যেটা হয় সেটা হচ্ছে 1:1 সেশন লাগে, অথবা খুব স্মল গ্রুপে কাজটা করতে হয়। কারণ এখানে জেনারেল থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি, যেহেতু বাচ্চাদের নানা রকম ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে, যেমন ফিজিক্যাল থাকে, মেন্টাল থাকে, কগনিটিভ থাকে, সেই জায়গাগুলো পুরো হোল এরিয়াটাকে নিয়ে আমাদের কাজ করতে হয়। তো অন্যান্য ক্ষেত্রে বাচ্চা যেমন ক্লাসে এসে বসলো, টিচার পড়াচ্ছেন, তার থেকে তারা নোটস নিচ্ছেন বা তারা বুঝে নিচ্ছে, সেরকম ব্যাপারটা কিন্তু এখানে হয় না। এখানে বাচ্চা যখন বসছে, অনেক ক্ষেত্রে দেখা যায় সে বসতেই চায় না, তার বসার মানে সিটিং হ্যাবিটটাই নেই। সেক্ষেত্রে তাকে বসানোর একটা প্রথমে ব্যবস্থা করতে হয়, মানে যাতে তার সিটিং হ্যাবিট হয়। তারপরে আরেকটা সমস্যা আসে, সেটা হচ্ছে আই হ্যান্ড কোয়ার্ডিনেশন। সে যে লিখবে তার হাতের সাথে চোখ, এই যে কোয়ার্ডিনেশন, সেটা করতে তাদের প্রবলেম থাকে। আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে অ্যাটেনশন, অ্যাটেনশন দিতে পারে না। তো এইরকম নানা রকম

0: সমস্যাগুলো নিয়ে আমাদেরকে, আমরা যখন কোনো কিছু শেখাই তখন একটা জিনিস শেখাতে গেলে ওই সমস্ত জিনিসগুলোর দিকে আমাদের আগে কনসেন্ট্রেট করতে হয়, কারণ ওই জিনিসগুলো ঠিক হলে তবেই সে যে বিষয়টা আমরা পড়াচ্ছি সেটা সে নিতে পারবে। কমপ্লেক্স একটা টাস্ককে আমরা মানে সিম্পল করে ভাগ করে নিই, তারপরে কি হয় সেটাকে একটা খুব যেমন একটা গোল প্ল্যান করে নিই আমরা, যেমন 3 মাসের বা 6 মাসের। এবং এক্ষেত্রে যেটা খুব দরকার স্পেশাল এডুকেটরের সেটা হচ্ছে ভীষণ ধৈর্যের দরকার, কারণ সেই ধৈর্যটা না থাকলে ধরা গেল আমি 3 মাসের গোল নিয়েছি কিন্তু সে অ্যাচিভই করতে পারলো না, কারণ তার বাকি সমস্যাগুলো তো রয়েছে। তো সেক্ষেত্রে দেখা গেলো 6 মাস হয়ে গেল অথবা 1 বছর অথবা হচ্ছেই না, সেক্ষেত্রে অত্যন্ত ধৈর্যের সাথে আমাদেরকে কাজ করতে হয়। সব থেকে যেটা বড় ব্যাপার সত্যি কথা বলতে কি, এদের সঙ্গে যখন কাজ করি তখন সবসময় মানে মনটা ছুঁয়েই যায়, তার কারণটা হচ্ছে ওরা যা করে খুব অনেস্টলি করে, এবং প্রত্যেকটি বাচ্চা মানে ইউনিক, এবং প্রত্যেকে না তাদের মতো করে আমাদেরকে সেই ভালোবাসাটাও ফিরিয়ে দেয়। মানে যখন কাজটা তাকে শেখাচ্ছি এবং আমি যদি সেই মন দিয়ে তাকে শেখাতে পারি, তারপর যখন সে সেটা অ্যাচিভ করে না, এতটা ধৈর্য ধরার পরে সেই আনন্দটা বলে বোঝানো যাবে না। বাবা মার তো সেটা বিশাল জায়গা, কিন্তু আমরা অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্পেশাল এডুকেটর যখন সে সেই জায়গাটা অ্যাচিভ করে তখন সেটা মানে ভীষণ, মানে ধরুন ও বসতে পারতো না, ধর ও বসছে, এটাই বিরাট। পড়াশোনাটা তো পরের ব্যাপারে আছে, মানে ও বসতে পারছে না, ও এখন অনেকক্ষণ বসে থাকছে, এটা আমাদের কাছেও যেমন একটা বিশাল জায়গা। এবার বাবা মার ক্ষেত্রেও ভাবুন, ওনারা যখন একটা কোথাও যাচ্ছেন বাচ্চাটাকে নিয়ে একটা সোশ্যাল কোনো প্রোগ্রামে, তখন বাচ্চাটা বসছে, এটাই একটা বিরাট ব্যাপার তাদের কাছে।
1: আশ্রয়হীন শিশুদের লালন পালন ও লেখাপড়া শেখানোর দায়িত্ব নেন কোনো কোনো সহৃদয় নাগরিক। শুনব একটি অনাথ আশ্রমের কর্ণধার দিলীপ সাপুইয়ের কথা।
2: আমাদের বাচ্চারা নার্সারি থেকে এই পর্যন্ত আমাদের নিজেদের স্কুল আছে, স্কুলে পড়ে, আর এইটের পর থেকে নাকতলা বয়েজ এবং বাঁশদলি চাকদা হাই স্কুল ওখানে পড়ে। মানে আমাদের যেহেতু অনাথ আশ্রম পয়সা দিতে হয় না, আমরা হেঁটে হেঁটে চলে যাই, গিয়ে ওখানে বাচ্চারা পড়াশোনা করে আবার বাড়িতে এই অনাথ আশ্রমে ফিরে আসে। হাজার হাজার বাচ্চা আমাদের স্কুলে পড়েছে, বিনা পয়সায় পড়েছে, বছরে সামান্যতম 500 বা 1000 টাকা দিয়ে সারা বছর পড়িয়েছি। আমরা চেষ্টা করছি আরো বাচ্চা আরো অসহায় গ্রামগঞ্জে গিয়ে তাদের বাচ্চাদের কাজ করার জন্য, বাচ্চাদের পড়ার শিক্ষার উন্নতি ঘটানোর জন্য 43 জন 43 জন ছোট বাচ্চা যাদের বাবা মা নেই, আর 42-43 জন ছেলে, 42-43 জন মেয়ে, আর 19 জন বুড়ো বুড়ি, আর 12 জন স্টাফ। এই টোটালে 110-111 জন মতন রয়েছে, এবং প্রায় সবাই সুস্থ এবং অনাথ, বেশিরভাগই অনাথ। কিছু বাচ্চা আছে গার্জেন সুস্থ, লোকের বাড়ি কাজ করে, তার বাবা নেই বা মা নেই, তারা ফেলে দিয়ে চলে যায়, তাদের বাচ্চারাই বেশিরভাগ থাকে। কিছু বাচ্চা আছে আনম্যারিড মেয়েদের বাচ্চা, সেই বাচ্চাগুলোকে আমরা মানুষ করি। কিছু বাচ্চা আছে রাস্তায় ভিক্ষা করে, তারা পাচ্ছে না, তাদের বাচ্চাদের আমরা মানুষ করি।
1: আচ্ছা, শিক্ষা বিষয়টা যে শুধু শ্রেণীকক্ষের চৌহদ্দিতে আবদ্ধ থাকবে এমনটা তো নয়, তাই না? তেমন হলে রাস্তা বা ঘরের দেওয়ালও হয়ে উঠতে পারে ব্ল্যাকবোর্ড। তেমনই ছক ভাঙা কাণ্ড ঘটিয়েছেন রাস্তার মাস্টার অভিধায় পরিচিত দীপনারায়ণ নায়ক।
3: নামটা শুনেই বুঝতে পাচ্ছেন রাস্তার মাস্টার, অর্থাৎ রাস্তার ওপর থাকা মানুষ, পিছিয়ে পড়া জনজাতি, বিশেষত আদিবাসী জনগোষ্ঠীকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই আমার কর্মকাণ্ড। আমি রাস্তার ওপরে এসে তাদেরকে পড়ানো শুরু করি। প্রথম দিন মাত্র 2 ছাত্রী, তারপর ধীরে ধীরে অন্যান্য স্টুডেন্টরাও যুক্ত হতে শুরু করে, এবং কয়েকদিনের মধ্যেই সংখ্যাটা শতাধিক চলে যায়। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, কারো খাতা নেই, কারো স্লেট নেই, কারো পেন্সিল নেই, কারো পেন নেই, আমি তাদের সেই সব জিনিসগুলো কিনে দিতে শুরু করি। কিন্তু যখন সংখ্যাটা শতাধিকের বেশি চলে যায়, তখন কিন্তু আমার পক্ষেও একটা ফাইন্যান্সিয়ালি সমস্যা হয়ে দাঁড়ায়। তখন আমরা রাস্তাটাকেই ব্ল্যাকবোর্ড হিসাবে ব্যবহার করতে শুরু করি। কিন্তু রাস্তাকে লেখার জন্য ব্যবহার করার ক্ষেত্রে একটা অসুবিধা হতো, বর্ষাকালে ভিজে রাস্তা থাকলে সেটা হতো না। আশেপাশের বাড়ির তারা তাদের যে দরজা রয়েছে সেখানে যদি জল ঢালতো, সেই জল গড়িয়ে রাস্তায় চলে এলে রাস্তা ভিজে যেত, তার ফলে রাস্তাকে আর ব্ল্যাকবোর্ড হিসাবে ব্যবহার করা যেত না। আমরা তখন দেওয়ালটাকে ব্ল্যাকবোর্ড হিসাবে ব্যবহার করা শুরু করি। এই ছোট ছোট শিশুদেরকে যতই শিক্ষিত করা হোক, যখন তাদের বয়স 12-13-14-15 হয়ে যাবে, তখন কিন্তু তারা ড্রপ আউট হয়ে যাবে, চাইল্ড ম্যারেজ হয়ে যাবে, চাইল্ড লেবার হয়ে যাবে। এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু এদের মা বাবা দাদু দিদাদেরকে শিক্ষিত করতে হবে, এবং সেখান থেকে শুরু হয় ডোর স্টেপ এডুকেশন মডেল। আমি চেষ্টা করি এই জাতীয় মারা, ঠাকুমারা যারা বিদ্যালয় পর্যন্ত আসতে পারবে না, তাদের দরজাতেই আমি বিদ্যালয়কে পৌঁছে দেব, এবং এখান থেকে শুরু হয় তিন প্রজন্ম শিক্ষা, যেখানে শুধুমাত্র একটা প্রজন্ম নয়, তিনটি প্রজন্ম একসঙ্গে শিক্ষিত হয়। আমরা প্রথমে ছোট বাচ্চাদের শিক্ষিত করি, তারপর সেই ছোট বাচ্চারাই তাদের মা বাবাদেরকে শিক্ষিত করে, তাদের দাদু দিদাদেরকে শিক্ষিত করে। নর্মালি যেটা হয় বড়রা ছোটদেরকে শেখায়, কিন্তু আমাদের এখানে রিভার্স লার্নিং মডেল কাজ করে। এই যে শিক্ষা মডেল রয়েছে, এটি জন্য 2023 সালে আমরা গ্লোবাল টিচার প্রাইজ হিসাবে আমাকে মনোনীত করা হয় টপ 10 ফাইনালিস্ট হিসাবে। 2024 সালে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি, এবং 2025 সালে মালয়েশিয়ার ইউপিএসআইয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি। এভাবেই আগামী দিনে তিন প্রজন্মের শিক্ষা মডেল আরও আগে এগিয়ে যাবে, এ বিষয়ে আমি আশাবাদী।
1: এভাবেই প্রথাগত গণ্ডি ভেঙে ছড়িয়ে পড়ুক শিক্ষার সৌরভ, অনুকূল পরিবেশ পেলে একটি বীজ ক্রমশ অঙ্কুর, কিশলয় এবং মহিরুহ হয়ে ওঠে, প্রকৃত শিক্ষাও গড়ে তোলে মানবিক বোধ।

0: পত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছে সে সব কৌতূহলে সন্দেহ নাই মাত্র।
1: বিশ্বজোড়া পাঠশালা আমাদের যে শিক্ষা প্রকৃতির সঙ্গে লগ্ন হতে শেখায়, অন্য মানুষের দিকে বিদ্বেষের ছুরি নয় সহৃদয়তার হাত বাড়াতে শেখায়, সেই শিক্ষা আমাদের পূর্ণ করুক। সেই শিক্ষার আলোয় মহোজ্জ্বল হোক বিশ্ব বিদ্যাতীর্থ প্রাঙ্গণ।

0: গ্রন্থনা সুতপা চট্টোপাধ্যায়, রচনা ও প্রযোজনা দেবশ্রী ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

গানের ভেলায় আপনাদের সবাইকে স্বাগত। গত কয়েকটি পর্ব জুড়ে আমরা শনিবার শুনছি ব্রহ্মসঙ্গীত। যারা স্মৃতিতে সেই বিষয়টিকে রেখেছেন তাদের কারুর কারুর মনে হচ্ছে যে আকাশ ভরে সূর্য তারা এও কি ব্রহ্মসঙ্গীত? এ তো প্রকৃতি পর্যায়ের একটি গান। হ্যাঁ, আকাশ ভরা সূর্য তারা এটিও ব্রহ্মসঙ্গীত। কবি 63 বছর বয়সে এ গান রচনা করেছিলেন। এটি প্রকাশ কাল 1331 বঙ্গাব্দের আশ্বিন মাস, ইংরেজির হিসেবে 1924-এর এই সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা। গত কয়েকটি পর্ব জুড়ে আমরা শুনছি ব্রহ্মসঙ্গীত এবং সেই সঙ্গে ব্রহ্মসঙ্গীত তার উৎপত্তির সময়, উৎপত্তির কারণ, সেই প্রেক্ষাপট, সেই সমাজ চিত্র একটু একটু করে ছুঁয়ে দেখার চেষ্টা করছি। ব্রহ্মসঙ্গীতের প্রসঙ্গ এলে ব্রাহ্ম সমাজের কথা আসেই, আর সেই সূত্র ধরে রামমোহন, দ্বারকানাথ ঠাকুর অনিবার্য, অবধারিত বলতেই হয়, এদের বাদ দিয়ে তো সে কথা হওয়া সম্ভবই নয়, কারণ আপনারা জানেন। রামমোহনের যারা সুহৃদ ছিলেন তাদের একজন

প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আরও কয়েকজন শিক্ষিত অনুরাগী রামমোহনের ব্রাহ্মধর্ম এবং একেশ্বরবাদকে একেবারে আন্তরিকভাবেই নিজেদের মধ্যে গ্রহণ করেছিলেন। বিশেষত দেবেন্দ্রনাথের নেতৃত্বে ব্রাহ্ম সমাজে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দিয়েছিল। জ্ঞান বিজ্ঞান এবং শিল্পের বিভিন্ন দিকে দেবেন্দ্রনাথের অত্যন্ত গভীর উৎসাহ ছিল এবং এই যে উৎসাহ ছিল তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু তত্ত্ববোধিনী সভা, যা 1839 সালে এর প্রতিষ্ঠা হল এবং এর প্রবর্তন করলেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। এই সঙ্গে তত্ত্ববোধিনী সভার পাশাপাশি 1839-এর পাশাপাশি 1843-এ আমরা পেলাম তত্ত্ববোধিনী পত্রিকা। এই তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে কারা কারা যুক্ত হলেন নামগুলো একবার একটু মনে করে নিই আমরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, রাজনারায়ণ বসু, এমন সব শ্রেষ্ঠ মনীষীরা সেই সময়কার, তারা এই তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। কিন্তু পরবর্তীকালে এরা যে সবাই এই তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে রয়ে গেলেন তা নয়, কোথাও একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি হলো, যার ফলে একটুখানি বিচ্ছিন্নও হয়ে গেলেন এই বিষয়টা থেকে অনেকেই। যে একটি মানে উৎসাহ বা ঐক্যকে রক্ষা করা কোথাও যেন একটা কঠিন হয়ে গেল এবং এই যে এই বিষয়টির প্রতি উৎসাহ বা ঐক্য রক্ষা করার বা প্রাণ সঞ্চারের অন্যতম প্রধান উপায় হিসেবে, হাতিয়ার হিসেবে কাকে নেওয়া হয়েছিল? গান, ব্রহ্মসঙ্গীত আর উচ্চাঙ্গ সঙ্গীত বলতে পারেন যে এদের পৃষ্ঠপোষকতা এবং তার সঙ্গে যে আধ্যাত্ম সাধনা সব কিছু মিলেমিশে গেল। মিলেমিশে মানে উৎসবের সঙ্গেও একেবারে ওতপ্রোত হয়ে গেল এই সম্পূর্ণ বিষয়টা। আসব আরও অন্য কথায়, কিন্তু তার আগে পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারে আমরা যে গান শুনব সেটি কবি তার 57 বছর বয়সে লিখেছেন 1325-এর আশ্বিন মাস অর্থাৎ 1918-র সেপ্টেম্বর অক্টোবর মাসে। এবারের ব্রহ্মসঙ্গীত পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শিবনাথ শাস্ত্রী এক জায়গায় লিখেছেন যে দেবেন্দ্রনাথ তান মান লয়যুক্ত এবং বিবিধ বাদ্যযন্ত্র সহকৃত সঙ্গীত শুনিতে ভালোবাসিতেন। বেসুরে বেতালে রবীন্দ্রসঙ্গীত শুনিলে প্রীত হইতেন না। মাঘোৎসবের সময়ে তাহার সুসজ্জিত ভবন ও গীতবাদ্যের অপূর্ব ব্যবস্থা দেখিবার জন্য ধনী দরিদ্র বহু লোকের সমাগম হইত। এ কথা বলেছেন শিবনাথ শাস্ত্রী। বিষ্ণু চক্রবর্তীর কথা এই প্রসঙ্গে একটু বলতেই হয়। বিষ্ণু চক্রবর্তী ছিলেন আদি ব্রাহ্ম সমাজের গায়ক এবং ঠাকুর পরিবারের তিনি কিন্তু সঙ্গীত শিক্ষক ছিলেন। কে ছিলেন না? বিষ্ণু চক্রবর্তী ঠাকুর পরিবারের সঙ্গীত শিক্ষক ছিলেন। দেবেন্দ্রনাথের রচিত প্রত্যেকটি বাংলা উপাসনা সঙ্গীত হিন্দি উচ্চাঙ্গ সঙ্গীতের চালেই কিন্তু রচিত হয়েছিল সে সময়। উপাসনা আর উৎসবের গানে উচ্চাঙ্গের হিন্দি সঙ্গীতের ঢঙ্গকেই উপযুক্ত বলে মনে করতেন তিনি, যার ফলে তারই প্রাধান্য বেশি ছিল, তাকেই বেশি প্রাধান্য দিতেন। এবং এই দেবেন্দ্রনাথের ইচ্ছাতেই এবং বলতে পারেন তার প্রভাবেই তার পুত্র দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথ উচ্চাঙ্গের হিন্দি সঙ্গীত ভেঙে বহু ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন এবং তার মধ্যে ধ্রুপদের সংখ্যাই সবথেকে বেশি। কে বলছেন এ কথা? শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীত লেখায়। চেষ্টা করব রবীন্দ্রসঙ্গীত বা ব্রহ্মসঙ্গীত, যারা এই বিষয় নিয়ে খুব নিবিষ্ট ছিলেন, এমন আরও কারুর কারুর কথা উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরতে। কিন্তু তার আগে পরপর দুটি গান আমরা একটু শুনে নিতে চাইব। সে দুটি গান শুনবার আগেও একবার মনে করাই, 2210732

অর্থাৎ 2210 7325। আর এই টেলিফোন নম্বরের আগে 033 অর্থাৎ 033, এই তিনটি নম্বরও কিন্তু আপনাদের ডায়াল করতে হবে, কথা হতেই পারে আপনাদের সঙ্গে একটু পরে। এবারে পরপর দুটি গান আমরা শুনব। প্রথম গানের শিল্পী জগন্নাথ চট্টোপাধ্যায়, এটি পূজা পর্যায়ের একটি গান। কবির বয়স তখন মাত্র 23, তখন কবি এ গান লিখলেন। প্রকাশিত হল 1291-এর অগ্রহায়ণ মাসে এবং ইংরেজি 1884 খ্রিস্টাব্দের নভেম্বর ডিসেম্বর নাগাদ। আর এর ঠিক পরেই আমরা আরও একটি গান শুনব, অরুন্ধতী হোমচৌধুরী এবং শিবাজি চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এ গান, পূজা পর্যায়ের একটি গান। এবং এর মধ্যে কোথাও একটা দুঃখ বা বিষাদের আভাস আমরা পাই। কবির 53 বছর বয়সে তিনি সুরুলে বসে এই গান রচনা করলেন। এ গান রচনা হলো কবে, 1321 বঙ্গাব্দের 11ই ভাদ্র, আর ইংরেজি 1914-28 অগস্ট। আসুন পরপর দুটি গান আপনাদের জন্য।

22107325 22107325 এই নম্বরে আমাদের বন্ধু আছেন, সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার, সুপ্রভাত,

0: কেউ আছেন আমাদের টেলিফোন লাইনে?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন।
1: অনেক অজানা তথ্য জানতে পেরে কি বলবো আপনাকে, অশেষ ধন্যবাদ। আমার যে গান শোনান ওই মিলেছি মোর মায়ের ডাকি, তাহলে খুব ভালো হবে।
0: অনুরোধটা আজকের জন্য তোলা থাক, অন্য আরেকদিন নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু কে বললেন, কোথা থেকে বললেন শোনা হলো না। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত।
1: আমার নামটা বলা হয় না, বাণী মুখার্জি, মেয়ের বাড়ি থেকে বলছি আরামবাগ।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ।

0: নমস্কার, সুপ্রভাত।
1: আমি খড়গপুর 12 বেটা থেকে আশিস কিলো বলছিলাম।
0: বলুন দাদা।
1: আমার আমি কোনো অনুরোধ করবো না, আপনি বলেই দিয়েছেন, আপনি যে আগুনের পরস্পরিক গানটি বাজালেন, এটা কিন্তু সুভাষচন্দ্র বসুর ভীষণ ভীষণ প্রিয় ছিল। উনি সবসময় এই গানটা গাইতেন, আর যখনই উনি তো প্রচন্ড চেন স্মোকার ছিলেন, আর এই গানটা সবসময় গাইতেন। এই গানটার কিন্তু ডেটটা, আপনি তো ডেট বলেন, 1918-1914 সালে লিখেছেন, জাস্ট ই পাওয়ার পরে, ওনার মানে নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে উনি লিখেছিলেন। উনি ওই যে আপনি বলেছিলেন ওই ওই সুরের ওই একটা একটা ই বাড়ি ছিল, ওইখানে উনি বলছে অনেকখানি অনেক গান লিখেছে, যেমন যেতে যেতে একলা পথে, মানে ওই রাস্তায় যখন শান্তিনিকেতন আসছেন, বলছে মেট্রো রাস্তা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর গরুর গাড়ি চাচ্ছ, খুব কষ্ট হতো, তখনই ওইখানে একটা দীনেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওইখানে মাঝখানে ওরা।
0: এটা অন্য একটা প্রসঙ্গ, এবং এটা নিয়ে আমাদের একাধিক অনুষ্ঠান হয়েছে এবং আগামীতেও হতে পারে।
1: এটা বললাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ।
1: অনুরোধ কিছু নেই, ঠিক আছে,
0: বেশ বেশ, অনেক ধন্যবাদ। এবারে সুবিনয় রায়ের কণ্ঠে একটি গান আমরা শুনব। এই গানটি পূজা পর্যায়ের গান, কবির বয়স তখন মাত্র 26, সেই সময় কবি লিখেছেন এ গান। আর এটি প্রকাশ হলো কবে? 1294 বঙ্গাব্দের ফাল্গুনে, অর্থাৎ ইংরেজি 1888 ফেব্রুয়ারি মাস, এই সময় নাগাদ। আসুন শুনি আমরা এই গানটি।

0: 2210732523017325 আমাদের বন্ধু অপেক্ষা করছেন, দেখা যাক তার সঙ্গে সরাসরি কথা বলা যায় কিনা। নমস্কার সুপ্রভাত।
1: সুপ্রভাত, নমস্কার দিদি।
0: হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি?
1: আমি কৃষ্ণনগর হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দির থেকে সুনীল মল কথা বলছি।
0: বলুন দাদা।
1: আমি যেটা বলতে চাইছি, আপনারা যেভাবে অনুষ্ঠান করছেন এই অনুষ্ঠানের মূল্য অসীম। কারণ আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত গান লিখেছেন, এই ধ্রুপদী অঙ্গের যে গানগুলো আমরা শুনছি, এর মধ্যে আমরা পাচ্ছি প্রকৃতি, এই মানব সমাজ, এই পৃথিবী, তার প্রতি অসীম মায়া, মমতা এবং দরদবোধ। যে দরদবোধের অর্থ বোধ হয় আমরা এখনো বুঝে উঠতে পারিনি। বুঝে উঠতে পারলে এইভাবে নৃশংস ভাবে প্রকৃতিকে ধ্বংস করি না এবং অপরকে বলি গাছ লাগাতে, নিজেরা আমরা ধ্বংস করি। এই যে বিচারিতা, এটা বোধ হয় মানবকুল থেকে বিচ্ছিন্ন হতো যদি আমরা রবীন্দ্রনাথের অর্থ বুঝতে পারতাম, তার গান, তার কবিতা, তার রচনা সম্ভার। এই কথাটাই আমার বারবার মনে হচ্ছে। আপনার এই প্রোগ্রাম শুনছি, যে গানগুলো আপনি বাজাচ্ছেন, প্রতিটি গানের মধ্য দিয়ে এই সমস্ত কথাই যেন অনুরণিত হচ্ছে, তার ভিন্ন অর্থে অনুরণিত হচ্ছে, কিন্তু মূল কথাগুলো বোধ হয় এটাই বলতে চাইছে।

ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করবার জন্য। আপনার এই কথার মধ্য দিয়ে আমি ধরে নিলাম আপনি শিক্ষক একজন, একটি স্কুলের নাম উল্লেখ করলেন আপনি, সেখান থেকে আপনি কথা বলছেন, ধরে নিলাম আপনি শিক্ষক বা শিক্ষাকর্মী, আসলে সংবেদনশীল মানুষ এটি বোঝা গেল, এবং সমাজ সচেতন, প্রকৃতি সচেতন। আপনার কথার মধ্য দিয়ে একটা অন্য বার্তাও গেল, আশা করি আমাদের বন্ধুদের মধ্যে অন্তত একজন হলেও যদি এই ভাবনায় ভাবিত হন তাহলেই আমাদের সার্থকতা। এবারে একটি ব্রহ্মসঙ্গীত শুনব, শোনাতে ইচ্ছে করছে আপনাদের, পূজা পর্যায়ের একটি গান। কবির বয়স তখন মাত্র 41 বছর যখন তিনি এই গান রচনা করছেন, আর প্রকাশ হল 1309 ফাল্গুন এবং 1903 ফেব্রুয়ারি মার্চ, এই সময় নাগাদ। এটি এমন একটি গান, আমরা কোনো বাঙালি এমন আছেন কি না হাতে গুনে তাদেরকে গোনার মধ্যে আসবেন কি না তারা, যে নিজস্ব একেবারে একান্ত ব্যক্তিগত সংকটে এ গান কখনো তার মধ্যে আশ্বাস, সে আশ্বাসের কথা শোনায়নি, কোথাও ভরসার কথা শোনায়নি। এই গান অনেকেই বলেন যে মৃণালিনী দেবীর অকাল মৃত্যুর সন্তাপ, তার প্রতিধ্বনি এই গানে। মৃণালিনী দেবী চলে গেলেন 1309 অগ্রহায়ণ মাসে, আর তার ঠিক পরপরই 1309 ফাল্গুনে কবি এই গান আমরা পেলাম। এবং এরও পরে কলকাতায় মৃত্যুপথযাত্রী সুকুমার রায়, সুকুমার রায়ের মৃত্যু হয়েছিল 1330 24 ভাদ্র, আপনারা জানেন। সেই মৃত্যুপথযাত্রী সুকুমার রায় তিনি অনুরোধ করেছিলেন রবীন্দ্রনাথকে এটি গান গাওয়ার জন্য, তখন কবি এই গানটি শুনিয়েছিলেন, এর সঙ্গে আরও একটি গান শুনিয়েছিলেন, কিন্তু এই গানটি তিনি মৃত্যুপথযাত্রী সুকুমার রায়কে শুনিয়েছিলেন। এবারের সেই গানটি আমরা শুনব সুচিত্রা মিত্রর কণ্ঠে।

আজ অনুষ্ঠান শেষ করব সুবিনয় রায়ের গাওয়া একটি গানে, যে গানে পূজা আর প্রার্থনা একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। কখনো মনে হয় এ পূজার গান, আবার কখনো মনে হয় এ তো প্রার্থনার কথা বলে। কবির যখন মাত্র 25 বছর বয়স তখন কবি এ গান রচনা করেছেন। প্রকাশিত হয়েছিল 1293 বঙ্গাব্দের ফাল্গুন, অর্থাৎ ইংরেজি 1887 ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। এখানেই শেষ করব আজকের এই ব্রহ্মসঙ্গীতের গানের ফেলা। সেই প্রসঙ্গে বলি, এটি কিন্তু একটি ভাঙা গান। এর মূল গান অবশ্যই একটি আছে, আমরা আজকের শেষ গানে পৌঁছে গেছি শিল্পী সুবিনয় রায়।

গানের ভেলা আজ এ পর্যন্ত। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং স্বাগতা মুখোপাধ্যায়।

0: ঘড়ির কাঁটা বলছে 11টা বেজে গিয়েছে, আর 11টা বেজে যাওয়া মানেই সময়টা থাকে যুববাণীর। আর ঠিক যেমন কথা ঠিক তেমন কিন্তু কাজ। যুববাণীর বন্ধু অর্থাৎ আমি সৈকত, আর আমার সঙ্গে স্বাগত। আমরা কিন্তু আজকে চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে সিনেস্কোপের আড্ডায়।
1: দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, চলে এসেছো কিন্তু খালি হাতে এসেছো তো? মানে আজকের দিনে যে এলে আমার সঙ্গে দেখা হলো, কিছু আনলে কি?
0: কেন, তোমার আজকে জন্মদিন তো নয়?
1: না মানে একটা ফুল নয়, একটা চকলেট নয়, এটা তুমি ঠিক করলে তো সৈকত?
0: মানে কেন আনবো, তোমার তো আজকে জন্মদিন না। আজ তো তোমার জন্মদিন
1: না, কিন্তু তুমি ক্যালেন্ডার কি বলছে? আজকে তো একটা বিশেষ দিন, সেটা কোন দিন?
0: আজকে বিশেষ দিন, আজকে শিক্ষক দিবস, কিন্তু তোমার জন্য কেন কিছু আনবো?
1: মানেটা কি, মানে তোমাকে আমি কম কিছু শিখিয়েছি, ধরো এই কি করে বাড়িতে গুল মেরে হচ্ছে সিনেমা দেখতে যেতে হয়, কি করে ফাঁকি দিয়ে কাজ করতে হয়, কি করে সমস্ত বন্ধুদের সঙ্গে আউটিং এর কথা এটা ওটা বলে ম্যানেজ করে কাটাতে হয়, মানে এগুলো আমি তোমাকে শেখাইনি, তুমি বলবে না?
0: মানে তুমি আমাকে এই বুদ্ধিগুলো কিছু দিয়েছো বলে তার জন্য তুমি এখন আমার কাছে গুরুদক্ষিণা চাইছো?
1: হ্যাঁ মানে তোমার তো দেওয়া উচিত না। মানে আমি মানছি যে আমি সেই সমস্ত শিক্ষকের মতো নই যারা সত্যি সত্যি আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছে দেন যে জায়গাটা থেকে আমরা যখন তাদের ফিরে দেখি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, আমি সেরকম শিক্ষক নাই হতে পারি সৈকত, কিন্তু কিছু তো তোমায় শিখিয়েছি নাকি?
0: না মানে তুমি আমাকে, মানে আমার, আমি কোনোদিনও ভেবে উঠতে পারিনি যে এইগুলো শিখে তুমি স্যার সেটার জন্য আমার থেকে কিছু দাবি করবে বা আমার কাছে কিছু চেয়ে উঠবে।
1: ঠিক আছে আমি জানতাম তুমি এরকমই, তাও আর কি একটু আশা করে ফেলেছিলাম।
0: আচ্ছা ঠিক আছে, এত সেন্টু খাওয়ারও তো কিছু হয়নি, বেরিয়ে কিছু একটা ব্যবস্থা করছি তোমার জন্য।
1: আচ্ছা কিন্তু আপাতত সময় এগিয়ে যাচ্ছে,
0: আপাতত সময় যখন এগিয়ে যাচ্ছে তাহলে আর বেশি দেরি করবো না, কারণ বন্ধুরা তো রেডিও সেটের ওপারে নিশ্চয়ই চলে এসেছো, আর তোমরা যখন চলে এসেছো আর আমরা যখন রয়েছি রেডিও সেটের এপারে, তখন তোমাদের সঙ্গে আজকে সিনে স্কোপের আড্ডা নিশ্চয়ই জমে উঠবে। তোমরা কিন্তু আমাদের সঙ্গে আড্ডায় যোগ দিতে পারো। কিভাবে যোগ দেবে
1: বন্ধুরা? আমাদের ফোন করতে পারো, আমাদের ফোন নাম্বার 0332210 7325, আরও একবার বলি 0332210 7325। আজকে আমাদের এই সিনেস্কোপের আড্ডা কিন্তু জমে উঠবে সেই সমস্ত চরিত্রকে নিয়ে যাদের আমরা সিনেমায় দেখি, যারা শিক্ষক চরিত্র এবং সত্যি সত্যি যারা আমাদেরকে পথ দেখান জীবনে এগিয়ে যাওয়ার পথ। সবসময় সিলেবাসের পড়া নয়, সবসময় ক্লাসরুমের চারটে দেওয়াল নয়, বরঞ্চ জীবনের সহজ পাঠ পড়ান যারা, সেই সমস্ত শিক্ষক চরিত্র যাদের সিনেমায় দেখি তাদেরকে নিয়ে আজকে কথা হবে। আমরা আজকে শুনছি পর্দার পথ প্রদর্শক, সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত, আমার সঙ্গে রয়েছে সৈকতা,
0: এবং আমাদের সঙ্গে যে তোমরা রয়েছো, তোমরা ফোন লাইনে কিভাবে আসবে তো স্বাগতা বলেই দিল, তার পাশাপাশি কিন্তু তোমরা চলে আসতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা,
1: একদম
0: আমাদের ফেসবুক আইডি YUVAVANIKOLKATA, সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার সেই পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমার দেখা এমন কোন সিনেমায় কোন এমন টিচার রয়েছে, এমন কোন শিক্ষক রয়েছে যার ভূমিকা তোমার মনে হয়েছে যে সেই ছবির ক্ষেত্রে বলো বা সেই ছবির চরিত্রদের উত্থানের ক্ষেত্রে অনেকটা বড় ভূমিকা নিয়েছে।
1: তাই সকলের এই যে আড্ডা এটা কিন্তু আজকে জমে উঠবে। তবে হ্যাঁ, আড্ডা জমে ওঠার আগে একটা গান, আর সেই গানের আড়ালে আমি আর সৈকত একটু বোঝাপড়া করে নিই যে কী গুরুদক্ষিণাও আমাকে দেবে এই শো শেষ হওয়ার পর।

0: শিলাজিতের কণ্ঠে গানটা শুনে ফিরে এলাম আবার আজকের অনুষ্ঠানে। আজকে সিনেস্কোপের অনুষ্ঠানে শুনছো পর্দার পথপ্রদর্শক। কথা বলছি আমরা সেই সমস্ত মাস্টার মশাই বা শিক্ষক শিক্ষিকা যারা পর্দায় তাদেরকে আমরা দেখেছি এবং সত্যি সত্যি তারা কিন্তু আমাদের অনুপ্রাণিত করেন, সেই চরিত্রগুলো নিয়ে আজকে কথা বলছি। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে
1: আমি সৈকত। আর আমরা আজকের আড্ডায় প্রথমে তো বলে দিয়েছি যে আমরা কি নিয়ে কথা বলছি, আর আজকের বিশেষ দিনে তাদের নিয়ে কথা না বললেই নয়। তো প্রথমেই আমরা এমন একটি ছবির কথা বলবো যে ছবিটি নিয়ে সারা বাংলা বলো, সারা ভারত বলো, তথা সারা বিশ্ব বলো, যে সব জায়গায় যেটা নিয়ে আলোচনা হয়েছে সেখান থেকে অনেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেকে নানান সম্মান পেয়েছেন।

0: করেছেন, কিন্তু তার পাশাপাশি একটি চরিত্র সেই ছবিতে কোথাও গিয়ে হয়তো একটু সাপ্রেসড হয়ে গিয়েছিল, কিন্তু সত্যজিৎ রায়ের কথায় কিন্তু সেই সেই চরিত্রের যে বিকাশ সেটা কিন্তু আবার ফুটে উঠেছিল, মানে ধরা পড়েছিল আর কি। আমরা কথা বলছি পথের পাঁচালীর কথা। এবার পথের পাঁচালীতে যে প্রসন্ন গুরুমশাই, অর্থাৎ যে চরিত্রটি করেছিলেন তুলসী চক্রবর্তী, এবার তার যে চরিত্র, সত্যজিৎ রায় পরে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে সত্যি তুলসী চক্রবর্তীর মতো অভিনেতা বাংলায় বারবার জন্মায় না।
1: ঠিক, একেবারে ওই ওই ছোট্ট একটা দৃশ্য, সেখানে কি অসাধারণ অভিনয় ক্ষমতা সৈকত! মানে ওই যে গুরুমশাই বসে রয়েছেন একটা দোকানে, সেখানে মুদির দোকান, যাবতীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এবং সেখানেই ছাত্ররা বসে পড়ছে সামনের একটা চালাতে, ওই সামনেটায়, এবং গুরুমশাই কিন্তু জিনিসপত্র দিচ্ছেন, গ্রামের খোঁজ খবরও রাখছেন, দু একটা কথাও বলছেন মানে যাতায়াতের পথে পথিকদের সঙ্গে। আবার তিনি কিন্তু এটাও দেখছেন যে ছাত্ররা ঠিক মতো পড়ছে কি, তারা ফাঁকি দিচ্ছে কিনা, তাদের পড়ানো, সেই ফাঁকে শাস্তিও দেওয়া, মানে এই যে দুটো সামলাচ্ছেন, সেই সময়কার যে ছবিটা, এবং এত অদ্ভুত, মানে সেই কঠিন মেজাজ এবং সারল্য, এই দুটোর মিশ্রণ যেভাবে তুলসী চক্রবর্তী তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেই প্রসন্ন গুরুমশাই আমাদের কাছে কিন্তু আইকন হয়ে থাকে, তাই না?
0: মানে কোথাও গিয়ে জানো তো, মানে এই দৃশ্যটা এতটা সেই তৎকালীন সমাজকে এতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করে যে মানে কোথাও গিয়ে কিন্তু এটা সবাই জানে যে সেই সময় এভাবেই পাঠশালা চলতো, এবং শিশুরা যারা পড়তে আসতো তারা ওভাবেই ওখানে বসে থাকতো। এবার গুরুমশাইয়ের সঙ্গে কেউ কথা বলতে এসছেন, গুরুমশাই 5 মিনিট গল্প করে নিলেন তার সঙ্গে, হয়তো একটু সর্ষের তেল কেউ নিয়ে গেল, কেউ হয়তো একটু মুসুরির ডাল নিয়ে গেল, সেই মুদি দোকানে সেই কাজও চলছে। কিন্তু তার পাশাপাশি কোথাও গিয়ে কিন্তু পড়াশুনোর ফাঁকিটা হচ্ছে না, কেউ যদি ফাঁকি দিতে চায় তাকেও কিন্তু গুরুমশাই ধরে নিয়ে ঠিক তার মতো করে বুঝিয়ে দিচ্ছেন
1: একদম, এবং সেই চরিত্র সত্যি অমর হয়ে থাকে। তবে জানো তো সৈকত, এই যে শৈশবের নস্টালজিয়ায় ফিরে যাই আমরা, পুরনো দিনের সেই নস্টালজিয়ায়, তবে শিক্ষক শুধুই অক্ষর জ্ঞান দিচ্ছেন এমনটাও তো নয়। শিক্ষক মানে ওই যে বলছিলাম যে অক্ষর জ্ঞানের পাঠশালা থেকে জীবনের যে পাঠশালা, জীবনের যে পাঠ সেটাও দিচ্ছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতেও তো শিক্ষকই শেখান, তাই না? আর সেটাও আমরা সত্যজিৎ রায়ের এক ছবির এক চরিত্রেই দেখতে পাই।
0: একদমই তাই, এবং যে আমাদের আজকের পোস্টারেও যে ছবিটি রয়েছে তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে, অর্থাৎ আমরা কথা বলছি উদয়ন পণ্ডিতের কথা, যার চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। এবং সেখানে তুমি সেই সেই চরিত্রটির সংলাপ বলো, কিংবা সেই চরিত্রটির মানে গোটা স্ক্রিন প্রেজেন্সের কথা বলো, এবং যেভাবে তিনি একটা মানে অন্যায়ের বিরুদ্ধে, যেখানে একজন রাজার মানে একজন স্বৈরাচারী শাসক যেখানে মানে প্রতিনিয়ত অন্যায় অবিচার করে চলেছেন, সেখানে সেখানকার মানুষদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে প্রতিবাদ করতে শেখানো,
1: এবং তিনি যখন সবকিছুর পরে গিয়ে বলছেন যে পাঠশালা আবার খুলবে, ওই যে বিশ্বাসটা, ওই বিশ্বাসটা বোধ হয় আমাদের একজন শিক্ষকই দিতে পারেন, ওই পজিটিভিটি, ওই শক্তি, যে শক্তিটাতেই বোধ হয় তার সব ছোট ছোট ছাত্ররাও একজোট হয়ে একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো, তাই না?
0: একদমই, মানে যেখানে গিয়ে সব আশা প্রায় শেষ হয়ে যায়, যেখানে গিয়ে প্রায় আর আর হয়তো কোনো পথ চোখের সামনে খোলা দেখা যাচ্ছে না, সেখানে গিয়েও হয়তো ওই একটু বিশ্বাস, ওই একটু অনুপ্রেরণা জোগানো, সেটা কিন্তু অনেকটা কাজে লাগে,
1: এবং সেটা থেকেই আরো নতুন নতুন পথ খুলে যায়। সেই আশা হারানোর পথের মাকে বলে মাস্টারমশাই দিদিমণিরাই দাঁড়িয়ে থাকেন। সেই আর কি। তো সেই সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত উদয়ন পণ্ডিত আমাদের মননে মনে সবসময় থেকে যান তিনি, এবং এইটা সত্যি সত্যি কিন্তু ভোলার নয়।
0: এবং দেখো আমরা যখন সেই উদয়ন পণ্ডিতের কথা বলছি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফোন লাইনে কিন্তু একজন বন্ধুও চলে এসেছে, শুনি বন্ধু কি বলছে।
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি আর্টিস্ট কুইলা খড়গপুর থেকে বলছি। তো একটা কথা বলছি, আজকের দিনে যেটা হচ্ছে কবিশেখর কালিদাস রায়, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ পথ তলে রথতলে চলে যায় তারা কলরব, এই এই মালিকা পরিলে গলে প্রতিকূলে কেবা, এটা তো রিয়েল কালিদাস, কালি মানে কবিশেখর কালিদাস রায়, ঠিক আছে, এটা তো অনেক বড় কবিতা, ভীষণ মানে উনি তো অ্যাকচুয়াল শিক্ষক ছিলেন। আর আজকের দিনে একটা গান অনুরোধ করবো, সেটা অ্যাপ্রুভেড হচ্ছে, আমরা ছাত্র আমরা বল আমরা ছাত্রদল, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল, আজকের দিনে মানে এই মুহূর্তে এই গানটাকে প্রচন্ড অ্যাপ্রোপ্রিয়েট, আপনি বাজালে, এটা নজরুলের গান, ভীষণ ভালো লাগবে।
0: বেশ
1: বেশ, তবে আজকে

0: আমরা রয়েছি সিনেস্কোপ আড্ডায়। আর আজকে বন্ধু কিন্তু এই আড্ডাটা জমিয়ে তুলতে পারে, কি বলে না বন্ধুও, এরকম কোন সিনেমায় কোন শিক্ষক চরিত্রকে দেখেছেন এবং দেখে ইন্সপায়ার্ড হয়েছেন হন এখনো, সেই চরিত্রগুলোর কথা বললে আমার মনে হয় আজকের আড্ডাটা আরও একটু বেশি জমে উঠবে, তাই না?
1: একদমই তাই। আর যে সমস্ত ছবি নিয়ে আমরা কথা বলবো, আমরা চেষ্টা করবো গানগুলো সেরকমই রাখার। বন্ধুর অনুরোধ আমরা নিশ্চয়ই মাথায় রাখবো, চেষ্টা করবো অন্যদিন বন্ধুর অনুরোধ রাখার। তবে আজকে এই মুহূর্তে আমরা যে ছবিটার কথা বললাম, অর্থাৎ হীরক রাজার দেশে, তো হীরক রাজার দেশ থেকে একটা গান তো শুনতেই হয় নাকি স্বাগতা?
0: একেবারেই।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক।

0: আছি।
1: আর এই যে নহি যন্ত্র আমি প্রাণী, এইটা রিয়েলাইজ করতে শেখান শিক্ষক। সেই শিক্ষকের প্রতি আমাদের কুর্নিশ অনু ঘোষালের কণ্ঠে এই গানটা শুনে ফিরলাম আবার যুববাণী সিনেস্কোপ অনুষ্ঠানে। আজকে শুনছো তোমরা পর্দার পথ প্রদর্শক, সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত, আমার সঙ্গে রয়েছে সৈকত। আসলে

0: শিক্ষক জানো তো একটা মানে এই চরিত্রগুলো অদ্ভুত হন আর কি, আমরা বাস্তবেও দেখি পর্দাতেও বোধ হয় সেটার প্রতিফলন দেখি সৈকত, কখনো তারা ভীষণ নরম আবার কখনো তাদের সেই কাঠিন্যটা আমাদের কিন্তু হার্ট করে। কিন্তু আমরা জানি যে শিক্ষক যখন কঠিন হন, যখন তারা শাসন করেন, আমাদের হয়তো ভালো লাগে না, কিন্তু কোথাও গিয়ে পরে সেটার একটা ভালো ফল থাকে, তাই না?
1: ভালো ফল থাকে এবং সেই মানে পরবর্তী সময়ে গিয়ে তখন আমরা কোথাও গিয়ে তাদেরকে মিস করতে থাকি, তখন মনে হয় যে না সেই সময় দাঁড়িয়ে হয়তো একটু অন্যরকম লেগেছিল, হয়তো একটু খারাপ লেগেছিল, মনে হয়েছিল কেন এত বকাবকি করেন, কেন এতটা চাপ দেন। কিন্তু পরবর্তীকালে গিয়ে বোঝা যায় যে সেই চাপটুকু তিনি দিয়েছিলেন বলেই যতটুকু যা আজকে আমরা হতে পেরেছি সেই সবটাই।
0: এবং এরকম এরকম শিক্ষক মানে আমাদের প্রত্যেকের জীবনেই থাকে,
1: জীবনেই থাকে, নিশ্চয়ই থাকে, এবং নিশ্চয়ই বন্ধুদের জীবনেও রয়েছে। এবং সেই গল্প বলতে একজন বন্ধুও কিন্তু চলে এসেছে ফোন লাইনে, শুনবো বন্ধু কি বলছে।
0: নমস্কার।
2: হ্যালো,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি। প্রথমেই জানাই প্রিয় যুববাণীকে, একজন যুববাণী আমার শিক্ষক, আকাশবাণী আমার শিক্ষক, তাই শিক্ষক দিবসের এই পূর্ণ দিনে আন্তরিক ভালোবাসা যুববাণীকে এবং আকাশবাণীকে আমার প্রণাম। এবং দেখো একটা বিষয় যে চলচ্চিত্রের যে শিক্ষকরা, আমার এই মুহূর্তে মনে পড়ছে তরুণ মজুমদারের একটি ছবি অমর গীতি, নিধুবাবুকে নিয়ে ছবিটা তৈরি হয়েছিল, সেখানে শ্রীমতী একজন মানে তথাগতিত যে তাদের একটা শ্রেণী থেকে উঠে আসছেন একজন নাচ মানে ঝুমুর দলের শিল্পী, তাকে তার কলার কণ্ঠের স্বর শুনে তাকে তুলে আনছেন নিধুবাবু ওরফে সৌমিত্র চট্টোপাধ্যায়। এই যে শিক্ষক যে গান শেখানো হয়েছে কয়ে একটা পাকেও তো বদ্ধ ফুলকে মানে একটা বদ্ধ ফুলের বীজকে তুলে এনে আস্তে আস্তে ফুলটা ফোটানো, এটাই কিন্তু শিক্ষকের কাজ। ভালো থেকো তোমরা, ভালো থেকো,
1: বেশ সায়ন তুমিও ভালো থেকো, তুমিও সঙ্গে থেকো, শুনতে থেকো আমাদের আজকের অনুষ্ঠান। আমরা আজকে পর্দায় পথপ্রদর্শক নিয়ে যে আমরা কথা বলছি এবং সিনেমায় যে সমস্ত আমরা শিক্ষকদের চরিত্র পেয়েছি, যারা সেই সিনেমায় কিছু চরিত্রের পাশাপাশি আমাদেরও জীবনে উদ্বুদ্ধ করেছে, তাদের কথাই বলছি।
0: এবং সেই যে বলছিলাম আমরা সেই কথা সূত্র ধরেই আসি যে শিক্ষক কখনো কোমল কখনো কঠোর। আমার মনে পড়ে কোনি সিনেমা সরোজদেব পরিচালিত, আবারও সৌমিত্র চট্টোপাধ্যায় এবং খিদ্দা খিতি সিংহের যে চরিত্র, মানে সেটার সেই চরিত্রের আরও নানা রকম ব্যক্তিগত লড়াই রয়েছে, সেগুলোকে সরিয়ে রেখে আমরা যদি শুধুই কোনির গ্রুমার খিদ্দাকে দেখি তাহলে দুটো জিনিস জানো সৈকত আমার মনে হয়, যে খিদ্দা যা পারেনি সেটা সে কোনির মধ্যে দিয়ে সত্যি হতে দেখতে চায়। এবং একটু আগে সায়ন বলছিল যে সেই কুড়িটাকে ফুলের রূপ দেওয়া সেটাই শিক্ষকের কাজ, তো সেইটাই কিন্তু খিদ্দা করছে। কিন্তু এটা করতে গিয়ে খিদ্দাকে কিন্তু কখনো ভীষণ কঠিন হতে হচ্ছে, যখন কোনি আর পারছে না জলে প্র্যাকটিস করতে তখনও কিন্তু খিদ্দা তাকে বলছে যে না তোমাকে করতেই হবে। কোনির রাগ হচ্ছে, মনে হচ্ছে এই লোকটাই বুঝি ভিলেন, কিন্তু তারপর কোনি যখন সেই চ্যাম্পিয়ন হচ্ছে তখন সে বুঝতে পারছে যে আসলে খিদ্দাই হচ্ছে সেই মানুষ যে জলের ভিতর থেকেও বোধ হয় বলে ফাইট কোনি ফাইট। এবং ওই কথাটা দেখো আমরা যখনই মানে কঠিন সময়ে পড়ি, যখনই আমরা একটু এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের মানে খাপ খাওয়াতে যেখান থেকে বেরিয়ে আসতে একটু কষ্ট হচ্ছে, তখন কিন্তু মনের ভিতরে যেন খিদ্দাই বলে ওঠে ফাইট কোনি ফাইট। সেই রকম শিক্ষক, সেই রকম খিতির সিংহ আমরাও বোধহয় জীবনে প্রচুর পাই, তাই না?
1: একদমই তাই। মানে এমন একজন শিক্ষক যিনি সমাজের সমস্ত চক্রান্ত এবং সেই চক্রান্ত থেকে বের করে এনে একজন একজন ছাত্রকে বা ছাত্রীকে তাকে মানে সরিয়ে এনে সেখান থেকে তাকে সাফল্যের দিকে ঠেলে দেওয়া এবং খানিকটা পুশ করা, কারণ ওই রকম সময় যদি খিদ্দা অতটা সাপোর্ট না দিত, খিদ্দা যদি অতটা ভালো করে ওকে না সব কিছু বোঝাতো, অত ভালো করে যদি গাইড না করতো, তাহলে হয়তো কোনি অনেকদিন আগেই হাল ছেড়ে দিত। তাহলে হয়তো ওর এই সাফল্যটা যেটা শেষে একদম এসে ও পেল সেটা কিন্তু হয়তো আর পাওয়া যেত না। এবার দেখো আমরা বাংলা ছবির কথা যেমন বলছি, বাংলা ছবির পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিও তো রয়েছে, এবং সেই হিন্দি ছবির কথা বলতে গেলেই সবার প্রথম যে ছবিটার কথা আমাদের মাথায় চলে আসে, যেমন এই যে ফাইট কোনি ফাইট কথাটা যেমন আমাদের মানে কানে সবসময় বাজে, মানে এতটাই পরিচিত ডায়লগ। তার পাশাপাশি আরও একটি কিন্তু রয়েছে, সেটা

0: চাক দি ইন্ডিয়া ছবিতে কাবির খানের চরিত্রতে, যেখানে তোমার শাহরুখ খান অভিনয় করেছে, সেখানে যে ওই যে ডায়লগটা, যে একদম ঠিক শুরুর আগে যে যে কাবির খান যখন গোটা টিমকে যখন আর কি উদ্বুদ্ধ করছে যে একদম এটা তোমাদের শেষ সময় আর কি, এই সময় যদি পুরোটুকু না দিতে পারো তাহলে কিন্তু আর কোনো লাভ নেই। এবং সেইখানে একজন বিতর্কিত প্রাক্তন হকি খেলোয়াড় হয়ে ভারতীয় মহিলা হকি দলকে তিনি একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলছেন, এবং সেই যে গোটা জার্নিটা, সেখানে দেশের সারা মানে সব রাজ্য থেকে এক একজন করে খেলোয়াড় নিয়ে এসে তাদেরকে এক জায়গায় করে তাদের মধ্যে ওই দলবদ্ধ যে মানে স্পিরিটটা, সেই স্পিরিটটা তৈরি করে তারপরে সেটাকে সেখান থেকে বিশ্ব চ্যাম্পিয়ন করা, মানে এই একজন শিক্ষকের যতগুলো দিক হতে পারে সবটা কিন্তু একদম ভালোভাবে দেখানো হয়েছে, এবং তাকে কি কি সমস্যাতেও পড়তে হয় সেই দিকগুলোও কিন্তু পয়েন্ট আউট করা হয়েছে।
1: মানে কখনো হচ্ছে তাকে বন্ধুর মতো করে বুঝতেও হয়, কখনো আবার তাকে গাইড করতে হয়, যে আমরা বলি না ফ্রেন্ড ফিলোসোফার গাইড, একটু আগে শায়ন বলছিল যে আমরা শিক্ষক আমরা কিন্তু বন্ধু, সেই মানে শিক্ষক কখনো বন্ধু হয়ে ওঠেন কখনো গাইড হয়ে ওঠেন, সেইটা একটা দারুণ ব্যাপার। আমারও ফোন লাইনে বন্ধু, শুনে নেবো কি বলতে চায়।
2: হ্যালো, আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি।
0: হ্যাঁ বলুন।
2: ছেলেবেলায় যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তা মাস্টারমশাইরা, তখন তো দিদিমণি ছিলেন না, মাস্টারমশাই ছিলেন প্রাইমারি, তা মাস্টারমশাইরা এমন ভাবে জুতো খুলে প্রণাম করতে হয়, অন্যায় করলেও মাথা নোয়াতে হয়। আর হচ্ছে আর একটা জিনিস খুব শিখিয়েছিলেন, ডিউটিটা করা, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আসন পেতে পড়তে বসা, একটু কিছু একটু কিছু খেয়ে। আর আতঙ্ক ছবিতে মাস্টারমশাই আপনি যেন কিছু দেখেননি, এইটা আমার বইটা দেখে আমার খুব মনের ভেতর ভয় জেগেছিল যে মাস্টারমশাইরাও কিছু বলতে পারবেন না, এটা একটা ছাত্র কি বলছে, এইটাই যে আমার জীবনের একটা মূল আতঙ্কের জায়গা হয়ে গিয়েছিল। এইটুকুনি বললাম, ভালো থেকো। হ্যাঁ
1: বেশ, মানে বন্ধু বোধ হয় আমাদের মনের কথা বলছেন, কারণ ঠিক এরপরে আমাদের লিস্টে যে ছবিটা ছিল সেটা কিন্তু আতঙ্ক, তপন সিংহ পরিচালিত ছবি আতঙ্ক, এবং আবারও আবারও সৌমিত্র চট্টোপাধ্যায়।
0: একদমই তাই, মানে আমরা যেখানেই যাচ্ছি না কেন কোথাও গিয়ে কিন্তু বারে বারে সৌমিত্র চট্টোপাধ্যায়কেই পেয়ে যাচ্ছি মাস্টারমশাই রূপে, এবং এখানেও তাই সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত মাস্টারমশাই, মানে যেখানে তিনি মানে নিজের চোখে ছাত্রের করা অপরাধ দেখে ফেলেন এবং তিনি তারপর হুমকির মুখে পড়েন, এবং সেখান থেকেই গল্প মোড় নিচ্ছে। সেখান থেকে আমরা পুরোটা দেখতে পাচ্ছি যে একজন মাস্টারমশাইয়ের নীতি আদর্শ মানে কতটা অটল থাকলে এইরকম শিক্ষা দিয়ে যাওয়া তখনও যায়, এবং সেখান থেকে মানে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা যায়।
1: ঠিক, এবং এই যে বলছেন আমি মাস্টারমশাই আমি চোখ বুঝে থাকতে পারি না, আজও প্রতিটি মানুষের বিবেকে কিন্তু এই এই সংলাপ কোথাও ধাক্কা দিয়ে যায়, এবং সেই ক্ষিতিশ সিংহ বলো, উদয়ন পণ্ডিত বলো, বা এই আতঙ্ক ছবির স্বদেশবাবু বলো, এরা কিন্তু অমর হয়ে থাকেন, কখনো অন্যায় প্রতিবাদে, কখনো আবার আমাদের এমনভাবে সাহচর্য দেন যেন আমরা মেলতে পারি আমাদের ইচ্ছেটা না। আপাতত পরশ পাথরের একটা গান রইল তোমার জন্য, গানের ওপারে ফিরে আসছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো যুববাণী।

0: সমস্ত শিক্ষকরা যাদের দেখানো পথে আমরা প্রতিনিয়ত হেঁটে চলেছি এবং সেই পথ দিয়েই আমরা সাফল্য অর্জন করছি প্রতিনিয়ত, আমরা মানে ভালোর পথে এগিয়ে চলেছি।
1: ঠিক, আর সেই কথা বলতে বলতে আমরা এতক্ষণ বহু মাস্টারমশাইয়ের কথা বলেছি, এবার শিক্ষিকা চরিত্র, মানে সেই সমস্ত দিদিমণি বা ম্যাডাম যাদের আমরা বলে থাকি স্কুলে, সেই তাদের কথাও কিন্তু একটু উঠে আসবে, তাই না সৈকত?
0: একদমই তাই। কারণ দেখো, একটু আগে বন্ধু বলছিলেন না যে আমাদের, তিনি যেই সময় স্কুলে পড়েছেন সেই সময় তখনও দিদিমণিরা এসে ওঠেননি, তখনও এসে পৌঁছাননি, কারণ সেই সময় দাঁড়িয়েও একটা পুরুষ শাসিত সমাজে শুধুমাত্র পুরুষরাই শিক্ষক, পুরুষরাই সমাজে যে যতগুলো পেশা রয়েছে সেই পেশাগুলোর মধ্যে যুক্ত। কিন্তু পরবর্তীকালে কিন্তু যখন আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে আমাদের প্রতিদিনের জীবনে যে সমস্ত মহিলারা বা যে সমস্ত নারীরা রয়েছেন, যারা স্কুলে আমাদেরকে কিছু না শেখালেও বাড়িতে প্রতিনিয়ত আমাদের প্রতিদিন কিছু না কিছু শিখিয়ে চলেছে, সেটা জীবনের কোনো মূল্য বলো কিংবা কোনো সেটা তোমার যে কোনো বিষয় হতে পারে, যে কোনো সেটা তুমি কোনো নিয়ম শেখানো বলো, সমস্ত কিছুতে কিন্তু তিনি শিখিয়ে চলেছেন। এবং তারপরেই যখন আমরা পরবর্তীকালে স্কুলে কলেজে তাদের পেতে শুরু করলাম, তারপর থেকে কিন্তু এরকম অনেক ছবি তৈরি হয়ে গিয়েছে যেখানে আমরা সেই সমস্ত শিক্ষিকাদের কিছু এমন গল্প, মানে এমন ভালো ভালো গল্প পেয়েছি যেগুলো সত্যি আমাদের অনুপ্রেরণা যোগায়।
1: একদম। আর যদি একদম বাংলা ছবির কথা বলতে চাই সৈকত, তাহলে দেখো রামধনু, নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি, সেখানে গার্গী রায়চৌধুরীকে আমরা দেখি, আর বিশেষ ভূমিকায় রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখি, যিনি কিন্তু রীতিমতো গার্জিয়ানদের কাউন্সিলিং করছেন, শুধু ছাত্রদের নয়, এখানে কিন্তু ছাত্রদের অভিভাবকদেরও একটা কাউন্সিলিং হচ্ছে যে কিভাবে ছাত্রদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি না করেই তাদের ভালো করা যায়, তাদেরকে বড় করে তোলা যায়। কিংবা তুমি হামি চরিত্রে, হামি সিনেমায় দেখো, সেখানে অপরাজিতা আঢ্য, তিনি যে চরিত্রটায় রয়েছেন সেটাও একটা শিক্ষক চরিত্র, তবে ছোটদের স্কুলে, ছোট বাচ্চাদের স্কুলে তিনি একজন শিক্ষক, এবং সেখানে তাকে কিন্তু তার মনটাকে কিন্তু হয়ে যেতে হয় একেবারে সেই ছোট্ট বাচ্চার মতোই সহজ সরল। তিনি কিন্তু তখন কাউকে জাজ করেন না, সেই বাচ্চাদের সাইকোলজিটা বুঝে নিয়ে তাদের প্রত্যেকের বাড়ির ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সগুলো রয়েছে পরিস্থিতির, সেইগুলোকে বুঝে নিয়ে তিনি কিন্তু বাচ্চাদের সঙ্গে মিশে যান একেবারে, তাদের সমস্যাগুলোকে খুব সহজভাবে সমাধান করবার চেষ্টা করেন। এই যে চরিত্র, এই চরিত্রগুলো কিন্তু আমাদের একদম ছোট্টবেলায়, মানে একদম দেখবে তুমি কিন্ডারগার্টেন স্কুলে এইরকম কোনো মিস, এইরকম কোনো দিদি কিন্তু আমরা পেয়েছি, যারা, যাদের কাছে গিয়ে আমরা আমাদের সব সমস্যার কথা বলতে পারতাম।
0: একদমই, একদমই তাই। এবং সেখানে আমরা ছবিতেও কিন্তু তাই দেখছি, অর্থাৎ ওই ছোট্ট ছেলেটি যে গিয়ে বাড়িতে যা সমস্যা হচ্ছে, যাই হচ্ছে না কেন, গিয়ে ম্যামের কাছে বলে দিচ্ছে, এবং মিস তাকে যা যা বোঝাচ্ছে, যেগুলো বলছে সেগুলো সে বুঝছে, সেগুলো সে শিখছে, মানে অন্তত শেখার চেষ্টা করছে। এবং সেখান থেকেই কিছু মজার ঘটনা নিয়ে আস্তে আস্তে আমাদের গল্পটা এগোচ্ছে ছবিতে। কিন্তু গোটা ছবি জুড়ে অপরাজিতা আঢ্য যে চরিত্রটি, অর্থাৎ সেই শিক্ষিকার যে চরিত্রটি, সেটা কিন্তু মানে মানে ওটা বাদ দিয়ে ছবিটা কোনোভাবে কল্পনা করা যায় না,
1: কখনো না, মানে ওই চরিত্রটা কিন্তু মনে থেকে যায়, মানে যিনি একটা সেই মানে খোলা জানলার মধ্যে, যার কাছে এসে সব ছোট ছোট গুড়ি গুড়ি ছেলেপুলেগুলো বলে দিচ্ছে নিজেদের সমস্যার কথা। একদম, আমাদেরও এরকম দেখবে এক একজন দিদিমণি থাকতেন স্কুলে, যার কাছে গিয়ে আমরা খুব সুর করে টেনে মিস জানো বলে সব বলে দিতাম,
0: মানে যিনি যে নালিশ করতে আসছে সেও বলছে বাবা তুমি জানো
1: সৈকত ভালো ছেলে, এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আপাতত বোধ হয় ফোন লাইনে রয়েছে বন্ধু, শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি পার্থ বলছি, ধরো রেডিওটাকে বন্ধ করে দিই। হ্যাঁ নমস্কার, আপনাদের প্রোগ্রামটা তো খুবই সুন্দর হচ্ছে। আমার, আমি উত্তরপাড়ার বাসিন্দা পার্থ ঘোষ, একটা মুদিখানার দোকান আছে। আমার একটা যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে, আমি ভাইফোঁটার দিন বালি থেকে আমাদের শিয়ালদায় যাচ্ছিলাম, আমি ট্রেন লাইনে ট্রেনটা ছাড়ার মুহূর্তে আমি দৌড়তে দৌড়তে, উনি হচ্ছেন আমার গুরুদেব, কেননা ওই মুহূর্তে আমি পড়তে পড়তে উনি আমার লাস্ট কামরার যে

0: ছিলেন, মানে যে ড্রাইভার ছিলেন, উনি আমার হাত ধরে তুলে ফেলেছিলেন। যদি না তুলতে তাহলে আমি তো শেষ হয়ে যেতাম, সেটা নয়, সেটা বড় কথা না। কিন্তু উনি তুলে একটাই খালি আমাকে উপদেশ দিল যে সময়টা হচ্ছে অনেক দামি, মানে জীবনটা অনেক দামি, ওই দামিটা তুমি আজকে যা ভুল কাজ করেছো যেন জীবনে কোনোদিন করো না।
1: এটা কিন্তু আমাদের মানে ঠিক সিনেস্কোপের আজকের আড্ডার সঙ্গে খুব একটা রিলেটেড নয় সৈকত,
2: তবে মানে আমাদের চলার পথে এরকম নানান শিক্ষকদের সঙ্গে অবশ্যই আমাদের আলাপ হয় যারা আমাদের কিছু না কিছু অবশ্যই শিখিয়ে যায় এবং যেটা সারা জীবন মনে থাকে।
1: একদম, আর এই যে পড়তে পড়তে হাতটা ধরে নেওয়া, এটাই বোধহয় শিক্ষকের কাজ, তাই না? আমরা কথা বলছিলাম সেই সমস্ত চরিত্রদের নিয়ে যাদের পর্দায় আমরা দেখি শিক্ষক হিসেবে।
2: একদমই তাই। আর আমরা একটু আগে কথা বলছিলাম, রামধনুর কথা বললাম, আমরা হামির কথা বললাম, এবার একটা হিন্দি ছবির কথা বলি। ছবিটার কথা তো আমরা জানো, সেটা হচ্ছে, ছবিটার নাম হচ্ছে হিচকি। প্রধান চরিত্রে আমরা পেয়েছি রানী মুখোপাধ্যায়কে, এবং নামটা শুনেই বুঝতে পারছো যে কিছু একটা নিশ্চয়ই কারণ রয়েছে এরকম একটা নাম হওয়ার। তিনি একটি রোগের সঙ্গে, মানে একটি রোগ নিয়ে তিনি আর কি সাফার করছিলেন, একটি রোগের জন্য, যেটার জন্য ওনাকে সবসময় হিচকি, ওনার কি হিচকি উঠত। এবং সেই এইরকম একটা রোগ নিয়ে একজন কেউ শিক্ষক হতে পারে, বা মানে যার সবসময় কথা বলতে হবে, সবসময় বাচ্চাদের সঙ্গে ইন্টারেক্ট করতে হবে, তাদেরকে পড়াতে হবে, কিছু তারা কিছু জিজ্ঞেস করলে সেটার উত্তর দিতে হবে, সেই ক্ষেত্রে এইরকম একটা ডিজিজ থাকা, সেটা মানে সমাজের ক্ষেত্রে কেউ, মানে সমাজে কেউ ঠিকভাবে নেয়নি যে এটা সে করতে পারে, এবং তার নিজের পরিবারের থেকেও সেটা ঠিক করে নেওয়া হয়নি। ক্রমাগত তার বাবা তাকে প্রেশার দিয়েছেন যে না, তোমাকে একটা অন্য কোনো পেশা বেছে নিতে হবে, কিন্তু তিনি কোনো কিছুতেই আর কি শিক্ষকতা ছাড়তে চাননি, এবং পরবর্তীকালে একটি স্কুল থেকে ডাকও পায়। কিন্তু চ্যালেঞ্জ ছিল এইখানেই যে সেখানে যারা ছিল সমাজের একটু
1: প্রান্তিক
2: মানুষজনের একটা ক্লাস, ভীষণ দুষ্টু, এবং ভীষণ দুষ্টুই শুধু নয়, তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানে এমন তাদের ব্রেন রয়েছে, তাদের সমস্ত কিছু করার ক্ষমতা রয়েছে, এবং ওই দুষ্টুমিগুলো তারা এত বুদ্ধি লাগিয়ে করে যে সেগুলো যদি তারা পড়াশোনা দিত সেখান থেকে অনেক কিছু হতে পারত। এবং এই জিনিসটাকেই বুঝেছিলেন
1: রানী মুখোপাধ্যায়,
2: এবং তিনি তখন কিন্তু
1: সেই দুষ্টু বুদ্ধিগুলোকে চ্যানেলাইজ করে ভালো দিকে নিয়ে গেছেন।
2: এক্স্যাক্টলি, একদমই তাই। এবং সেখান থেকেই কিন্তু একজন শিক্ষকের, একজন শিক্ষিকার জয়, তাই না?
1: একদমই তাই। এবং সেই চরিত্রটা আমাদের মনেও থেকে যায় সবসময়। আরও একটা ছবির কথা আমার মনে পড়ছে, বাংলা ছবি নয় কিন্তু রাক্ষসী ছবিটা, তামিল সিনেমা, এবং সেই ছবিতে গীতারানীর চরিত্র, সেটা কিন্তু অসাধারণ। মানে গীতারানীর চরিত্রটা আমাদের অনেক কিছু শেখায়, যিনি একজন প্রাক্তন সেনা আধিকারিক আর কি, তিনি প্রধান শিক্ষিকা হয়ে এসেছেন স্কুলে, সেই স্কুলের যত রকমের আর কি পরিকাঠামোগত সমস্যা বা ছাত্রদের যা কিছু অসুবিধা, সেই সমস্তটা তিনি কিভাবে ম্যাজিকের মতো ঠিক করে দেন। তিনি ভীষণ কঠোর, অথচ ছাত্রদের তিনি বন্ধু, এই যে জায়গাটা, এবং মানে সত্যি আমার কোথাও গিয়ে যেন সেই চরিত্রটা হয়ে উঠতে ইচ্ছে করে, জানো তো সৈকত, মানে এত সুন্দর, মানে অসাধারণ লাগে আমার বারবার দেখলে যে ওই স্কুলটা যেখানে এত ছাত্র, অথচ নানান রকম সমস্যা সেখানে ছিল, ছাত্ররা ঠিক মতো পরিষেবা পেত না, সেই জায়গা থেকে স্কুলটাকে কি সুন্দর একটা স্বপ্নের স্কুল তৈরি করে দিলেন, এটাও কিন্তু একজন শিক্ষকেরই কাজ।
2: মানে যারা ছোট থেকে ধরো শিক্ষকতা করবার কথা ভাবে, বা সেই সেই ইন্টারেস্টটা যাদের থাকে মনের মধ্যে, তাদের জন্য কিন্তু আদর্শ ছবি, এবং তাদের উদ্বুদ্ধ করার জন্য এরকম একটা ছবি রয়েছে, যেরকমটা স্বাগতা সাজেস্ট করলো, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে পারো। এবং স্বাগতা যেভাবে বললো আমি তো শিওর যে তুমি একটু ডিসঅ্যাপয়েন্ট হবে না, আর আমারও যেহেতু দেখা নেই তো আমিও খানিকটা ইন্সপায়ার্ড হলাম, আমিও নিশ্চয়ই এবার দেখে নেব ছবিটা।
1: সেটাই হচ্ছে ব্যাপার, মানে শিক্ষকরা এক এক সময় এক এক রকম, কখনো ওই যে বলছি কঠিন কঠোর, আবার কখনো সেই হামি সিনেমার শিক্ষকের মতোই মজা করে শুনে নিচ্ছেন ছাত্রদের সব রকম সমস্যা। আর এই হামি সিনেমাটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়, তাই আপাতত সেই সিনেমার একটা গান কি সৈকত আমাকে শোনাবে?
2: নিশ্চয়ই, তুমি আবদার করছো আর আমি শোনাবো না?

0: গেলাম গানের পর, আর এই সিনেস্কোপের আড্ডায় তোমাকে শোনাচ্ছি সেই সব পথ প্রদর্শকের কথা, সেই সব শিক্ষকের কথা যাদের আমরা পর্দায় দেখি এবং অনুপ্রাণিত হই। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে সৈকত। এরপর সৈকত, কোন সিনেমার কথা বলতে চাও?
1: এরপর একটা সিনেমার কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে ছোটোবেলায় যখনই দুপুরবেলা খেতে উঠে টিভির সামনে বসতাম বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে, তখন একটা ছবি সবসময় আসতো। বেশ, তখন অতটা ছবিটার মর্ম বুঝিনি, কিন্তু পরবর্তীকালে যখন বুঝেছি, তখন বুঝেছি যে না, কী ছিল ব্যাপারটা। আমি লাঠি ছবিটার কথা বলছি, যেখানে আমরা ভিক্টর ব্যানার্জিকে দেখেছি, এবং এই প্রধান চরিত্রে ভিক্টর ব্যানার্জি অসাধারণ, মানে অসাধারণ অভিনয় করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারাও মানে নিজেদের চরিত্রে, মানে নিজেদের যে অভিনয়ের যে ক্ষমতা, সমস্তটা কিন্তু দেখিয়েছেন। এবার এখানেও কিন্তু আমরা একজন শিক্ষক হিসেবে কতটা দায়িত্বপরায়ণ হলে বা কতটা ভালো হলে আরেকজন, একজন ছাত্রের সেই বুড়ো বয়স পর্যন্ত, মানে ছাত্র অনেক বড় হয়ে গেছে, ছাত্র সফল হয়ে গেছে, সেই সময় দাঁড়িয়েও কিন্তু সেই শিক্ষকের কথা তিনি ভুলতে পারেন না, এবং তিনি যে কি কি করেছেন তার জন্য, কতটা করেছেন, সেই সমস্তটা মনে রেখে কোথাও গিয়ে যখন সেই শিক্ষক নিজেই নিজের সন্তানদের থেকে খানিকটা বিতাড়িত হচ্ছেন, সন্তানদের কাছে বেশ অবহেলার পাত্র হয়ে দাঁড়াচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেই ছাত্র কোথাও গিয়ে সেই শিক্ষককে সম্মান করতে পেরেছেন, সেই
0: সন্তান হয়ে উঠেছেন,
1: পিতৃসম একজন শিক্ষক সেই জায়গাটা কিন্তু দিয়েছেন।
0: এবং এই এই সময়কার ছবিগুলো তুমি দেখবে সৈকত, যে তুমি বললে না যে ছোটবেলায় টিভির সামনে বসলে বাবা মার সঙ্গে দুপুরবেলায় এরকম অনেক সিনেমা, ওই সময়কার ছবিতে কিন্তু এরকম আমরা বহু শিক্ষক চরিত্র পেয়েছি, মানে গুরুদক্ষিণা বা এই ধরনের ছবিগুলো তখন ভীষণ রকম পপুলার ছিল, এবং দুপুরবেলায় ওই টিভি খুললেই এই সিনেমাগুলো আমরা দেখতে পেতাম। কোথাও গিয়ে সেই আদর্শ মাস্টার মশাইদের ছবিটা কিন্তু সেই সিনেমাগুলো আমাদের মনে এঁকে দিয়ে গেছে, তাই না?
1: ঠিকই, মানে তুমি গুনে শেষ করতে পারবে না এত ছবি, এত ধরনের ছবি। এবং আমরা বাংলা ছবির কথা বলছি বটে, এত কিন্তু হিন্দি ছবিতেও কিন্তু কম নেই, মানে তুমি কোনটা ছেড়ে কোনটার কথা বলবে। সবচেয়ে, মানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এখানে আমাদের তারে জমিন পর।
0: একদম একদম,
1: তারে জমিন পরে আমরা আমির

0: খানকে এমন একজন শিক্ষকের চরিত্রে দেখেছি যিনি কতটা কি পড়াচ্ছেন সেটা কোথাও কি ইম্পর্টেন্ট
1: না,
0: নয়, তিনি বাচ্চাদের কতটা কি গ্রুম করছেন সেটা ইম্পর্টেন্ট।
1: বিশাল ব্যাপার।
0: তিনি মানে ক্লাসে এসে ওইরকম ভাবে জোকার সাথে নাচানাচি করছে, ভাবো। এবং সেখানে যে ছেলেটিকে সবচেয়ে আলাদা থাকতে দেখছে, যে ছেলেটি কোনো কিছুর সঙ্গে কানেক্ট করতে পারছে না, তার সমস্যাটা ঠিক কোথায়, তার কি কি সমস্যা হচ্ছে
1: সেটা খুঁজে বের করা,
0: খুঁজে বের করে এবং সেটাকে সলভ করা, তাকে
1: সেটা সলভ করতে গিয়ে তুমি দেখবে শুধু স্কুলের চৌহদ্দি নয়, তিনি পৌঁছে যাচ্ছেন তার বাড়িতে, মানে রুটটা খুঁজছেন। এইটা কিন্তু একজন শিক্ষকের কাজ আসলে।
0: একদমই তাই। এবং সেই একদম সেই বাড়ির ভেতর থেকে কি কি সমস্যা, সেই সমস্যাগুলোকে বিভিন্ন পথ দিয়ে আলটিমেটলি মানে কিভাবে ওটাকে ট্রান্সফার করা যায়, যার ওই রকম একটা সমস্যা রয়েছে, অক্ষরগুলো উল্টে উল্টে যায়, এরকম একটা রোগ রয়েছে, তো তার কিন্তু মানে তারও তো কিছু না কিছু একটা ভালো দিক থাকে, এবং সেটাকে কিন্তু সেই মানে তার ছবি আঁকার মধ্যে দিয়ে
1: খুঁজে বের করা,
0: খুঁজে বের করা
1: তার সেই আলোর দিকটা, একদম সেটা করেছেন,
0: সেটা কিন্তু তিনি সেখানে করেছেন। আরো মানে কত বলবো,
1: থ্রি
0: ইডিয়টসের কথা না বললে নয়, থ্রি ইডিয়টস আমরা ভাইরাসের মতো একটা চরিত্র হয়েছে যেখানে বোমান ইরানি মানে অনবদ্য কাজ করেছেন,
1: অনবদ্য অভিনয়, এবং প্রথমটায় আমাদেরও সেই রাগই হয় সেই চরিত্রটাকে দেখে যে শিক্ষক এরকম শুধুই চাপ দেন, শুধুই এরকম, কিন্তু দেখো একটা সময়ের পর শিক্ষক কিন্তু ছাত্রের কাছে মাথা নোয়াচ্ছেন, সেটাও শিক্ষার মতোই, এবং ছাত্রকে কোথাও বলছেন যে তুমি এখান থেকে কোনো রকমে পাশ করে বেরিয়ে যাও, এটা তোমার জায়গা নয়। ওই তার বেঁধে দেওয়া সেই যে একটা অচলায়তন, সেটাকেও তিনি বুঝতে পারছেন যে কোথাও গিয়ে এই ছাত্রটি সেখানে একটা খোলা হাওয়া এনে দিচ্ছে, সেটাও কিন্তু আমরা বুঝি সেই চরিত্রটার মধ্যে দিয়ে। এখানেই তিনি শিক্ষক, এখানেই কিন্তু আমাদের কাছে তিনি শ্রদ্ধার পাত্র হয়ে ওঠে।
0: একদমই তাই। আর দেখো এত ছবির কথা বলছি বটে, এবং ফোন লাইনে কিন্তু একজন বন্ধুও চলে এসছে, আজকের শেষ ফোন কলটা নিয়ে নেব কারণ আর খুব একটা সময় নেই। দেখি ফোন লাইনে কে রয়েছে।
1: হ্যাঁ
0: হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বাঁকুড়ার ফতুরপুরে রাধামাতাপুর থেকে মামনি মুখার্জি বলছি।
0: বলুন।
2: আকাশবাণীকে প্রণাম। আকাশবাণীর সকল সদস্য সদস্যদের নমস্কার, যারা শ্রদ্ধা শুনছেন তাদেরকেও নমস্কার জানিয়ে বলছি। আমরা যদি হারমানাহারে দেখি চিকিৎসা সেনকে, জয় জয়ন্তীতে যদি অপর্ণা সেনকে দেখি, সেখানেও শিক্ষার একটা দিক ফুটে ওঠে। তাছাড়া আরেকটা দিক রয়েছে, অনেক দিক তো রয়েছে, শিক্ষা সমাজ শব্দ মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ মিশিয়েই রয়েছে। সমাজের সচেতনতা হয়েও কিভাবে গাইডেন্স হিসেবে পৌঁছে দিয়া একজন শিক্ষক শিক্ষিকা যা না করেন, একজন গাইডেন্স তার চেয়ে অনেক বেশি করেন, সেটাও এক ধরনের শিক্ষিকার অভিনয় এবং শিক্ষার পর্যায়ে নিয়ে যাওয়া একটা। এটা গেল আপনাদের যে সমস্ত অভিনয়ের কাছে, সেটা অভিনয় বহির্ভূত বলছি, শিক্ষাকে বিশ্বজনীন করতে গেলে ও সবার উঠে গিয়ে নিজেদের মনকে একাগ্রতার সঙ্গে হেঁটে যেতে হবে এবং দৃঢ়তার সঙ্গে হেঁটে যেতে হবে।
0: ঠিক
1: ঠিক
0: ঠিক, এবং কথাগুলো একদমই ঠিক। তবে আমরা যে কথা বলছিলাম আজকে সিনেস্কোপের আড্ডায় ছিলাম, এবং যে কটা ছবির কথা আমরা বললাম, আর খুব একটা সময় তো সাকুতা হাতে নেই
1: না, মানে এই শিক্ষকদের কথা আসলে বলতে গেলে কোথা দিয়ে যে সময় চলে যায় সৈকত, মানে সত্যি আমাদের জীবনে বলো কিংবা সিনেমায় বলো, সেই চরিত্রগুলো কিন্তু সবসময় আমাদের ইন্সপায়ার করে। ওই যে বলছিলাম যে কখনো তারা আমাদেরকে শাসন করেন, যেটাই হয়তো একটা সময় আমাদের বেশ দুঃখই হয় মনে, আবার কখনো আমাদের দানাও মেলতে শেখান, সেখানে গিয়ে আমরা বুঝি যে শিক্ষক কতখানি আমাদের জীবনে তার মূল্য। আর সব থেকে বেশি বুঝি যখন আমরা বড় হয়ে যাই যে ওই শাসন ওই বকাঝকার দরকার ছিল এই ডানাটা মেলতে পারার জন্য।
0: একেবারেই তাই। আজকের গোটা সিনেস্কোপের আড্ডায় হয়তো অনেক ছবি বাদ পড়ে গেল, কারণ সময়টা তো সীমিত, ওই সময়ের গণ্ডিটা থেকে তো আমরা কেউ বেরোতে পারি না। হয়তো অনেক ছবি বাদ পড়ে গেল, যেমন আমাদের দঙ্গল বাদ পড়ে গেল, আমাদের সিতারে জমিন পর বাদ পড়ে গেল। তবে যদিও আমরা বেশ কিছু কিন্তু কভার করলাম, বেশ কিছু ছবির কথা বললাম, তবে আবারও যদি অন্য কোনো দিন কথা হয় এই বিষয় নিয়ে নিশ্চয়ই চেষ্টা করব আরও বেশ খানিকটা বলার। তবে আজকের মতো ঘড়ির কাঁটা বলছে, এবার আমাদের বলতে হবে টাটা, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো।
1: আর অবশ্যই শুনতে থাকো যুববাণী। আজকে সিনেস্কোপের আড্ডায় শুনছিলে পর্দার পথ প্রদর্শক, সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত, আমার সঙ্গে ছিল সৈকত। আপাতত বিদায় নেওয়ার পালা একটা গানে গানে, অনুপম রায়ের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন সৈকত গুপ্ত এবং স্বাগতা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান এখন বাংলার মুখ।

কাগজে কলমে শরৎকাল, তবে বর্ষা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। ভরা ভাদ্রে মাঝে মধ্যেই ঝরে পড়ছে বৃষ্টি, এর মধ্যেই বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে এসেছি হুগলি জেলার শ্রীরামপুর মহকুমা।

কুমার জাঙ্গিপাড়া ব্লকের মুন্ডুলিকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষণপুর গ্রামে। ছবির মতো সুন্দর এক গ্রাম, চোখে পড়ল ছোট বড় বাড়ি, মন্দির, নানান রকম গাছপালা, বাগান, জল টলটলে পুকুর। এখানেই জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন লোকসঙ্গীত শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

0: বসা হলো একটি মাটির বাড়ির দাওয়ায়, শুরু হলো কথাবার্তা। লক্ষণপুর গ্রামের ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বললেন মদন রায়।
1: আমাদের গ্রাম হচ্ছে লক্ষণপুর জেলার হুগলি, গোষ্ঠগোপাল দাসের বাড়িতে আমরা ছেলেবেলা থেকেই সব দেখছি। এখানে তখন বাচ্চা ছিল, তখন থেকে আমরা এখানে মানে গাছপালা সব ভর্তি ছিল, আশুত গাছ ছিল, সেই আশুত গাছের গোড়ার বসে উনি গান টান করতেন। স্কুল কলেজ সবই আছে, তো কলেজটা একটু দূরে, স্কুলটা আমাদের একটুখানি গ্রামের পাশেই আর কি, এই 10-15 মিনিট যেতে হয়। হ্যাঁ, ওখানে সব ছেলেরাই এখানে লেখাপড়া করে, 55 হাই স্কুল। তা ছেলেমেয়েরা পড়াশোনা খুব ভালোই করে এখানে, আমাদের এই আশপাশের গ্রামের সব ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করে, কেউ হাই স্কুলে যাচ্ছে, কারা প্রাইমারি স্কুলে, তারপর অঙ্গনওয়াড়ি স্কুল আমাদের সামনেতেই একদম পাশেই আর কি, অঙ্গনওয়াড়ি স্কুলে খাবার দাবার দেওয়া হয়, প্রাইমারি স্কুলেও সব মানে খাওয়ানো হয় এবং ওর মাসে একবার করে চাল দেওয়া হয়। হ্যাঁ, হাই স্কুলেও ছেলেমেয়েরা পড়তে যায়।
2: কলেজ কোথায় আছে?
1: কলেজ আছে আমাদের জগদলপুরে, সোবারানী কলেজ, গ্রামের ছেলেমেয়েরা যায় তো পড়ছে, এখন সবাই পড়ে, এখন যে দুদিন পড়ে যে হাই স্কুল যাবে না তা না, এখন সব ছেলেরাই এখন স্কুল কলেজ সব যাচ্ছে। চাকরি তো অনেকই পেয়েছে এখানে, স্কুল মাস্টার ডাক্তারি এখানে অনেক পেয়েছে। আগে যেরকম গ্রামটা ছিল, হয়তো খুব কষ্টের গ্রাম ইয়ে ছিল, কিন্তু তখন ধরুন খুব মানে সংসার চালাতে বা আর করতে খুবই বাবা মায়েদের খুব কষ্ট হতো। হ্যাঁ, রাস্তাঘাট কাঁচা, তখন মাটির রাস্তা। হ্যাঁ, এখন তো সব ঢালাই রাস্তা হয়ে গেছে, এখন কোনো অসুবিধে সেরকম কিছু হয় না। হ্যাঁ, ছেলে মেয়ে বলে তারপরে মানুষ জোরে সব যাতায়াত সব দিকই সুবিধে, গাড়ি ঘোড়া সব সময় পাচ্ছে। হ্যাঁ, এখন তো আর সেরকম কোনো অসুবিধে কিছু হয় না, টোটো তারপরে অটো সবই চলছে, তবে বাইক তো আছেই, প্রায় ঘরে ঘরেই বাইক বলতে গেলে। আমাদের বাজারটাই সামনে পাশেই আছে আর কি, এই একটুখানি মানে 5-10 মিনিট গেলেই বাজার আছে, আর এখন তো বড়ো বাজারে যেতে গেলে সেই বড়গেছিয়া, ওইখানে বড় বাজার, এখানে সব রকমই পাবেন, মুদিখানা থেকে আরম্ভ করে মাছ মাংস সবই পাবেন। হ্যাঁ, কারেন্ট এসছে ধরুন না আমাদের এখানে হবে, হ্যাঁ 2010-এ এসেছে, মানে খাবার জল তো আগে থাকতেই আছে, টিউবওয়েল আমরা তো ছোটোবেলা থেকেই দেখছি যে টিউবওয়েল আছে। এখন এই ইদারিং আমাদের হাওড়া জেলা থেকে ওই কলের জল দিয়েছে, পাইপ লাইনের জল দিয়েছে, সেইটাই ব্যবহার করা হচ্ছে, বাড়ি বাড়ি যে কল দিয়েছে। পুকুরেই তো এই ধরুন আমাদের পাশপাশে সব অনেক পুকুর আছে, একটুখানি আগে গেলে আমাদের বড় বড় পুকুর আছে, পুকুরে স্নান করা হয়। তো বাচ্চারা তো এখন ধরুন সাঁতার সেরকম কাটে না, তবু কাটে মানে কিছু কিছু ছেলেরা কাটে, খেলাধুলা আমাদের এখানে পাড়া সব বাচ্চারা সব নিয়ে বল নিয়ে খেলতে চলে যায়। খেলা বলতে গেলে আমাদের পাশে এই যে হাই স্কুল আছে, হাই স্কুল মাঠে সব খেলতে যায়, রবরের বল যেগুলো সেই সবগুলো খেলে, হ্যাঁ ক্রিকেট খেলে এইসব। মেয়েরাও খেলাধুলা করে, মেয়েরাও ধরুন না সব কবাডি খেলছে, কেউ হয়তো খেলছে, এইসবগুলো খেলাধুলা করে, এমনি বসে ঘুরে বেরিয়ে এইসব করে কাটায়।
0: কথা হলো কেশব কোলের সঙ্গে, গ্রামের পরিবেশ, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে তিনি বললেন।
3: আমাদের পুরানো দিনে যদি যাওয়া যায়, পুরানো দিনে এখানে রাস্তাঘাট খুবই খারাপ ছিল, যে বাড়িতে আমরা বসে আছি গোষ্ঠগোপাল দাসের বাড়িতে, এই বাড়িটা ছিল একটা বাঁশবাগান, এই বাঁশবাগানে একটুখানি জায়গা নিয়ে মাটির দুকামরা ঘর করে উনি থাকতেন, খড়ের ছাউনি দিয়ে। উনি এখানেই বাচ্চাবেলা থেকে, আমাদের আরও দাদারা আছে বয়স্ক দাদারা, তাদের সাথে মেলামেশা করতেন, বাচ্চা থেকেই ওনার শিল্পী জগতের লাইনটা বেছে নিয়েছিলেন বা গান করতেন, ওনার বাবা একজন শিল্পী ছিল দীনবন্ধু দাস। তা আমরা দেখেছি উনি বড় বড় এখানে অনুষ্ঠান করেছেন, 3-4 দিন ধরে 3-4টে স্টেজ হয়ে 12-ই বৈশাখ থেকে আমাদের অনুষ্ঠান আমরা শুনতাম, বাউল গান, তারপরে কীর্তন শুনেছি, যাত্রাও শুনেছি, উনি নিজে যাত্রাও করেছেন। মোটামুটি আমাদের এখানে সেই জিনিসগুলো উনি যদি থাকতেন আরও অনেকটা ডেভেলপ হতো, কিন্তু উনি নেই, আমাদের দুর্ভাগ্য। যা পজিশান আছে এখন ওই টুকটাক করে এই ঐতিহ্যটাকে আমরা ধরে রেখেছি। আমরা অনুষ্ঠান চালাই বছরে একবার 12-ই ফাল্গুনে। গোষ্ঠগোপাল দাস আমরা তো দেখেছি তাকে, আমাদের তখন 12-14 বছর বয়স, উনি যখন এখানে স্টেজে গান করতেন বা আমাদের পাড়ায় পাড়ায় গানও করেছেন, ক্লাবে ধরে বসে বহু জায়গায় উনি গান করেছেন। তো ওনার বিষয় বলতে গেলে উনি যখন এখানে এসেছিলেন ওনার নাকি শুনেছি 4 বছর বয়স ছিল, তো উনি এখানে লেখাপড়া খুবই কম করেছেন, বয়স্ক দাদাদের সাথে ঘুরে উনি মোটামুটি ওই মাঝে মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যেতেন, কিন্তু 2-3 মাস ছাড়া আবার দেশে ফিরতেন। এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে ট্রেনে ভিক্ষে করে করে যখন মানে শিল্পী জগতে চলে গেল, উনি তখন একটা বড় পজিশানে চলে এলো, তারপর থেকেই আমাদের এই অনুষ্ঠান উনি আমাদেরকে শোনাতেন বা করতেন। কলেজ আমাদের

0: অনেকটা দূরে যেতে হয়। স্কুল আছে আমাদের সামনে, মানে ইউপি স্কুল, অঙ্গনারি স্কুল আমাদের মুখের কাছেই আছে। আর হাই স্কুলে যেতে গেলে আমাদের একটু দূরে যেতে হয়, 2-10 মিনিট যেতে হয়। এইগুলো আমাদের আছে। হসপিটালে যেতে গেলে আমাদের অনেকটা দূরত্ব রাস্তা যেতে হয়, নয় আইয়া যেতে হবে, নাহলে জগদলপুর যেতে হবে, নাহলে এখান থেকে মেডিকেল বা নীলরতন, এতটা পথ আমাদের যেতে হয়। আমাদের এখানে নার্সিংহোম বলতে গেলে বড়গাছিয়া, এখান থেকে 3-4 কিলোমিটার রাস্তা যেতে হবে। গেলে আমরা নার্সিংহোম পাবো, হসপিটালও পাবো, হসপিটালও আছে, বড়গাছিয়া হসপিটাল আছে, উপস্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু অনেকটা দূরত্ব যেতে হবে। আমাদের জাঙ্গিপাড়া ব্লক, তো আমাদের জাঙ্গিপাড়ায় যেতে হবে। আমরা আমাদের অসুখ বিসুখ হলে সাধারণত আমরা আইয়া হসপিটালে, নাহলে জগদলপুর হসপিটালে আমরা বেশি ব্যবহার করি। তারপরে যখন যেখানে রেফার করে দেয় আমরা সেখানে বেরিয়ে চলে যাই, নাহলে নার্সিংহোম আছে কাছাকাছি, নার্সিংহোমে ভর্তি। এই গ্রামের আশেপাশে আছে, সামনেই আছে কমলাপুর, এরপরেই আছে মামুদপুর, এরপরে আছে দুধকুমড়া, সোনামাগড়ি, কোদালপুর, এর পাশাপাশি গ্রাম। কোদালপুর একটু অনেকটা যেতে হবে, কিন্তু আশপাশের গ্রামগুলো হচ্ছে কাছাকাছি, মামুদপুর, দুধকুমড়া, কমলাপুর, এইগুলো হচ্ছে আমাদের খুব কাছাকাছি। সোনামাগড়ি, এটা হুগলি, খুব জোর হলে 100 ফুট দূরেই কিন্তু হাওড়া, হুগলি থেকে 100 ফুট দূরেই হাওড়া আমাদের বর্ডার। এটা হচ্ছে তিনটে বর্ডার আছে, চণ্ডীতলা আছে ওটা হুগলি, আমাদের লক্ষ্মণপুরটা হুগলি, আর একটা হচ্ছে হাওড়া বড়গাছিয়া। আমাদের তিনটে বর্ডারের মাঝখানে আমাদের পজিশন। এখানে আসতে গেলে আপনাকে বড়গাছিয়া থেকে মেন হুগলি রোড আছে, হুগলি রোড সিঙ্গুরে যাচ্ছে, ওই রোড ধরে আপনারা চলে আসবেন যে লক্ষ্মণপুর গ্রামে। মোটামুটি ধরে নিন আমাদের এই গ্রামটাই আর কি, এখন মোটামুটি ধরে নিন প্রায় 1200-1300 লোক আছে। পরিবেশ আমাদের এখানে মোটামুটি শান্তপ্রিয় পরিবেশ, পরিবেশ আমাদের এখানে কোনো উত্তেজনা কোনো জিনিসের নেই, কোনো দিনই থাকে না, পরিবেশ আমাদের খুবই শান্ত। ছেলেমেয়েরা লেখাপড়ার দিকে খুবই ব্যস্ত থাকে, আর লেবার শ্রেণীর লোকেরা যে যার কর্মের মধ্যেই থাকে। এখানে পুজো হয় বলতে গেলে আমাদের এখানে দুর্গা পূজা দেখতে গেলে আমাদের একটুখানি যেতে হবে, সেটা হচ্ছে দুধকুমড়া গ্রামে হয়, লক্ষ্মণপুর গ্রামেও হয়, একটু যেতে হবে আর কি। আর আশপাশেও দেখতে গেলে আমাদের বড়গাছিয়া ফড়গাছিয়া হাওড়াতে অনেক পুজো হয়। অন্যান্য কালী পুজো হয়, ধরুন কালী পুজো আছে আমাদের এখানে, মনসা পুজো আছে আমাদের সামনে বাড়িতেই, বাড়ির গায়ে একদম মনসা মন্দির আছে আমাদের, মনসা মন্দিরে নিত্য পুজো হয়। সামনে শিব মন্দির আছে, শিব মন্দিরেও পুজো হয়, বহুত দিনকার ঠাকুর, ওটা দুধকুমড়ায় পড়বে, জাগেশ্বর মন্দির। নদীর বুকে
1: তার কণ্ঠে শুনলাম গান,
0: বাঁধলাম সাদির ঘর আমি।

আমার, এই তো ভালো অকূল গাঙের দুঃখের বালুচর, আমি বন্ধু হইলাম তোমার পর। দিনের বেলায় সুরজ হাসে।

পিরি তের নাই ছাত, আমার সর্বনরক ছেঁড়া পালে রইব জীবন ভর। আমি

আমি বন্ধু হইলাম তোমার পর, আমি বন্ধু হইলাম তোমার পর, রাখিতে না দিলিপি মজল, ও কাঁচা হাড়িতে গোহাড়িতে রাখিতে না দিলিপি মজল, যদি হবি কাঁচা হাড়ি।

0: হাড়িতে কাঁচা হাড়িতে গো হাড়িতে রাখিতে না দিলি প্রেম জল, সদানন্দ ভেবে আউল ও খেপা মনোহর কি হবে বাউল, ধান কুটিলে ও আবার ধান কুটিলে হবে চাউল, তুস কুটিলে খিবা ফল গো কিবা ফল, কাঁচা হাঁড়িতে রাখিতে না দিলি প্রেম জল, কাঁচা হাঁড়িতে গো হাঁড়িতে রাখিতে না দিলি প্রেম জল।
1: জানতে চাইলাম গ্রামের উৎসব পূজা পার্বণ সংস্কৃতি চর্চা সম্পর্কে। পরেশ বাড়ি বললেন,
2: সব মন্দির যখন যেমন ছোটোবেলায় আসেন উনি, আমিও তখন ছোট একসঙ্গে মেলামেশা করতাম, সরস্বতী মানুষ ছিলেন, কোনো তার ঝগড়া গণ্ডগোল সব মারপিট ফারপিট সব কিছু পছন্দ করতো না, খুব ভালো ছেলে ছিল, এবং তার সঙ্গে আমি বহুদিন মেলামেশা করেছি, তার সঙ্গে আমি ভিক্ষেও করতে গেছি, ওর সঙ্গে রোজই প্রায় রোজ চারটের সময় এখান থেকে বেরিয়ে যেতাম, রাত্রির সাড়ে দশটা এগারোটায় পরগেশ থেকেই আমরা হোটেলে খেয়ে নিতাম, খেয়ে নিয়ে দুজনে শুয়ে পড়লেন একসঙ্গে, সকালবেলা উঠে আমি বেরিয়ে চলে গেলে ও পড়ে পড়ে ঘুমোতে পারবে, এইবারে মেলাতে ও বাজার চলে গেলেন, এই যা ও জীবনে কারো জীবন খাটে না, কারই জীবন খাটে না, ও নিজেই গান মায়না বাবার গান মায়না নিয়েই থাকে জানি, এবং ও লাইফে যাত্রাও করেছে, দলে মিশেছে মহিত বিশ্বাসের দলে গিয়েছিলেন, উনি ওখানেও যাত্রা করেছেন, ভালো খুবই ভালো।
3: গ্রামের যাত্রা নাটকের চল আগে ছিল?
2: আগে ছিল যাত্রা মোটামুটি, এখন তো যাত্রা প্রায় বন্ধই হয়ে গেছেন, তখন যাত্রা মনে করুন মাসে মাসে হয়ে যেত, ওখানে একটা দল আছে ওখানে একটা দল আছে, দল মানে ক্লাব আছে, ওরা করছে আমরাও করব, এই নিয়ে আমরা সব করতাম।
3: আপনি অভিনয় করতেন যাত্রায়?
2: যাত্রা আমি গান গাইতাম, আমি গান গাইতাম, আর গান নিয়েই ওই কষ্ট বলার সময় আমার খাটে যে গান বাজনা চর্চা এটা করে, ওরা এখনও করেন, ছবি আঁকতে যায় নাচ গান করে করে মোটামুটি। পুজোতে যেমন ছেলেমেয়েরা যেমন আমরা ফুর্তি করে আসছি ছোটোবেলা থেকে, এখানে দুর্গা পুজো হয়, দুর্গা পুজো ধরুন এখানে গোটা তীরে তিনটে হয় পাশে আশপাশ, মানে সরস্বতী পুজো হয় একটা দুটো, এই আমার এখানে কালী পুজো তো মোটামুটি ধরুন না ঘর ঘর, আর কি রান্না পুজো মামুনসার পুজো, সেটা মামুনসাকে নতুন হাঁড়ি করে আগে ভাত ফাত দেবে, এবং নিমন্ত্রণ যেমন হয় যেমন নিমন্ত্রণ হয়, তারপর বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করলো, তার বাড়িতে খাওয়া দাওয়া হলো, রাত্রেও হলো সকালবেলাও হলো, বাড়ি বাড়ি প্রায় হয় রাত্রে ধরুন গরম ভাত, যে যাক যেমন জোগাড় করেছেন, ইলিশ মাছ বলুন পোনা মাছ বলুন মাছ করতেই হবে করা হয় এখানে, খুব মোটামুটি খুব ভালো, মোটামুটি কেন ভালোই।
4: সারা গায়ে কাটিলে তিলো গৌর মেলে না,
1: গান শোনালেন বাবলু তলুই,
4: কাটিলে তিলো গৌর মেলে না, গৌর মেলে না রে ও ভাই কৃষ্ণ মেলে না, সারা গায়ে কাটিলে তিলো গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলো গৌর মেলে না, তুমি ভক্ত সেজে বলছো হরি তোমার অন্তরেতে বিষের ছুরি, তুমি ভক্ত সেজে বলছো হরি অন্তরেতে বিষের ছুরি, তুমি বোকারে বোঝাইতে পারো, তুমি বোকারে বোঝাইতে পারো, চোখাই কিন্তু বোঝে না, সারা গায়ে কাটিলে তিলো গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলো গৌর মেলে না, তোমার এমনি জীবন এমনি গেল ভণ্ডামিতে কি ফল হলো, ও তোমার কাল রজনী করলো ঘেরা, ও তোমার কাল রজনী করলো ঘেরা, সাধন ভজন হলো না, সারা গায়ে কাটিলে তিলো গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলো গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলো গৌর মেলে না।
1: গ্রামবাসীদের জীবন জীবিকা সম্পর্কে জানতে চাইলাম। আব্দুল রহমান মিল বললেন,
5: মাঠে কাজ করি, আমাদের এখানে চাষ হয়, ধান চাষ হয়, পাট চাষ হয়, আলুও চাষ হয়, চাষ করি এবং কাজও করি, বাকি টাইমটা এই গোষ্ঠগোপাল দাসের এখানেই সময় পাস করি, টুকটাক গান বাজনাও করি, ধান চাষ করি আলু চাষ করি টুকটাক, এই এলাকায় চাষবাসী এলাকা।

0: আমরা এইভাবেই চলছি।
1: কত বছর ধরে চাষ করছেন?
0: চাষ করছি বছর 10-15 ধরে চাষ করছি, তার আগে অন্য জায়গায় থাকতাম, কাজ করতাম। এগুলো আমাদের এখানে ব্যাপারী আসে, পাশেই ব্যাপারী আছে 2-3 কিলোমিটার দূরে, সেখান থেকে ব্যাপারী আসে, তাকেই দিয়ে দেওয়া হয়। ধান এবং পাট, আলু স্টলেও দেওয়া হয়। এ ছোটোখাটো যারা চাষ করে তারা আর স্টলে কী দেবে, তারা এখানেই বিক্রি করে দেয় এবং খাবার জন্যও রাখে। এইভাবে চলছে এই এলাকা। না ভাগে চাষ করি, নিজস্ব জমি ভূমি নাই আমার, কাজ করি এবং ভাগের চাষ করি টুকটাক যতটা পারি। চাষ করতে গেলে প্রবলেম, সারের দাম বেড়ে চলেছে, অনেকটাই বেড়ে চলেছে, খরচ বেড়েছে, তার জন্যে যে পরিমাণে থাকার কথা খরচ সেই পরিমাণে নাই, অনেক বেড়ে গেছে। চাষবাস করতে লুসকানিও হয় কোনো সময়, কোনো সময় হয়তো বাড়াবড়ও হয়ে যায়। এইভাবেই চলছে, চাষ করার লোক চাষ করতেই হবে, নাহলে চলবে কী করে? চাষ করে খাওয়া হয় যেহেতু। ট্রাক্টরের খরচ বেড়েছে, তেলের দাম বেড়েছে, লেবারের দাম বেড়েছে। আলু চাষ হয়, টুকটাক হয়। এখানে রাজবলহাটে আছে, আরামবাগে আছে, শিয়াখালা আছে হিমঘর, অন্যান্য এখানে লেবারের কারখানার কাজ হয়। এই আমাদের পাশেই এই বড়গাছিয়া, ডোমজোড় এইসব জায়গাগুলো কারখানা আছে, লোহার কাজ হয়, বিভিন্ন ধরনের ভ্যাক্সের কাজ হয়, এইসব কাজ চলে এই এলাকায়। চাকরি খুব কম, চাকরি করে চাকরিজীবী কম আছে, আছে নাই যে তা নয়, কম আছে। তারা কেউ স্কুল মাস্টার হয়েছে, কেউ ডাক্তারি নিয়ে গেছে, এইসব নিয়ে তাদের চাকরি। এই গ্রামটাকে ভালো লাগে, আমাদের যে বড় শিল্পী গোষ্ঠগোপাল দাস বিখ্যাত ছিলেন, আমরা তখন ছোট, উনি মারা গেছে, তো ওনার গান টান চলে সবাইয়েরই মুখে, একই কথা, সবাই ভালোবাসে ওনাকে। সেই হিসাবে এই গ্রামকে খুবই ভালো লাগে, সেই গ্রামেরই লোক আমি, সেই কারণে খুবই ভালো লাগে। আমায় না ডুবালে জলে দয়াল,
2: তার সঙ্গে ভেসে গেলাম গানের ভেলায়।
0: কুলে তুমি একবার আসিয়া, অধমকে নাও পত চিনাইয়া, আমায় না ডুবালে জলে দয়াল, না রাখিলে কুলে তুমি একবার আসিয়া, অধমকে নাও পত চিনাইয়া। তুমি চোখ দিয়াছ দেখিতে, না দেখিলাম চাহিয়া, চোখ দিয়াছ দেখিতে, না দেখিলাম চাহিয়া, মুখ দিয়াছ ডাকিতে, পাই না তোমায় ডাকিয়া, একবার আসিয়া, অধমকে নাও পত চিনাইয়া। তুমি কান দিয়াছ শুনিতে, না শুনি কান পাতিয়া, কান দিয়াছ শুনিতে, না শুনি কান পাতিয়া, পা দিয়াছ হাঁটিতে, পাই না তোমায় হাঁটিয়া, একবার আসিয়া, অধমকে নাও পথ চিনাইয়া। তুমি আছো কি নাই ভাবি বসে দোটা, আহানাতে পড়িয়া, একবার আসিয়া, অধমকে নাও পত চিনাইয়া। আমায় না ডুবালে জলে দয়াল, না রাখিলে কুলে তুমি একবার আসিয়া, অধমকে নাও পত চিনাইয়া, অধমকে নাও পত চিনাইয়া। আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, এবার নিজের হাতে ধরো লাঙ্গল, নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে। আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, আবাদ বাড়াও ফসল ফলাও বাঁচার আশাতে, পেঁয়াজ রসুন মরিচ লাগাও ঘরের চারিপাশে, লাউ কুমড়া ঝিঙা পট

0: পটল, লাউ কুমড়া ঝিঙা পটল, লাগাও আঙ্গিনাতে, আবাদ বাড়াও, ফসল ফলাও, বাঁচার আশাতে, আবাদ বাড়াও, ফসল ফলাও, বাঁচার আশাতে, বাড়ির পাশে পতিত জমি আবাদ করো ভাই, ধান কাটিয়া মুগ সরিষা লাগাও মশকলাই, ভাই রে লাগাও মশকলাই, গরিব চাষির দুঃখ যাবে থাকবে তারা সুখে, সোনার দেশের সোনার মানুষ, সোনার দেশের সোনার মানুষ, সোনা লাগাও মাটিতে, আবাদ বাড়াও, ফসল ফলাও, বাঁচার আশাতে, আবাদ বাড়াও, ফসল ফলাও, বাঁচার আশাতে, এবার নিজের হাতে ধরো লাঙ্গল, দুঃখ যাবে তাতে, আবাদ বাড়াও, ফসল ফলাও, বাঁচার আশাতে, আবাদ বাড়াও, ফসল ফলাও, বাঁচার আশাতে।
1: ঘুরে দেখলাম হুগলি জেলার লক্ষণপুর গ্রাম। বাংলার মুখ আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা পিয়ালি ঘোষ, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
2: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
3: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
4: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
5: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
6: রক্তদানের জন্য শরীরের

0: ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

0: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
1: অনেক তুচ্ছ কারণেও আজকাল আমরা ধৈর্য হারিয়ে ফেলি। রাস্তাঘাটে যত্রতত্র শুরু হওয়া সামান্য তর্কাতর্কি শেষ পর্যন্ত হাতাহাতি মারামারির চেহারা নেয়। আমরা ভুলে যাই আমরা প্রত্যেকেই মানুষ, সামাজিক জীব। আইনের চোখে গণপিটুনি এক শাস্তিযোগ্য অপরাধ। এর মতো হিংসামূলক আচরণ থেকে দূরে থাকুন, নয়তো কঠোর শাস্তি পেতে প্রস্তুত থাকুন। তাই হিংসার পথ নয়, বেছে নিন ভালোবাসার পথ।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি

নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। নিউ ফারাক্কায় ধসে যাওয়া অংশে মেরামতির কাজের পর রেল লাইনে ট্রায়াল রান দেওয়া হল। পরপর দুবার ট্রায়াল রানের পরেও আংশিক ত্রুটি থাকায় পুনরায় কাজ শুরু হয়েছে। রেলকর্তাদের দাবি, এরপর লোড ধরে রাখার প্রয়োজনীয় পাথর ফেলার পর মালগাড়ি চালিয়ে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে বিকেলের পর ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পড়শি রাজ্য ঝাড়খণ্ডে নিম্নচাপের প্রভাব ও ভারী বৃষ্টিপাতের জেরে বিভিন্ন জলাধার থেকে ক্রমশ জল ছড়ার কারণে মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকায় ময়ূরাক্ষী, দ্বারকানদ ও ব্রাহ্মণী নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। সেচ দপ্তর অবশ্য জানিয়েছে, জলাধার থেকে যে পরিমাণ জল ছড়া হয়েছে তাতে বন্যার আশঙ্কা নেই। টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের বড়কাপসা গ্রামে একটি বাড়ির দেয়ালের একাংশ ভেঙে পড়ে বছর ৪৫ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্ষা এলেই হাঁটু সমান জলে ডুবে যায় রাস্তা। নিত্যদিনের যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। দীর্ঘ তিন বছর ধরে এমন পরিস্থিতি চললেও রাস্তা সংস্কারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে রাস্তার জমা জলে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

0: আজ শিক্ষক দিবস। এই উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হচ্ছে নিউ টাউনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন কৃতি শিক্ষককে তাঁদের অবদানের জন্য বিদ্যাসাগর শিক্ষা সম্মানে ভূষিত করেছেন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগর নতুন দিশা দেখিয়ে গেছেন। প্রতিবন্ধকতা অতিক্রম করে রাজ্যকে শিক্ষাক্ষেত্রে আবার সামনের সারিতে নিয়ে আসার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আক্ষেপের সুরে বলেন, এখনও বহু বিদ্যালয়ে যথাযথ পরিকাঠামো গড়ে ওঠেনি। ওড়িশায় নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের ভগবানগোলার এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রের খবর, গত বুধবার সেখানে কাজের সময় মাথায় ইঁট পড়ে গুরুতর জখম হন তিনি। স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। আজ তাঁর দেহ গ্রামে নিয়ে আসা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান অব্যাহত। গত কয়েকদিন ধরে জেলার বহরমপুর, কান্দি, বেলডাঙ্গা, লালবাগ সহ বিভিন্ন শহরে এই অভিযান চলছে। এরই মধ্যে 10-12টি খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি বন্ধ করা হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বড়সড় মাদক চক্রের পর্দা ফাঁস করল রায়গঞ্জ থানার পুলিশ। নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু মাদক এবং টাকা পয়সা উদ্ধার হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘণ্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: এখন দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদ সেনের গানের অনুষ্ঠান। আমরা প্রথমেই শুনব দ্বিজেন্দ্র গীতি।

দ্বিজেন্দ্রগীতি রজনীকান্ত এবং অতুল প্রসাদ সেনের গানের এই অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গান রম্যগীতি। অনুষ্ঠানের প্রথম গান শক্তি ঠাকুরের কণ্ঠে, অমিয় চট্টোপাধ্যায়ের কথা অলোকনাথ দের সুর।

এতক্ষণ শুনলেন সোমা মিত্রর কণ্ঠে পার্থসারথি মুখোপাধ্যায়ের লেখায় এবং হিমাংশু বিশ্বাসের সুরে গান। এবারের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, শ্যামল গুপ্তের কথায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে।

শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শ্যামল গুপ্তের লেখা এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে এই গানটি।

0: রমুগীতি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি একটি সামাজিক

নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।

শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13 সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। এবার শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। নতুন দিল্লিতে আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্যপূরণ সম্ভব। 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার পাশাপাশি শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, রাজধানী পাটনা সহ 14টি জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ভিয়েতনামের না ট্রাং শহরে আজ মিস ওয়ার্ল্ড 2026-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। ভূতপূর্ব রাষ্ট্রপতি দার্শনিক ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নতুন দিল্লিতে আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্যপূরণ সম্ভব। জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার ভাষণে রাষ্ট্রপতি বলেন, যে সমাজে শিক্ষকরা সম্মানিত হন, প্রকৃত অর্থে সেই সমাজই এগিয়ে চলেছে।
1: हम सब देशवासी विकसित भारत के निर्माण के लक्ष्यों की ओर आगे बढ़ रहे हैं। विश्व स्तरीय शिक्षा व्यवस्था के बल पर ही विकसित भारत का निर्माण संभव है। हमारे शिक्षक शिक्षा व्यवस्था में प्राणवायु का संचार करते हैं। हमारा ये प्रयास होना चाहिए कि हमारे देश में एक भी विद्यार्थी अच्छी शिक्षा के अवसर से

0: বঞ্চিত না হোক।
1: রাষ্ট্রপতি ভবনে আজ পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। সমাজ মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থীর ভেতরে শিশু সত্তাটি বেঁচে থাকে, সেজন্য তাদের নিজেদের ভেতরে শিশু সত্তাটিকেও বাঁচিয়ে রাখতে হবে।
2: हो सकता है एकाध बच्चा शिक्षा में ठीक नहीं होगा, लेकिन परमात्मा ने हरेक को कोई न कोई ताकत दी होती है, उसकी टैलेंट पहचानने के लिए कोई कोशिश करते हैं आप टीचर लोग।
1: স্বাস্থ্য ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করে শ্রী মোদী শিশুদের অতিরিক্ত সময় ধরে স্ক্রিন বা ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি খেলাধুলো, ঘরের বাইরে কার্যকলাপ এবং সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করার পরামর্শ দেন। এবছর 3টি বিভাগ থেকে মোট 82 জন শিক্ষক শিক্ষাবিদকে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে রয়েছেন স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের 48 জন শিক্ষক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও প্রশিক্ষক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের 13 জন প্রশিক্ষক। পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়ের সময় তাদের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ও উদ্ভাবনী প্রচেষ্টার কথা তুলে ধরেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি ভারতের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের নিঃস্বার্থ অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, শিক্ষকরা জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলেন। শিক্ষক দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি বিশিষ্ট পণ্ডিত, দার্শনিক ও শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও জানান, এবছর স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন এই ক্ষেত্র থেকে 82 জন অসাধারণ শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার 2026 ভূষিত করা হচ্ছে। তারা উদ্ভাবন, প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, খেলাধুলা, শিল্পকলা, দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
3: इस बार सम्मानित किए जा रहे हैं 82 शिक्षकों में स्कूल शिक्षण से 48, उच्च शिक्षण से 21 और कौशल विकास एवं उद्यमिता मंत्रालय से 13 शिक्षक शामिल है। लेकिन यह सम्मान केवल उन शिक्षकों के तक सीमित नहीं है, यह देश के 1,03,00,000 से अधिक शिक्षकों का प्रतिनिधित्व करता है, जो हर दिन लगभग 25 करोड़ विद्यार्थियों तक शिक्षण पहुंचाता है।
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও আজ শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ পদ্মশ্রী ইন্দিরা মিরি বাইদেওকে তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষক দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, উত্তর পূর্ব ভারতের শিক্ষার প্রসারে ইন্দিরা মিরি বাইদেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম এই কলেজটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তা বাণিজ্য, অর্থনীতি ও ম্যানেজমেন্টের এক উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় নিউ টাউনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন কৃতী শিক্ষককে তাদের অসামান্য অবদানের জন্য বিদ্যাসাগর শিক্ষা সম্মানে ভূষিত করেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ সারা দেশে নন্দোৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্ম উপলক্ষে গোকুলের রাজা নন্দ যে উৎসব পালন করেছিলেন তার স্মরণে নন্দোৎসব উদযাপিত হয়ে থাকে। মহারাষ্ট্র সহ কয়েকটি স্থানে আজ এই উপলক্ষে দহি হান্ডি উৎসবেরও আয়োজন করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কেরালামের ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কাইপাক্কামালামের পানাম্মিকুন্নু এলাকায় গতকাল রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাদের গাড়িটি ধাক্কা মারে। গাড়িতে থাকা 8 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, দমকল ও উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে গাড়ি থেকে 8 জনের দেহ বার করা হয়। বিহারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজধানী পাটনা

সহ 14 জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। গঙ্গা, গণ্ডক, কোশি সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জল ক্রমশ বাড়ছে। জলসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পাটনায় গঙ্গার জল বিপদসীমা 2 মিটার উপর দিয়ে বইছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। স্পর্শকাতর এলাকাগুলির উপর প্রশাসন নজর রেখেছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, পাটনার পাশাপাশি ঔরঙ্গাবাদ, ভাগলপুর, জেহানাবাদ, ভোজপুর, নালন্দা, রোহতাস, লক্ষীসরাই, মুঙ্গের, বেগুসরাই, খাগাড়িয়া এবং বৈশালী জেলায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, 8.5 লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম বাস্তবায়নের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন। নির্বাচনী আধিকারিকদের সতর্ক করে বলেছেন, ভোটদানের নিয়ম পরিবর্তন করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ফেডারেল আদালতের বিচারক ইন্দিরা তালওয়ানি গতকাল এ সংক্রান্ত নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার ডাকযোগে ভোটদানের সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। ভিয়েতনামের নাট্রাং শহরে মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হতে চলেছে। মুকুট জয়ের এই লড়াইয়ে অংশ নিচ্ছেন মোট 111 জন প্রতিযোগী। মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী তার উত্তরসূরিকে মুকুট পরিয়ে দেবেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন ফেমিনা মিস ওয়ার্ল্ড 2024 বিজয়ী নিকিতা পরওয়াল। এর আগে 2017 মানুষী চিল্লার দেশের হয়ে শেষবার মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। যদিও ভারত আগেই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে যাওয়ায় এই ম্যাচ কার্যত নিয়ম রক্ষায় হয়ে দাঁড়িয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার পাশাপাশি শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজধানী পাটনা সহ 14টি জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ভিয়েতনামের না ট্রাং শহরের মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। রাজ্যে শিক্ষার মানোন্নয়নে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় দুটি করে সিএম শ্রী শিক্ষা প্রতিষ্ঠান করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। আজ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানে তিনি একথা বলেন। এইসব স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি করা হবে। স্মার্ট বোর্ড সহ আধুনিক পরিকাঠামো স্কুলগুলিতে থাকবে। মডেল স্কুল হিসেবে এগুলিকে গড়ে তোলা হবে। অন্যদিকে খেলাধুলোর মানোন্নয়নে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে দুটি সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পোর্টস তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এসএসসির মাধ্যমে এই স্কুলগুলিতে ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে। আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদ যাতে এখানে গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ হবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার স্কুলগুলিতে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে। প্রায় 300 কোটি টাকার কম্পোজিট গ্র্যান্ট স্কুলগুলিকে দেওয়া হয়েছে। আগামী দিনে সিলেবাস পরিবর্তন করা হবে। এ অনুষ্ঠানে রাজ্যের 59 জন শিক্ষককে বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করা হয়। 14টি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্প ও ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল অফ কলেজ টিচার্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধকতা অতিক্রম করে রাজ্যকে শিক্ষাক্ষেত্রে আবার সামনের সারিতে নিয়ে আসার ব্যাপারে সরকার প্রত্যয়ী। তিনি আক্ষেপে সুরে বলেন, এখনও বহু বিদ্যালয়ে যথাযথ পরিকাঠামো গড়ে ওঠেনি।
1: শিক্ষা দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদেরকে একটা কথাই বলেছি, শিক্ষার পরিকাঠামো ঠিক করুন। 19,000 বিদ্যালয়ে এমন রয়েছে যেখানে এখনো আমাদের পরিকাঠামোগত সব সুবিধা নেই। যে ইলেকট্রিকের

0: কানেকশন নেই, ভালো ইউরিনাল ল্যাটারিন দিতে পারিনি, পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল দিতে পারিনি, মিড ডে মিলের কিচেন গ্যাসে চলবে, সব বিদ্যালয়ে পাখার ব্যবস্থা করুন, অ্যাকোয়াগার্ড দেওয়ার ব্যবস্থা করুন, ছাত্রীদের জন্য আলাদা ইউরিনাল ল্যাট্রিনের ব্যবস্থা করুন।
1: রাজ্যে শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাই এখন থেকে মাপকাঠি হবে এবং এক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটবে না বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। নিউ ফারাক্কায় ধসে কবলিত অংশে মেরামতির কাজের পর রেল লাইনে ট্রায়াল রান দেওয়া শুরু হলো। পরপর 2 বার ট্রায়াল রানের পরও আংশিক ত্রুটি থাকায় পুনরায় কাজ শুরু হয়েছে। রেলকর্তাদের দাবি, এরপরে লোড ধরে রাখার প্রয়োজনীয় পাথর ফেলার নুড়ি ফেলার পর মালগাড়ি চালিয়ে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা করা হবে, সব ঠিক থাকলে বিকেলের পর ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঢাকুরিয়া সুইমিং ক্লাবের পুলে সাঁতার কাটতে গিয়ে 16 বছরের কিশোর একের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্তে নেমেছে পুলিশ। ওই কিশোর 11 শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আরও এক বাংলাদেশি নাগরিককে আজ গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শুক্রবার 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মেডিকেল পরীক্ষার জন্য জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে পুলিশের নজর এড়িয়ে একজন পালিয়ে যায়। এরপর শুরু হয় তল্লাশি। শহর ও শহরতলি এলাকায় পরিচ্ছন্নতার লক্ষ্যে রাজ্য সরকার চলতি অর্থবছরে স্বচ্ছ ভারত মিশনের আওতায় বিভিন্ন পুরসংস্থায় আরও 67টি ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল একথা জানিয়েছেন। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে মাদার টেরেসার 30তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। মাত্র 18 বছর বয়সে মাদার দুস্থ অসহায় মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। আজীবন মানব সেবায় ব্রতী ছিলেন তিনি। গরিব দুস্থ আত্মের সেবা কল্পে মাদার কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটিজ প্রতিষ্ঠা করেন। হুগলি জেলায় কৃষিতে ব্যবহৃত যন্ত্রাংশ ফার্মকে যন্ত্রচালিত করতে প্রকল্প মূল্যের উপর ভর্তুকি দিচ্ছে সরকার। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গেছে কৃষকদের এই প্রকল্পে যুক্ত করতে নাম নথিভুক্তিকরণ চলছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা 2 বার দেখে নেবেন।
4: আরবিআই একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক।

দিনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা জানেন যে আজ ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি বা আন্তর্জাতিক দাতব্য বিষয়। ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি বা আন্তর্জাতিক দাতব্য দিবস, আসলে চ্যারিটি মানে শুধু আর্থিক সাহায্য তো নয় বন্ধু, চ্যারিটি মানে একটা হাত বাড়িয়ে দেওয়া, চ্যারিটি মানে পিছিয়ে পড়া মানুষের কাঁধে হাত রাখা। মাদার টেরেজাও তো বলেছেন, ছোট ছোট কাজে ভালোবাসা ঢালো, তাহলে পৃথিবী বদলাবে। আসুন আজকের এই বিশেষ দিনে শপথ নিই আরো ভালোবাসা দিয়ে পৃথিবী গড়ার।

0: আজ আরও একটা বিশেষ দিন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, শিক্ষক দিবস। আসলে জীবনের যত কঠিন অঙ্কই হোক, সব কিছুর সমাধান হতে পারেন একমাত্র শিক্ষক। বন্ধু, আজ ক্রীড়ার ভুবনে তাই এমন একজন অতিথির সঙ্গে পরিচয় করাবো যিনি নিজে একজন যোগাসনের প্রশিক্ষক আর এখনও প্রশিক্ষণ নেন ওয়েট লিফটিংয়ের। একটাই লক্ষ্য, খেলার জগতে বা জীবনে যতই ওয়েট আসুক, লিফট করে এগিয়ে যেতেই হবে। এই শিক্ষা তিনি নিজের জীবনে যেমন পেতে চান, তেমনি দ্বিতীয় চান তার কাছে যারা প্রশিক্ষণ নেন তাদেরকে। তাই আজকের এই আসরে ভারোত্তোলক পুষ্পিতা মহারাজের কথা এখন শোনাই। বন্ধু, ভারোত্তোলক পুষ্পিতা মহাজন, তার কথা এবার শোনাই।
1: মহিলা মহলে স্বাগত আপনাকে।
2: নমস্কার।
1: এই যে আপনি একজন মানে ওয়েট লিফটার,
2: বলতে গেলে আমি 4 বছর বয়স থেকে যোগাসন করি আর কি।
1: আচ্ছা।
2: সেই বয়স থেকে আমি যোগাসন করছি। তারপরে মাধ্যমিকের পর আমার এই ওয়েট লিফটিং এ ঢোকার, তার আগে আমি যোগাসনই করতাম। যোগাসনে আমি বেঙ্গল অব্দি কমপ্লিট করেছি।
1: মানে আপনার অভিভাবক যারা রয়েছেন, বাবা বা বড়রা, তারাই নিশ্চয়ই আপনাকে তো ভর্তি করেছিলেন? তো কখনো শুনেছিলেন তাদের কাছ থেকে যে যোগাসনেই কেন ভর্তি করানো হয়েছিল আপনাকে?
2: আসলে আমার বাবা ছিলেন একজন স্পোর্টসম্যান, উনি অ্যাথলেটিক্স করতেন।
1: আচ্ছা।
2: তো ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আমাদের সবারই আছে।
1: মানে আপনার বাবা অ্যাথলেট, কিন্তু আপনাকে যোগাসনে ভর্তি করালেন, সেটা কি মানে শুধুমাত্র শরীরকে সুস্থ রাখার জন্য, মানে শরীর মনকে সুস্থ রাখার জন্য, নাকি না পরবর্তীকালে যোগাকে একটা পেশা হিসেবে বেছে নিতে পারবেন, সেই ভাবনা চিন্তাও তার ছিল?
2: তখন তো মানে খেলার দিকেই ঝোঁকটা ছিল, মেনলি জিমন্যাস্টিকের দিকেই ছিল ঝোঁকটা। তো জিমন্যাস্টিকে তখন অত ছোট বয়সে যেহেতু ভর্তি নিত না, সেই কারণে যোগাসনে ঢোকা আর কি।
1: আচ্ছা আচ্ছা।
2: কিন্তু পরবর্তীকালে জিমন্যাস্টিকে যাওয়া হয়ে ওঠেনি। মানে খেলার প্রতি প্রথম থেকে একটা টান ছিল, কিন্তু কোন খেলাতে ঢুকবো সেটা মানে ডিসাইড করে উঠতে পারিনি আর কি। তো পরবর্তীকালে যখন বড় হলাম, তখন নিজেই ঠিক করলাম যে আমি এই গেমে ঢুকবো। যখন মাধ্যমিক দিলাম আর কি, তো ওয়েট লিফটিং এ তখনই মানে নিজের থেকেই দেখে ওয়েট লিফটিং এ ঢুকলাম।
1: মানে এই সিদ্ধান্তটা আপনার সম্পূর্ণ, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ।
1: তো এই সাইডটাই কেন বেছে নিয়েছিলেন?
2: মানে আমার পছন্দ ছিল একটুখানি এরকম টাইপের গেম, মানে যেখানে কি বলবো আর কি, মেনলি একটু পাওয়ারি গেম আর কি। যেমন রেসলিং ছিল, তারপরে বক্সিং, তারপরে ওয়েট লিফটিং। ওয়েট লিফটিং সম্পর্কে আমি জানতে পারি যখন আমি মাধ্যমিক দিচ্ছি, তখনই জানতে পারি খেলাটা সম্পর্কে। তার আগে এটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না।
1: কিভাবে জানতে পারলেন?
2: আমার এক পরিচিত বন্ধু ছিল, আমার সাথেই পড়াশোনা করতো, তার বাবা এই খেলাটার সাথে যুক্ত ছিল।
1: আচ্ছা।
2: তো তার মাধ্যমে আমি জানতে পারি যে ওয়েট লিফটিং একটা গেম আছে। তারপরে পরে আমার যিনি যোগা শিক্ষক ছিলেন, তিনিও বললেন যে ওয়েট লিফটিং এরকম একটা গেম হয়, তো তুমি সেটাকে কমপ্লিট করে দেখতে পারো। সেই ইয়েতেই ওয়েট লিফটিং এ আসা।
1: মানে তারপরে তো নিশ্চয়ই আপনি আপনার বাড়িতে,
2: তারপরে বাড়িতে বলেছি, তো বাড়িতে প্রথম প্রথম তো কেউ রাজি হচ্ছিল না।

0: না, কারণ ওয়েট লিফটিং ব্যাপারটা মানে অতটাও পপুলার না, সবাই বডি বিল্ডিং এর সাথে এটাকে গুলিয়ে ফেলো।
1: হুম
0: তো তখন প্রথমে একটু আপত্তি করলো, পরে যখন আস্তে আস্তে দেখলো জিনিসটা তখন ঠিক হয়ে গেল, নর্মাল হয়ে গেল।
1: ওয়েট লিফটিং এর জন্য নিশ্চয়ই আপনাকে তো একটা
0: হ্যাঁ
1: প্রশিক্ষণ তো নিতে হয়েছে, সেটা
0: হ্যাঁ,
1: কোথায় নিয়েছেন?
0: আমার ক্লাবটা হচ্ছে বালিতে,
1: আচ্ছা
0: তো ওখানে আমি শিখি। আমার প্রথম গুরু যিনি ছিলেন, মানে থাইয়ের যে কোচ থাকে আমাদের ইন্ডিয়ান ক্যাম্প, সেখানে মানে বাংলার প্রথম কোচ হচ্ছে উনি, ওনার কাছে আমি ভর্তি হয়েছিলাম ওনার ক্লাবে, অশোক সেনগুপ্ত। তো ওনার কাছে প্রশিক্ষণ নিয়েছিলাম প্রথম, তারপরে অন্য একজনের কাছে এখন প্রশিক্ষণ নিচ্ছি।
1: আজকে যেহেতু শিক্ষক দিবস, মানে নিজেকে এগিয়ে নেওয়ার পেছনে গুরুর তো একটা ভূমিকা থাকে, তো সেখানে
0: অবশ্যই
1: খেলাধুলার
0: অবশ্যই,
1: ক্ষেত্রে আরো বেশি করে বলা হয়, বিশেষ করে কোচ যারা থাকেন তাদের একটা বড় অবদান থাকে। তো সেরকম
0: অবশ্যই।
1: আপনার জীবনে?
0: প্রথমে হচ্ছে যিনি আমার স্যার ছিলেন আর কি, যোগা যেখানে আমি শিখতাম সেখানে যে স্যার ছিলেন, ওনার কাছ থেকে তো ছোটবেলা থেকে অনেক কিছু শিখেছি, এখনো শিখছি, আগামী দিনেও শিখবো আমি, তো ওনার কাছে তো বড় হয়ে উঠেছি। তারপরে যিনি ছিলেন আর কি, যার ক্লাবে আমি ভর্তি হয়েছিলাম, ওনার মতো একজন শিক্ষকটাও সত্যি ভাগ্যের ব্যাপার। প্রথমবার ঢুকে মানে প্রত্যেকটা অ্যাথলিট যখন মানে বাড়ির কাছে যে কোনো ক্লাবে যখন প্র্যাকটিস করে, তারা এই সুযোগটা সহজে পায় না, তারা ক্যাম্পে যাওয়ার পর একজন মানে রেপুটেড এনআইএস কোচ পেয়ে থাকে। তো সেই জায়গায় সেটা আমি প্রথমে পেয়ে গিয়েছিলাম, যদিও বেশি সময় আমি ওনাকে পাইনি, যেটুখানি সময় পেয়েছিলাম উনি অনেক মানে অলিম্পিক অ্যাথলিটও তৈরি করেছিলেন।
1: আচ্ছা,
0: তো এটা আমার কাছে মানে অনেক বড় আর কি। আর বর্তমানে যিনি আছেন তার কাছে আমি কন্টিনিউ করছি, উনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েটলিফটিং এর এখন ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে যিনি কোচ আছেন তার কাছে এখন প্র্যাকটিস করছি, ওনার নাম হচ্ছে অসিত সেনগুপ্ত।
1: আচ্ছা, তো আপনি এই যে মানে ওয়েট লিফটিং এ কত দূর আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন?
0: আমি এখন অব্দি নর্মাল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এন্ড বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছি আর কি, আগামী দিনে মানে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি।
1: তো তার জন্য তো একটা যথেষ্ট পরিশ্রমের ব্যাপার থাকে,
0: হ্যাঁ
1: হ্যাঁ, এবং একটা শারীরিক কষ্টও, মানে আপনি মানে ওজন তুলছেন, তো
0: হ্যাঁ
1: এরকম আপনি
0: হ্যাঁ
1: সর্বোচ্চ এই যে ওয়েট লিফটিং যেটা আপনি ওজন তোলেন, যেটা সেটা সর্বোচ্চ
0: হ্যাঁ
1: কত এখনো পর্যন্ত আপনি তুলে চ্যাম্পিয়ন হয়েছেন?
0: এখনো অব্দি আমার হাইস্ট ক্লিন এন্ড জার যেটা রেকর্ড আছে সেটা হচ্ছে ক্লিন এন্ড জার কাছে 77, মানে লাস্ট বেঙ্গল পার্টিসিপেটে 77 ক্লিন এন্ড জার, আর স্ন্যাচ আছে 63 কেজি।
1: বাহ, শারীরিক মানসিক ভাবে ফিট রাখার জন্য আপনি কি করেন?
0: যোগাসন তো অবশ্যই, যেন খেলাধুলার ফিল্ডে চোট জিনিসটা সবচেয়ে বড় জিনিস। একটা প্লেয়ারের ক্ষেত্রে যখনই চোট লেগে যাবে তার অনেকটা সময় নষ্ট হয়ে যায় সেখানে, তাকে আবার নতুন করে শুরু করতে হয়, সেই ক্ষেত্রে এই যোগাসন তো প্রচন্ড মানে আমাকে সাহায্য করেছে এই জিনিসটা থেকে বেরোতে। কেন আমি 1-2 বছর হয়েছে যে চোটে ভুগছি, কিন্তু ওই যোগাসনের জন্য কিছুটা হলেও আমি নিজেকে ওখান থেকে বের করে আনতে পেরেছি।
1: আচ্ছা, আপনি তো প্র্যাকটিস করছেন, কিন্তু আপনি কি শেখাচ্ছেন?
0: হ্যাঁ, শেখাচ্ছি বলতে আমি নিজে প্র্যাকটিস করি, আমি ওয়েট লিফটিংটাই করি, আর আমার ছোট একটা ক্লাব আছে সেখানে আমার ছোট ছোট সব স্টুডেন্ট আছে, সেটা হচ্ছে মানে আমাদের এখানে পশ্চিম শান্তিনগরে।
1: আচ্ছা,
0: সেখানে হ্যাঁ বেলুড়ে আমার একটা ছোট ক্লাব আছে, তো সেখানে অনেক ছোট ছোট স্টুডেন্ট আছে যাদেরকে আমি যোগা শেখাই।
1: আচ্ছা, যোগা শেখাচ্ছেন, তো এই যে মানে আপনি নিজে প্র্যাকটিস করছেন, বিভিন্ন জায়গায় আপনি কম্পিটিশনে অ্যাটেন্ড করছেন, মানে আপনার নিজস্ব ক্লাব আছে, এবং আপনি নিশ্চয়ই পড়াশোনাও করছেন?
0: হ্যাঁ, পড়াশোনা তার সাথে চালিয়ে যাচ্ছি।
1: এমনি কি আপনি?
0: আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি চাকরির জন্য পড়াশোনা করছি, তার পাশাপাশি এগুলো চলছে।
1: ধরুন আপনি অন্য কোনো একটা চাকরি পেয়ে গেলেন, তখন সেই সময়টা আপনি আর আপনার খেলাধুলোর সেই সুযোগ সময়টা পেলেন না, সেখানে ভাটা পড়ে যেতে পারে, মানে খেলাধুলোটাই তো আপনার ভালোবাসার যে জিনিসটা, এটাকেই তো আপনি পেশা হিসেবে বেছে
0: নিতে
1: পারেন।
0: জিনিসটা যদি হয়ও এটা বন্ধ হবে না, যতদিন আমি সেই জায়গায় নিজেকে তুলে নিয়ে যেতে পারবো, সে মানে যতই সমস্যা আসুক এই জিনিসটা বন্ধ হবে না, আমি চেষ্টা করে যাবো।
1: বেশ, তো এখন সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেটা হয়, তো একটু বড় হয়েছে মেয়ে, এবার তো মেয়েকে বিয়ে দিতে হবে নাকি, তো সেরকম পারিবারিক বা সামাজিক চাপ?
0: চাপ বলতে আমার নিজের পরিবারের লোকজনের এরকম কোন চিন্তা ভাবনা আপাতত নেই, তারা সবসময় চায় আমি একটা জায়গায় প্রতিষ্ঠিত হই, তারপরে নিজের সিদ্ধান্তে যখন হবে তখন দেখা যাবে। এই ক্ষেত্রে আমি সত্যি খুব ভাগ্যবান বলতে হবে, আমার ফ্যামিলি খুব সাপোর্টিভ, তো আশা করছি ওনাদের আশীর্বাদে, বাকি সবার আশীর্বাদে একটা জায়গায় পৌঁছাতে পারবো।
1: আমাদের মহিলা শ্রোতা।

0: আপনার বন্ধু যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে?
1: হ্যাঁ, অবশ্যই একটা কথা বলার আছে। অনেক মহিলাদেরই আমি দেখি যারা চেষ্টা করে, চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত, অনেক কিছু সাথে লড়ে তারপরে করে। আমাদের অনেক সিনিয়র আছে, তাদেরকে দেখেছি। আমি সবাইকে এটা বলতে চাই, খেলাধুলা হোক যে কোনো ফিল্ডে, যে কোনো জায়গায়, কোনোদিনও হার না মেনে নিজের রাস্তায় চালিয়ে যাবেন, অবশ্যই সাফল্য আসবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ, ধন্যবাদ।

বন্ধু, এতক্ষণ যোগ প্রশিক্ষক ও ভারোত্তোলক পুষ্পিতা মহাজনের কথা শোনালাম আপনাদের, যিনি বাংলার গর্ব। হ্যাঁ, তিনি প্রমাণ করেছেন যে পরিশ্রম, একাগ্রতা, ইচ্ছে শক্তি, মনের জোর থাকলে কোনো লড়াইকে আর ভারী বলে মনে হয় না। তার স্বপ্ন পূরণ হোক, খেলার জগতে পুষ্পিতা মহাজন মহারানী হয়ে উঠুক, এই শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে, মহিলা বিভাগের পক্ষ থেকে।

বন্ধু, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটির পর যেটুকু সময় আছে আপনাদের জানিয়ে দিই এ মাসের এক কলমে দুই নারীর বিষয় এবং আমার কলমে চিঠির বিষয়ের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে পঞ্জুরি ও গোপিনী চরিত্র, ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ের স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। হ্যাঁ, 150 শব্দের মধ্যে পাঠান বন্ধু, 23 সেপ্টেম্বর 2026-এর মধ্যে। আর আমার কলমে চিঠির বিষয় ঘণ্টা ধ্বনি। স্কুলে ঢোকার ঘণ্টা শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা।

@gmail.com এ আর চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী বা আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। হ্যাঁ বন্ধু, আপনাদের চিঠির প্রতীক্ষায় থাকবে মহিলা মহল আর আজকের মতো সংক্ষিপ্ত মহিলা মহল। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরেই বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 81000750040, আমাদের নতুন নাম্বার 81000750040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবসের এই পুণ্য লগ্নে প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই মহৎ কর্ম, যে কর্মের মাধ্যমে আপনারা বহু ছেলেমেয়েদেরকে তৈরি করছেন আগামী জীবনের জন্য, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। একজন শিক্ষক বা শিক্ষিকা বদলে দেয় একজন ছাত্রী বা একজন ছাত্রর জীবন। এবং আজ এই শুভ লগ্নে আমাদের প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের কর্নিশ। আজকে নাটক দীপেন মাস্টার। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন আমাদের দীর্ঘদিনের শ্রোতাবন্ধু এবং এক শিক্ষক।

0: জয়ন্ত চট্টোপাধ্যায়, বনবীর সিংহ, বাঁকুড়া থেকে। আমরা ধন্যবাদ দিই জয়ন্তবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। মাস্টারমশাইরা চিরকালই অত্যন্ত শ্রদ্ধেয়, পরম্পরা অনুযায়ী শেখানো হয় তাদের শ্রদ্ধা জানাতে। কিন্তু যত দিন যাচ্ছে সমাজটা কোন পথে যাচ্ছে, বড়দের সম্মান করা তো দূরস্থ, শিক্ষা গুরুকে যে সম্মান করতে হয় সেই সৌজন্য বোধটাও যেন কেমন হারিয়ে যাচ্ছে। তবুও কোথাও না কোথাও শেখানো হয় বই কি, তারই প্রেক্ষিতে আজকের নিবেদন দীপেন মাস্টার।
1: নেপু, নেপু।
2: মাস্টারমশাই, আসুন আসুন, আজ একটু আগে আগে চলে এলেন যে।
1: আর বলিস না, সারা রাত ভালো করে ঘুম হয়নি রে, কি যে হলো।
2: কি আর হবে, ওই একই অবস্থা, ছাত্র ছাত্রী, ধ্যান জ্ঞান। এবার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো না, অবশ্যই ছাত্রছাত্রীর স্বার্থে, তবুও আপনার মনে শান্তি নেই, তাই তো?
1: আর বলিস না, ওরা ছাড়া আমার আর কে আছে বলতো।
2: সত্যিই তাই, ঘর সংসার তো করলেন না, কেবলমাত্র ছাত্র ছাত্রীর কথা ভেবেই। এই নিন পেপারটা।
1: হ্যাঁ হ্যাঁ, দে দেখি একবার, চোখ বুলিয়ে নি। ওরে হ্যাঁ রে, তোর কাছে কোনো রাফ কাগজ আছে?
2: কেন থাকবে না, এই নিন। রাফ কাগজ নিয়ে কি করবেন?
1: কয়েকটা ভালো বই এবং তার প্রকাশকের ঠিকানা লিখে নি।
2: আচ্ছা মাস্টারমশাই, আপনার সঞ্চয় বলতে তো কিছু নেই, যেই একটু টাকা জমা হয় অমনি আপনি ভালো বই কেনার জন্য ছটপট করতে থাকেন, কিছু অন্তত সঞ্চয় করুন।
1: নেবু, তুই খুব মাথা মোটা, মাথা মোটা না হলে কি আর চা দোকান করতিস? আমার এত সঞ্চয় থাকতে তোর নজরে পড়ে না।
2: কিসের সঞ্চয় মাস্টারমশাই, আমি তো কিছু তেমন দেখতে পাচ্ছি না, সব দিন তো চায়ের নগদ পয়সাও দিতে পারেন না, তারপর একেবারে দেন, সঞ্চয় থাকলে তো বুঝতে পারতাম।
1: কেন রে, আমার এত ছাত্র ছাত্রী, ওরাই তো আমার সঞ্চয়, এর চেয়ে বড় সঞ্চয় আর কি হতে পারে বল।
3: এই বার কর প্যাকেটটা, ক্লাসে বসে বসে বোর হয়ে গেলাম, দে দেখি সিগারেটটা দে।
4: আর বলিস না, এই নে।
3: আর ক্লাসে যাবি নাকি?
4: আবার যত সব বোরিং ব্যাপার, চল না কোথাও বসে আড্ডা দি।
1: একটা কথা জিজ্ঞাসা করব মা।
3: কি বলবেন মা?
4: যত সব ব্যাকডেটেড।
1: আচ্ছা, তোমরা তো এখানে কোনো কলেজের ছাত্রী, তাই না?
3: অবভিয়াসলি, তাতে কি হয়েছে?
1: না তাতে কিছু না, বলছিলাম কি।
4: বলুন কি বলছিলেন?
1: সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর তাছাড়া তোমরা এখন ছাত্রী, বয়সও কম, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, এটা অন্যায় জানো তো।
3: আরে এ তো জ্ঞান দাদু, জ্ঞান দাদুর মুখে দে তো একটু ধুনো, দে ধুনো।
1: আহ, এ কি, আমি নিষেধ করলাম বলে আমার মুখে ধোয়া দিয়ে দিচ্ছ? জানো কোষে একটা থাপ্পড় বসাতে পারি।
4: কি এত বড় সাহস, বুড়ো ভাম, বয়স তো কম হলো না, শিলতহানি করছেন? চলুন চলুন, আপনাকে থানায় যেতে হবে।
1: এ কি বলছো তোমরা, আমি সিগারেট খেতে নিষেধ করলাম আর সেটা শিলতহানি হলো?
3: হ্যাঁ হলো। দেন আপনার নাম আর ঠিকানাটা দেন বলছি, দেন তো। হ্যাঁ এই তো, লক্ষ্মী ছেলের মতো লিখে দিন। হ্যাঁ, এবার কোর্টে যাবেন, কেমন? শ্লীলতা হানির অপরাধে।
5: আপনি তো দীপেন, দীপেন নস্কর।
1: হ্যাঁ ম্যাডাম, আমি দীপেন নস্কর।
5: তা আপনার বয়স কত হলো?
1: এই 58।
5: আপনার কি মতিভ্রম হয়েছে না ভীমরতি ধরেছে?
1: ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না।
5: এত বয়স হলো তবু স্বভাবটা পরিবর্তন করতে পারলেন না?
1: কারণ ম্যাডাম?
5: কারণটা আবার আপনাকে বুঝিয়ে বলতে হবে। লজ্জা লাগে না আপনার? আপনার মেয়ের বয়সী, সরি, আপনার নাতনির বয়সী, এই বয়সী মেয়েদের শ্লীলতাহানি করতে আপনার লজ্জা লাগেনি?
6: অর্ডার, অর্ডার, অর্ডার, প্লিজ ওনাকে কিছু বলতে দিন।
7: ইয়ার অনার, ওনাকে আর কি বলতে পারি বলুন তো? দিনকাল কেমন পড়েছে দেখছেন তো, চোখে ছানি পড়েছে, বয়সও হয়েছে, তবুও এই নোংরামি স্বভাবটা ওনার গেল না। আপনি এর একটা উপযুক্ত বিচার করুন, আমার আইনের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে।
6: তবুও তো আত্মপক্ষ সমর্থনের জন্য ওনার কিছু বলার আছে, বলতে দিন।
7: ইয়োর অনার, উনি আবার কি বলবেন দেখছেন না, উনি কেমন বোবার মতো হয়ে গেছেন। উনি যদি সত্যি নিরপরাধ হতেন তাহলে তো কিছু বলতেন।
6: তবুও তো একবার জিজ্ঞাসা করুন তো।
7: এই যে দীপেন বাবু, শুনছেন তো, নাকি কানেও কম শুনছেন? মহামান্য আদালত আর মহামান্য বিচারকের কাছে যদি কিছু বলার থাকে তাহলে আপনি নির্ভয়ে বলতে পারেন, বলুন।
1: ম্যাডাম, আমার বলার কিছুই নেই, কি বলবো বলুন তো। আজন্ম যে সংসার নিয়ে জন্মেছি তারই প্রেক্ষিতে।
7: থামলেন কেন বলুন।
6: অর্ডার, অর্ডার, অর্ডার, বলতে দিন, ওনাকে বলতে দিন।
7: ঠিক আছে, আপনি বলুন।
1: স্যার, আমি এক প্রত্যন্ত গ্রামের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অকৃতদার, ছাত্রছাত্রীরাই আমার সব কিছু, আমার আত্মার আত্মীয় বলতে পারেন।
7: তাই বলে শ্লীলতাহানি করবেন?
1: ম্যাডাম, মুখ সামলে কথা বলবেন। আপনি যদি আমার ছাত্রী হতেন
7: তাহলে কি করতেন?
1: দু গালে কষে দু থাপ্পড় মারতাম আর শেখাতাম প্রাতিষ্ঠানিক শিক্ষায় শেষ কথা নয়, পারিবারিক শিক্ষাটাও প্রয়োজন, যেখানে বড়দের ভূমিকা খুব বেশি। আমি ভাবছি কোন নোংরা সংস্কৃতি নিয়ে আপনি বড় হয়েছেন। আমি যাদেরকে মা বলে সম্বোধন করে বললাম মা রাস্তায় এভাবে সিগারেট খাওয়া উচিত নয়, এটা বলা অপরাধ হয়েছে?
7: আপনি মিথ্যা বলছেন, সত্যি আপনি তাদের সাথে খুবই বাজে ব্যবহার করেছেন।
1: বিশ্বাস করানো কঠিন, আপনাদের মহামান্য বিচারক যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব, আর আমার কিছু বলার নেই।
6: শুভাদেবী, আমি আমার রুমে যাচ্ছি, ওনাকে আমার কাছে পাঠিয়ে দিন।
7: ঠিক আছে স্যার, দেখবেন এই ধরনের ব্যক্তিদের শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক হয়।
6: সেটা আপনাকে ভাবতে হবে না।
7: যান, স্যার আপনাকে ডাকছেন,
6: আসুন।
1: একি একি, আপনি আমায় প্রণাম করছেন কেন? আমি তো একজন অপরাধী।
6: স্যার, আপনি কখনো অপরাধী নন। আপনি বোধহয় আমাকে চিনতে পাচ্ছেন না, আমি বিজেন, প্রাইমারি স্কুলে আপনার ছাত্র ছিলাম। চক চুরি করার অপরাধে ডাস্টার দিয়ে আমার কপালটা আপনি

0: ছেড়ে দিয়েছিলেন। এই এই এই দেখুন সেই দাগ। তারপর থেকে নিজেকে সংশোধন করে আজ এই জায়গায়। সেদিনে যদি ওই শাস্তিটা না দিতেন, তবে হয়তো আজকে আমি বড় চোর হয়ে উঠতাম।
1: ও, চিনতে পেরেছি বাবা, তুমি সেই বিজেন।
0: কোথায় এসেছিলেন এদিকে?
1: ছেলেদের জন্য বই কিনতে কলেজ স্ট্রিটে এসেছিলাম।
0: বই কেনা হয়ে গেছে স্যার? যদি না হয়ে থাকে কিনে নিন, আমার ড্রাইভারকে বলা আছে, গাড়িতে যান, বই কিনে নেবেন, আর আমার ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দেবে।
2: আরে মাস্টারমশাই, যে কদিন দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম আপনার শরীর খারাপ হলো নাকি।
1: বই কিনতে কলেজ স্ট্রিট, দে চা দে।
2: হ্যাঁ স্যার, আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি।
1: হ্যাঁ রে নেপু, ভালো আছিস তো?
2: হ্যাঁ স্যার, ঈশ্বরের দয়ায় সম্পূর্ণ সুস্থ আছি।
3: ছাত্র সমাজ ক্রমশ যেন অসহিষ্ণু হয়ে পড়ছে, তবুও এমন শিক্ষক ও ছাত্র অসংখ্য আছে। শিক্ষক দিবসে তাদের আমরা জানাই নত নম্র প্রণাম। শুনলেন জয়ন্ত চট্টোপাধ্যায়ের লেখা নাটক দীপেন মাস্টার।
4: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান।

0: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী কলকাতা এন্ড হিয়ার ইজ দ্য মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড দ্য আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। সাউথ ইস্ট মনসুন has been subdued over Orissa. Very light to moderate rainfall occurred at most places over the districts of Swabhimani and West Bengal, with heavy rainfall at one or two places over Alipurduar and Jalpaiguri districts of Swabhimani and West Bengal. Very light to moderate rainfall occurred at many places with heavy rainfall at one or two places over Bihar, Sikkim and Orissa. Very light to light rainfall occurred at one or two places over districts of Gangetri, West Bengal and Jharkhand. Gusty winds were recorded at one or two places over Bihar. The chief amount of rainfall received in last 24 hours in centimeters: Andaman and Nicobar Islands, Long Island 2, Car Nicobar and Port Blair 1 each, Gangetri, West Bengal, Amtala 2, Naihati, Devagram 1 each, Swabhimani in West Bengal and Sikkim, Indang T Estate 9, Dalgaon T Estate 8, Zoranti T Estate 7, Balurghat 5, Kumargram, Polashbari T Estate 4 each, Nagarkata, Kalimpong, Baksaduar, Gajoldoba 3 each, Jharkhand, Boarijore 2, Megawan 1, Bihar, Norton 8, Bhagwanpur 8, Murliganj 5, Madhepura 6, Katihar 4, Purnia, Hasanganj 3 each, Orissa, Daspalla, Mahanga 3, Rajnagar 3, Nuagaon 2, Naugaon 1, Gudari 1, Kotragura 1, Daspalla 6. The weather forecast for the next 48 hours says light to moderate rain and thundershower very likely to occur at most places over Swabhimani and West Bengal, Sikkim, Andaman and Nicobar Islands, Bihar and Gangetri, West Bengal and Jharkhand, along with Orissa. The weather warning for the next 48 hours says heavy to very heavy rainfall of 70 to 20 centimeters is very likely to occur at one or two places over Bihar. Heavy rainfall of 7 to 11 centimeters is very likely to occur at one or two places over Jalpaiguri, Kuchbihar and Alipurduar districts of Swabhimani and West Bengal. Thunderstorm with gusty wind of 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Orissa, Andaman and Nicobar Islands, all the districts of Swabhimani and West Bengal, north and south 24 Parganas, Kolkata, eastward 1, Murshidabad, Nadia and Birbhum districts of Gangetri, West Bengal. Thunderstorm and lightning very likely to occur at one or two places over Jharkhand. The forecast for Kolkata and neighborhood for the next 48 hours says generally cloudy sky with moderate rain, maximum temperature to be around 33 degrees Celsius and minimum to be around 27 degrees Celsius. There's no weather warning for the fishermen of the West Bengal or of the fishermen of Andaman and Nicobar coast for the next 48 hours. That was all for now. You were listening to the Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands on Akashvani Kolkata. Thank you.
0: শুনবেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে ওড়িশায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়। বিহারের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আবার কোথাও হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সিকিম, ঝাড়খণ্ড সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। বিহারের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 2 সেন্টিমিটার, নিকোবরের কার নিকোবরে 1 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আমতলায় 2 সেন্টিমিটার, বীরভূমের নলহাটিতে 1 সেন্টিমিটার, নদিয়ার দেবগ্রামে 1 সেন্টিমিটার, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে 5 সেন্টিমিটার, আলিপুরদুয়ারের কুমারগ্রামে 4 সেন্টিমিটার, কালিম্পংয়ে 3 সেন্টিমিটার, সিওয়ানের বসন্তপুরে 5 সেন্টিমিটার, সিওয়ানের গড়িয়ায় কোঠিতে 8 সেন্টিমিটার, সেরানের দালালপুরে 5 সেন্টিমিটার, গয়ার বেলাগঞ্জে 3 সেন্টিমিটার, কাটিহারের প্রাণপুর 3 সেন্টিমিটার এবং পুরীর কাকাতপুরে 3 সেন্টিমিটার। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশিরভাগ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহারের বেশিরভাগ অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে, ঝাড়খণ্ড এবং ওড়িশার বেশ কিছু জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিনে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহারের দু এক জায়গায়, যার পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে বিহার, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশেপাশে অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজকের আকাশ সাধারণত মেঘলা, সাথে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যেও কোনো সতর্কবার্তা নেই। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে আরেকটি গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, পেশা হিসেবে শিক্ষকতা, এ বিষয়ে গুরুপদ সরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 5:30টায় গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান, সন্ধ্যে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন লোকগীতি পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পীরা। কথিকা শিক্ষকতা পেশা ও দায়িত্বের সেকাল একাল বলবেন মঙ্গল মুর্মু। এরপর শুনবেন লোকগীতি কার্তিক মুর্মু, আন্নারানী হেমব্রম ও সহশিল্পীরা। সন্ধ্যে 6টা বেজে 38 মিনিটে কৃষি কাজের জন্য জল হওয়ার খবরে, তারপর শুনবেন

আকাশবাণী শুনবেন জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মেঘলা সেনের সাক্ষাৎকার। সন্ধ্যে 7:10 কৃষক ও তার পরিবার, দাঁত ও দাঁতের যত্ন বিষয়ে ডক্টর অয়ন মজুমদারের সাক্ষাৎকার। রাত 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 রাত 8:30 শুনবেন বাংলা গানের অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় নবনীতা রাহা। রাত 9:00 নজরুল গীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। 9:15 আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। 9:30 মুখোমুখি, শুনবেন বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার। আলাপচারিতায় মামা প্রসাদ মুখোপাধ্যায়। রাত 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন মৃদঙ্গম লায়া বিনায়াসম, বিদ্যান কালীপ্রসাদ বাবু, পাখওয়াস ভিত্তাল রাজপুরী। রাত 11:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতায় দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। 5:20 উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 7:10 নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য। 7:30 শুনবেন দর্পণ, সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন এক নজরে। নূপুর তিওয়ারির উপস্থাপনায় সাপ্তাহিকী, সামগ্রিক উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। রাত 8:00 শুনবেন ছায়াছবির গান। 8:15 কাহকাশান, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। রাত 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা পনসায় মরেগেল তুরুই কেটুডে তুরুই মিটের গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা তেহিয়া মাজান বেড়া সান্তারি আখড়া তেহিন দ নিয়ে সেপ্টেম্বর চাঁদো মরে মাহিত মাচেদ কুয়া মাহামেন্ত বন বাটায়া ভারত মারেন দিশম গমকে মহত মাচেদ মানুতান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনা জানাম মাহা দিশেতে নিয়ে মাহাদ মানাওয়া আদো পেশা লেকাতে নিয়ে মাচেদ কামি সে মাচেদ চাকরি সেদ হিজুক সানায় জীবন কদিশে কাতেদ গে তেহিঞা নোয়া লাই ফোনিন আখড়া দো সাপড়াও হই আকনা সাতাম দো পেশা লেকাতে মাচেদ কামি আর নিয়ে কামি দো কালেকারে নামগোয়া চেদ কো চিকায় হইওয়া নিয়ে বাবদ গে আইমা কথা কো বাড়াই জং লাগি আর আবো কো লিয়ে আবন লাগি গে নন্দে স্টুডিও রে সেটেল মেনা আকাদিয়া সেক্রেটারি কাউন্সিলস ফর আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ রেন অফিসার মানুতান ডক্টর গুডবদ সরেন গমকে সান্তারি আখড়া পাড়া খন দে জোহার
1: জোহার
0: আর তেহিয়া নোয়া সাতাম বাবদ আপে আজমি কহ সরাসরি ফোন দারে আপে নোয়া নম্বরে ফোন নম্বর দো 0332210 7325 দরহাতে ফোন নম্বর লিগক কানা 0332210 7325 আর হই আপে যাহাই কপে ফোনা ফোন অক্তে আপে রেডিও সেটখন কাটি সাহারে তাহে কাতে ফোন তাবন পে হইছে আদো তেহিয়া যাহা নোয়া লাইভ ফোনিন আখড়া রেয়াত গালমারা রেয়াত সাতাম মেন্দো পেশা লেখাতে মাচিত কামি তো গমকে এতহব লাগে নোডে লিয়াবন মে যে মেটাং পঠুয়া চেদা নোয়া মাচেদ কামিরে হিজু আছে চেদা নোয়া পেশা লেখাতে বাছাওয়া
1: আইমা জহর তেহিন যাহা লাইভ ফোন আকাশবাণী কলকাতা সান্তাড়ি আখড়া নোয়া সাপড়াও কানা তেহিন আঞ্জমিয়া কো ইন পাটা খনা আইমা সারহাও আর সাথে তেহিন যাহাই মাচেদ মাচেতানি কো মেনা কো সানাম কগে ইন পাটা খনা তেহিঞা মাহারেনা গড় জোহারিন চালাবে কানা আইমা মজ কুকলি যে তেহিন চেদা মাচেদ লেকাতে কামি সে পেশা পাঠুক কো বাছাওয়া আসল ব্যাপার নোয়া দো মিটান কামি সে পেশা মেন খনা হো নোয়া মাচেদ কামি দো জুদা রকম ইঞে মেন তিন নেলা আর কি নোয়া মাচেদ বন বাড়াইয়া যে নুকু মাচেদ কোগে যাহা মানোয়া তেয়ারেন কারিগর মেনতে বন বাড়াইয়া ওনা হতিতে নোয়া পেশা সে নোয়া কামি দো আডি জুদা সে লাফাং মনান মনেতে ইন্দুঞ মেন জঙা তিন মাচেদ লেকাতে হেজ লেন খান আবো বন নেলা যে তিহিন যাহাই হয়তো ডাক্তার বাবু হইয়ুক কানা হর বেসেট কোয়া তিহিন দো অকয় দো হইয়ুক কানা ব্যারিস্টার আইনে নেলেদা অকয় দো ইঞ্জিনিয়ার অকয় দো রাষ্ট্র নেতা হইয়ুক কানা যত কোগে কিন্তু মিদিন মাচেদ তিতে কো হারা বড় কানা ওনা হতে সমাজ লাহা লাগি তেয়ারো লাগি দিশম লাহা লাগি মাচেদ কোয়া কামি দো এনেম দো আডি জুদেওয়া ওনা হতে তো পাঠুয়ে কো তিহিন মাচেদ পে হেজ লেন খান জুদা রকম আপে রাসকা সে দিশম রেন হো মিটান মান মহতান নাগারিয়া মেনতে পে চটিয়ারোয়া
0: হই আডি নাপায় কথাম লিয়ে কি দা যে চেদা নোয়া কামি সে আবরেন পাঠুক কো হিজুয়া কালেখানা চেদ কো মেনা কাদা নোয়া কামি অক্তে নোয়াম লিয়ে কে তাবন আদো নন্ডে কমকে লিয়ে আপন মে যে নয় প্রাইমারি হইও আপার প্রাইমারি হইও মাধ্যমিক সে উচ্চ মাধ্যমিক স্কুল করে যাহা মাচেদ কো বহাল হইয়ুক কানা আদো নোয়া রেনা চেদ লেখানা যোগ্যতা মেন দো এডুকেশন কোয়ালিফিকেশন তিনে গান জারুরা চেদ কো লাগা নোয়া বাবদ কাটি লিয়ে আপন মে
1: হ্যাঁ মাচেদ হই লাগি তো আজকে তো বাবন মাচেদ দাঁড়িয়া নোয়া মিটান আবার কুকমু তাহেনা ইন দো সমাজ রেন মিটান মানুতান সে দামান হর হই লাগি ইন মাচেদ নি হইয়া আদো মাচেদ হই লাগি তো যাহা দো লাগতি কানা সে যাহানা যোগ্যতা সে কোয়ালিফিকেশন তো হইয়ুক কানা এইচ প্রাইমারি লাগি তো এইচএস রে 45% নাম হইয়া ওনা ছাড়া যাহা দো ডিএলএড কো মেতা কানা ওনা ডিএলএড 12 বছর রেনা করা হইয়া ᱚᱱᱟ ᱥᱩᱢᱩᱝ ᱦᱚᱸ ᱵᱟᱝ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱴᱮᱴ ᱮᱠᱡᱟᱢ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱯᱟᱥ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱛᱚᱵᱮ ᱟᱹᱱᱤᱡ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱨᱮᱱ ᱢᱟᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ। ᱟᱨ ᱮᱭᱤᱪ ᱮᱥ ᱥᱤ ᱨᱮᱫᱚ ᱢᱟᱱᱮ 50% ᱡᱚᱛᱚ ᱦᱚᱲᱟᱜ, ᱠᱤᱱᱛᱩ 45% ᱫᱚ ᱧᱟᱢ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨᱠᱤ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱟᱵᱚ ᱫᱚ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱨᱮᱱ ᱢᱟᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮᱵᱚ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱵᱳᱨᱰ ᱚᱯᱷ ᱥᱮᱠᱮᱱᱰᱟᱨᱤ ᱮᱰᱩᱠᱮᱥᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱥᱤᱠᱠᱷᱟ ᱥᱚᱝᱜᱷᱚᱫ ᱤᱭᱟᱹᱭ ᱦᱟᱛᱟᱣᱟ, ᱢᱟᱱᱮ ᱵᱤᱰᱟᱹᱣ ᱦᱟᱛᱟᱣᱟ, ᱚᱱᱟᱨᱮ ᱯᱟᱥ ᱠᱟᱛᱮᱫ ᱱᱚᱣᱟ ᱢᱟᱪᱮᱫ ᱫᱚ ᱧᱟᱢᱚᱜᱼᱟ।
0: ᱟᱪᱪᱷᱟ, ᱱᱚᱣᱟᱨᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱮᱰᱩᱠᱮᱥᱚᱱ ᱠᱳᱣᱟᱞᱤᱯᱷᱤᱠᱮᱥᱚᱱ ᱨᱮᱱᱟᱜ, ᱡᱩᱫᱤ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱥᱮ ᱟᱯᱟᱨ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱞᱮᱵᱮᱞ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ?
1: ᱦᱮᱸ, ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱮᱭᱤᱪ ᱮᱥ ᱯᱟᱥ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱚᱱᱟ 40%, ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱰᱤᱭᱮᱞᱮᱰ ᱟᱨ ᱴᱮᱴ ᱛᱟᱦᱮᱸ ᱞᱟᱜᱟᱜᱼᱟ। ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱯᱟᱨ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ 6-8 ᱫᱷᱟᱹᱵᱤᱡ, ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱜᱨᱮᱡᱩᱭᱮᱴ ᱞᱟᱜᱟᱜᱼᱟ, ᱜᱨᱮᱡᱩᱭᱮᱴ ᱨᱮ 45% ᱱᱟᱢᱵᱟᱨ ᱧᱟᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱚᱱᱠᱟᱜᱮ ᱚᱱᱟᱦᱚᱸ ᱴᱮᱴ ᱯᱟᱥ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱥᱟᱶᱛᱮ ᱵᱤᱭᱮᱰ ᱠᱤᱢᱵᱟ ᱰᱤᱭᱮᱞᱮᱰ ᱨᱮᱦᱚᱸ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ 45 ᱫᱚ ᱥᱱᱟᱛᱚᱠ ᱨᱮ ᱧᱟᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨᱠᱤ।
0: ᱟᱪᱪᱷᱟ,
1: ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱠᱩᱞ ᱥᱟᱨᱵᱷᱤᱥ ᱠᱚᱢᱤᱥᱚᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱮᱠᱡᱟᱢ ᱫᱚ ᱠᱚᱱᱰᱟᱠᱟ, ᱚᱸᱰᱮ ᱯᱟᱥ ᱞᱮᱠᱷᱟᱱ ᱛᱟᱦᱚᱞᱮ ᱱᱚᱣᱟ ᱪᱟᱹᱠᱨᱤ ᱫᱚ ᱧᱟᱢᱚᱜᱼᱟ, ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱯᱮᱥᱟ ᱛᱮᱵᱚ ᱵᱚᱞᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ।
0: ᱟᱪᱪᱷᱟ, ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱟᱢᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱴᱮᱴ ᱥᱮ ᱥᱤᱭᱮᱴ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱠᱟᱱᱟ? ᱱᱚᱣᱟ ᱵᱚᱦᱩᱛ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱭ ᱟᱵᱚᱱ।
1: ᱴᱮᱴ ᱫᱚ ᱴᱤᱪᱟᱨ ᱮᱞᱤᱡᱤᱵᱤᱞᱤᱴᱤ ᱴᱮᱥᱴ, ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱴᱮᱴ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴᱟᱜ, ᱟᱨ ᱥᱤ ᱴᱮᱴ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱴᱤᱪᱟᱨ ᱮᱞᱤᱡᱤᱵᱤᱞᱤᱴᱤ ᱴᱮᱥᱴ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸᱧ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱟᱢᱟᱜ ᱫᱚ ᱟᱯᱟᱨ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱨᱮ ᱧᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱳᱣᱟᱞᱤᱯᱷᱤᱠᱮᱥᱚᱱ ᱦᱚᱸ ᱫᱚᱨᱠᱟᱨᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱤᱭᱟᱹ ᱥᱱᱟᱛᱚᱠ ᱥᱮ ᱜᱨᱮᱡᱩᱭᱮᱴ, ᱚᱱᱠᱟᱜᱮ 45% ᱧᱟᱢ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱚᱱᱟ ᱴᱮᱴ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱤᱫᱴᱤᱡ ᱥᱤᱞᱮᱵᱟᱥ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ

0: আলাদা আর কি
1: হই। আচ্ছা আর নিত লেয়াবন মে নয় যে যাহাই ফিজিক্যাল এডুকেশন সে ওয়ার্ক এডুকেশন যাহাই কো টিচারে কো বহালক কনা উনকো বেতারে তো ওকালে কানা নিয়ম কো মেনা কাদা
0: আডি মজ কুকলি ফিজিক্যাল এডুকেশন রে অঙ্কা কি মেটা ট্রেনিং করাও লাগতি কানা বাংখান দো উনকো হো কিন্তু নোয়া কামিরে মাচেদ কামিরে বাকো বহল আ যাহা দো হিউ কানা বিপিএড কো মেতা কানা ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ওনা ট্রেনিং লাগা আর কি নোয়া দো মানে ব্যাচেলারে 45% মার্কস নামতার ওনা বিপিএড কো করাওয়া বিপিএড করার পর ওনা ডিগ্রি কো নামা আর
1: হই ওনা লাহা গমকে মেটা ফোন সাব হইলেন গে দেখি কয় ফোন আকাদা হ্যাঁ হ্যালো হ্যাঁ জোহার গে সান্তরি আখড়া পাহাড় এখন হ্যাঁ কয়েম লেইদা কখন আমি লেইদা
2: বর্ধমান জেলার না ঝাপানা খান লক্ষ্মীনারায়ণ সাথে কথা লেন যায়
1: হ্যাঁ হই গমকে মা কুকলি লেইতা
2: গুরু গমকে ফের আদি সারা আর হসপিটাল আছে তো হ্যাঁ আদি নপাই প্রোগ্রাম করতে
1: হ্যাঁ গম গমকে আম কাটি আম রেডিও সেট খন কাটি সাহা কাটে ফোনতাবন মে দড়াতে ফোন রেনা রিকাই মে ঠিক সাই বাং আজম কোনা হ্যালো হ্যাঁ লিম হ্যাঁ আজম কোনা হ্যাঁ
2: ইয়া কুকলি দহই ওখান থেকে নাম ডিএড কোরাও কদা কো মেন কাই 95 সাল রে 55% নাম্বার তে নিদ হার কাহ ফাইল হই ওখানা আদো অনিয়া দ চেক কল খাই গানুয়া ওনা কে ইয়া কুকলি কান থি না
0: বা মানে কুকরি তো পুষ্ট সাহি যে উনি 95 রে বিএড ট্রেনিং করাও কাদা আদনিত উনি কি নোয়া বিভিন্ন স্কুল সার্ভিস কমিশনে দুরুব কানা কি তাহলে উনি তো এলিজিবিলিটি মেনা কাদিয়া হ্যাঁ হ্যাঁ উনি তো এলিজিবিলিটি পরীক্ষারে দুরুব লাগি মেনা কাদিয়া মাচেদ হুই লাগি উনি এলিজিবিলিটি মেনা কাদা যে উনি যদি 45% গ্রাজুয়েট রে নাম্বার তাহেন তায়া আর বিএড তাহেন তায়া তাহলে খান দো ফর্মে ফিল আপ দাঁড়েয়া নয়দ আপার প্রাইমারি সে গ্রাজুয়েট লেভেল রে পরীক্ষায় পাস লেখান নয়দ যাহালেকা মানে মাচেদ নাম কানা সিস্টেম কানা যে কোয়ালিফাই কাতে মানে রিটিন রে তারপরে ভাইবারে তারপরে প্যানেলিস্ট হইতে কাউন্সিলিং পরে উনি দো স্কুল রে বাহাল মাচেদ লেখাতে উনি তো যদি বিএড মেনা তাই খান তো উনি দো হইতে আর কি চাকরি পরীক্ষা দুব লেন খান তো যত তো বাবন নামা অকয় তো লাহা সেট কো তাহেনা সামাং সেট কো তাহেনা উনকু কে লাহারে চাকরি কো নামা তবে ইঞ আস মেনা কাদা যেহেতু পরীক্ষা উনি রিকো মেনা তায়া উনি মিদিন নোয়া ডিগ্রি আতেন কে নুই চাকরি নামা সে মাচেদ কামিরেই বল দাঁড়িয়া নোয়া আস উনি পাড়াও দিন মা আশাই দিন পুজো তাইম রে গে নঙ্কা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নঙ্কা মাচেদ কামি বাহাল লাগি এডভার্টাইজমেন্ট উডুক দাঁড়িয়া
1: জোহার জোহার হই গমকে যাহা কথা লেগ তাহে যে যাহা ফিজিক্যাল এডুকেশন আর ওয়ার্ক এডুকেশন রে কথা ওনে মাচেদ বহাল লাগি ওকালে কানা
0: হ্যাঁ হ্যাঁ ওনা তা লাঙ্গাল মারলে তালামালা ধাবি ওনা ফিজিক্যাল এডুকেশন লাগি হ অঙ্কাগে ওনা হ বিপিএড যাহা কদে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন রে ট্রেনিং লাগতি মেনা কাদা আর যাহা গ্রাজুয়েট ডিগ্রি তাহলে কেন গে উনকু হ ফিজিক্যাল এডুকেশন রে টিচার কো বহাল দাঁড়েয়া নুকুয়া দো কিন্তু টেট দো এম দো বাং লাগাও কোয়া ফিজিক্যাল এডুকেশন লাগি
1: আচ্ছা
0: নুকু দা আপার প্রাইমারি লেভেল রে নুকু ফিজিক্যাল এডুকেশন রে মাচে মেন থেকে বহাল হওয়া আর যে এমপিএ যাহা কো তাহেন থেকে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন তাহলে উনকু দো এইচএস লেভেল রাখো বহাল দাঁড়ে আর কি
1: আচ্ছা
0: উনকা কি ওয়ার্ক এডুকেশন রে হ ওয়ার্ক এডুকেশন রে নুকু টেট দো বাং লাগা কিন্তু ওয়ার্ক এডুকেশন রে মানে সাবজেক্ট রে গ্রাজুয়েট রে ওনা 40% মার্কস এবং নুকা বিএড লাগা বিএড রে স্পেশাল ওনা বিভিন্ন আর উনকু দো ওয়ার্ক এডুকেশন লাগি তো যাহা তো বিভিন্ন হোম সায়েন্স টেলারিং আর্ট অ্যান্ড ক্রাফট কম্পিউটার সায়েন্স এগ্রিকালচার এমন ᱥᱟᱵᱡᱮᱠᱴ ᱠᱷᱚᱱᱟᱜ ᱦᱚᱸ ᱱᱩᱠᱩ ᱳᱣᱟᱨᱠ ᱮᱰᱩᱠᱮᱥᱚᱱ ᱨᱮᱠᱚ ᱧᱟᱢᱟ ᱟᱨᱠᱤ᱾
1: ᱦᱳᱭ, ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱜᱚᱢᱠᱮ᱾ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱱᱚᱣᱟ

0: মানে পিএইচডি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে পরে হোক করাওয়াকো কিন্তু নেট দো উন্দো লাগা আর কি মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো মাস্টার্স 50% নাম লেখান কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দুরুপ গানো না তো বা কিছু নিয়ম কো বদন বনা দরকো আগুই দা যে নেট তো করাও গে হই আবাখান না দবাং নিয়ম আর কি আর নেট করা লেখান আর মেটেন সুবিধা যাহ পিএইচডি ও করাও দাঁড়িয়ে কানা পিএইচডি পাহিল দো তাহে কানা পিএইচডি করাও লাগি মানে রেট রিসার্চ এলিজিবিলিটি সে ওনা পরীক্ষারে নেট ছাড়া ওনা ইউনিভার্সিটিরে ওনা এক্সাম কো কন্ডাক থাকা রেট ওনাম কোয়ালিফাই লেখান গিয়ে আমদম পিএইচডি করাও দাঁড়িয়ে কিন্তু নিত দো রেট কোথা তো বাং তাহে না আর কি ন্যাশনাল এডুকেশন পলিসি হেক খাতে রেট দো কো রাখা উত্তর রাখা আর কি নিত দো একদম কম্পালসারি নেট ইয়ে এবারে পাহিল দো মেটান তাহে কানা যে স্টেট এলিজিবিলিটি সে সেট পাস লেখান হো পিএইচডি কো করাও দাঁড়িয়ে কান থাকে কানা কিন্তু হালেগে মেটান ন্যাশনাল এডুকেশন পলিসিরে ইউজিসি খোনা মেটান নোটিফিকেশন হেক কানা ওটা কো লাই আর যে আদো সেট লেখান দো কিন্তু পিএইচডি দো বাম করাও দাঁড়িয়ে আমদো নেট কোয়ালিফাই লাগামিয়া মানে ইউজিসি নেট সিআইএস এর নেট কিংবা ন্যাশনাল লেভেল এক্সাম রে দুরুপ কাতে পাস লাগামিয়া তবে নি আম পিএইচডি করাও দাঁড়িয়ে আর কি
1: আচ্ছা
0: সিট না কথা দো বানু আকাদ আর কি তাইম দারাম চেট কইহের বাবু নাই না তাইম তারা হবুর বুঝদাও দাঁড়িয়ে আর কি
1: হই আরে নাপায় কথাম লেকিদা যে ইউনিভার্সিটি কলেজ করে ওকা লেখানা বিনিট কো দাঁড়াইতে আম ওডেনা মাচিত কামিরাম বহাল দাঁড়ায় আ ওনা বাবতে লিয়াত বোনা আদো নয় যে নোয়া কামি করে সরকারি সুযোগ সুবিধা কো ওকা লেখানা মেনা আকাদা যাহাই কো নোয়া কামি সালা কো জপ্রাও মেনা কোয়া চেত লেখানা সুযোগ সুবিধা কো নামো হ্যাঁ
0: মাচিত লাগি মা গভর্নমেন্ট জব পুরো সিকিউর মেনা আকাদা যে ইন দো সরকারি চাকরি কানেই নোডে দো পেনশন রেনা ফেসিলিটি মেনা আকাদা যে চাকরি চালাও রেনা দো খুব বাড়ি কামি বাংলা খান চাকরি দো বাং চালা আর কি নোডে যাহা লেখা প্রমোশন রেনা হো মেনা আকাদা যাহা অ্যাসিস্ট্যান্ট টিচার মেনা আকাদ কোয়া উনকু কো পরীক্ষা তালাতে আরো মানে হেডমাস্টার মশাই কো হই দাঁড়ে আর কি গভর্নমেন্ট রেন যাহা অ্যাসিস্ট্যান্ট টিচার উনকু দো পরীক্ষা তালাতে আর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর কলেজ কো হই দাঁড়ে কিংবা আবার গভর্নমেন্ট স্কুল রেন ইয়ে কো মাচেদ কো উনকু দো আরো বিভিন্ন জেলা শিক্ষা সংসদ রেন চেয়ারপার্সন কো হই দাঁড়ে বিভিন্ন হুদরে উনকু কো দোহ দাঁড়ে ওনা মিটিং ফেসিলিটি মেনা কাদা
1: আচ্ছা
0: আর ওনা বেগর হো যাহা দো হই কানা আলিয়া মানে মানে যা গভর্নমেন্ট রেনা যা স্যালারি মা মেনা কাটগে বছরে মেটান ইনক্রিমেন্ট আবার 10 বছর আর 20 বছরে আরো মেটান মানে প্রমোশন গে মাঝে রে অঙ্কা প্রমোশন মানে কিন্তু গভর্নমেন্ট রে যাহা মেঙ্গাট কোয়া উঙ্কু দো 8, 16, 25 রে যাহা প্রমোশন উঙ্কু মেনা কাত তাকোয়া স্কিল হো চেঞ্জ তাকোয়া কে গভর্নমেন্ট স্কুলেন যাহা মাচেট কো যাহা দো পিএসসি থাকা কো নিয়োগ কান আর কি আর আবার স্কুল সার্ভিস কমিশন খোনা দো না মেটান মাস্টার্স খোয়া দো 10 এবং 20 বছর রে মেটান ইনক্রিমেন্ট ডবল ইনক্রিমেন্ট কো নিয়ম আর কি ওনাকে প্রমোশন
1: আচ্ছা
0: উনকাগে ইউনিভার্সিটি প্রফেসর কো যাহা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কো বলক না উনকু বা দো গ্রেড ওয়ান রে কো বলো তারপরে গ্রেড হই পরে আরো মানে অ্যাসোসিয়েট প্রফেসর কো হইয়া অ্যাসোসিয়েট প্রফেসর পরে প্রফেসর নকাকে মেনা কাদা আর নুকু দো গভর্নমেন্ট কলেজ যাহা কলেজ রেন প্রফেসর কো অ্যাসিস্ট্যান্ট ম্যান কিংবা অ্যাসোসিয়েট উনকু কো যাহা দো বোর্ড মানে অশোকর বোর্ড ও সেকেন্ডারি এডুকেশন রেন সেক্রেটারি কো কো হইয়া প্রেসিডেন্ট হকো হই দাঁড়ে উনকাগে এইচএস কাউন্সিল রেন প্রেসিডেন্ট সেক্রেটারি হকো হই দাঁড়ে নকা বুঝালা কানা ইউনিভার্সিটি রেন প্রফেসর কোগে ওডে কো প্রেসিডেন্ট লেখা তো বহলা কানা আদো অনুকা যে যা প্রমোশন হো মেনা কাদা আর বিভিন্ন হুদের হঙ্গ কো বহাল দাঁড়ে
1: তাহলে চেতান হুদে সে রাখাব রেনা মেটাং জায়গা হো নোডে তো মেনা কাদা
0: মেনা কাদা
1: গমকে নহত হই না সরকারি স্কুল রেনা কথা কলেজ করেনা কথা ইউনিভার্সিটি করেনা কথাম লেই কিদা যে ওকা লেখারে নোয়ারে চাকরি কো নামোয়া আর পেশা লেখাতে নোয়া ওকা লেখাতে আবরেন পাঠু কো হাতাও দারে আ নিত নোডে কাটি অক্ত হ মুচেদ হিজুক কানা তো মুচেদ অক্ত রেগে লেই আবন মে যে প্রাইভেট স্কুল করেনা রিক্রুটমেন্ট পলিসি দো ওকা লেখানা কানা কাটি নোয়া বাবদ
0: প্রাইভেট স্কুল হো রিক্রুটমেন্ট পলিসি মানে গভর্নমেন্ট যাহা মিনিমাম ক্রাইটেরিয়া কানা যে প্রাইমারি

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 1 মিনিট হয়ে 14 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন 5:10। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু।

শুরু করছি গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রত্যেক দিনের মতোই আজকে শুরু করব এক নজরে দিয়ে। এক নজরে প্রথমেই যে খবরের দিকে আমাদের কান থাকবে সেটা অবশ্যই বলে দিতে হবে না, ক্রিকেট নিয়েই প্রথমে কথা বলবো। মহিলাদের ক্রিকেট এশিয়া কাপে ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। তবে আজকের ম্যাচের গুরুত্ব অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালেই অপরিসীম, কারণ দুবাইয়ে রাত ৮টায় আজ ভারতের মুখোমুখি পাকিস্তান। এই প্রতিযোগিতায় গতকালের ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ইউনাইটেড আরব এমিরেটস জয় পেল ৬ উইকেটে। অপরদিকে ২২শে সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি ক্রিকেট ম্যাচ খেলবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। তার ঠিক ৬ দিন পর অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের জার্নি। আগামীকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে ঈশান কিশান, অভিমন্যু, মোহাম্মদ শামিদের পূর্বাঞ্চল এবং তিলক ভার্মা, মোহাম্মদ সিরাজ, এন জগদীশনদের দক্ষিণাঞ্চল। আগামীকাল চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলাটি শুরু হবে ৯:৩০ থেকে। ফুটবলের দিকে যদি কান পাতি, এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি জায়গা কিন্তু পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। নভেম্বরের ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে কলকাতায় তারা খেলবে ওয়াইচিও, হোচিমিন সিটি এবং ৪.২৫ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। পুরুষদের ফুটবলের দিকে যদি কান দিই, তাহলে এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়া

কাপ কোয়ালিফায়ার্সে দ্বিতীয় ম্যাচে ভারত 0-4 ব্যবধানে পরাজিত হল উজবেকিস্তানের বিরুদ্ধে। রবিবার ভারতের শেষ সুযোগ থাকবে কোয়ালিফাই করার জন্য প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের অনূর্ধ্ব-17 পুরুষদের ফুটবল দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন মেহরাজউদ্দিন পোয়াডু। ফিরছে প্লে অফ ফরম্যাট, থাকছে হোম অ্যাওয়েও। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে 10ই অক্টোবর।

0: অক্টোবরের 8 ও 11 তারিখে ম্যাচ খেলবে রাশিয়া মহিলা ফুটবল দলের বিপক্ষে। কলকাতা লিগে পিএলএস জয় পেল মোহামেডান এসসির বিরুদ্ধে, অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টস জয় পেল বড় ব্যবধানে। এবার সরাসরি চলে যায় বিদেশের যে লিগগুলি আছে, যেমন লা লিগা, প্রিমিয়ার লিগ। লা লিগায় অঘটন, তারকা খচিত রিয়াল মাদ্রিদ 0-1 গোলে পরাজিত হল রিয়াল বেতিসের বিরুদ্ধে। আজ প্রতিদ্বন্দ্বিতায় নামবে অ্যাথলেটিক ও অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল 2-0 ব্যবধানে জয় পেল ইপসউইচ টাউনের বিরুদ্ধে। আজকের ম্যাচে ম্যানচেস্টার সিটি খেলবে কভেন্ট্রির বিরুদ্ধে, ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। চেলসি বনাম আর্সেনাল ম্যাচটি আজকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ভারত ও পানামার মধ্যে ফুটবল ম্যাচের দিন বদল, 26 সেপ্টেম্বরের পরিবর্তে 25 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ম্যাচটি আয়োজন করা হবে। ব্যাডমিন্টনের দিকে কি চলছে একবার দেখে নিই। চায়না মাস্টার্স 2026-এর কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত পরাজিত হলেও সেমিফাইনালে পৌঁছলেন ভারতের সাত্বিক চিরাগ জুটি। ডেনমার্কের কিম অ্যাস্ট্রুপ ও স্কেরুপ র্যামিউসেনের বিরুদ্ধে তাঁদের এই জয়ের ফলে সেমিফাইনালে প্রবেশ করলেন ভারতের এই জুটি। ইন্দোনেশিয়া মাস্টার্স 2026-এর সেমিফাইনালে জিউ সিংয়ের কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার অনমোল খর্ব, তবে মনসি সিং পৌঁছে গেলেন কিন্তু ফাইনালে। হকিতে AHF উইমেন্স জুনিয়র এশিয়া কাপ 2026-এ আজ ভারতের মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া, ফলাফল ভারতের অনুকূলে 4-1। আগামীকাল প্রতিপক্ষ মালয়েশিয়া, 8 তারিখে জাপান, 9 তারিখে চীন। AHF মেন্স জুনিয়র এশিয়া কাপ 2026-এ ভারতীয় পুরুষদের প্রথম ম্যাচ ছিল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে, যেখানে ভারত এক পেশে জয় পেল 14-0 ফলাফলে। পুরুষদের ভলিবল এশিয়ান চ্যাম্পিয়নশিপে আজকের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল চীন, ফলাফল চীনের অনুকূলে 3-0। স্কোয়াশে বিশ্ব র্যাঙ্কিংয়ে 11-ই থাকা বেলজিয়ামের নেলি গিলসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠলেও শেষ রক্ষা করতে পারলেন না ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনহত সিং। PSA স্কোয়াশ ট্যুর গোল্ড ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পরাজিত হলেন তিনি। আসন্ন এশিয়ান গেমসে ভারতের 77 জন সদস্যদের যে অ্যাথলেটিক স্কোয়াড যাওয়ার কথা এশিয়ান গেমসে, সেখানে কিন্তু চোটের কারণে ছিটকে যাওয়া জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার পরিবর্তে এলেন কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদকজয়ী যশবীর সিং। US ওপেনে আর এক অঘটন, মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামস জুটি। আতশকাশের তলায় তো যাব, তবে তার আগে বলে দিই আপনারা ইতিমধ্যেই ফেসবুকে যে পেজটি আছে আকাশবাণী স্পোর্টস কলকাতার, তার মাধ্যমে তো জেনেই যান যে প্রত্যেক দিন কী কী খবর থাকে। তাই আজকে নতুন করে বলতে হবে না যে আতশকাশের তলায় ভারত পাকিস্তানের ম্যাচ নিয়েই কথা হবে। আপনাদের ফেসবুক পোস্টে যে লাইক, কমেন্টস এবং শেয়ার, সেটার বহর দেখলেই কিন্তু বোঝা যায় যে আপনারা সেটা ফলো করছেন। আপনারা কমেন্ট করে জানাচ্ছেন আপনাদের মতামত কেমন লাগছে এবং কী কী করলে আরও ভালো লাগবে, যেটার জন্য ক্রীড়াঙ্গনের তরফ থেকে তার শ্রোতা বন্ধুদের ধন্যবাদ। সরাসরি চলে যাব আতশকাঁচের তলায়।
1: আতশকাঁচের তলায়
0: সেমিফাইনালে আগেই জায়গা নিশ্চিত করার পর মহিলাদের এশিয়া কাপে নিজেদের শেষ লিগ ম্যাচে ঐতিহ্যবাহী প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে তীব্রতা আরও বাড়াতে চাইবে অপেক্ষাকৃত অনেক শক্তিশালী ভারতীয় দল। তাছাড়া ভারত টুর্নামেন্টের যে শিরোপা তার কিন্তু জয়ের অন্যতম দাবিদারও তারাই, দুটোই হোক না কেন, পুরুষ কিংবা নারী দল। বহুদলীয় টুর্নামেন্টে নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচগুলি ইদানিং মাঠের বাইরের উত্তেজনার সঙ্গে ঠিক পেরে উঠছে না, কি বলেন? দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল যখন মুখোমুখি হবে তখনও এর যে ব্যতিক্রম হবে না এইটা আশা করা যায় না। তবে

দেশীয় স্তরে বলাই বাহুল্য ভারতের সমকক্ষ কোনো দলই কিন্তু নেই। খেলার আগে যদি আমি এখন দেখি ভারত পাকিস্তান, তাহলে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা দুজনেই দারুণ ছন্দে হংকংয়ের বিপক্ষে একটি স্মরণীয় সেঞ্চুরি করার পথে বেশ কয়েকটি রেকর্ড ভেঙে টুর্নামেন্টের অন্য দলগুলোর জন্য সতর্কবার্তা দিয়ে রেখেছেন মান্ধানা। এখানে কিন্তু উইকেটগুলো ব্যাটিংয়ের জন্য খুব একটা সহজ নয়। প্রতিভার থেকে শুরু করে রিচা, হরমনপ্রীত, প্রতিমা রাওয়াল প্রচণ্ড প্রতিভাবান একজন ব্যাটার, কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও বড় ইনিংসে রূপান্তর করতে না পারায় প্রতিমা রাওয়াল, রিচা ঘোষ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের মতো ব্যাটাররা উইকেটে আরও কিছুটা সময় কাটাতে চাইবেন। ওয়ানডে ফরম্যাটে দারুণ সাফল্য পেলেও টি টোয়েন্টি ফরম্যাটে চাহিদা মেটাতে ব্যর্থ হওয়া নতুন তিন নম্বর ব্যাটার প্রতিমা রাওয়ালের ওপর চাপ বাড়ছে। পেস আক্রমণে নন্দিনী শর্মার অন্তর্ভুক্তি একটি সঠিক পদক্ষেপ, কারণ তিনি প্রধান পেসার ক্রান্তি গৌড়ের সঙ্গে ওপেনিং বোলিং করতে নেমে নিজের প্রতিভার প্রমাণ কিন্তু দিচ্ছেন। অপরদিকে ভারতের প্রতিদ্বন্দ্বিতা করতে যে পাকিস্তান নামবে, সে পাকিস্তানকে আরও শক্তি দেখাতে হবে। শুধু মুনিবা বা ফাতিমা সানার ওপর নির্ভর করে বোধহয় ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় না অত্যন্ত কঠিন, যেটা বরাবরই হয়েছে। যদি এশিয়া কাপ দেখা যায়, তাহলে এশিয়া কাপে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান মাত্র একবার জিতেছে, প্রত্যেকটা ম্যাচই কিন্তু জিতেছে ভারত। সেটা আপনি এশিয়া কাপে যদি টি টোয়েন্টির আগে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটটাও দেখেন, সেখানেও কিন্তু তাই। অতএব ধারে ভারে পাকিস্তানের থেকে ভারত অনেকটাই এগিয়ে। রাত আটটায় সকলের তাই চোখ থাকবে এই ম্যাচের দিকে। এই ম্যাচে ভারতের যে ভাগ্য নির্ধারণ করছে এই ম্যাচের ওপর তা কিন্তু নয়, কারণ সেমিফাইনালে তারা ইতিমধ্যেই পৌঁছে গেছে। পাকিস্তানকে পৌঁছাতে গেলে অবশ্যই কিছু ভালো করতে হবে, তারপর সেমিফাইনাল আর তারপরে তো ফাইনাল। অতএব ভারতীয় মহিলা দলের জন্য শুভেচ্ছা, এবং তার সঙ্গে ভারতীয় দল একটা শক্তিশালী ম্যাচ যে খেলবে সেটা বলাই বাহুল্য।

0: এই যে একটু আগে বলছিলাম যে আকাশবাণী স্পোর্টস কলকাতার ফেসবুক পেজে বিভিন্ন যে খবর যাই, তার সুবাদে নিশ্চয়ই এতক্ষণে জেনেও গেছেন আপনারা যে আজকে এই মুহূর্তেই শোনা যাবে টেবিল টেনিস কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ বিজেতা সুতীর্থা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ বিতান দে, সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
1: শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায়। তার পরিচিতি আপনাদের প্রায় সকলেরই জানা। এর মধ্যে তিনি টেবিল টেনিসে একটি সর্বভারতীয় থেকে আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরি করেছেন। আকাশবাণী ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত।
2: থ্যাংক ইউ সো মাচ।
1: সুতীর্থা, রিসেন্টলি হয়ে গেল কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ টেবিল টেনিসে এবং সেখানে তুমি একটি অভাবনীয় ফল করলে। একটু শ্রোতা বন্ধুদের জানাতে চাইবো যে সেই অভিজ্ঞতা কিরকম ছিল, পুরো জার্নিটা যদি একটু সকলকে জানাও।
2: খুবই ভালো লেগেছিল, ভালো লাগে যখন ইন্টারন্যাশনালে এত মেডালস পাই এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ এবার মানে ইন্ডিয়াতে হয়েছে। সো 25টা কান্ট্রি এখানে পার্টিসিপেট করেছে, তার মধ্যে মালয়েশিয়া খুব ভালো টিম ছিল, মালয়েশিয়া অস্ট্রেলিয়া, এবং আমরা তাদেরকে সবাইকে হারিয়ে আমরা যে চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং ইন্ডিয়াতেই হয়েছে, তো এটা খুবই ভালো লাগছে। এবং প্রচুর মেডেলস ইন্ডিয়া নিয়ে এসেছে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ থেকে।
1: তোমাদের প্রস্তুতি পর্ব মোটামুটি কোন সময় থেকে শুরু হয়েছিল?
2: প্রস্তুতি পর্ব অ্যাকচুয়ালি আমাদের প্রচুর টুর্নামেন্টস থাকে, তো টুর্নামেন্টস এর জন্য সেইভাবে আমাদের ট্রেনিং ক্যাম্প খুব কম হয়, কেননা আমরা ম্যাক্সিমাম টাইমে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস নিয়ে ভীষণ বিজি থাকি, আমরা বাইরে বাইরেই ম্যাক্সিমাম থাকি, সেই কারণে আমাদের মানে আর কি ক্যাম্প হওয়ার টাইমটা খুবই কম। তো টুর্নামেন্টস এর মাধ্যমে আমরা যত টুর্নামেন্টস খেলছি, আমার মনে হয় ওই অত টুর্নামেন্টস খেলার ফল এইটাই যে আমরা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ারসদেরকে বিট করছি। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসেও আমরা প্রচুর ম্যাচ খেলছি এবং সেখানেও আমাদের অভিজ্ঞতা হচ্ছে।
1: প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদেরকে তোমরা পাও, তার মধ্যে সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে কাদেরকে মনে হয়?
2: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে তো আমার মনে হয় অস্ট্রেলিয়া সব থেকে টাফ, কেননা অস্ট্রেলিয়া খুব ভালো টিম, তো অস্ট্রেলিয়া টাফ, মালয়েশিয়াও ঠিক আছে, ইংল্যান্ডও ঠিক আছে, বাট আমি অস্ট্রেলিয়াটাকে বেশি আমার কাছে টাফ লাগে।
1: সিঙ্গেলস এবং ডাবলস এই যে দুটো ধরনে আমরা টেবিল টেনিস খেলি, সিঙ্গেলস এবং ডাবলস এর মধ্যে মিক্সড ডাবলস

0: তো থাকে অনেক সময়। তো এই দুটো ধরনকে কিভাবে আলাদা করো এবং দুটো খেলার ধরনের মধ্যে তোমার নিজের পছন্দের ধরন কোনটা?
1: আমি অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদাই, ডাবলসটা আলাদা, সিঙ্গেলসটা আলাদা। সিঙ্গেলস মানে নিজে পারফরমেন্স করে, নিজে প্র্যাকটিস করে, নিজের মতো করে খেলা যায়। কিন্তু ডাবলস যখন খেলি তখন পার্টনারের কোয়ার্ডিনেশনটা খুব দরকার। যেরকম আমি আর ঐকা, আমাদের দুজনের কোয়ার্ডিনেশনটা এত ভালো, সেই কারণে আমরা এত ভালো খেলি ডাবলসটা। আমরা রিসেন্ট 2026 দুটো ফিডার জিতি, মানে ব্যাক টু ব্যাক, এবং একটা সিলভার পাই। সো মানে এটা হচ্ছে সিঙ্গেলস, ঠিক আছে, সিঙ্গেলসটা নিজের মতো করে খেলি, আর ডাবলসটা হচ্ছে আমাদের দুজনেরই কোয়ার্ডিনেশন ছাড়া ডাবলসটা খুব ডিফিকাল্ট খেলা। যেহেতু আমার আর রুইকার দুজনেরই কোয়ার্ডিনেশনটা খুব ভালো, তাই জন্য আমরা ডাবলসটাও এত ভালো খেলতে পারি।
0: ঐহিকার সঙ্গে তোমার খেলার বিভিন্ন মুহূর্ত আমরা জানি, অনেকেই আমাদের শ্রোতা বন্ধুরাও জানেন। একটু তোমার বিশেষ কিছু অভিজ্ঞতা বা বিশেষ মুহূর্ত যদি একটু ভাগ করে নাও সকলের সঙ্গে।
1: প্রচুর আছে, আমরা প্রচুর ইন্টারন্যাশনাল মেডেল, যেরকম আমরা এশিয়ান গেমস মেডেল পেয়েছি, ওটা হিস্টোরিক মেডেল ছিল। তো আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছিলাম, চায়না থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়ে আমরা মেডেল পাই। তো সেটা একটা বিশাল বড় মোমেন্ট আমাদের জন্য, ইন্ডিয়ার জন্য। ফিডার যেগুলো টিউনিশে আমরা চ্যাম্পিয়ন হই, মানে প্রচুর এরকম মেডেলস আমাদের আছে, ইন্টারন্যাশনাল মেডেলস। তার মধ্যে আমরা মানে দুজনেই খুব এনজয় করে খেলি এবং আমরা এশিয়ান গেমস এ মেডেল জিতি। মানে আমরা ওরকম ভাবেই খেলি যে যাতে আমরা মেডেলস পাবো, মানে আমাদের মেন্টালিটিটাও এরকমই থাকে যখন খেলতে নামি।
0: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ তো হয়ে গেছে বেশ কিছুদিন হলো, তারপর কোনো আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ হয়েছে?
1: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের পর কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস ছিল না, এবং আমি আবার 30 বেরিয়ে যাব। আমাদের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস আছে আলমাটি, ওটা খেলবো। খেলার পরে আমি এশিয়ান গেমস এ যাবো। এই নিয়ে আমি 3 এশিয়ান গেমস খেলছি, তো মানে ওটা একটা অনেক বড় এক্সপেকটেশন এশিয়ান গেমস। আমার ইচ্ছা যে এশিয়ান গেমস আমি ট্রাই করবো যে মেডেল নিয়ে আসার। আর একটা
0: এশিয়ান গেমস শুরু হতে চলেছে, একটুখানি ভারতীয় টিটি দল, তোমাদের দল সম্পর্কে যদি একটু সার্বিক একটা ছবি আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরো, কারা কারা থাকছেন এবং তোমাদের প্রস্তুতি কি রকম, কতটা কঠিন হতে চলেছে বলে মনে হচ্ছে?
1: এশিয়ান গেমস এবছরের টিম হচ্ছে, আমি আছি, আশাশ্বিনী আছে, দিয়া আছে, সিন্ড্রেলা আছে, আর শ্রীজা আছে। তো আমাদের 5 টিম এইটা, যেটা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও ছিল, আমাদের সেম টিমটাই যাচ্ছে। শুধু ওখানে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দিয়া ছিল না, স্বস্তিকা ছিল, বাট এশিয়ান গেমস এ দিয়া আছে। যে যা নিজের মতনই আমরা এখন প্রিপেয়ার হচ্ছি। তারপরে তো টুর্নামেন্টস আছে, তারপর এখনো অব্দি কোনো খবর নেই যে কোনো ট্রেনিং ক্যাম্প হবে কিনা। আমি খুবই আশাবাদী যে এবার এশিয়ান গেমস আমরা একটা মেডেল নিয়ে আসবো।
0: ঐহিকা এশিয়ান গেমস এর দলে সম্ভবত নেই, এটা কি কোথাও গিয়ে তোমার জন্য একটু বাড়তি অসুবিধার কোনো জায়গা তৈরি করতে পারে?
1: সেটা তো একটা বড়ই অসুবিধা, কেননা আমি আর ঐহিকা লাস্ট ইয়ার এশিয়ান গেমস এর মেডেল পেয়েছি। ডাবলসটাও আমার আর ঐহিকার খুব, এবারও দুটো টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো ঐহিকা নেই, এটা আমার জন্য খুবই একটা অসুবিধাজনক ব্যাপার, এবং ঐহিকা ভীষণ ভাবে ইন্টারন্যাশনালেও খুব এফেক্টিভ। তো ঐহিকা নেই, এটা আমার মানে ব্যক্তিগত ভাবে আমার খুবই খারাপ লাগছে, তার কারণ আমি আমাদের মানে আশা, ঐহিকা থাকলে হয়তো আমাদের আরো বেটার হতে পারতো।
0: ঐহিকার সাথে তোমার এই যে জুটির কথা আমরা প্রায় অনেকেই জানি, শ্রোতা বন্ধুরাও জানেন, এটা ঠিক কবে থেকে, মানে কোন সময় থেকে তোমরা একসঙ্গে ডাবলস খেলা শুরু করছো?
1: কোন সময় থেকে বলতে, আমরা ছোট থেকে একই একাডেমিতে প্র্যাকটিস করতাম নৈহাটিতে। তো তারপরে আস্তে আস্তে আমরা নর্মাল ভাবেই আমি আর ঐহিকা বলাবলি করছিলাম যে চল আমরা খেলি এরকম। তো আমি যখন সিনিয়র ইন্ডিয়া টিমে ঢুকে, তার পরপরই ঐহিকা সিনিয়র ইন্ডিয়া টিমে ঢুকে, তো আমরা নর্মালি এমনি বলাবলি করছিলাম যে চল একটা টুর্নামেন্টে খেলে দেখি হয় কিনা। তো আমরা এইভাবেই মজার চলে আর কি নামও দিয়েছিলাম, এবং সেই টুর্নামেন্টে আমরা ভালো খেলি, আমরা মেডেল পাই। তো তারপর থেকে আমরা বললাম যে চল তাহলে এটা প্রফেশনালি ভাবে নেওয়া যাক জিনিসটা, ডাবলসটা। তো সেই থেকেই আমাদের, আমার আর ঐহিকার আর কি খেলা শুরু, এবং আস্তে আস্তে এত সাফল্য।
0: ভারতের জন্য যে টিম যাচ্ছে এশিয়ান গেমসে, টিমের ওপর তোমাদের আস্থা কতটা, এবং কোথাও কি মনে হচ্ছে যে টিমটা আরো স্ট্রং করা যেত, বা কোথাও কোথাও উইকনেস রয়েছে যে জায়গাগুলোকে তোমরা অ্যাড্রেস করতে চাইছো?
1: আমার মনে হয় যে সবাই এখন খুব ভালো খেলছে, তো সবাই ভীষণ ভাবে প্রিপেয়ার্ড হচ্ছে এবং সবাই প্রিপেয়ার্ড মেন্টালি ভাবেও, কেননা এশিয়ান গেমস এ যে কটা টিম যায় সবকটা টিমই খুব স্ট্রং টিম। আমি তো খুবই আশাবাদী যে যাতে আমরা হার্ট ফেল্ট মানে প্রচন্ড চেষ্টা করবো যাতে একটা ইন্ডিয়াকে মেডেল এনে দিতে পারি।
0: সব থেকে কঠিন প্রতিপক্ষ কারা হতে চলেছে বলে মনে হচ্ছে?
1: কঠিন তো চায়না, চায়না খুবই কঠিন, কোরিয়া আছে, তারপর চাইনিজ টাইপে আছে, মানে এশিয়ান কান্ট্রি সবই ভালো।
0: বর্তমানে পশ্চিমবঙ্গ

0: এবং ভারতের সার্বিক টেবিল টেনিসের ছবিটা ঠিক কি রকম?
1: টেবিল টেনিস তো আমি বলবো আগে থেকে এখন প্রচন্ড ভাবে পপুলার হয়েছে, প্রচুর ছেলে মেয়ে এখন টেবিল টেনিস খেলে। টেবিল টেনিস খেলতে গেলে প্রচুর হার্ডওয়ার্ক লাগবে, প্রচুর এখন প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে, সবাই ভীষণ ভাবে ভালো খেলছে।
0: মোটামুটি ডায়েট কিভাবে মেনটেন করতে হয়?
1: ডায়েটিশিয়ান থাকে তো তারা যেভাবে বলবেন আমরা সেইভাবেই খাই। তারপরে তো মেন্টাল ট্রেনিং হয়, মেন্টালি অনেক স্ট্রং হতে হয়, প্রচন্ড ভাবে ফিটনেস করতে হয়, যেহেতু এত ফ্লেক্সিবল এত কুইক গেমটা টেবিল টেনিস, প্র্যাকটিস করতে হয় প্রচুর। তারপরে ভালো মানে এক্সপেক্ট করা যায় যে হ্যাঁ আমি ভালো খেলবো।
0: টেবিল টেনিসের বাইরে আর কি কি খেলা দেখার সুযোগ হয়?
1: ব্যাডমিন্টন খুব ভালো লাগে আমার, আমি ব্যাডমিন্টন দেখি, সুইমিংটা একটু দেখি, বাট ব্যাডমিন্টন ক্রিকেট ভীষণ ভাবে দেখি আমি।
0: খেলার দুনিয়ার বাইরে বেরিয়ে যখন অবসর সময় পাও কি করো, কি কি করতে ভালো লাগে?
1: গান শুনি ভীষণ, এখন গান শুনতে খুব ভালোবাসি, ঘুমাই খুব মানে ওটা, আর ফ্যামিলির সাথে টাইম কাটাই।
0: ক্রীড়াঙ্গনের শ্রোতা বন্ধুদের জন্য কি বলবে তোমাদের আপকামিং ইভেন্ট নিয়ে, অর্থাৎ এশিয়ান গেমস নিয়ে একটু ছোট্ট করে সংক্ষেপে যদি বলো?
1: সবাই প্রে করুন যাতে আমরা ইন্ডিয়ার হয়ে আরো মেডেলস জিততে পারি, এবং সবাই আশীর্বাদ করুন যাতে আমি যতদিন সামনে যেরকম এশিয়ান গেমস থেকে আমরা কিছু একটা করে আসতে পারি।
0: অনেক অনেক ধন্যবাদ সুতীর্থা তোমাকে এবং আমাদের সঙ্গে থাকার জন্য। শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই শুনলেন, আমাদের সঙ্গে ছিলেন সুতীর্থা মুখোপাধ্যায়, স্বনামধন্য টেবিল টেনিস প্লেয়ার তো বটেই। আসন্ন এশিয়ান গেমসে আমরা সকলেই চাইব সুতীর্থারা সবাই সকলে মিলে যেন এশিয়ান গেমসে খুব খুব সফল হয় এবং অবশ্যই ভারতের পদক তালিকায় আরও কিছু উজ্জ্বল মুহূর্ত তারা তৈরি করতে পারে।
2: এতক্ষণ শুনলেন টেবিল টেনিস কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ বিজেতা সুতীর্থা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ বিতান দে, সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ পাণ্ডে। এবার সরাসরি চলে যাব কিন্তু আমরা দলীপ ট্রফির কথায়, কারণ আগামীকালই আমরা জানি দলীপ ট্রফির ফাইনাল শুরু হচ্ছে। প্রথমে ইঙ্গিত দেওয়া হয়েছিল এমনই যে কেএল রাহুলকে ফাইনালের জন্য দক্ষিণাঞ্চলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে, তবে ম্যাচের আগে অধিনায়ক তিলক বর্মা নিশ্চিত করেছেন যে এই ভারতীয় ব্যাটার দলের অংশ হবেন না, ফলে দক্ষিণাঞ্চলের প্রথমেই কিন্তু একটা ধাক্কা বলা চলে। তা সত্ত্বেও দক্ষিণাঞ্চল তাদের দলে ফিরতি ভারতীয় খেলোয়াড় দেবদূত পারিক্কল এবং মোহাম্মদ সিরাজকে পাচ্ছে। পারিক্কল দুর্দান্ত ফর্মে থেকে ফাইনালে নামছেন। তিলক আরও উল্লেখ করেছেন যে পারিক্কল এবং সিরাজ উভয়ই একটি অপেক্ষাকৃত তরুণ দক্ষিণাঞ্চল দলে বহু অভিজ্ঞতা নিয়ে আসবেন। তিলক নিশ্চিত করেছেন যে পারিক্কল তিন নম্বরে ব্যাট করবেন। অন্যদিকে রিকি ভুঁই, যিনি সেমিফাইনালে ওপেন করেছিলেন এন জগদীশনের সঙ্গে, ইনিংসের শুরুতে তিনি খেলা চালিয়ে যাবেন। অপরদিকে পূর্বাঞ্চলের হয়ে মোহাম্মদ শামি যখন দলীপ ট্রফির ফাইনালে এম এ চিদম্বরম স্টেডিয়ামে মাঠে নামবেন, তখন তিনি একটি উল্লেখযোগ্য মাইলফলক কিন্তু স্পর্শ করবেন, তাঁর শততম প্রথম শ্রেণীর ম্যাচ এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল চেন্নাই এই দ্রুত গতির বোলারকে সংবর্ধনা জানাবে। সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস সামিকে ভারতের প্রাক্তন অধিনায়ক ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্বাক্ষর করা একটি বিশেষ বল এবং অন্যান্য স্মারক উপহার দেবেন। সেমিফাইনালে দুটি দলই তাদের বোলিং আক্রমণ দিয়ে প্রতিপক্ষকে কিন্তু ঘায়েল করেছে। পূর্বাঞ্চল 4 উইকেটে জয় পেয়েছে মধ্যাঞ্চলের বিরুদ্ধে। মোহাম্মদ শামি, মুকেশ কুমাররা দুর্দান্ত বোলিং করলেও ব্যাটিংয়ে সেভাবে দলকে চলে উঠতে দেখা যায়নি। অপরদিকে দক্ষিণাঞ্চল 7 উইকেটে জিতেছে উত্তরাঞ্চলের বিরুদ্ধে। দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মা স্বয়ং বিধ্বংসী ফর্মে আছেন, অতএব ব্যাট বলের যে লড়াই দেখা যাবে সেটা তো বলাই যায়, কিন্তু তার সঙ্গে এটা বলতে হবে যে দক্ষিণাঞ্চল এতবার জিতেছে, অর্থাৎ প্রায় 13-14 বার দলীপ ট্রফি জিতেছে, পূর্বাঞ্চলের কাছে সেই সৌভাগ্য কিন্তু হয়েছিল মাত্র 2 বার। এখন এটাই দেখার, দক্ষিণাঞ্চল মোটামুটি জেতা অভ্যেস যে করে ফেলেছে তার পুনরাবৃত্তি ঘটায় নাকি পূর্বাঞ্চল আবার ফিরে পায় 2টি ট্রফি জেতার স্বাদ, সেই দিকে কিন্তু চোখ থাকবে দলীপ ট্রফির দিকে। আর তার সঙ্গে আজকের ম্যাচ তো আছেই ভারত বনাম পাকিস্তানের। এই মুহূর্তে স্টুডিওয় ঘড়ির কাঁটা বলছে শেষের দিকে চলে এসেছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে জানাতে ভুলবেন না। ক্রীড়াঙ্গন জানাতে পারেন aircolkatasports@gmail.com এ ইমেল করে। এছাড়া যেমনটি বলেছিলাম আকাশবাণী স্পোর্টস কলকাতার কিন্তু একটি ফেসবুক পেজ আছে, যেখানে আপনারা জানেন বিভিন্ন পোস্ট এবং বিশেষজ্ঞদের মতামত আসে, সেই নিয়ে নানা ধরনের প্রত্যেক দিন পোস্ট হচ্ছে, যেখানে আপনারা লাইক করেন, শেয়ার করেন এবং কমেন্ট করেন। এই আপনাদের কমেন্ট অতএব মতামত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রীড়াঙ্গনের জন্য, তাই অবশ্যই করবেন।

আকাশবাণী কলকাতা। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে শ্রীমতী স্মৃতিকণা মণ্ডল ওরফে ছুনু, ডাকনাম প্রিয়াঙ্কা, স্বাভাবিককরণ, বয়স 33 বছর, উচ্চতা 5'2", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 17 এপ্রিল 2026 থেকে শাহজাদাপুর ডাকঘর নিমপিট থানা বকুলতলা বারুইপুর এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী প্রসেনজিৎ পাল, ঠিকানা গ্রাম লাইকাপুর ডাকঘর তালতোড় থানা জামুরিয়া জেলা পশ্চিম বর্ধমান থেকে জানাচ্ছেন যে শ্রীমতী মামুনি পাল, স্বাভাবিককরণ, বয়স 24 বছর, উচ্চতা 4'8", গায়ের রং ফর্সা, গত 29 মার্চ 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী জাহিরুল খাতুন, ঠিকানা গ্রাম চাঁদনীদাহ থানা শামশেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন যে শ্রীমতী সারিনা খাতুন, মাঝারিকরণ, বয়স 29 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, গত 26 জানুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী গোলক সিং, ঠিকানা গ্রাম বাসুকি ডাকঘর বকুলিয়া ধোবাপাড়া থানা বলাগড় জেলা হুগলি থেকে জানাচ্ছেন যে কুমারী চাঁদনি সিং, স্বাভাবিককরণ, বয়স 17 বছর, উচ্চতা 4'10", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 12 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী শহীদুল ইসলাম মোল্লা, ঠিকানা জামিরা থানা ফলতা ডায়মন্ড হারবার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী সুহানা খাতুন, রোগাটেগরণ, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 31 জুলাই 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের ছোটদের আসর।
2: গ্রাম বাংলার ছোট্ট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি অর্পণ শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের ছোট্ট বন্ধুদের আসর বসেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা ও তমলুক পোস্ট অফিসের অন্তর্গত পদুমবাসান গ্রামে। তাহলে শ্রোতা বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা বরং সোজাসুজি চলে যাই আমাদের ছোট্ট বন্ধুদের অনুষ্ঠানের মূল পর্বে।
3: নদীর মতো এগিয়ে চলাই জীবন, আর যে নদী চলতে পারে না সে মজা পুকুর হয়ে যায়। চড়ুই পথে জীবনের মন্ত্র, তাই রবীন্দ্রনাথের সঙ্গে আমরাও গলা মেলাই।

বিপদ আসবেই, তবে এই বিপদকে ভয় করলে চলবে না।

বসন্ত, মেজরানী মহুময়ী বর্ষা, জল কাদা বৃষ্টি মানুষের জীবনে যতই বিরক্তি নিয়ে আসুক, প্রকৃতি এই ঋতুতে সেজে ওঠে মহুময়ী রূপে। যার চোখ আছে সেই দেখতে পায় প্রকৃতির এই ভয়ঙ্কর

শুধু গান নয়, সুরধ্বনি আনে সেই সুরের স্পর্শ, বাঁশি, বেহালা, মাংকর গান, এরাও রূপ দেয় প্রকৃতির সুর।

0: সঞ্জনা, আরাত্রিকা, প্রিয়ম, মান্নাথ, শ্রেয়া, স্বাগতম, বিহান, প্রিন্স, অর্ণা, সৌমিল, দিতিপ্রিয়া, মানালি, আদ্রিয়ান, রাজন্যা, ঋদ্ধি, সুরঞ্জনা, আত্মদীপ, ঐশী, দেবাদৃতা, রিম্পা, স্নেহা, শ্রেষ্ঠা, সুচিস্মিতা, মৌত্রিষা, মহাশ্বেতা, সুমিতা, ছন্দা, অনিন্দিতা, দোলন, অনিক, নয়নাভ, শ্রীতম, আলাপে দীপিকা মান্না, যন্ত্রানুষকে কিবোর্ডের অভিজিৎ সেনগুপ্ত, গিটারে দিব্যজ্যোতি মুখার্জি, বাঁশিতে সুকুমার দাস, তবলায় তুষার পাণিগ্রাহী, পারকাশনে অজিত মান্না, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ব্রজরানী বেশকারী এবং অশোক বেরা।
1: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ আমাদের ছোট্ট বন্ধুদের আসর বসেছিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা ও তমলুক পোস্ট অফিসের অন্তর্গত পদুমবসান গ্রামে, আর এতক্ষণ সঙ্গে ছিলাম আমি অর্পণ। শ্রোতা বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: গ্রামের ছোটদের আসর এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

রামধনু কলম অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজকের আকাশ সাধারণত মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সন্ধে 6:05 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পীরা। সন্ধে 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, শিক্ষকতা, পেশা ও দায়িত্বের সেকাল ও একাল, বলবেন মঙ্গল মুর্মু। এরপর লোকগীতি পরিবেশনায় কার্তিক মুর্মু, আন্নারানী হেমব্রম ও সহশিল্পীরা। সন্ধে 6:38 কৃষিকাজের জন্য জল হওয়ার খবরের পর শুনবেন কিষাণবাণী। শুনবেন জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মেঘলা সেনের সাক্ষাৎকার। সন্ধে 7:10 কৃষক ও তার পরিবার, দাঁত ও দাঁতের যত্ন বিষয়ে ডক্টর অয়ন মজুমদারের সাক্ষাৎকার। রাত 8:00 বাংলা গানের অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় নবনীতা রাহা। রাত 9:00 নজরুল গীতি, পরিবেশনায় অরিত্র দাশগুপ্ত। 9:15 আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। 9:30 শুনবেন মুখোমুখি, শুনবেন বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার, আলাপচারিতায় বামাপ্রসাদ মুখোপাধ্যায়। রাত 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন মৃদঙ্গম লায়া বিনায়সম, বিদ্যান কালীপ্রসাদ বাবু, পাখোয়াজ ভিত্তাল রাজপুরী। রাত 11:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। সন্ধ্যে 7:10 নজরুল গীতি, শিল্পী মহুয়া ভট্টাচার্য। 7:30 দর্পণ, সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন এক নজরে, নূপুর তিওয়ারির উপস্থাপনায় সাপ্তাহিকী, সামগ্রিক উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। রাত 8:15 শুনবেন কাহকাশান, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। রাত 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: অন্যকে জানাবেন না যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই গেরুডে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবে না তেহিয়া সিঙ্গের বেড়া রিয়ার সাঁতারি আখড়া তেহিন দুহুম মাহা ভাদর বঙ্গা রিয়ার গেইরেল মাহিত সিঙ্গের বেড়া সাঁতারি আখড়া দো এতহবক কানা লাগড়ে সেরিংতে পুলিনচন্দ্র মান্ডি আর সাঁওতিন কোয়া সেরিংরে দো পুলিনচন্দ্র মান্ডি আর সুমিত্রা মান্ডি

0: চেচেত মহাশয় শিরপতাই মানতাকাত কোয়া রাষ্ট্রপতি মানতে দ্রৌপদী মুর্মু দল চেচেত মহাশয় আর সিখনত গখুড়িয়া কুঝিয়াওগে আকিন ইলম আর পরুখিয়াতে লাহা ইদি রিয়ায় দো দেলাওয়া কাট কোয়া মারাং মন্ত্রী মানতা নরেন্দ্র মোদি দো চেচেত মহাশয় কো পাড়হান পুথি রিয়া সিমসাড়ে পারম কাতেন সিখনতিয়ে কোয়া জীবন বেনাও রাখাব সাঁওসাঁওতে উনকোয়া গিদ্র বিদল বাঞ্চাও দহয় রে আর হো হাপড়া এনএম দহয়রে দো দিলাওয়াকাট কোয়ায় নাওদিল্লিরে হলানো নেশ আর জাতীয় চেচেত মহাশয় শিল্প জিতকারিয়ে কুসাও রপড় গালমারা অক্তে উনি দন ওয়াই মেন একাদা সহ রাষ্ট্রপতি মানতেন সিপি রাধাকৃষ্ণন আর তালান স্বরাষ্ট্রমন্ত্রী মানতেন অমিত শাহ দিন্দ চেচিত মহাশয় মাহা লাসাড়হেতে থুম বার্তেকেন সদর একাদা সমাজ তানালারে মিটেন বার্তেরে সহ রাষ্ট্রপতি দ ভারত রিয়া আখির বিনাওরে চেচেত মহাশয় কোয়া নিঃস্বার্থ এনএম খাতির উনকরে মানতে সদর একাদা সমাজ তানালা রিয়া মিটেন বার্তেরে তালান স্বরাষ্ট্রমন্ত্রী দয় মেন একাদা চেচেত মহাশয় কুদ পিঁড়ি কে তায়ম পিঁড়ি শিখনতিয়ে কোয়া আকিল আর্জাও ডাহার রে হরে উদু একাদা তেহিন চেচেত মহাশয় মাহাকানা নয় লাসাড়হেতে পনত রিয়া আসল আখড়া দ সাপড়াও লেন তাহেনা নিউ টাউন রে মুখ্যমন্ত্রী মানতেন শুভেন্দু অধিকারী দো মিটবার জজিলমান চেচেত মহাশয় কো উনকোয়া আসাম ভেড় এনএম খাতির বিদ্যাসাগর শিখনত মন্তে মানতাকাত কোয়া মুখ্যমন্ত্রী দয় মেন কেদা যে শিখনত পাসনাওরে বিদ্যাসাগর দ নাওয়া হরে উদু অটো আকাদা পনতরে শিখনত রিয়া মন উৎনৌরে নাহা হরাতে শিখনত পাসনাও যশরে পনত রিয়া মিমি জেলারে বারিয়া কাতেন সিএম শ্রী শিখনত প্রতিষ্ঠান বেনাও হইও আমেনতে মুখ্যমন্ত্রী মানতেন শুভেন্দু অধিকারী মেন আকাদা নিউ ফারাক্কারে হাসা ধাসকাওয়াকান হিসরে মেরামতি কমি তায়ম রেল লাইন রে তেহেন ট্রায়াল রান এহবাকানা উত্তরবঙ্গ সে মেনে আপ লাইন রে তেহেন ওকাকে ট্রেন বাং বাতিল আমেনতে পূর্ব রেল রেন শির দেশীয় জনপদ গলিম মানতান শিবরাম মাঝি মেনাকাদা তবে ডাউন লাইন রে ট্রেন চালু কান রেহ পরিস্থিতি সাবেক লাগিতে বার দিন সময় লাগা মেনতে উনি দয় মেনাকাদা সড়ক ডাহার রেহ উত্তরবঙ্গ সেন হর কো দো আডি মুস্কিল অবস্থা রে কো পাড়া কানা বসিয়া আর শিয়া জমা সামগ্রী আখরিং বিরুদ্ধে জারপা রিয়া হিসলিকাতে তেহিং কলকাতা রিয়া ডেকার্স লেন রিয়া হর আড়ে রে মেনা দোকান করে জারপা কো চালাওয়াকাদা জমা রাখি যুগাও দপ্তর রেন অফিসার কো মিটবার দোকান রিয়া বসিয়ে জমা কো নষ্টওয়াকাদা হেড়েম লাডু রেহ ভেজাল নামাকানা ওনা কোহ কো নষ্ট উতরাকাদা তেহিন দো গোটা ধরতি রে মাদা তেরেসাওয়া পেগেলা গুরু মাহারে জুদা জুদা সাপড়াওয়াকড়া তালাতে উনি কো দিশাই দেখানা একেন গেল ইরেল শেরমা উমের রে মাদার দো রেঙ্গেজ বেহরল কোয়া সেবারে জীবনে বিতৌলে তাহেনা জিয়ের ভোর উনি দো মানুয়া সেবারে লেগিয়ে পড়াওয়াকানে তাহেকানা বেহিরলে রেঙ্গেজ ওরে কোয়া সেবারে মাতা টেরেসা দো কলকাতারে মিশনারিজ অফ চ্যারিটি বেরেলে তাহেনা পনতরে নিয়েহলি জার্গেজাপুর রিয়া আশ্বাস বনু রেহ মৌসুমি আর লাতার দাবাও অক্ষরেখা মেনা রে জাগা জাগারে ঝিপির দাজাড়ি রিয়া আশ্বাস মেনা উত্তরবঙ্গরে হিমালয় জপ জেলা করে জার্গে জেপুর হয়ে দাঁড়িয়ে আমেনতে আলিপুর হাইসি দপ্তরের বিজ্ঞানী মানুতি অন্বেষা ভট্টাচার্য আকাশবাণী নোয়াই মেনাকাও দিয়া তেহিঞা খবর পাঠাও দো নন্ডেগে মুচেদ না
1: আকাশবাণী কলকাতা রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমা খুনুছেন ওখান সান্তাড়ি আখড়াবে আজমেদা নিত আজম তামন পে হেলহে সেরিং আন্নারানী হেমব্রম আর সাঁওতেন কোয়া সেরিং রেদ আন্নারানী হেমব্রম আর শ্রী মতি টুডু

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। বাসি পচা খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে আজ আলিপুরদুয়ারে চিলাপাতায় চারটি দোকানের মালিককে নোটিশ দিয়েছে প্রশাসন। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, খাবার দোকান এবং রিসর্টে আজ অভিযান চালানো হয়। কয়েকটি দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার ও পচা মাছ মাংস উদ্ধার হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে

0: বেনাচিতির ফিরিঙ্গিতে একাধিক মিষ্টির দোকান ও হোটেলে হঠাৎ অভিযান চালিয়ে বাসি মিষ্টি দীর্ঘদিন ধরে মজুত রাখা তরকারি এবং নিম্নমানের খাবার উদ্ধার হয়েছে, সেগুলিকে নষ্ট করে দিয়েছেন খাদ্য সুরক্ষা আধিকারিকরা। হুগলির চন্দননগরে বড়বাজার এলাকায় একাধিক হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসায়ীদের ঠিকানায় আজ হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভার ষষ্ঠীতলা অঞ্চলে আজ আধিকারিকরা বিভিন্ন বিকারিতে হানা দেন। কামারহাটি পুরসভার উল্টো দিকের একটি রেস্তোরাঁয় বন্ধ করে দেওয়া হয়েছে। মালদার ভূতনিতে বন্যা ও ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সেখানে যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ও জেলা পুলিশ সুপার। দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তারা। গত বৃহস্পতিবার নদী বাঁধ ভেঙে গঙ্গার জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হয় ভূতনিতে। জলমগ্ন এলাকাগুলি থেকে মানুষজনকে উদ্ধার করে আশ্রয়ে শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। নদিয়ার মায়াপুর ইস্কনে আজ মহাসমারোহে নন্দ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে হরিনাম সংকীর্তনের তালে সকাল থেকেই মেতে ওঠেন পুণ্যার্থীরা। চলে বিশেষ পূজাপাঠ ও ভোগ নিবেদন। গত রাতে শ্রীকৃষ্ণের জন্মক্ষণে স্মরণে হয় বিশেষ অভিষেক ও পুষ্পাঞ্জলি। এর পাশাপাশি আজ ইস্কন প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের 130তম জন্মোৎসবও পালিত হয়েছে। হুগলির আরামবাগ বাসস্ট্যান্ডে খড়গপুর থেকে বর্ধমান যাওয়ার বাস থেকে আজ প্রচুর পরিমাণে গাঁজার প্যাকেট আটক করেছে আরামবাগ থানার পুলিশ। সূত্রে খবর, বাসটি খড়গপুর থেকে ভায়া আরামবাগ হয়ে বর্ধমান যাওয়ার পথে এই অভিযান চালানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় আইএসএফ এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। জীবনতলা বাজার ও থানা রোড এলাকায় আজ সকালে দুটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নয় বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জীবনতলা থানার পুলিশ। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমি ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দিনহাটা ডিপোতে আজ দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসে আগুন লেগে যায়। এই ঘটনায় সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় বাসটি। ঘটনায় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাইবার অপরাধে ব্যবহারের জন্য ভুয়ো ঠিকানা দেখিয়ে সিম কার্ড বিক্রির অভিযোগের মতো অপরাধের ঘটনায় যাদবপুর থানার পুলিশ আজ তিনজনকে গ্রেফতার করেছে। জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালে জমা পড়া একাধিক অভিযোগের ভিত্তিতে সাইবার সেল তদন্ত শুরু করার পর মা ভ্যারাইটিস নামে একটি সংস্থার পিওএস এর নাম উঠে আসে। এর পিওএস কোড 6631450 18। পুলিশ দাবি করেছে এই পিওএস এর সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের 15টি সাইবার অপরাধের অভিযোগের যোগসূত্র পাওয়া গেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হাওয়ার খবরে আগামী 48 ঘন্টার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার অঞ্চলের 2-1 জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছে। যদি আপনার বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার

0: ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান শুরু করার সময় যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে এই যে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর এই যে সময়কালটা, এই সময়কালটা বন্ধুরা আমরা সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালন করছি, এবং সেই সঙ্গে এটাও আপনাদের হয়তো অনেকেই জানেন আবার কেউ কেউ জানেনও না, তাই জন্য তাদেরকে জানিয়ে দেওয়া যে আমাদের এবছরের অর্থাৎ 2026-এর থিমটি হল ডিসকভার দ্য পাওয়ার অফ নিউট্রিশন, অর্থাৎ পুষ্টির শক্তির সন্ধান করুন। এবারে এখান থেকে প্রশ্ন উঠে আসে যে পুষ্টি সেটা আসলে কি, আর কিভাবেই আমরা সঠিক পুষ্টি রোজকার আহারের মধ্যে থেকে, খাদ্য তালিকার মধ্যে থেকে খুঁজে নিতে পারি। কারণ সঠিক পুষ্টি যদি আমরা না পাই, কখনো যদি তা বেশি হয় বা কখনো যদি তা কম হয়ে যায়, দুটোই কিন্তু আমাদের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে এবং রোজকার জীবনযাত্রাকে তা আমাদের ব্যাহত করতে পারে। তাই আজকের বিষয় জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে রয়েছেন পুষ্টিবিদ মেঘলা সেন। আকাশবাণীর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
7: নমস্কার।
6: আপনার কাছে প্রথম প্রশ্ন, এই যে আমরা একটা সপ্তাহ ধরে এই বিশেষ সপ্তাহটি পালন করছি জাতীয় পুষ্টি সপ্তাহ, এটি শুরু করা হলো কেন বা এর গুরুত্বটাই বা কি, প্রথমেই যদি একটু বলেন।
7: জাতীয় পুষ্টি সপ্তাহ আমরা যা এখন পালন করছি তার কিন্তু প্রথম উৎস আমরা দেখতে পাই আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের হাত ধরে। অর্থাৎ 1973 সালে পুষ্টির গুরুত্ব, জনসচেতনতা বাড়ানোর জন্য সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল। পরবর্তীতে অবশ্য দেখা যায় এক সপ্তাহর বদলে 1980 সাল থেকে এক মাসব্যাপী এই পুষ্টি সপ্তাহের গুরুত্ব, অর্থাৎ পুষ্টি মাসের গুরুত্ব কিন্তু নানান অভিযানের মধ্য দিয়ে, নানান প্রচারের মধ্য দিয়ে পালন করা হয় বা প্রচার করা হয়। এর উদ্দেশ্য একটিই ছিল, অপুষ্টি দূরীকরণ, জনসাধারণের রোগ প্রতিরোধ করা এবং সর্বব্যাপী সুস্বাস্থ্য প্রদান করা, তার গুরুত্ব মানুষকে জানানো। আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, অর্থাৎ 1982 সাল, ভারত সরকারের উদ্যোগে ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ডের হাত ধরে কিন্তু জাতীয় পুষ্টি সপ্তাহ ভারতবর্ষে প্রবেশ করল। এর গুরুত্ব, এর প্রচার, অভিযান সবকিছুই চলতে লাগলো এক সপ্তাহ ধরে। এখানে কিন্তু এক

0: মাস নয়, তবে আমরা বর্তমানে এক মাস ধরে এর যে গুরুত্বের প্রতিফলন তা দেখতে পাই। কিন্তু আক্ষরিকভাবে এক সপ্তাহ জাতীয় পুষ্টি সপ্তাহ এখন 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত চলছে তা।
1: বেশ, এবারে সেখান থেকে যে কথাটা প্রথমেই মনে আসে মেঘলা, যে আমাদের রোজকার খাদ্য তালিকায় এমন কিছু জিনিস আমরা রাখতে পারি যেই খাবারটা আমাদের সুষম আহার দেবে, তাহলে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সাধারণ আহার এবং একটি সুষম আহার।
0: একদম,
1: এই দুটো বিষয়ের মধ্যে সাধারণ যে ছোট ছোট পার্থক্য, খুবই সূক্ষ্ম পার্থক্য, সেই পার্থক্যটা কি?
0: খুব ভালো প্রশ্ন করেছেন। সাধারণ আহার বা সাধারণ খাবার তা কিন্তু আমরা সকলেই জানি, অর্থাৎ ধরুন আমি আজ বাড়ি থেকে বেরোলাম অফিস যাওয়ার জন্য, আমি ভাত এবং ডাল খেয়ে বেরোলাম, এটিকে কিন্তু আমি সাধারণ খাবারও বলতে পারি, বা এটিকে আমি দীর্ঘদিন ধরে যদি একই খাবার খেয়ে আসছি এটিকে কিন্তু আমি আংশিক পুষ্টিকর খাবার বলতে পারি। কেন? কারণ একটি পুষ্টিকর আহার মানে বিভিন্ন ধরনের পরিপোষক বা উপাদান তার মধ্যে থাকবে, তার মধ্যে কিন্তু শুধু শর্করা জাতীয় মানে ভাত যার কথা বললাম সেটি শুধু থাকছে না, বা ডাল মানে প্রোটিন শুধু থাকছে না, আমি ভিটামিন বা খনিজ পাবো কোথা থেকে?
1: ঠিক,
0: তার চিন্তা করবার জন্য কিন্তু ভাত ডাল পাশাপাশি একটু রাখলাম শাকসবজি ফলমূল বা প্রোটিনের একটা উৎস, সেটা যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে নিরামিষ যেমন সয়াবিন বা ডালের অন্য ধরন, আমিষের ক্ষেত্রে মাছ মাংস ডিম, এই সাধারণ। তাই ওই ডাল ভাত হবে আমার সাধারণ খাবার যদি আমি সেটা রোজ খাই। সাধারণের মধ্যে তাকে অসাধারণ করে তোলার জন্য যে আলাদা উপাদানগুলি আমি যোগ করলাম তা যোগ করলে কিন্তু সেটা হয়ে দাঁড়াচ্ছে পুষ্টিকর আহার বা সুষম আহার।
1: অর্থাৎ আমরা আমাদের হাতের কাছে রোজ যে খাবারগুলো পাচ্ছি সেইটার মধ্যেই তার খাদ্যগুণ অনুযায়ী যদি তাকে আমরা বৈচিত্র্যকরণ করে নিই তবেই কিন্তু একটি সাধারণ আহার হয়ে উঠতে পারে
0: অবশ্যই
1: সুষম আহার।
0: একদমই তাই।
1: বেশ, এবারে আসি, দেখুন এই যে বর্তমান সময়ে মানুষ অনেকটা সচেতন হয়েছে, একটা সময় ছিল যে ভারতবর্ষের মানুষের বেশিরভাগ অসুখের কারণ দেখা যেত যে অপুষ্টি, কিন্তু আজকে চিত্রটা খানিকটা বদলেছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিক পুষ্টিও আমাদের অসুখ বিসুখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে যে পুষ্টি, এই পুষ্টির গুরুত্ব কতখানি মানুষের জীবনে?
0: এটিও খুব ভালো একটি প্রাসঙ্গিক প্রশ্ন। অপুষ্টি এবং তার পাশাপাশি পুষ্টির অভাব, পুষ্টির অভাব মানে আমরা এতদিন যা জানতাম অর্থাৎ অপুষ্টি আমার যতটা চাহিদা সারাদিনের কার্য নির্বাহ করার জন্য সেইটুকু শক্তি বা সেইটুকু উপাদান পুষ্টি আমি পাচ্ছি না, তার মানে অপুষ্টি। তার বিপরীতটা হয়ে যাচ্ছে কিন্তু অপপুষ্টি, মানে আমি কিন্তু অতিপুষ্টিও বলতে পারি। অতিপুষ্টির মধ্যে এই নয়, আমি যে আগে যে ধরনের উপাদানগুলি আপনার সঙ্গে আলোচনা করলাম মানে বিভিন্ন বিভাগীয় খাবার, সেগুলি কিন্তু এমন নয় যে সেগুলি রয়েছে তার মানে সবটা মিলিয়ে আমি বেশি বেশি সেই সব জিনিসগুলো খাচ্ছি মানে আমি কিন্তু অতিপুষ্টি হচ্ছি না। তার মানে দাঁড়াচ্ছে আমি শুধু একটা বা দুটো বিভাগীয় খাবার খাচ্ছি আমি অতিপুষ্টির শিকার হচ্ছি,
1: মানে ধরুন আমি প্রোটিনটাই বেশি করে নিচ্ছি।
0: একদম,
1: বা আমি শর্করাটাই বেশি করে নিচ্ছি, সেক্ষেত্রেও অতিপুষ্টির একটা সম্ভাবনা থেকে যায়।
0: অবশ্যই, আমি অন্যভাবে ভাবলে যদি এভাবে আপনাকে বলি যে অপপুষ্টি বা অতিপুষ্টিও কিন্তু খানিকটা অপুষ্টি, কারণ আমার ক্ষেত্রে আমার খাবারের থালায় রয়েছে ভাত এবং অনেক পরিমাণে প্রোটিন, যেটা আমাকে সারাদিনের যথেষ্ট পরিমাণে শক্তি তো দিলই, কিন্তু অপ্রয়োজনীয় যে অংশগুলো সেগুলো আমার শরীরের মধ্যে রয়ে গেল কিছুটা এবং কিছুটা পরিশ্রুত হলো, তার কারণে আমি কিন্তু অপপুষ্টি বা অতিপুষ্টির শিকার হচ্ছি। এবং ওই প্রোটিন বাদ দিয়ে বা শর্করা বাদ দিয়ে আমার যে ভিটামিন বা খনিজ অর্থাৎ মিনারেলস বা প্রয়োজনীয় তন্তু বা ফাইবারগুলো আমি পেলাম না, সেক্ষেত্রে আমি সেই খাবারটিকে অপুষ্টি বলছি। এটি হলো সাধারণ পার্থক্য।
1: বেশ, এবারে আসি, দেখুন ভারতবর্ষের তো একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কৃষিজীবী মানুষ, এবং দেখতে গেলে দেখা যাবে যে 40% কেন 50% মানুষই হয়তো কৃষিজীবী মানুষ, এবং কৃষিতে এটা স্বীকার না করলেও মহিলাদের অবদানটা অনেকটা বেশি, এটা হয়তো সবসময় স্বীকার করা হয় না।

0: সেক্ষেত্রে তারা একটা শ্রমসাধ্য কাজ বাড়িতে করেন, পাশাপাশি তারা আবার মাঠে এসে জমিতে তারা শ্রমসাধ্য কাজ করেন। সেক্ষেত্রে কৃষিজীবী পরিবারের মহিলারা বিশেষত তাদের খাবারটা কিরকম হওয়া উচিত?
1: হ্যাঁ, বর্তমানে যারা কৃষক সম্প্রদায় এদের কথা মাথায় এলেই আমরা যারা সাধারণ মানুষ তারা মনে করি সকলেই পুরুষ, কিন্তু অর্থের যোগানের জন্য তাদের কিন্তু এখন পাড়ি দিতে হচ্ছে ভিন দেশে বা ভিন রাজ্যে। ফলতই আমার ঘরের যে ক্ষেতটি পড়ে রইল সেখানে আমার ঘরের ঘরণী তার দায়িত্ব তুলে নিল কাঁধে, তিনি হয়ে উঠলেন কৃষিজীবী, আমাদের সমাজ বন্ধু।
0: ঠিক,
1: সেই কৃষক বন্ধুর যে সঠিক খাবার তার প্রতি চিন্তাশীল কিন্তু আমরা যথেষ্ট নই, কিন্তু তার হাতের কাছেই রয়েছে সব কিছু খাবার, সে নিজে ফলাচ্ছে সেই খাবার, তার মধ্যে থেকেই কতটুকুনি তার জীবন ধারণ করতে, তার দেহ ধারণ করতে এবং মানসিকতার মানে মানসিক বিকাশটাও তো দরকার, সবটা কিন্তু তার ফলানো ফসল তার জমিতেই রয়েছে।
0: আসলে মেঘলা যেটা হয় এটা চলে আসছে সময়ের পর সময় ধরে, যে মহিলারা বাড়ির বা পুরুষ বা সন্তানদের জন্য বিশেষ বিশেষ খাবারটি তুলে দেয়, দিনের শেষে যেটুকু পড়ে থাকে সেটা তারা খায়। কিন্তু এখন একটা সময় এসেছে যে পুরুষের সঙ্গে নারীরাও একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে পড়েছে, সেক্ষেত্রে তার শরীরটার কথাও তাকে ভাবতে হবে
1: একশোবার। তো সেক্ষেত্রে আমি বলবো সাধারণ ভাত রুটি মুড়ি ছিঁড়ে এগুলো তো রয়েছে, যেগুলো আমরা শর্করা বলছি, তার সঙ্গে প্রথমেই আসে আমার দেহ গঠনকারী যে উপাদান পরিপোষক প্রোটিন, সেটি নানান ধরনের ডাল সয়াবিন যেটি আমি আগে বলেছিলাম, এবং তাছাড়াও রয়েছে যারা আমিষ ভক্ষণ করেন সেক্ষেত্রে দেশি মুরগি, তাদের ক্ষেত্রে খুব সহজে পাওয়া যায় মুরগির ডিম, মাছ, এগুলো তাদের খাবারের থালায় আসুক। এছাড়াও প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি, সেখান থেকে মহিলাদের একটি খুব গুরুত্বপূর্ণ অসুখ যেটা পুষ্টির অভাবেই হয় সেটি হলো অ্যানিমিয়া, রক্তাল্পতা। এই রক্তাল্পতা কিন্তু আমি প্রত্যেক দিন থালা ভরা ভাত খাচ্ছি কিন্তু আমার কেন রক্তাল্পতা হলো আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমি বলবো শাকসবজি বা যথেষ্ট ফলমূল যা তারা আমাদের জন্য ফলাচ্ছে তাদের ভাগ্যে জুটছে না, বা যথেষ্ট সতর্কতা বা এই প্রচারটা নেই বলেই তাদের ভাগ্যে জুটছে না
0: একদম,
1: এবং দাম কিন্তু এখানে কোনো বাধা সৃষ্টি করতে পারে না। আমি যদি প্রত্যেকদিন একটা করে পেয়ারা খাই, আমি যদি অ্যানিমিয়া দূর করার জন্য রক্তাল্পতা দূর করার জন্য বিভিন্ন ধরনের শাক খাই, নোটে শাক, পালং শাক খুব ভালো উপাদান, সেক্ষেত্রে আমি খুব সহজে এই রক্তাল্পতা থেকে বেরিয়ে আসতে পারি। প্রত্যেকদিন আমলকি যদি একটা করে খাওয়া হয় তাহলে খুব সহজে আমি ভাতও খাচ্ছি, আমার প্রোটিনটাও পেলাম এবং তার সঙ্গে আমি প্রয়োজনীয় রক্ত বৃদ্ধিকারী যে উপাদান অর্থাৎ ভিটামিন বি গ্রুপের যে উপাদানগুলো সেগুলো পেয়ে গেলাম।
0: এখান থেকে আসি যে ধরুন গর্ভবতী মহিলা, প্রান্তিক অঞ্চলের গর্ভবতী মহিলা বা সদ্য সদ্য মা হয়েছেন সেই রকম মহিলা, বাচ্চাকে দুধ খাওয়ান সেই রকম মহিলা, তাদের ক্ষেত্রেও তো খাবারের বিষয়টি অত্যন্ত জরুরি।
1: একদম, এক্ষেত্রে আরেকটি কথা, তারা যখন কাজ করতে আসছেন তারা একবারই খাবার খেয়ে চলে আসছেন, অর্থাৎ থালা ভরা ভাত, বাটি ভরা ডাল, বা সেটাও জুটছে কি জুটছে না, শুধু ভাত বা পান্তা ভাত, অনেক সময় পান্তা ভাতের প্রসঙ্গটা আমি পরে আসছি। আসলে গর্ভবতী মহিলা বা মাতৃদুগ্ধ প্রদানকারী মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু পুষ্টিটা বা খাবারটা অনেকখানি বেশি প্রয়োজন সাধারণ মহিলার থেকে।
0: ঠিক,
1: যারা মাঠে কাজ করছেন ফসল ফলাচ্ছেন তারা যদিও গর্ভবতী নাও হন বা মাতৃদুগ্ধ প্রদানকারী মহিলা নাও হন, তার এমনিতেই বেশি খাবার দেওয়ার প্রয়োজন, আমি বলছি তার থেকেও বেশি খাবার প্রয়োজন এই মহিলাদের যারা গর্ভবতী হয়ে পড়ছেন বা মাতৃদুগ্ধ দিচ্ছেন। তো সেক্ষেত্রে উপাদান একই থাকবে, ভাত, রুটি, ডাল, ডিম, মাছ, মাংস, কিন্তু আলাদা করে কিছু কিছু উপাদানের ক্ষেত্রে আমরা নজর রাখতেই পারি, যেমন বার্লি একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান, যার মধ্যে আমি ওই রক্ত তৈরি করার উপাদান পেয়ে যাচ্ছি, আয়রন, বি ভিটামিনের মধ্যে ফোলেট, ভিটামিন B12, B6 এগুলো খুব ভালো আছে, ফাইবার যথেষ্ট রয়েছে মানে তন্তু। এছাড়াও পাচ্ছি আমি যে ধরনের সবজিতে জল বেশি থাকে, অর্থাৎ লাউ, কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গা, চাল কুমড়ো, এই ধরনের সবজিগুলো খুব একটা দাম কিন্তু নয়, কিন্তু সবজির মধ্যে এইগুলো

0: দিয়ে যদি তাদের জন্য আমি একটি পথ প্রস্তুত করতে পারি,
1: খুব সাধারণ ভাষায় বলা হয় পাঁচ মিশালি
0: তরকারি করতে পারি এবং তার মধ্যে সজনে ডাঁটা রইল, সেটি তাকে অনাক্রমতা বা ইমিউনিটি দিচ্ছে, এগুলো কিন্তু সাধারণ মহিলার থেকে তাকে একটু আলাদা করলো। কেন আলাদা করলো? সে কিন্তু গর্ভে ধারণ করে রয়েছে তার আগামী প্রজন্মকে, অর্থাৎ তার বাচ্চাকে, শিশুকে। শিশুর দেহ, শিশুর মস্তিষ্ক গঠন, স্নায়ুতন্ত্র গঠন এবং হাড়ের গঠন, এগুলো ঠিক রাখার জন্য মাকে তো অবশ্যই একটু বেশি, একটু কেন, অনেকটা বেশি খাবার খেতে হবে এবং সেই সঙ্গে নিজের প্রতি দায়িত্ব পালন করার জন্য। কেন? আমি কিন্তু পরবর্তীকালে আমার সেই আগামী প্রজন্মকে মাতৃদুগ্ধ পান করাবো,
1: ঠিক
0: সেই কারণে আমাকে প্রয়োজনীয় যে পরিপোষকগুলো সেগুলো প্রত্যেক দিন খুব সহজভাবে চিন্তা করলেই এগুলো আমি পাবো, নিজের জন্য আনতে পারবো।
1: হ্যাঁ, একদম। দেখুন মেঘলা, আমরা যখন ছোট ছিলাম বা আরো কয়েকটা বছর যদি আমরা পিছিয়ে চলে যাই, দেখতাম যে অসুখ বিসুখ হলে, জ্বর হলে, সর্দি কাশি হলে বাড়িতে কিন্তু মা কাকিমারা বার্লি গুলে দিয়ে দিতেন।
0: অবশ্যই, এবং পেট খারাপ হলে
1: হ্যাঁ বার্লি গুলে দিয়ে দিতেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি বার্লি একটা সুপার ফুড, কিন্তু তখন মা কাকিমারা সেটা হয়তো জানতেন কি না জানি না, কিন্তু তার খাদ্য গুণটা নিশ্চয়ই তারা জানতেন, সেই জন্যই ওই অসুখ বিসুখের সময় আমাদের বার্লিটা দেওয়া হতো। এবার একটু অন্য প্রশ্নে আসি, যে এই যে পুষ্টির পাশাপাশি অপুষ্টি বা অতিপুষ্টি এটার কথা বলছিলাম, তাহলে আজকের দিনে এই যে ভারতবর্ষ, পুষ্টি এবং অতিপুষ্টি, এই দুটো দিক থেকে ভারতবর্ষের অবস্থানটা কিরকম?
0: আমরা ভারতবর্ষ আর ইন্ডিয়া এই দুটো যদি বলি, ইন্ডিয়া যারা রয়েছেন, অর্থাৎ ভারতের মধ্যে, ভারতের যে মানচিত্র তার মধ্যে দুটো ভাগ, একটা ইন্ডিয়া, একটা ভারতবর্ষ। তাই ভারতবর্ষে তাকালে আমরা প্রান্তিক অঞ্চলের দিকে আগে তাকাবো, যেখানে অপুষ্টি কিন্তু প্রতি ঘরে ঘরে, যেখানে শীর্ণকায় দেহযুক্ত মহিলা দেখতে পাবো, শীর্ণকায় দেহযুক্ত শুষ্ক ত্বক এবং চুলযুক্ত ছোট ছোট বাচ্চাদের দেখতে পাবো, তাদের সেই অপুষ্টি কিন্তু খুব গুরুতরভাবে আক্রান্ত করে। যেমন আমি দুটো টার্মিনোলজি বলছি, মেরাসমাস এবং কোয়াসিওরকট। মেরাসমাস মানে তার দেহে আর কিছু নেই, হাড় পাঁজরা দেখা যাচ্ছে, না আছে তার সঠিক পরিমাণে প্রোটিন, না আছে শর্করা, না আছে খনিজ দ্রব্য, খনিজ লবণ, অর্থাৎ আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, কিছু নেই, এবং না আছে ভিটামিন। এইটি একটি অবস্থা। এবং দেখা গেল সেই শীর্ণকায় শিশুটির হঠাৎ করে পেটটি ফুলে গেল,
1: খুব দেখা,
0: অর্থাৎ কোষের ভিতরে যে জল থাকে কোষ ধারণ করার জন্য, সেই জলটি বেরিয়ে আসছে প্রোটিনের অভাবে। আমরা যে ডিম খাই না, ডিমের চারপাশে যে অ্যালবুমিন থাকে, এটি একটি কোষ। সেরকম আমাদের শরীরে হাজার হাজার কোটি কোটি কোষ রয়েছে এবং সেই অ্যালবুমিন রয়েছে। সেই অ্যালবুমিনের স্তর কিন্তু ক্রমশ পাতলা হতে থাকে প্রোটিনের অভাবে। সুতরাং কোষের ভিতরে যে জল, সেটি বেরিয়ে এসে আমার পেটটা ফুলিয়ে দিচ্ছে। এটিকে বলা হয় কোয়াসিওরকট। এটি কিন্তু মোটা বা মেদবহুল অবস্থা নয়, এটি একটি অসুখ।
1: এবং দেখা যায় যে শরীরটা একেবারে শীর্ণ, পেটটা বেরিয়ে আসছে।
0: এছাড়াও বেরি বলতে গায়ে হাত পায়ে জল জমে যাওয়া, পায়ে বা মুখে বা হাতে জল জমে যাওয়া, এই ধরনের জিনিস তো রয়েছে। তাই ভারতবর্ষের অবস্থা এই। আমি যদি প্রত্যন্ত গ্রামে বা প্রান্তিক অঞ্চলে যাই, ভারতবর্ষের অবস্থা এইরকম। কারোর সারাদিনে কিন্তু ওই পান্তা ভাতই জুটছে। পান্তা ভাতের কথা আমি অবশ্য বলি, এটি কিন্তু একটা সুপার ফুড।
1: আচ্ছা,
0: পান্তা ভাত মানে আমরা জানি ভাত, যেটা শর্করা প্রদান করছে, তাই তো? সারা রাত ভিজিয়ে রাখার পরে, অর্থাৎ বলা হয় বিজ্ঞানসম্মতভাবে 10 ঘন্টা এবং 12 ঘন্টা এর মধ্যবর্তী সময় যদি ভিজিয়ে রাখতে পারি, সেই পান্তা ভাত হয়ে উঠছে আমার, আমাকে শর্করা প্রদান করছে, কিন্তু তার মধ্যে আমার সুগারের মাত্রাটা, যেটা দিয়ে আমার ডায়াবেটিস আসতে পারে, সেটার মাত্রা কমিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। অর্থাৎ শর্করা তো রয়েছে, কিন্তু বিভিন্ন খাবারের আলাদা আলাদা গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, সেই ইন্ডেক্সটা কমিয়ে দিচ্ছে, তাতে আমাদের শরীরের যে রক্ত প্রবাহ তার মধ্যে সুগারের মাত্রাটা কম থাকছে, প্রয়োজনীয় পরিমাণে থাকছে। এবং বিভিন্ন ধরনের মিনারেলস আমরা ওই পান্তা ভাত থেকে পেতে পারি, সম্পূর্ণ নয় কিন্তু অনেকটাই পেতে পারি। যেমন ম্যাগনেসিয়াম পেতে পারি, আয়রন, ক্যালসিয়াম, এগুলো প্রচন্ড পরিমাণে পেতে পারি। তো পান্তা ভাত এই ক্ষেত্রে সুপারফুড। সুপারফুড তাকেই বলা হয় যেটি আমাকে মোটামুটি একটা গাইডলাইন্স দিচ্ছে,
1: একটি খাবারের থেকে অনেকগুলো গুণাবলী আমরা পেয়ে যাচ্ছি।
0: এটি হলো সাধারণ ভারতবর্ষের ছবি। আমি যদি ইন্ডিয়ার দিকে তাকাই, সেখানে দেখা যাবে অতিপুষ্টি, মানুষজন ভীষণ খাচ্ছে, খাওয়ার পরে আবার

0: তার মন খারাপ হলে খাচ্ছে, তার শরীর খারাপ হলেও তাকে শরীর খারাপ ভালো হয়ে যাওয়ার পরে তাকে খেতে নিয়ে যাওয়া হচ্ছে।
1: ঠিক,
0: কারণ তার কাছে প্রচুর, মানে আমাদের প্রকৃতি তো আমাদের ভরে ভরে দিয়েছে না, এবং সেই প্রকৃতির দানকে আমরা অপব্যবহার করে মানুষের থালায়, মানে ইন্ডিয়ান যারা রয়েছে তাদের থালায় বেশ চাকচিক্য সহকারে জাকজমক ভাবে আমি প্রস্তুত করছি।
1: এবং এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলতে বাধ্য, যে সোশ্যাল মিডিয়ার যুগে স্ক্রল করতে করতে আমি 100 বার গিয়ে ধাক্কা খাবো যে সাপ্লিমেন্ট ফুড,
0: সাপ্লিমেন্ট
1: কৌটো ভর্তি ভর্তি খেতে হবে, খেলে খুব তরতাজা থাকবো, ভালো থাকবো, ফুরফুরে থাকবো, এটা কিন্তু অনেকেই করছেন।
0: তবে সাপ্লিমেন্ট মানেটা আগে জানতে হবে।
1: ঠিক,
0: সাপ্লিমেন্ট মানে হচ্ছে আমি যদি আমার প্রয়োজনীয় খাবার না পাই বা আমি খাবারটা খেতে না পারি সেক্ষেত্রে আমি সাপ্লিমেন্ট নেব। অথচ আমি সব কিছু খেলাম, আমি সকালবেলায় থালা ভরা ডাল ভাত মাংস মাছ সব কিছু খেয়ে অফিস গেলাম, অফিসের লাঞ্চে সবাই মিলে বললো চলো বিরিয়ানি খেয়ে আসি, সেটাও খেলাম, বাড়ি এসে আমি খাচ্ছি মাটন বা চিকেন, তারপরে আমি মনে করছি না, আমি সেদিনকে একটা রিলস দেখলাম একজন জিম ট্রেনার আমাকে বলছেন যে সাপ্লিমেন্ট নিতে হবে, না হলে আপনার মাসেল ব্রেকডাউন, মানে আমার যে অস্থিমজ্জা বা আমার যে প্রোটিনের মাংসপেশি সেগুলো কিন্তু তোমার ধ্বংস হয়ে যাবে, সুতরাং আপনাকে সাপ্লিমেন্ট অবশ্যই নিতে হবে, সেটা হোক ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট, সেটা হোক প্রোটিনের সাপ্লিমেন্ট, সেটাও খাচ্ছি। আমার কিন্তু সর্বসাকুল্যে যে ক্যালোরি যেটা থেকে আমি জ্বালানি শক্তি পাচ্ছি অনেকটা বেড়ে গেল, অথচ আমার কাজের পরিমাণ অনেক কম।
1: এই প্রসঙ্গে আমি একটু আসি, এক্ষেত্রে তো আপনি এটা বলুন যে প্রত্যেকটা মানুষের জন্য তো আলাদা আলাদা সাপ্লিমেন্ট নির্ধারিত হয়, যদি বা লাগে, তার
0: যদি লাগে তখন,
1: সেটাও আমি কারোর পরামর্শ ছাড়া খেতে পারি না,
0: অবশ্যই না, এবং তার নির্দিষ্ট মাত্রা থাকে, আমি 1 চামচ নেব নাকি 1.5 চামচ নেব নাকি 2 চামচ নেব, আমি তো পারি না আমি একটা সাপ্লিমেন্টের প্যাকেট খুলে 2-3 চামচ আমার জিভকে ভালো রাখার জন্য।
1: বেশ, এবারে একটু অন্য প্রশ্নে আসি, এই যে আমরা সুষম আহারের কথা বলছি, খুব হাতের কাছে পাওয়া জিনিসপত্র সহজে পাবো, সহজলভ্য, সেই রকম জিনিসপত্র দিয়ে আমার যে একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষরা রয়েছেন তাদের জন্য আপনি কি আহারের পরামর্শ দেবেন?
0: বেশ, সেক্ষেত্রে ভারতের পতাকার দিকে তাকাতে হয়।
1: ভারতের পতাকা?
0: একদম।
1: আচ্ছা,
0: ভারতের পতাকার 3টে রং, অর্থাৎ গেরুয়া, সাদা, সবুজ, মাঝখানে রয়েছে চালিকা শক্তি, অশোক চক্র।
1: ঠিক,
0: এবার আমি যদি অত্যন্ত সস্তায় বা কম দামের কথা, খাবারের কথা চিন্তা করি, সেখানে আমার থালার প্রথমেই থাকবে পতাকার যা রং গেরুয়া, বিভিন্ন ডাল জাতীয় বা সিম্ব গোত্রীয় বিভিন্ন শস্য, বিভিন্ন ডাল বা অড়হর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, এগুলি, বা সবজি যেগুলো গেরুয়া রং, মানে গাজর বা পাকা পেঁপে ইত্যাদি ইত্যাদি। সাদা অংশে থাকবে শর্করা বা শ্বেতসার, যেমন ভাত, রুটি, মুড়ি, আলু ইত্যাদি। শেষের অংশে সবুজে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি, যা আমাদের ভিটামিন এবং খনিজ দিচ্ছে। এই 3টে ঠিকভাবে মাথায় রাখলে বা বজায় রাখলে প্রত্যেক দিন আমি কিন্তু সম্পূর্ণ একটি ভালো পুষ্টির অধিকারী হতে পারি। এবং মাঝখানে যে বলেছিলাম যে অশোক চক্র,
1: নীল রং,
0: চালিকা শক্তি, সেটি হচ্ছে প্রাণীজ বা উদ্ভিজ্জ প্রোটিন, ডাল ছাড়াও আমি বলছি, এবং সারাদিনের যথেষ্ট পরিমাণে জল পান করা, বিশ্রাম গ্রহণ এবং যোগ ব্যায়াম বা শরীরচর্চা, এগুলি মাথায় রাখলে কিন্তু একটি সুন্দর স্বাস্থ্যের অধিকারী আমি হতে পারি এবং সঠিক পুষ্টি সহকারে।
1: এর সঙ্গে মেঘলা, আমি সেদিনকে দেখছিলাম একটি প্রতিবেদনে যে এক সুস্বাস্থ্যের অধিকারী মানুষের জন্য এই আপনি যা যা বললেন সবকটি, তার সঙ্গে আরো একটি জিনিস আমি দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক দরকার আমাদের।
0: অবশ্যই, ভীষণ ভাবে।
1: এই যে নতুন জেনারেশন, তাদের মধ্যে একটি অসুখ ভীষণ ভাবে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাব,
0: এবং তারপরে মন খারাপ আসছে, কারণ ভিটামিন ডি এর সঙ্গে মন খারাপ বা ডিপ্রেশন ওতপ্রোতভাবে জড়িত।
1: হ্যাঁ,
0: সূর্যালোকে পর্যাপ্ত পরিমাণে না গেলে আমার ত্বক থেকে যে ভিটামিন ডি, আমার ত্বকের নিচেই রয়েছে ভিটামিন ডি এর যথেষ্ট পরিমাণে, আমি খুনি বলতে পারি, সূর্যালোক আসলো আমার ত্বকের উপরে পড়লো, সেখান থেকে কিন্তু সংশ্লেষিত হলো ভিটামিন ডি প্রাথমিকটা, শেষে আমার লিভারে গেল এবং কিডনিতে গেল, আমি প্রকৃত পরিমাণে যে ভিটামিন ডি পাচ্ছি সেই কারণে। সুতরাং সূর্যালোক অত্যন্ত অত্যন্ত আবশ্যক সারা দিনের জন্য অন্তত, এবং সূর্যালোকের সঠিক একটা সময় রয়েছে, সারা দিনের যে কোনো সময় আমি গিয়ে ছাদে দাঁড়িয়ে পড়লাম তা নয়, সকাল 11

0: একটা থেকে দুপুর তিনটের মধ্যে যে রোদ, সেই রোদ আমি শরীরের পিঠে লাগালাম, পায়ে লাগালাম, হাতে লাগালাম, আমি মুখে কেন লাগাবো? এখন লোকে খুব চিন্তিত, ট্যান পড়ে যাবে, তারপরে আবার বিউটি পার্লারে যেতে হবে। তো আমি পিঠে লাগাবো, আমি সেরকম জামা পরবো যেখানে কিছুটা আংশিক পিঠে আমার সূর্যের আলো এসে রশ্মি এসে পড়তে পারে।
1: ঠিক ঠিক। আরো একটা বিষয়, একদম সময় শেষ হয়ে এসেছে, ছোট্ট করে শুনবো।

0: ইন্টারেস্টিং। তো সেটা কতটা শরীরে প্রভাব ফেলে বা কিভাবে সেটা আমাদের জন্য উপকারী হতে পারে?
1: ফাস্টিং এর পরেই আসে ইন্টারমিটেন্ট ফাস্টিং, অর্থাৎ 16 ঘন্টা না খেয়ে থাকবো, 8 ঘন্টা খাবো। এর গুরুত্ব রয়েছে, যারা চটজলদি ওজন কমাতে চাইছেন তাদের ক্ষেত্রে বলাই যেতে পারে, তবে তাকে হতে হবে প্রথমে সুস্বাস্থ্যের অধিকারী,
0: ঠিক,
1: তার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং। তবে উপবাস করার যথেষ্ট নিয়ম রয়েছে, উপবাস ভাঙারও যথেষ্ট নিয়ম রয়েছে, কি কি খাবো কি কি খাবো না বিস্তারিত জানতে গেলে কিন্তু একজন পুষ্টিবিদের সঙ্গে আলোচনা করতে হবে, একজন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে হবে। আমি পারি না 3 দিন উপোস থেকে 4 দিনের দিন সব খাবার আবার খাবার,
0: অর্থাৎ যেটাই করি না কেন প্রত্যেকটা জিনিসই আমাকে একটু জেনে নিতে হবে এবং সঠিকভাবে, মানে সেটা রিল স্ক্রল করে দেখলে হবে না একেবারে। এবং সময় একেবারেই শেষ, আজকে বেশ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে,
1: ভালো লাগলো।
0: এবং অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি বন্ধুরা, আজকে আমরা কথা বললাম জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য এই বিষয় নিয়ে, এবং আমাদের সঙ্গে এতক্ষণ ধরে স্টুডিওতে ছিলেন পুষ্টিবিদ মেঘলা সেন। মেঘলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন, এবং সকল শ্রোতা বন্ধুদের বলবো তারা যেন সঠিক পুষ্টি পায় প্রত্যেক দিন, সুস্বাস্থ্যের অধিকারী হয়, এবং ওই রিল স্ক্রল করে যেন নয়, সঠিক জ্ঞান নিয়ে প্রত্যেক দিন তার জীবন ধারণ করে।
0: বেশ, আমরা এখানেই আজকের অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
2: গ্রাম বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের আলোচনার বিষয় দাঁত ও দাঁতের যত্ন। আমাদের দৈনন্দিন জীবনে দাঁতের যত্ন নেওয়া আবশ্যিক কর্তব্য, কিন্তু কিভাবে যত্ন নেব এবং দাঁত কিভাবে ভালো থাকবে, কখন আমরা ব্রাশ করব, এসব বিষয়, অনেক কিছু খুঁটিনাটি বিষয় আমাদের জেনে নেওয়ার থাকে। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর অয়ন মজুমদার। নমস্কার ডক্টর মজুমদার।
3: নমস্কার।
2: প্রথমে ডক্টর মজুমদার, আমরা দাঁত নিয়ে যখন আলোচনা শুরু করলাম, এই দাঁতের সম্পর্কে আমরা জেনে নিই আপনার কাছ থেকে।
3: হ্যাঁ, দাঁত আমরা সবাই জানি, মানে আমরা যা দেখেছি যে মুখের মধ্যে দাঁত সবাইকার

0: 32টা দাঁত থাকে এটা আমরা সবাই জানি, কিন্তু যেটা আমরা জানি না যে আমরা যেটুকু দাঁত দেখতে পাই সেটা হচ্ছে জাস্ট দাঁতের ক্রাউনটা, কিন্তু সেই দাঁতের একটা রুট থাকে যেটা গোড়াটা, যেটা হাড়ের মধ্যে থাকে, আর সেই গোড়াটা যত শক্ত হয় ততই আমি দাঁতটা দিয়ে আমরা চিবোতে পারি। তো দাঁতের দুটো পোর্শন, একটা হচ্ছে দাঁতের ক্রাউন আর দাঁতের রুট, এটা গোড়া। এবার দাঁত দুরকম হয়, আমাদের শরীরে দাঁত দুবার বেরোয়, একটা দুধের দাঁত যেটা বাচ্চা বয়সে 1 বছর বয়স থেকে বেরোনো আরম্ভ হয়, এবং তারপর একটা বয়সের দাঁত যখন দুধের দাঁতগুলো পড়ে গিয়ে 6 বছর বয়স থেকে বয়সের দাঁতগুলো বেরোয়, যেগুলো আমরা মিল্ক টুথ বা পার্মানেন্ট টুথ বলে থাকি।
1: এই কথা বলতে বলতেই আমরা জেনে নিই যে শিশুর জন্মের পরে যে দাঁত বেরোয় সেই বিষয়টা এবং তারপর যে দাঁত পড়ে যায় এই দুটো সময়টাকে আপনি একটু আমাদেরকে পার্থক্য করে বলে দিন।
0: হ্যাঁ, যেটা বলছিলাম দুধের দাঁতটা শিশুর মুখে 8 মাস বয়স থেকে বেরোনো আরম্ভ হয়, 8 থেকে 10 মাসের মধ্যে শিশুর মুখে প্রথম দাঁত দেখা যায়, আর সেটা বেরোতে বেরোতে 2 বছরের মধ্যে শিশুর মুখে প্রথম 20টা দাঁত বেরিয়ে পড়ে। এবার এই দাঁত 6 বছর বয়স অবধি শিশুর মুখে থাকে, 6 বছর বয়সের পরে প্রথম বয়সের দাঁত বেরোয়, আর তারপর থেকে আস্তে আস্তে দুধের দাঁতগুলো পড়তে থাকে আর তার জায়গায় বয়সের দাঁতগুলো বেরোতে থাকে, আর সেইটা চলে 13 বছর বয়স অবধি, যখন বয়সের সব দাঁত বেরিয়ে যায়, খালি একটা দাঁত বাকি থাকে যেটা হচ্ছে আমাদের আক্কেল দাঁত, যেটা 18 বছরের বয়স পরে, 18 বছরের পর থেকে বেরোয়, আর সেটা 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আক্কেল দাঁতটা বেরোয়।
1: আর যদি এই আক্কেল দাঁত কি বেরোবেই না নাও বেরোতে পারে?
0: হ্যাঁ, আক্কেল দাঁতটা, এটা নিয়ে একটা প্রশ্ন সবসময় থাকে, আমরা যা 32টা দাঁত যখন বলি তাতে কিন্তু আক্কেল দাঁতটা ধরাই থাকে,
1: ধরে বলা হয়।
0: হ্যাঁ, কিন্তু এটা দেখা যায় যে আক্কেল দাঁতটা বেশিরভাগ লোকেরই ঠিক করে বেরোয় না, আইদার সেই দাঁতটা থাকে না বা সেটা বেরোতে পারে না, কারণ মুখে অতটা জায়গা নেই যে আক্কেল দাঁতটা বেরোবে। তো সেই অবস্থায় সবসময় আক্কেল দাঁতের একটা প্রবলেম আমাদের লেগেই থাকে।
1: তার মানে এই আক্কেল দাঁত বেরোলো তার সেই নিয়েও একটা অসুবিধে তো হয় মানুষের, এবং না বেরোলেও কি কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে কোনো মানুষের?
0: যদি আক্কেল দাঁতটা না বেরোয় তখন অনেক সময় দেখা যায় যে ব্যথা হয়, মানে হাঁ করতে পারে না, ইনফেকশন হয়, মুখ ফুলে যায়। তো এই প্রবলেমগুলো যখন হয় সেগুলো আক্কেল দাঁত বেরোতে পারে না বলে, আর যদি বেরিয়ে পড়ে ভালোভাবে তাহলে সাধারণত প্রবলেম দেয় না।
1: আচ্ছা, এই বিষয়ে তো জানলাম যে এবার কিন্তু দাঁতের কথা বলতে বলতে আমরা কিন্তু এসে গেলাম যে দাঁতের যত্নের কথাতে। এবার কেন এবং কিভাবে দাঁতের যত্ন নেব এই বিষয়ে আপনার কাছ থেকে জেনে নিই।
0: দাঁতের যত্ন কেন নেব, কারণ দাঁত ছাড়া আমরা সত্যিকারের খেতে পারবো না, আমরা যদি চিবোতে না পারি আমরা খাবারটাকে ভালোভাবে হজম করতে পারবো না, আর যেহেতু হজম করতে পারবো না সেই জন্যে আমাদের শরীরটা ভালো থাকতে পারে না। এটা বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যে বাচ্চাদের দাঁত যদি ভালো না থাকে তারা কিন্তু খেতে চায় না। আমরা এই জিনিসটা ভুলে যাই যে বাচ্চাদের মুখে যদি সারাক্ষণ ব্যথা থাকে বাচ্চারা কিছুই খাবে না, আর ওনারা ভাবি অন্য প্রবলেম হয়েছে, হয়তো সেটা সবচেয়ে বড় হচ্ছে দাঁতের প্রবলেম যে জন্যে বাচ্চা খেতে চাইছে না। এটা বড়দের পক্ষেও সত্যি, বড়রাও ভালো অনেক শক্ত ভালো জিনিস খেতে পারে না কারণ দাঁতে প্রবলেম আছে। দ্বিতীয় কথা হচ্ছে দাঁতটা আমাদের কথা বলাতে সাহায্য করে, আমরা যে স্পিচ ডেভেলপমেন্ট করি যে আমরা কথা বলতে পারছি সেটা এই জন্যই যে আমার দাঁতগুলো আছে বলে, দাঁত না থাকলে সেই ডেভেলপমেন্টটা ভালো হয় না। যেই জন্যে আমরা সবসময় দাঁত তোলার পরে বাঁধি দেওয়া বা বাচ্চাদের দাঁতগুলো ঠিক ঠিক সময় ঠিক ঠিক পড়ে, দাঁত বাচ্চাদের স্পিচ তৈরি হওয়ার সময় কথা বলা শুরু করার সময় দাঁত থাকাটা খুব প্রয়োজন,
1: দাঁত থাকা আবশ্যিক।
0: হ্যাঁ, তো সেই জন্য দাঁতের যত্ন নেওয়াটাও ততটাই প্রয়োজন। এবার দাঁত যত্ন নেওয়ার নানা রকম আছে, সবচেয়ে প্রথম দুধের দাঁতে আসি। দুধের দাঁত বেরোনোর আগেই, মানে বাচ্চা যখন জন্মেছে তখন তো তার দাঁত নেই, তখন ওই মাড়িগুলোকে পরিষ্কার রাখাটা খুব দরকার। তো সেটার জন্য আমরা বলি মা নিজের হাতে দাঁতটাকে প্রত্যেক দিন খাওয়ার পরে, মানে ওরা দুধ খাওয়ার পরে যেন মাড়িটাকে ভালো করে তুলো দিয়ে মুছিয়ে দেয় বা মাড়িটাকে ম্যাসেজ করে,
1: মানে দাঁত বেরোনোর আগেই,
0: দাঁত বেরোনোর আগেই, তাতে যেটা হয় মাড়িটা শক্ত হয়, মাড়িটা সুস্থ হয়, আর মাড়িটা সুস্থ হলে তাতে সুস্থ দাঁত বেরোবে। তারপরে যখন দাঁত বেরোনো আরম্ভ হলো 1 বছর বয়স থেকে, তখনই মায়ের উচিত সবসময় দাঁতটা খাওয়ার পরে, দুধ খাওয়ার পরে বাচ্চার দুধটা যেন মুছে দেওয়া হয়, দাঁতে যেন লেগে না থাকে। আর এটা কারণ যেহেতু একটা বাচ্চা 4 বছর বয়সের আগে পর্যন্ত ভালো করে ব্রাশ করতে শেখে না, সেখানে 4 বছর বয়স পর্যন্ত এটা খুবই প্রয়োজন যে প্রত্যেকবার খাওয়ার পরে মা বা বাবা দুজনেই যে কেউ হোক ওর মুখটা যেন ভালো করে ধুইয়ে দেয় আর ব্রাশটা করিয়ে দেয়, এটা খুব প্রয়োজন বাচ্চাদের পক্ষে। আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চারা ব্রাশ কখনোই ভালো করে করে না, কারণ অনেকে টুথপেস্ট সহ্য করতে পারে না, অনেকে হয়তো ব্রাশ করতে চায় না, ব্যথা হয়, এই নানা কারণে এগুলো উচিত যে বাচ্চার বাবা মারা এটা নিজেরা করুক। আর একটা খুব জিনিস এখানে বলে দেওয়া খুব দরকার, আমাদের দেশে স্পেশালি মানে খুব এডুকেটেড ক্লাসেও যেটা হয়, এবং যারা গ্রাম বাংলায় আমরা খুব বেশি দেখে থাকি আমার পেশেন্টদের মুখে, যে বাচ্চা হয়তো দুধ খাচ্ছে দু বছর বয়সের পরেও মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ছে। আর এইটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক, কারণ এই দুধটা চিনি ছাড়া কিচ্ছু নয়, আর সেই চিনিটা সারা রাত্রির মুখে জমে থাকে, তারপর সব দাঁতগুলো নষ্ট হয়ে যায় বাচ্চাদের। সে দু বছর বয়সেই দেখা যায় দাঁত বাচ্চার প্রত্যেকটা দাঁতেই পোকা লেগে গেছে। তো এইটা খুব সহজেই ঠিক করে দেওয়া যায়, দুধটা খাওয়ার পরে যেন মা মনে করে দুধ জলটা জল দিয়ে মুখটাকে ধুয়ে দেয়। এই সামান্য একটা স্টেপ করলে কিন্তু দাঁতগুলো ভালো থাকে
1: বাচ্চাদের
0: দাঁতটা। এরপরে বয়সে আসি, যখন ছ বছর বয়সে প্রথম দাঁতগুলো বেরোনো স্টার্ট হলো, এই সময় যেটা দরকার যে বাচ্চাকে নিজে যেন ব্রাশ করা সে আরম্ভ করে দেয়, যাতে সে ব্রাশ করাটা শেখে। কিন্তু এটাও সত্যি যে রাত্রিবেলা যে ব্রাশ করাটা সেটা যেন মা বাবা দেখেন বা নিজে করিয়ে দেয়, যাতে দাঁতগুলো ভালো থাকে। কারণ বাচ্চার পক্ষে হয়তো অত ভালোভাবে ব্রাশ করা সম্ভব, একটু কুড়ে হয়, ওদের ইচ্ছে করে না। তো সেই জন্যে মা বাবাদের উচিত যে রাত্রিবেলায় ব্রাশটা অন্তত ওরা যেন নিজেরা করিয়ে দেন, তাতে দাঁতগুলো ভালো থাকে। আর একটা জিনিস হবে যে ছয় থেকে বারো বছরের মধ্যে নানা সময় দুধের দাঁতগুলো নড়বে, পড়ে যাবে, নতুন দাঁত বেরোবে, এই সময়টা বাচ্চারা ব্রাশ করতে চায় না। তো সেই জন্যই মা বাবাদের প্রয়োজন যে যেন দেখে যে বাচ্চা ব্রাশ করছে।
1: তার মানে যে আমাদের যে মানুষের যে দাঁতের গঠন সেটাও কি ব্রাশ করার উপর নির্ভর করছে?
0: মানুষের দাঁতের গঠনটা অতটা ব্রাশের করার উপর নির্ভর করে না, তবে এটা সত্যি যদি কোনো দাঁত নিজের সময়ের আগে তুলতে হয় তাহলে দাঁতের গঠনে একটা ক্ষতি হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব বেশি হয় যে দুধের দাঁত সময়ের আগে তুলতে হলো, কারণ দুধের দাঁত অ্যাকচুয়ালি আমাদের একটা মানুষের জন্মে ১৩ বছর বয়স পর্যন্ত দুধের দাঁত থাকে। তো কয়েকটা দুধের দাঁত ওই সময় পর্যন্ত থাকা দরকার, কিন্তু সেটাকে যে তার আগে তুলতে হলো, সময়ের আগে তুলতে হলে দাঁতের গঠনে অসুবিধে হয়, দাঁতের গঠন টেড়া বেঁকা দাঁত বেরোয়। তো সেটা যাতে না হয় সেজন্য দাঁতের যত্ন যত ভালো করে রাখা যায় তত ভালো।
1: তাছাড়া আপনার কথাতে একটা জিনিস উঠে এলো যে সাধারণত যারা আমরা কি করি অনেক সময় এটাই করি যে সকালবেলা ব্রাশ করি, কিন্তু আপনি বললেন যে বাচ্চাদের এই যে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় সেই সময় তাই ব্রাশ করে নেওয়া, কারণ সারা রাত যে দাঁতে যে চিনিটা জমছে সেই শর্করা থেকে অসুখ হতে পারে। এর বড়রাও কিন্তু এই ভুলটা করে, তাই তো?
0: হ্যাঁ, একদম। মানে আমাদের ব্রাশিং এর এটা বিরাট, আপনি যেটা বললেন একদম ঠিক কথা বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার অভ্যেস সবাই আছে, সবাইকার আছে, কিন্তু এইটাতে খুব একটা লাভ হয় না, কারণ ব্রাশটা করা উচিত খাওয়ার পরে। আমরা সাজেস্ট করি দিনে দুবার করে ব্রাশ করুন, দুবার করে ব্রাশ করবেন জল খাবার খাওয়ার পরে এবং রাত্রিরে শোয়ার আগে। তাতে যেটা হয় খাবারটা দাঁতের উপর জমে থাকে না, কারণ খাবারটা দাঁতের উপর জমে না থাকলে দাঁতে কিন্তু কোনো রকম গর্ত বা পোকা বা এগুলো কিছু লাগবে না। তো সেটাই হচ্ছে আসল, যে ব্রাশটা সবসময় খাওয়ার পরে করা, এই অভ্যেসটা করা।
1: তার মানে আমাদের যে একটা ভুল ধারণা ছিল যে সকালবেলা উঠে করব, সেরকম কোনো মানে নিয়ম নেই, দরকার নেই। রাতে খাওয়া যেহেতু আমরা খাচ্ছি সারা রাত, সেই খাবারটা দাঁতে জমবে যেন রাত্রে, এবং সকালবেলা কিছু খাওয়ার পরে খাওয়াটাই আদর্শ সময়। আচ্ছা, এইভাবে তো দাঁতে যত্ন নেব এই বিষয়ে তো জানলাম। এবার যেহেতু যত্নের সঙ্গে সঙ্গে কিন্তু ব্রাশের কথাও এসে যাচ্ছে, এবং সেই ব্রাশটা কিরকম ব্রাশ হবে এবং কখন করব এটা তো জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে কিরকম টুথপেস্ট ব্যবহার করব।
0: ব্রাশের প্রকারে আসি, ব্রাশ দোকানে অনেক রকম পাওয়া যায়, কিন্তু আমরা সবসময় বলি যে ব্রাশ হবে নরম ব্রাশ, সফট ব্রাশ, কারণ সেটা সবাইকার জন্যই, সে বাচ্চার দাঁতের জন্যও সত্যি এবং বড়দের দাঁতের জন্যও সত্যি যে ব্রাশটা যেন নরম হয়, কারণ ব্রাশ করার সময় আমাদের মাড়িতে কিছুটা কিছু লাগবেই, আর সেটা যদি শক্ত ব্রাশ লাগে তাহলে মাড়িগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য ব্রাশ সবসময় নরম হবে। আর এটা সত্যি নয় যে সবাইকেই বড়দের ব্রাশ ইউজ করতে হবে, ব্রাশ এমনই হবে যেটা আমার মুখে সব প্রত্যেকটা কোনাতে পৌঁছবে। আর সেটা অনেক সময় বড়দের ক্ষেত্রেও দেখা যায়, মুখটা অনেক ছোটো হওয়ার যে ব্রাশটা সব জায়গায় পৌঁছচ্ছে না, সেই জন্য অনেক সময় তাদের হয়তো ছোটো ব্রাশ ইউজ করতে হলো বা জুনিয়র ব্রাশ ইউজ করতে হলো, তাতে কোনো ক্ষতি নেই। ব্রাশ সবসময় এমন ব্রাশ যেটা সবসময় সব জায়গায় পৌঁছবে, এবং প্রত্যেকটা ব্রাশই নিয়ম মাফিক দেড় মাসের বেশি ইউজ করা উচিত নয়, দেড় মাস পরে ব্রাশ চেঞ্জ করা খুব দরকার, কারণ নাইলন নষ্ট হয়ে যায় আর তাতে তপর দাঁতের ক্ষতি বেশি হয়, ভালো কম হয়। আর টুথপেস্টের কথাতে বলবো, দেখুন টুথপেস্ট সবই ভালো, বাজারে যা টুথপেস্ট পাওয়া যায় সেগুলো সবগুলোই ভালো, টুথ পাউডার থেকে টুথপেস্ট ইউজ করা বেটার আমরা সবসময় বলি। আর কয়লা বা তামাক এইগুলো দিয়ে দাঁত মাজাটা দাঁতের পক্ষে খুবই ক্ষতিকারক, এটা আমরা সবসময় বারণ করি।
1: তার মানে টুথ পাউডারের থেকে টুথপেস্ট অবশ্যই ভালো, এবং অন্যান্য যে সমস্ত জিনিস আপনি বললেন সেগুলো দিয়ে কখনোই ব্রাশ করা উচিত নয়। আচ্ছা, এবারে আমাদের দাঁতের যত্নের কথার প্রসঙ্গে এসে যাচ্ছে যে খাওয়ার অভ্যেস। এই যে খাওয়ার অভ্যেস কি দাঁতের দাঁতকে ভালো রাখতে বা দাঁতকে খারাপ রাখতে সাহায্য করে?
0: হ্যাঁ করে। এইটা ইনফ্যাক্ট সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে খাওয়ার দাঁতটা মনে রাখতে হবে দাঁতটা ক্যালসিয়াম দিয়ে তৈরি। তো যখন মায়ের পেটে বাচ্চা আছে এই সময় যদি মায়ের কোনো রকম খাবারের ক্ষতি হয়, মানে খাবার ভালো করে পুষ্টিকর খাবার না পায়, তাহলে কিন্তু দাঁতগুলো ভালোভাবে তৈরি হবে না। তো সেই জন্যে যখন বাচ্চা জন্মানোর আগে থেকেই মায়ের পুষ্টিকর খাওয়া, তারপরে বাচ্চা জন্মানোর পরে তার পুষ্টিকর খাওয়া, তাতে দাঁতগুলো যখন তৈরি হয় তখন ভালোভাবে সুস্থভাবে দাঁতগুলো তৈরি হয়। আর সেই সময় যদি অপুষ্টি হয়, কোনো কারণে বাচ্চাদের বড় রোগ হয়, তখন আমরা দেখি পরবর্তীকালে যখন দাঁতগুলো বেরোয় সেগুলো একটু খারাপ বেরোয়, সেই দাঁতগুলো হয়তো বেরোনোর সময় তাতে গর্ত হয়ে আছে, এরকম দাঁত আমরা দেখেছি। তো ওই সময়টা খুব দরকার। তারপরে যখন বড় হয়ে গেছে, যখন দাঁতগুলো সব বেরিয়ে গেছে, তারপরেও পুষ্টিকর খাবারটা সবসময় দাঁতের জন্য ভালো, কারণ সেটা মাড়িটাকে শক্ত রাখে। যত হাই ক্যালসিয়াম ডায়েট হবে তত যেই হাড়টার মধ্যে দাঁতটা আটকে আছে সেই হাড়টা ভালো থাকবে, সেই জন্য সেই হিসেবে পুষ্টিকর খাওয়াটা খুব দরকার। এবার স্পেসিফিক্যালি দাঁতের জন্য যদি আমি বলি, তাহলে এটা বলা উচিত যে কোনো সবজি, এইগুলো দাঁত সবজি ফল এগুলো দাঁতের জন্য খুব ভালো। ছোলা ভাজা, বাদাম ভাজা, বাদাম, এইগুলো দাঁতের পক্ষে খুব ভালো খাবার। দাঁতের পক্ষে খারাপ হচ্ছে এমন খাবার যেটা দাঁতের সঙ্গে আটকে থাকে, যেমন মিষ্টি,
1: আচ্ছা,
0: যেটা দাঁতের সঙ্গে আটকে যাবে, এই জিনিসগুলো দাঁতের পক্ষে খারাপ। কারণ আমি দাঁতটাকে পরিষ্কার করতে পারলাম না, খাবারটা আটকে থাকলো, এই খাবারটা জমে জমে পরে ওখান থেকে কিন্তু দাঁতে গর্ত হবে। তো এই খাবারগুলো দাঁতের পক্ষে খারাপ। যে কোনো জিনিস যেটা চিবিয়ে খেতে হয় আমাদের, সেইগুলো দাঁতের পক্ষে ভালো। ভাত, রুটি, তরকারি, সেগুলো সবসময় দাঁতের জন্য ভালো, কারণ ওগুলো আমাকে চিবিয়ে খেতে হয়, যে জিনিস চিবোতে হয় না, যে জিনিসগুলো আটকে থাকে, টফি, লজেন্স, এইগুলো দাঁতের পক্ষে খুব খারাপ, কারণ এগুলো দাঁতের সঙ্গে আটকে থাকছে।
1: যদিও বা সেই খাবার খাওয়া হয়, তাহলে অন্তত
0: তারপরে মুখটা ধুয়ে নিতে হবে, মুখটা ব্রাশ করে নিতে হবে।
1: তার মানে চিবিয়ে যে খাদ্য আমরা খাই সেগুলো কিন্তু দাঁতের মাড়িকে সাহায্য করে, এবং যে খাবারে ক্যালসিয়াম আছে
0: সেগুলো দাঁতের পক্ষে খুবই ভালো,
1: খুবই ভালো। আচ্ছা, এরপরে যেহেতু দাঁতকে তো ভালো রাখবোই অবশ্যই, তারপরেও কিছু সাধারণ রোগ যেগুলো এসে যায় সেগুলো, যেমন মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে দুর্গন্ধ, দাঁতে ভীষণ ব্যথা হওয়া, এই বিষয়গুলো নিয়ে একটু আপনার সঙ্গে একটু আলোচনা করে নিই।
0: 90% দাঁতের রোগ হচ্ছে দাঁত থেকে দাঁতের মাড়ির রোগ বা দাঁতে গর্ত হওয়া, এই দুটোর মধ্যেই থাকে। এবার দাঁতের মাড়ির রোগটা আমাদের দেশে সবচেয়ে বেশি হয়, কারণ আমাদের দেশে ব্রাশিং হ্যাবিটটা অত ভালো নয়, আমরা অত বেশি ব্রাশ করি না যত আমাদের করা উচিত। আর এটা সব ক্লাসেই আছে, সব জায়গাতেই আমরা এটা দেখে থাকি। তো দাঁতের মাড়িতে যখন খাবার ঢুকে থাকে আর তারপর আস্তে আস্তে সেই দাঁতের মাড়িটা আস্তে আস্তে নিচে নেমে যায় আর তাতে একটা ইনফেকশন হয়, তখনই আমরা দাঁত থেকে রক্ত বেরোনোটা আরম্ভ হয়, আর তার থেকে মুখে গন্ধ হয়, মাড়ি ফোলে, এবং ঠান্ডা লাগলে মাড়ি ফুলে যায়। অনেকে বলে ঠান্ডা লাগলে মাড়ি ফুলে গেছে, এই জিনিসটা সবচেয়ে বেশি ওই জন্যই হয় যে দাঁতের মাড়িতে একটা ইনফেকশন সারাক্ষণ হয়ে আছে, আর সেটা যতক্ষণ না ঠিক করা হচ্ছে, যতক্ষণ না মাড়িটাকে পরিষ্কার করা হচ্ছে, ততক্ষণ এই জিনিসটা ঠিক হবে না। এরকম করে আস্তে আস্তে দেখা যায় যে দাঁতটা নড়ে যায় এবং তারপরে আপনার থেকেই পড়ে যায়। তো এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট, খুব প্রধান কারণ দাঁত নষ্ট হওয়ার। আর একটা কারণ হচ্ছে দাঁতে গর্ত হওয়া, যেটা আমি আগেই বললাম যে মিষ্টি খেলাম, মিষ্টিটা খেলে আমি দাঁতটা মাজলাম না, এবার ওই মিষ্টিটা ওই দাঁতের ওপর জমে থাকলো। এরপরে যেটা হবে, ওই দাঁতের ওপর এবার ব্যাকটেরিয়া কাজ করে দাঁতটাকে আস্তে আস্তে অ্যাসিড দিয়ে ভেঙে ফেলবে, আর তারপরে দাঁতে একটা গর্ত হবে, এই গর্ত থেকে দাঁতের ব্যথা, এবং ফাইনালি দাঁতটাকে আমাদের তুলতে হয়। তো এই দুটো হচ্ছে আমাদের দাঁতের সবচেয়ে কমন রোগ।
1: ডক্টর মজুমদার, আমরা কিন্তু প্রায় শেষ পর্বে চলে এসেছি, তো এখন সুন্দর সাদা দাঁতের রহস্য এই বিষয়ে একটু স্বল্প কথায় আপনার কাছে জেনে নিই যে আমরা কিভাবে চলবো, আপনার কাছ থেকে একটু মতামত নিই।
0: দাঁতের, যেটা প্রথম থেকেই বলছি আমি, দাঁতের যত্ন যদি নেওয়া হয় দাঁতের রোগকে দূর রাখা যায়। রোজ আমরা দুবেলা ব্রাশ করি, রোজ যদি আমরা পুষ্টিকর খাবার খাই এবং ঠিক ঠিক সময় ঠিক ঠিক জিনিস ঠিকভাবে মুখটাকে পরিষ্কার রাখতে পারি, তাহলে কিন্তু দাঁতের রোগ থেকে আমরা দূরে থাকতে পারি। আর দাঁত এমন একটা জিনিস যেটাকে যদি যত্ন করে রাখা যায় সেটা সারা জীবন আমাদের সাথে থাকবে। অনেকের ধারণা যে বয়স হলে আমাদের দাঁত পড়ে যায়, কিন্তু এটা সত্যি নয়। জাপানে দেখা যাচ্ছে যে 100 বছর বয়সেও লোকেদের দাঁত সব থাকে, আর সেটা আমাদের দেশে থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেটা আমাদের যত্নের উপর করছে, যে আমরা
1: যত্নের উপরই সমস্ত কিছু নির্ভর করছে।
0: আর দ্বিতীয় জিনিস হচ্ছে, যারা বললাম শিশুদের ব্যাপারটা আমি বারবার বলছি, কারণ এই প্রবলেমটা আমরা আজকাল খুব বেশি দেখছি যে শিশুদের বয়স, বাচ্চা বয়সেই দাঁত নষ্ট হয়ে যাওয়া। আর এটা জানা দরকার সবাইকার যে শিশুদের দাঁতেরও কিন্তু চিকিৎসা হয়। আজকে যেমন বড়দের দাঁতেরও চিকিৎসা হয়, শিশুদের দাঁতেরও কিন্তু চিকিৎসা হয়। এবং প্রথম যখন শিশু আসছে, ধরে দাঁতে ব্যথা বলছে, বাবাদের মাদের উচিত যে সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে এসে দাঁতটাকে ঠিক করানো। তাতে শিশুর নর্মাল স্বাস্থ্য ভালো হবে, কারণ ওই দাঁত ব্যথার জন্য সে খেতে পাচ্ছে না, সেটাও ভালো হবে। এবং ওর নিজের কনফিডেন্সটা বাড়বে, ও বাজারে বাইরে যাচ্ছে, স্কুলে পড়ছে, ও সবাইকে সঙ্গে কথা বলতে হতো অস্বস্তি হচ্ছে কারণ ওর মুখে প্রবলেম হচ্ছে, মুখে গন্ধ বেরোচ্ছে, এই জিনিসগুলো বাচ্চাদের হবে না। তো দাঁতের যত্ন আমাদের নিজেদের হাতেই, আর বাচ্চারা সেটা পারে না, সেজন্য বাচ্চাদের এটা বাবা মার হাতে। এই জিনিসগুলো সামান্যভাবে দেখলে বাচ্চা বয়স থেকে যদি দাঁত ভালো থাকে, বড় হয়ে সেই হ্যাবিটগুলো থাকবে, আর সারা জীবন সেই হ্যাবিটগুলো থাকলে দাঁত সারা জীবনই ভালো থাকবে। আমার এটাই বলার।
1: প্রাথমিকভাবে দাঁত কিভাবে ভালো থাকবে এবং দাঁতের যত্ন কিভাবে নেব, এবং বড় বড় যে দাঁতের যে অসুখ বা দাঁতের যে কষ্ট, দাঁত থেকে যে আমরা কষ্ট পাই, সেগুলো কিভাবে তার থেকে মুক্তি পাব, সেগুলো কিন্তু আমরা ডক্টর মজুমদারের কাছ থেকে জেনে নিলাম। আমরা নিশ্চয়ই এইভাবেই আমাদের পথ চলার চেষ্টা করব। আপনি আমাদের এই বিষয়ে বললেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দাঁত ও দাঁতের যত্ন। আমাদের এই বিষয়ে বললেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর অয়ন মজুমদার। ভালো থাকবেন, নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
4: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
5: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
6: আকাশবাণী কলকাতা।
2: শুরু হচ্ছে বিচিত্র সংবাদ।
6: আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চাকরি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছেন বহু মানুষ, কেউ হোটেল রেস্তোরাঁ খুলছেন, কেউ আবার অন্য সামগ্রীর। তবে সকলকে ছাপিয়ে গা চুলকে দেওয়ার ব্যবসা খুলে বাজিমাত যুবকের। কয়েক হাজার বা 1-2 লক্ষ নয়, মাস গেলে 14 লক্ষ টাকা আয় করেন তিনি। চীনের হুবেই প্রদেশের বাসিন্দা 32 বছর বয়সী ঝাং শিয়াও চিয়াও, সেনঝেনে গা চুলকে দেওয়ার ব্যবসা রয়েছে তাঁর। সংস্থার নাম রেখেছেন সোমা। ম্যাসাজ পার্লারের মতো সেখানে গিয়ে শয্যায় শুয়ে পড়েন গ্রাহকরা, প্রশিক্ষিত কর্মীরা গা চুলকে দেন। 1 ঘন্টা গা চুলকে দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে 300 ইউয়ান নেওয়া হয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় 4,200 টাকা। সুমার পরিষেবায় বেশ খুশি গ্রাহকরা। তারা জানিয়েছেন ঘণ্টাখানেক বেশ আরাম পান, চাপমুক্ত লাগে নিজেদের, ভালো ঘুমও হয়। সংস্থার নিজস্ব পরিষেবা থাকলেও চাইলে সুড়সুড়িও খেতে পারেন গ্রাহকরা। বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার ঘটনা। বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এক পরিবার ইঁদুর ধরার খাঁচা পেতেছিল। উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট, ইঁদুর ধরতে হবে, বাড়ি থেকে তাড়াতে হবে উৎপাতকারী প্রাণীটিকে। কিন্তু খাঁচা পরীক্ষা করতে গিয়ে পরিবারের সদস্যদের চোখ তো কপালে, খাঁচার ভেতরে ইঁদুর নয়, বসে আছে একটি বড় সড়ো বিষধর গোখরো সাপ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাপটি দেখে বাড়ির লোকজন তো আতঙ্কিত বটেই, খবর ছড়িয়ে পড়তেই উৎসুক গ্রামবাসীরাও ভিড় করেন। অনেকের কাছে ঘটনাটি যেন চিড়িয়াখানার প্রদর্শনী, তবে টিকিট ছাড়াই। এবার আসা যাক বিজ্ঞানের জগতে। আজ আপনাদের বলবো এমন এক গবেষণার কথা যার নাম শুনেই অনেকের ভ্রু কুচকে যেতে পারে, আরশোলা দুধ। বিজ্ঞানীরা গবেষণা করেছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক বিশেষ আরশোলার প্রজাতি নিয়ে। এর বৈজ্ঞানিক নাম ডিপ্লোপটেরা পাংটাটা। এই আরশোলা অন্যদের থেকে বেশ আলাদা, কারণ এরা ডিম পাড়ার বদলে জীবন্ত বাচ্চা প্রসব করে, আর সেই বাচ্চাদের পুষ্টির জন্য মা আরশোলা তৈরি করে এক ধরনের দুধের মতো পদার্থ। কিন্তু এই দুধ সাধারণ দুধের মতো তরল নয়, বাচ্চাদের শরীরে সেটি স্ফটিকের মতো জমে থাকে। গবেষণায় দেখা গেছে এই স্ফটিকগুলিতে রয়েছে প্রোটিন, চর্বি এবং অন্যান্য পুষ্টি উপাদান। অর্থাৎ প্রকৃতি এখানে এমন এক খাবারের ব্যবস্থা করেছে যা শুনতে অদ্ভুত হলেও জীববিজ্ঞানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গবেষণার জন্য বিজ্ঞানীরা 2026 সালের ইগনোবেল পুরস্কার পেয়েছেন। তবে বন্ধুরা, এই গবেষণার উদ্দেশ্য কিন্তু আরশোলা পালন করে দুধ উৎপাদন নয়, বরং বিজ্ঞানীরা জানতে চাইছেন এই অদ্ভুত পুষ্টি ব্যবস্থা কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি ধরনের জৈব রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে। ফিলিপাইন্সের মিন্ডোরো দ্বীপে বহু বছর পর দেখা মিলেছে এক বিরল পাখির। পাখিটির নাম মিন্ডোরো ব্লিডিং হার্ট পিজন, বাংলায় বলা যায় রক্তাক্ত হৃদয়ের পায়রা। নামটি শুনে মনে হতে পারে পাখিটির হৃদয়ে বুঝি সত্যিই কোনো ক্ষত রয়েছে। আসলে কিন্তু তা নয়, এর বুকের পালকে এমন একটি বিশেষ দাগ থাকে যা দূর থেকে রক্তের ফোঁটার মতো দেখতে, সেই থেকেই এই নাম। এই পাখিটি অত্যন্ত লাজুক এবং লোকচক্ষুর আড়ালে থাকতেই ভালোবাসে। সাধারণত ঘন জঙ্গলের মধ্যে থাকায় এর দেখা পাওয়া মানেই বিরল ঘটনা। এবার আগস্ট মাসে মিন্ডোরার পুয়ের্তো গালেরা অঞ্চলের একটি বর্ষাবনে এই পাখিটির ছবি তোলা হয়। সংরক্ষণ কর্মীরা জানিয়েছেন প্রায় 20 বছর পর বন্য পরিবেশে এই পাখির দেখা মিলল। পশ্চিম আফ্রিকার একটি জঙ্গলে বিজ্ঞানীরা এমন এক অদ্ভুত আচরণের সন্ধান পেয়েছেন যা শিম্পাঞ্জিদের সম্পর্কে প্রচলিত ধারণাকে আরও একটু বদলে দিচ্ছে। গবেষকরা লক্ষ্য করেছেন কিছু শিম্পাঞ্জি নির্দিষ্ট কয়েকটি গাছের দিকে বারবার পাথর ছুঁড়ে মারছে। শুধু এক দুবার নয়, কোনো কোনো গাছের গোড়ায় বছরের পর বছর ধরে জমেছে পাথরের স্তূপ। কেন তারা এমন করে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। গবেষকদের ধারণা, এর সঙ্গে শিম্পাঞ্জিদের যোগাযোগ, সামাজিক আচরণ অথবা কোনো বিশেষ ধরনের আচার অনুষ্ঠানের সম্পর্ক থাকতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, একই গাছকে শিম্পাঞ্জিরা 10 বছরের বেশি সময় ধরে ব্যবহার করেছে বলে গবেষণায় দেখা গেছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
2: বিচিত্র সংবাদ শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার ওপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1344। এ পর্যন্ত 13,000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আফ্রিকান ইউনিয়ন বিশ্বজুড়ে মানচিত্র তৈরির নতুন পদ্ধতি সংক্রান্ত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি

0: দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানের উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে।
1: हमारे संविधान में निहित अवसर की समानता के आदर्शों को कार्य रूप देने का सबसे प्रभावी माध्यम शिक्षा है। हमारे देश में प्राइमरी स्कूल ड्रॉप आउट रेट 12 वर्ष पहले लगभग 4.5% था, अब ये ड्रॉप आउट रेट नहीं के बराबर है। ये उपलब्धि शिक्षकों के प्रयासों से संभव हो सकी है। इस राष्ट्रीय सफलता के लिए मैं सभी शिक्षकों को बहुत बहुत बधाई देना चाहूंगा।
0: রাষ্ট্রপতি নারী অধিকার ও শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। বিদ্যালয় স্তরের শিক্ষাই হল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নৈতিক বিকাশের ওপর গুরুত্ব দেবার মাধ্যমে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী ছাত্রছাত্রী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে পারেন। শ্রীমতী মুর্মু আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষক এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। ত্রিপুরার সাবরুমের পিএম শ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রঞ্জন দেবনাথ সম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। সামাজিক মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি ছাত্রছাত্রীর ভেতরে শিশুসত্তা বেঁচে থাকে, সেজন্য তাদের নিজেদের ভেতরে শিশুসত্তাটিকেও বাঁচিয়ে রাখতে হবে।
2: শিক্ষা জগৎ সে কহনা চা কি হমে পহলে সে জাদা কিতাবোঁ সে বাহার নিকল করকে সিলেবস সে বাহার নিকল করকে বচ্চোঁ কি জিন্দগি মে ঘুসনা পড়েগা। বচপন মরনে নেই দেনা চাহিয়ে আর বচপন বনায়ে রাখনে কা সবসে বড়া কাম টিচার কর সকতা। টিচার কা কাম হ্যায় কি উসকে ভিতর কা বচপন বনা রহে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয় এবং সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রথম দিন উপরাষ্ট্রপতি আসামের গুয়াহাটিতে গীতানাগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার ওপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক মামলাগুলি নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ান ইম্পর্ট্যান্ট আইডিয়া এভরি মান্থ বা প্রতি মাসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, এই ভাবনায় বেঞ্চ, বার, শিক্ষাজগৎ, আইন জগতের বিশিষ্ট ও তরুণ আইনজীবীরা একত্রিত হবেন। তারা আইনি ব্যবস্থা এবং বৃহত্তর সমাজ উভয়ের জন্যই প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। প্রধান বিচারপতি এই বক্তৃতামালার বিষয়বস্তু, বক্তা নির্বাচন এবং সামগ্রিক বিন্যাসের সিদ্ধান্ত নেবেন। প্রতিটি পর্বে একটি সমসাময়িক তাৎপর্যপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত চর্চা, প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ডক্টর এস এল ভৈরাপ্পা স্মারক বক্তৃতায় তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো, আরও বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দেশের অতীত সম্পর্কে পণ্ডিতদের মতামতকে গুরুত্ব দেওয়া। ভারত এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং নিজেদের ঐতিহ্য নিয়ে গবেষণার জন্য আর কারোর অনুমতির অপেক্ষা সে করে না। সেনাবাহিনীর গয়ার অফিসার্স ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল এন্ট্রির চতুর্থ ব্যাচের ক্যাডেটদের অফিসার হিসেবে কমিশন দেওয়া হয়। এই কুচকাওয়াজের মাধ্যমে 253 জন অফিসার ক্যাডেট

0: তাদের প্রশিক্ষণ শেষ করেন। তারা ভারতীয় সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অন্তিম পাক অতিক্রম করেন। এসএসসি টেক মেন 65 ব্যাচের এই কোর্সে 218 জন পুরুষ এবং এসএসসি টেক উইমেন 36 কোর্সের 35 জন মহিলা অফিসার ক্যাডেট প্রশিক্ষণ পেয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ আজ থেকে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ ও নানা ধরনের পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ। ওই সময় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে নির্ধারিত ফর্ম বিতরণ করবে এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করবেন। এবছরের 1 অক্টোবরে কে বয়সের ভিত্তি ধরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 21 অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। এরপর 19 ডিসেম্বর পর্যন্ত সেই দাবি ও আপত্তিগুলির শুনানি করে সমস্যার নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হবে 23 ডিসেম্বর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে 2 দিন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব রাজ্যের ট্রেন চলাচল বিঘ্ন ঘটার পর আজ আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, ইতিমধ্যেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন যাত্রা শুরু করেছে। বিহারের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত। গঙ্গাসহ কয়েকটি নদীর জল বিভিন্ন জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করেছে। পাটনার গান্ধীঘাট, বাঁকাঘাট ও পান্দার অঞ্চলে গঙ্গার জলস্তর সর্বোচ্চ বিপদসীমার উপর দিয়ে বইছে। কমিউনিটি কিচেনে 120,000-এরও বেশি দুর্গতকে খাবার সরবরাহ করা হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,344। ক্ষতিগ্রস্ত 8টি জেলায় উদ্ধার কাজ অব্যাহত। প্রায় 5,000 মানুষ এখনও নিখোঁজ। এ পর্যন্ত 13,000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নোয়াকোট জেলায় 4তলা একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে 10 দিন আটকে থাকার পর 60 বছর বয়সী এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তিনি এখন হাসপাতালে। অনেক মৃতদেহ বিকৃত অবস্থায় উদ্ধার হওয়ায় নেপাল কর্তৃপক্ষ এখন নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নিচ্ছে। আফ্রিকান ইউনিয়ন এইউ এর চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ বিশ্বজুড়ে মানচিত্র তৈরির ক্ষেত্রে মার্কেটের প্রজেকশনের বদলে ইকুয়াল আর্থ কার্টোগ্রাফিক প্রজেকশন ব্যবহার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, মার্কেটের প্রজেকশনে মহাদেশীয় ভূখণ্ডের আকৃতি যথাযথভাবে উপস্থাপিত হতো না। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ প্রথাগত বিশ্ব মানচিত্রের পরিবর্তে এমন একটি মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে যেখানে আফ্রিকার প্রকৃত আয়তন আরও নির্ভুলভাবে ফুটে ওঠে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি বলেছেন, উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন বাংলা গানের অনুরোধের আসর। রাত ৮:৩০ স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় নবনীতা রাহা। রাত ৯টায় শুনবেন নজরুল গীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। রাত ৯টা বেজে

15 মিনিটে আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী। রাত 9:30 মুখোমুখি শুনবেন বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার, আলাপচারিতায় বামাপ্রসাদ মুখোপাধ্যায়। রাত 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন মৃদঙ্গম লায়া বিনায়াসম, বিদ্বান কালীপ্রসাদ বাবু পাখওয়াজ, বিত্তাল রাজপুরী। রাত 11:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। রাত 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, রাত ৮:১৫ শুনবেন কাহা কাশান, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, রাত ৯:১৬ স্পটলাইট, রাত ১০:৩০ শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, রাত ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
1: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন।
2: একটু পরেই, এখন শুনবেন বিজ্ঞাপন বিরতি এবং তারপর খবর।
3: इससे बेहतर कुछ नहीं।
4: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस, RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के।
5: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ी সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউ ফারাক্কায় রেললাইনে ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে, আপলাইন দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এ রাজ্যে 2 জন সহ 48 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় 2টি করে CM স্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ পশ্চিমাঞ্চলে খেলাধুলোর মানোন্নয়নে 2টি সেন্টার অফ এক্সেলেন্সের ঘোষণা। বিদ্যাসাগর শিক্ষা সম্মান পেলেন 59 জন শিক্ষক শিক্ষিকা। রাজ্যে নতুন সরকারের প্রথম 3 মাসে রাজস্ব আদায় বেড়েছে 18%। বাসি পচা খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে আজও রাজ্য জুড়ে চলছে অভিযান।

0: আজকে বিস্তারিত খবরে। নিউ ফারাক্কায় রেল লাইনে ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে। আপলাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ইতিমধ্যে হাওড়া থেকে উত্তরবঙ্গমুখী শতাব্দী এক্সপ্রেস রওনা দিয়েছে। বাকি ট্রেনগুলিও নির্ধারিত সময়ে ছাড়বে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন।
1: দিন রাত এক করে পরিশ্রমের ফলে আমাদের ফাইনালি যে ফরাক্কাতে সাবসিডেন্স বা ধস নেমে গেছিল সেখানে ট্র্যাক আমরা ফিট করতে পেরেছি। আমাদের টিআরটি ইন্সপেকশনের কাজ কমপ্লিট, ফাইনাল পয়েন্ট ইন্সপেকশন চলছে। অলরেডি আমাদের উত্তরবঙ্গমুখী যে ট্রেন সেগুলো যাতায়াত শুরু হয়ে গেছে। আজকেই হাওড়া থেকে শতাব্দী ট্রেন ছেড়েছে। এরপরে আমাদের বাকি যে ট্রেনগুলো যেমন সরাইঘাট এক্সপ্রেস সেটাও ছেড়েছে। বাকি যেগুলো আছে সেগুলো সবই ছাড়বে। সবেমাত্র আমার বন্দে ভারত স্লিপার সেটাও ছেড়ে গেল, কামরূপ এক্সপ্রেস ছাড়ছে। মানে এরপরে আর আমার উত্তরবঙ্গের দিকে যেগুলো হাফ ট্রেন যাবে কোনো ট্রেন নেই, কোনো অসুবিধা রইল।
0: উল্লেখ্য, পরিস্থিতি স্বাভাবিক করতে গত দুদিন যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত এক করে কাজ করেছেন রেলের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মীরা। আপলাইনের পাশে যেখানে ধস নেমেছিল সেখানে পাইলিং করতে বেশ কিছুটা সময় লাগে। ওই কাজ শেষ হতে বাকি কাজগুলিও দ্রুত সেরে ফেলে রেল। আজ সকালে ট্রায়াল রান হয়েছে। রেলকর্তাদের দাবি, যে অংশে সমস্যা হয়েছিল সেখানে নতুন লাইন বসানো হয়েছে। ওই নির্দিষ্ট অংশে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে পশ্চিমবঙ্গে দুজন সহ 48 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোল শিক্ষক শান্তনু পাত্র। তিনি আকাশবাণীকে জানালেন,
2: এই অনুভূতিটা তো এক কথায় প্রকাশ করা খুব মুশকিল। আমাদের দেশের অনারেবল প্রেসিডেন্ট, তার হাত থেকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা নেওয়া, এটা সকলের কাছেই, সমস্ত শিক্ষকদের কাছেই এটা একটা স্বপ্ন। এখানে আসলে এটা আমার চোখে অ্যাওয়ার্ড বা রেকগনিশন এইভাবে আমি ভাবছি না, আসলে এটা একটা বড় রেসপন্সিবিলিটি। যেটুকু করেছি, করছি ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে, সেটাকে অনেক বেশি করতে হবে, অত্যন্ত আনন্দের।
0: এছাড়াও জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছেন পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। অন্যদিকে রাজ্য সরকারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সম্মান পেয়েছেন উত্তর চব্বিশ পরগনার শালবাগান জিএসএফপি শিশুমিত্র স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মারিক। আকাশবাণীকে তিনি জানালেন,
3: 2024 সালে আমি জাতীয় শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মানে ভূষিত হয়েছিলাম। সেটা ছিল জাতীয় শিক্ষকের সম্মান, আর রাজ্য স্তরে যে সম্মান সেটা হচ্ছে বিদ্যাসাগর শিক্ষা সম্মান, এই বছর আমি পেলাম 2026। অনুভূতি বলতে আলাদা করে কোনো অনুভূতি নয়, কাজের প্রেরণা পেলাম, অনেক মানুষের সাথে আমি আরো যুক্ত হতে পারলাম। 2024 সালে আমি
0: রাজ্য শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় দুটি করে সিএমসি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। আজ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান ও বিদ্যাসাগর শিক্ষা সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার পোষিত স্কুলগুলির মতো করে এই স্কুলগুলি গড়ে তোলা হবে।
4: আমি দুটো নতুন স্কিম ঘোষণা করছি। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে দুটি করে সিএম শ্রী ইনস্টিটিউট তৈরি হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী শ্রী জহর নবোদয় বিদ্যালয়ের মতো। এগুলিতে ষষ্ঠ শ্রেণী থেকে মেধাবী ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে একটি মডেল স্কুলেও পরিণত করা হবে। সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব, স্মার্টবোর্ড ইত্যাদি সংশ্লিষ্ট করে ধরে নিতে পারেন সেন্ট্রাল স্কুলের মতোই আমরা জেলায় আপাতত দুটো করে আমরা তৈরি করব। এর বাইরেও উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলে সেন্টার অফ এক্সিলেন্স ইন স্পোর্টস প্রতিষ্ঠান গড়ে তুলব। আগামী দিনে এসএসসির মাধ্যমে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অর্থাৎ স্পোর্টসের টিচারদেরকে ব্যাপক সংখ্যায় নিয়োগ করা হবে।
0: মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্কুলগুলিতে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে। প্রায় 300 কোটি টাকার কম্পোজিট গ্রান্ট স্কুলগুলিকে দেওয়া হয়েছে। আগামী দিনে সিলেবাস পরিবর্তন হবে বলেও তিনি জানান। এদিন রাজ্যের 59 জন শিক্ষককে বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করা হয়। সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়েছে 14টি স্কুলকে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে পুরভবনে অভিযোগের শুনানি শুরু হয়েছে। এই শুনানি চলবে এ মাসের 9 তারিখ পর্যন্ত। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস

0: কাউন্সিল দুটি গোষ্ঠী এবং বাম দলগুলির প্রতিনিধিরা আজ শুনানিতে অংশগ্রহণ করেন। ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে নানা বিষয়ে অসামঞ্জস্যের কথা প্রতিনিধিরা তুলে ধরেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রথম নতুন সরকারের প্রথম তিন মাসে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় 18% বৃদ্ধি হয়েছে। বিভিন্ন দপ্তরের নজরদারি বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং এবং রাজস্ব ফাঁকি রোধে কড়া পদক্ষেপের ফলেই এই সাফল্য এসেছে। রেভিনিউ লিকেজ বন্ধ এবং কর ফাঁকি রোধে জোর দেওয়ায় রাজস্ব আদায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে। এছাড়া খনিজ সম্পদ থেকে রাজস্ব আদায়েও বড় সাফল্য মিলেছে। বাসি পচা খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে আজ কলকাতার ডেকার্স লেনে একাধিক দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি দোকানে বাসি খাবার নষ্ট করে দেওয়া হয়, ভেজাল মিলেছে মিষ্টিতেও, সেগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভার ষষ্ঠীতলা অঞ্চলে আজ আধিকারিকরা বিভিন্ন বেকারিতে হানা দেন। কামারহাটি পুরসভার উল্টো দিকের একটি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেনাচিতির ভিরিঙ্গিতে একাধিক মিষ্টি দোকান ও হোটেলে অভিযান চালানো হয় আজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক হোটেল ও মিষ্টির দোকানে আজ অভিযান চালান আধিকারিকরা। হুগলির চন্দননগরের বড়বাজার এলাকায় একাধিক হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসায়ীদের ঠিকানায় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা আজ হানা দেন। উত্তম কুমার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ নন্দন চত্বর ও রাধা স্টুডিওতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। মহানায়ক অভিনীত চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও শিশির মঞ্চে দুটি আলোচনায় অংশ নেন অনেকে। একটি প্রতিবেদন।
1: উত্তম চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে দুটি প্রেক্ষাগৃহে পাশাপাশি দেখানো হল যতুগৃহ, কলঙ্কিনী কঙ্কাবতী, বনপলাশীর পদাবলী, অগ্নিস্বর ও অ্যান্টনি ফিরিঙ্গি। আবার রাধা স্টুডিওতে কলকাতার দর্শক ফিরে পেলেন 35 মিলিমিটারে হারানো সুর। জন্মশতবার্ষিকী উদযাপনে আজ কানায় কানায় পূর্ণ শিশির মঞ্চে নায়িকাদের চোখে উত্তম কুমার শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত বাঙালি জীবনে উত্তম কুমার প্রসঙ্গে আকাশবাণী সংবাদ উল্লেখ করে বলেন,
2: আমার মনে আছে উত্তম কুমার যেদিন চলে যান রেডিওতে, সেটা কলকাতা কতে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমার ঠাকুমা খুব রেডিও শুনতেন, হঠাৎ শুনলাম যে উত্তম কুমার নেই, উত্তম কুমার নেই, মানে ওয়ান না টুতে পড়ি তখন আমাদের বাড়িতে মনে হলো একটা ভিসোভিয়াস হয়ে গেল। ওইটুকু সময়ের মধ্যে কত বাড়িতে রান্না হয়নি, আমার মাসিরা চলে এলো বাড়িতে, সবাই মিলে বেরিয়ে গেল বিভিন্ন জায়গায়, কোথায় জানি উত্তম কুমারকে খুঁজতে বেরিয়ে গেল সবাই।
1: পরে অভিনেতা উত্তম কুমার শীর্ষক আলোচনায় অংশ নেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, ঋত্বিক চক্রবর্তী প্রমুখ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমী ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অর্ণেশ্বর ভট্টাচার্য আকাশবাণীকে জানালেন,
3: দক্ষিণবঙ্গে আপাতত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাবো। 8-9 তারিখে বৃষ্টির বিস্তারটা একটু বাড়বে, আবার 10 তারিখ থেকে বৃষ্টির বিস্তারটা কমে আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত সর্বত্রই আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। নিউ ফারাক্কায় রেল লাইনে ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে। আপলাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় 2টি করে সিএমসি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। আজ অনুরোধের আসরে প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন পূর্ব মেদিনীপুরের মুরাদপুর থেকে রূপকথা সেন।

অনুরোধের আসরে পরের গানটি আশা ভোঁসলের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন আলমবাজার বরানগর কলকাতা 35 থেকে দিলীপ কুমার পাড়ুই।

রিপন্নপাড়া কামারশাল হাওড়া থেকে রাহুল সুরাই, শর্মিলা সুরাই ও রাজকুমার সুরাই, অনিমা সুরাই এবং দীপালী দাস ও প্রত্যুষা দাসের অনুরোধে পরের গানটি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন অনুরোধে দাসুর। পরের গানটি নির্মলা মিশ্রের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে বাসুদেব বসাক ও আলপনা বসাক।

বড়বাজার কলকাতা এবং নৈহাটি থেকে মিতা মল্লিক, রাধিকা নাথ মল্লিক এবং মিঠু ও মীরার অনুরোধে আজ অনুরোধের আসরের শেষ গানটি মৃণাল মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মৃণাল মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি দিয়ে অনুরোধের আসর আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

একসময় খেলার জন্য তারা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। পরবর্তীকালে তাদের কাছে সময় আসে নতুন প্রজন্মের ভারতীয় ক্রীড়াবিদদের পথপ্রদর্শক হয়ে ওঠার এবং তাদের প্রশিক্ষণের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার। এমন কয়েকজন প্রশিক্ষকের কথাই আজ শুনব, যারা মাঠে শিক্ষকতার কাজ করে দেশকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। সন্দীপ সিং, রানী রামপাল এবং হরপাল সিং, এই তিনজনের মধ্যে একটি সাধারণ মিল আছে। তারা সকলেই কিংবদন্তি প্রশিক্ষক বলদেব সিং এর কাছে প্রশিক্ষণ নিয়েছেন। বলদেব সিং নিজে ভারতের হয়ে আন্তর্জাতিক

0: আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন এবং দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হয়েছেন পরবর্তীকালে। দেশের জন্য তিনি যে বিপুল সংখ্যক খেলোয়াড় তৈরি করেছেন তা ভাষায় প্রকাশ করা কঠিন। তার হাতে গড়া খেলোয়াড়দের তালিকায় পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় 80 জন আন্তর্জাতিক মানের তারকা রয়েছেন। হরিয়ানার শাহবাদ হকি একাডেমিতে 23 বছর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তার তত্ত্বাবধানে 8 জন অধিনায়ক উঠে এসেছেন ভারতের হয়ে। তিনি এই খেলার জগতে কোচিং এর এক প্রকৃত কিংবদন্তি, একথা কিন্তু বলাই যায়।
1: শ্রী বলদেব সিং খেল হকি কোচ।
2: द्रोणाचार्य भी मुझे मिला और साथ कुछ 7-8 साल के बाद उन्हें मुझे ये जो अभी अवार्ड मिला वो दिया गया। नेचुरली मैं एक ऐसा ही हूँ कि जिसको द्रोणाचार्य भी मिला साथ पद्मश्री भी मिला। नेचुरली खुशी वाली तो बात है सभी के लिए।
0: শুধুমাত্র দঙ্গল ছায়াছবির জন্য নয়, শিক্ষক হিসেবে মহাবীর সিং ফোগাটকে অনবদ্য বললেও কম বলা হয়। নিজের মেয়েদের সঙ্গে সঙ্গে তিনি ভাইজিদেরও এমন ট্রেনিং দিয়েছিলেন যে সবাই প্রায় আন্তর্জাতিক মেডেল এনে দিয়েছেন দেশকে। গীতা, ববিতা, বিনেশ ফোগাট তো অতি পরিচিত নাম, যারা এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস থেকে পদক এনে দিয়েছেন। সঙ্গে ঋতু, সঙ্গীতা এবং প্রিয়াঙ্কা ফোগাটও যথেষ্ট সফল কুস্তিগির হিসেবেই পরিচিত। এতজন সফল পদকজয়ী দেশকে উপহার দেওয়ার জন্য মহাবীর সিং ফোগাট 2016 সালে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন।
3: 2014 में गीता जो उस टाइम 9-10 साल की थी तो मैं इसको पहलवान बनाएंगे तो मैंने शुरुआत कर दी। बबीता भी साथ ले ली। मेरे पिताजी थे, मेरी माताजी थी, वो काफ़ी जो नाराज़ हुए इस चीज़ से, लेकिन मैंने तो दिमाग में सोच रखी थी भाई क्यों मैंने जो इसको इनको पहलवान बनाना है, क्यों मेरे में जो कमी थी मैं क्यों नहीं हो सका, तो इनकी मैं वो कमी नहीं रहने दूँ।
0: পুলেল্লা গোপীচাঁদ বর্তমানে ভারতীয় জাতীয় ব্যাডমিন্টন দলের প্রধান প্রশিক্ষক। এই ব্যাডমিন্টন সুপারস্টার নিজের একটি একাডেমিও পরিচালনা করেন। সেখান থেকে প্রতি বছর বহু তারকা খেলোয়াড় উঠে আসছেন। তার একাডেমির সাফল্যের সবচেয়ে বড় উদাহরণ হলেন সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু, যারা ব্যাডমিন্টনে ভারতের 2 অলিম্পিক্স পদক জয়ী। তার একাডেমি থেকে উঠে আসা অন্যান্য বিশ্বমানের তারকাদের মধ্যে রয়েছেন HS প্রণয়, পারুপল্লী কাশ্যপ এবং কিদাম্বি শ্রীকান্ত। তিনি 1999 সালে অর্জুন পুরস্কার এবং 2001 সালে খেলরত্ন পুরস্কার পান, 2009 সালে দ্রোণাচার্য পুরস্কার এবং 2014 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেন পুলেল্লা গোপীচাঁদ।
4: সাকসেস কামস when you go from failure to failure with enthusiasm, when you believe in yourself even though you've lost is when success eventually opens its door.
0: জয়দীপ কর্মকার ভারতের অন্যতম সফল এবং আন্তর্জাতিক শুটার, যার ঝুলিতে রয়েছে 80টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক পদক। অর্জুন পুরস্কার জয়ী এই ক্রীড়াবিদ 2015 সালে শহর কলকাতার বুকে জয়দীপ কর্মকার শুটিং একাডেমি প্রতিষ্ঠা করেন। সেখান থেকে বেশ কিছু খুদে শুটার কিন্তু উঠে এসেছে। যুব অলিম্পিক্সে রজত পদক জয়ী এবং 2018 কমনওয়েলথ গেমস আর 2022 এশিয়ান গেমসে রজত পদক জয়ী মেহুলি ঘোষ জয়দীপ কর্মকারের কাছেই প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া পুত্র আদ্রিয়ান কর্মকারও বাবার কাছে প্রশিক্ষণ নিয়ে জুনিয়র শুটিং এ যথেষ্ট সফল হয়ে উঠেছেন।
5: এই যে একটা স্বীকৃতি, এটা ঠিক অলিম্পিকের পরেই আসলো, এটার জন্য আমি খুবই খুশি। কিন্তু এই যে একটা রেসপন্সিবিলিটির সাথে একটা বাড়ায় যে বাড়তি দায়িত্ব যেটা আছে, সেই দায়িত্বটাকে আমি বুঝতে পারছি, আশা করি আমি সেই দায়িত্বটাকে নিতেও পারবো এবং সেইগুলো নিয়েই কিন্তু আগামী দিনের কম্পিটিশনগুলোকে আমি ফেস করবো।
0: গত এক দশকে যে কয়েকজন ভারতীয় ফুটবল প্রশিক্ষক বড় সাফল্য পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন খালিদ জামিল। তার বিচক্ষণ সিদ্ধান্ত ভারতের পক্ষে কার্যকরী হয়ে উঠেছে। 2025 সালের পয়লা অগস্ট জামিলকে ভারতের জাতীয় দলের প্রধান প্রশিক্ষক হিসেবে ঘোষণা করা হয়। 2025 সালের 25শে অগস্ট

0: কাফার নেশনস কাপে ভারতের অভিষেক আসরে খালিদ জামিল কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই তাজিকিস্তানের বিপক্ষে ভারতকে 2-1 ব্যবধানে জয় এনে দেন। ম্যাচটি ছিল 17 বছরের মধ্যে তাজিকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম জয়। ওমানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি 1-1 সমতায় শেষ হওয়ার পর ভারত পেনাল্টি শুট আউটে 3-2 ব্যবধানে জয়লাভ করে। এর মাধ্যমে ভারত 31 বছরের মধ্যে এই প্রতিপক্ষের বিপক্ষে জয় পায় এবং টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে।
1: I want to see, for me, jo bhi mujhe saath diya hai, I have to mention his name. I got a good support from All India Football Federation. There is no doubt, whatever I have told them, they have given SNA. Aur dusra hai, I must mention President also, from him, good support.
0: ভারতীয় ক্রিকেটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষক সাফল্য এনে দিয়েছেন। দেশি বিদেশি দু ধরনের প্রশিক্ষকই কিন্তু এর মধ্যে রয়েছেন। তবে ভারতীয় হিসেবে রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের নাম প্রথম দিকেই থাকে। এছাড়াও আরো অনেক নাম কিন্তু ভারতীয় সফল ক্রিকেট প্রশিক্ষক হিসেবে উঠে আসতে পারে। আসলে খেলার জগতের সব সফল ক্রীড়াবিদদের পেছনেই তাদের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আজকের এই বিশেষ দিনে দেশকে সফল ক্রীড়াবিদ প্রদান করার জন্য সেসব সফল প্রশিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানাই।

এশিয়ান গেমসে ভারত পূর্ণ শক্তি টি-20 দলই পাঠাচ্ছে, তবে সেই প্রতিযোগিতায় কোচিং করাবেন না গৌতম গম্ভীর। বৃহস্পতিবার বোর্ড জানিয়েছে ভিভিএস লক্ষ্মণকে এশিয়াডে কোচ করে পাঠানো হচ্ছে। গতবারের এশিয়াডেও তিনি কোচ ছিলেন। ক্রীড়া মন্ত্রকের তরফেও লক্ষ্মণের নাম চূড়ান্ত করা হয়েছে। এশিয়ান গেমসের সময় ভারতের একদিনের সিরিজ চলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, সেটি শুরু হচ্ছে 27 সেপ্টেম্বর। এশিয়ান গেমসে ক্রিকেট চলবে 24 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর। ফলে গম্ভীরের পক্ষে দু জায়গায় একসঙ্গে কোচিং করানো কোনোভাবেই সম্ভব নয়, তাই লক্ষ্মণকে পাঠানো হচ্ছে। লক্ষ্মণ একা নন, তিনি পাশে পাবেন সুনীল যোশী, ঋষিকেশ কানিতকার এবং শুভদীপ ঘোষকে। টিম লিডার হিসেবে যাচ্ছেন মারুফ ফজন্দার। ভারতের মহিলা দলের কোচ হিসেবে অমল মজুমদার এবং আবিষ্কার সালভি সঙ্গে যাচ্ছেন। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার, সহ অধিনায়ক তিলক বর্মা। ভারতের দলে বৈভব সূর্যবংশীর মতো তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে, আবার জসপ্রীত বুমরার মতন অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছেন। এই প্রথমবার নয়, লক্ষ্মণ এর আগেও এশিয়ান গেমসের ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে গিয়েছেন। চীনের সেই প্রতিযোগিতায় ভারত সোনা জিতেছিল। এছাড়া একাধিক টি-20 সিরিজে তিনি ভারতের কোচ হিসেবে কাজ করেছেন, তার মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ রয়েছে। এই নিয়ে চতুর্থবার এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজিত হচ্ছে। প্রথম দুবার ভারত অংশগ্রহণ করেনি। এবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাছাই হিসেবে খেলবে। বাকি দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, সেখান থেকে তারা কোয়ার্টার ফাইনালে বাছাই দলগুলির সঙ্গে খেলবে। আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলে রয়েছেন 15 জন ক্রিকেটার, তবে এমন 4 জন ক্রিকেটারকে রাখা হয়েছে যাদের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। ফিটনেস পরীক্ষায় পাশ করলে তবেই চূড়ান্ত দলে থাকতে পারবেন তারা। ফিটনেস নিয়ে সংশয় রয়েছে নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা এবং হর্ষিত রানার। চোটের জন্য কাউকেই পাওয়া যায়নি শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে। ফিটনেস পরীক্ষায় পাশ করলে এই 4 ক্রিকেটার চূড়ান্ত দলে থাকবেন, তবে কারো ক্ষেত্রে ঝুঁকি নেওয়া হবে না। বুমরা ছাড়াও টি-20 দলে ফেরানো হয়েছে সঞ্জু স্যামসনকে, ফিরেছেন বরুণ চক্রবর্তীও। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজের দলে ছিলেন না সঞ্জু এবং বরুণ। চোটের জন্য বাদ পড়েছিলেন কলকাতা নাইট রাইডার্স এর স্পিনার। সঞ্জু বাদ পড়েন ফর্মে না থাকায়, চোটের জন্য খেলতে পারেননি বুমরাও। তাদের 3 জনকেই রাখা হয়েছে আফগানদের বিরুদ্ধে সিরিজের দলে। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হলেও পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেননি জাতীয় নির্বাচকরা। এশিয়ান গেমসে যে দল পাঠানো

কথা রয়েছে মূলত সেই দলকেই খেলানো হবে আফগানিস্তানের বিরুদ্ধে। এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে। সহ অধিনায়ক রয়েছেন তিলক ভার্মাই। চোটের জন্য এই সিরিজেও ভারত পাবে না হার্দিক পান্ডিয়াকে। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের T20 সিরিজ খেলবে ভারত। ম্যাচগুলি হবে 13, 15 এবং 17 সেপ্টেম্বর। এই সিরিজটি আফগানিস্তানের হোম সিরিজ, ফলে ঘরের মাঠেই অ্যাওয়ে সিরিজ খেলবেন শ্রেয়াস আয়াররা। মধ্যাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির সেমিফাইনালে ভালো জায়গায় থেকেও প্রথম ইনিংসে এগোতে পারেনি পূর্বাঞ্চল। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে আবার ঈশান কিশানের দলকে সুবিধাজনক জায়গায় এনে দেন ভারতীয় দলে ব্রাত্য হয়ে পড়া বাংলার দুই জোড়ে বোলার মোহাম্মদ শামি এবং মুকেশ কুমার। তারাই ম্যাচের তৃতীয় দিন সকালে জয়ের আশা তৈরি করেন। দ্বিতীয় সুযোগ আর নষ্ট করেননি পূর্বাঞ্চলের ব্যাটাররা। 4 উইকেটে জিতে দলীপ ট্রফির ফাইনালে চলে গেল পূর্বাঞ্চল। দু দলেরই প্রথম ইনিংস শেষ হয় 266 রানে। এরপর দ্বিতীয় ইনিংসে প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেননি পাটিদাররা। দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংসের রান ছিল 3 উইকেটে 45। সেখান থেকে তাদের ইনিংস শেষ হয় 158 রানে। পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে সফলতম মুকেশ কুমার 44 রানে 4 উইকেট নেন, 56 রানে 3 উইকেট শামির। রজত পাটিদারদের ইনিংস 158 রানে শেষ হওয়ার পর জয়ের জন্য পূর্বাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় 159 রান। অভিমন্যু ঈশ্বরন এবং বৈভব সূর্যবংশী জুটি ভালো শুরু করলেও এক সময় পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ঈশান কিশানের দল। তবে শেষ পর্যন্ত জয় পেতে অসুবিধা হয়নি। 22 গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক ঈশান। 39 রানে অপরাজিত থাকেন তিনি। শেষে তার সঙ্গে 8 রান করে পিচে ছিলেন অপরাজিত শামি। শেষ পর্যন্ত 6 উইকেটে 162 রান তুলে একদিন বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পূর্বাঞ্চল। অন্যদিকে উত্তরাঞ্চলকে 7 উইকেটে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে উঠল দক্ষিণাঞ্চল। ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে তারা। 2 ইনিংসেই দক্ষিণাঞ্চলের নায়ক তিলক ভার্মা। প্রথম ইনিংসে 17 রানের পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত অর্ধ 17 রানের ইনিংসে দলকে ফাইনালে তুললেন তিনি। প্রথম ইনিংসে উত্তরাঞ্চল মাত্র 195 রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে তিলকের 116 রানের ইনিংসে ভর করে 312 রান করেছিল দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে 117 রানের লিড নিয়েছিল তারা। সেই লিডই হার জিতের ফয়সলা করে দিল। দ্বিতীয় ইনিংসে 297 রান করে উত্তরাঞ্চল। প্রথম ইনিংসের থেকে ভালো খেললেও দক্ষিণাঞ্চল সামনে 181 রানের লক্ষ্য খুব একটা বেশি ছিল না। রিকি ভুই এবং নারায়ণ জগদীশনের দৌলতে ভালো শুরু করেছিল দক্ষিণাঞ্চল। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ইনিংস টেনে নিয়ে যান তিলক। তাকে সঙ্গ দেন রবিচন্দ্রন শরণ। তিলক 51 রানে অপরাজিত থাকেন। শরণ অপরাজিত 32 রান করেন। 3 উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় দক্ষিণাঞ্চল। অর্থাৎ দলীপের ফাইনালে লড়াই তিলক বনাম ঈশানের। ভারতের T20 দলে নিয়মিত দুই ব্যাটারের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই হবে এবার দলীপ ট্রফির ফাইনালে। ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আশায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। মহিলাদের এশিয়া কাপে আজ ভারত পাকিস্তান মুখোমুখি। তবে এর আগে ভারতের মনোবল কিন্তু বাড়িয়ে দিয়েছে হংকং ম্যাচ। মহিলাদের এশিয়া কাপে হংকং এর বিরুদ্ধে 124 রানের ইনিংস খেলে একাধিক নজির গড়ে ফেলেছেন স্মৃতি মান্ধানা। তার মধ্যে রয়েছে 2টি বিশ্ব রেকর্ড। ভারতীয় দলকে প্রতিযোগিতার সেমিফাইনালে তোলার পাশাপাশি মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে বেশি 100 রানের নজিরও গড়ে ফেলেছেন স্মৃতি। হংকং এর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট জীবনের 18তম 100 রান করেছেন মান্ধানা। 100 রানের সংখ্যায় পিছনে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে। এই নিয়ে T20 আন্তর্জাতিকে দ্বিতীয় 100 রান করলেন মান্ধানা। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন সবচেয়ে বেশি রানের মালকিন ভারতীয় দলের সহ অধিনায়িকা। তিনি টপকে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজকে। আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি করেছেন 10,868 রান। হংকং এর বিরুদ্ধে 100 রানের ইনিংসের পর মান্ধানার রান 10,880।

মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কারা তা ঘোষণা করা হয়ে গিয়েছে। ইস্ট বেঙ্গলের মেয়েরা আগেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল, এবার গ্রুপ বিন্যাস হয়েছে। সেখানে বেশ কঠিন গ্রুপে পড়েছেন অলিভিয়া আনোকি, সৌমিয়া গুগলথরা। ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার ওয়াচিয়ন KSPO, ভিয়েতনামের হোচিমিন সিটি এবং উত্তর কোরিয়ার 4.25 SC। ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে 1 নভেম্বর, 4 নভেম্বর এবং 7 নভেম্বর। আসার খবরও রয়েছে, ইস্ট বেঙ্গলের মেয়েরা নিজেদের ঘরের মাঠেই সব ম্যাচ খেলার সুযোগ পাবেন, কারণ গ্রুপ বি এর সব ম্যাচ আয়োজিত হতে চলেছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই প্রথম ভারতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজন করা হবে। 12টি দলকে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। 3 গ্রুপ বিজয়ী, 3 রানার্স আপ এবং সেরা 2 তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে যাবে। ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে গিয়ে ইতিহাস তৈরি করার।

0: মনভি তেভাতিয়া এক ক্ষুদে বক্সার। সে এখন ভবিষ্যতের স্বপ্ন দেখছে। তার প্রশিক্ষক তার বাবা, আর বাবার থেকে উপযুক্ত প্রশিক্ষক আর কেই বা হতে পারেন। আজকের এই বিশেষ দিনে বাবা মেয়ে তথা গুরু শিষ্যার কথা এবার আমরা শুনে নেব। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা।
1: শ্রোতা বন্ধুরা, এই বিশেষ অনুষ্ঠানে আজ আমরা শুনব বাংলার উদীয়মান মহিলা বক্সার মানভি তেওয়াতিয়ার কথা। মানভি ইতিমধ্যেই এবারের জাতীয় স্তরের বক্সিংয়ে বাংলার জন্য রৌপ্য পদক জয় করেছিল। এছাড়াও মানভি সম্প্রতি ডাক পেয়েছে এশিয়ান গেমসের চূড়ান্ত নির্বাচনী ক্যাম্পে। প্রথমেই আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্তে।
1: আপনি তো অনেক ছোট থেকেই এই খেলার সঙ্গে যুক্ত আছেন, কিভাবে শুরু হয়েছিল বক্সিং?
2: ফার্স্ট মেরেকো পাতা নি থা, পহলা মেরা থা কি মে ডাক্তার বনু। ফির মে পাপা নে মেরেকো 6 ইয়ার সে মেরো সে প্র্যাকটিস করানা স্টার্ট কিয়া। মুঝে পাতা নি থা কি ন্যাশনাল মেডাল আয়েগা মেরা। ন্যাশনাল মে জব মে খেলনে গই থি তো মেরেকো থোড়া সা ডর ভি থা অর খুশি ভি থি অর এক হৌসলা ভি থা কি হ্যাঁ ইয়ে মেডাল লাউঙ্গি মে বঙ্গাল কি তরফ সে জরুর লাউঙ্গি। আর স্টেজ পে জব মে উতরি থি তো মেরে পাপা মুঝকো বোল রহে থে তুমকো মেডাল জিতনা হ্যায় বঙ্গাল কে লিয়ে জিতনা হ্যায় চাহো তুম মরো ক্যা জিন্দা রাহো তুমকো মেডাল লানা হি হ্যায়। মেরে পাপা কা বাত মেরে পে মতলব হ্যাঁ মে পাপা রোশন করুঙ্গি, ইন্ডিয়া কা নাম রোশন করুঙ্গি অর এশিয়া গেম যাকে জরুর মে ইয়ে পুরি কোশিশ করুঙ্গি কি গোল্ড মেডাল জরুর লাউ ইন্ডিয়া কে লিয়ে।
1: অনেক ধরনের তো খেলা ছিল, সেসব ছেড়ে বক্সিং কে কেন বেছে নিলেন?
2: ক্যোকি মেরে পাপা হি এক বক্সার হ্যাঁ, উনোনে পহলে বক্সিং স্টার্ট কি থি। পাপা নে মেরে ওয়েট লিফটিং দিয়া তো ওয়েট লিফট নে উনোনে বেস্ট স্ট্রং ম্যান অ্যাওয়ার্ড পায়া। তো পাপা চাহতে থে কি মে অর মেরা ভাই মতলব বড়া বক্সার বনে। তো মেরে পাপা এক কোচ হ্যাঁ, অভি একাডেমি হ্যাঁ ইন্ডিয়া বক্সিং একাডেমি, উসমে সবকো অর হামে অর মেরে ভাই কো সিখাতে হ্যায় বক্সিং, ইসলিয়ে হাম লোগ বক্সিং করতে হ্যায়।
1: আপনি কোন বয়স থেকে বক্সিং খেলছেন?
2: 6 ইয়ার সে খেল রহি হুম।
1: বক্সিং এর রিং এ আপনার প্রথম সাফল্য এসেছিল কোন সালে এবং সেটা কি ছিল?
2: মেরা পহলা তো 2024 মে আয়া থা জিসমে মে সিলভার পাই মলা জিত নি পায়। ফির মেরে পাপা নে মেরি ট্রেনিং বড়াই, ফির মেরা সব জুনিয়র কা স্টেট আয়া। তো ফির মেরে পাপা নে মেরেকো খিলায়া, মেরেকো পাতা নি থা কি মে জিত জাউঙ্গি, তো মে জিতি ইসলিয়ে মে ন্যাশনাল গই অর কোশিশ কিয়া পুরা আপনা মেহনত জান থা ও পুরা ন্যাশনাল মে লাগা দিয়া।
1: শুরু হলো যাত্রা, স্টেটে গোল্ড পেলেন, তারপর রওনা দিলেন জাতীয় স্তরের প্রতিযোগিতায়। সেখানে কি পদক পেলেন?
2: ন্যাশনাল মে মুঝে সিলভার প্রাইজ মিলা হ্যায়।
1: সম্প্রতি আপনি এশিয়ান গেমস এর নির্বাচিত ক্যাম্পে ডাক পেয়েছেন, সে বিষয়ে যদি কিছু বলেন।
2: অক্টোবর মে মেরা ট্রায়াল হ্যায় এশিয়া গেম মে জাহাঁ পর ও চায়না মে হো রাহা হ্যায়। আদারওয়াইজ উস ট্রায়াল মে মেরা ফার্স্ট প্রাইজ কে সাথ গোল্ড কে সাথ মেরা ফাইট হোগা সেকেন্ড কা। আগর মে উসমে জিতাতি হু এশিয়ান গেম মে জাউঙ্গি তো ফির মেরা হোগা ইন্টারন্যাশনাল রিং মে।
1: কার খেলা আপনার বেশি পছন্দ হয় এবং কার খেলাকে আপনি অনুসরণ করেন?
2: মেরেকো তো এসা লাগতা কি মে মেনু পিকাওকো ফলো করকে চলনা চাহিয়ে। উনকা স্টেপ না স্পিড বহুত হ্যায় অর উনকা বেসিক ভি বহুত হ্যায়, তো মে চাহতি হু মেনু পিকাওকো হি মতলব ফলো করনা চাহিয়ে জ্যাদাতর।
1: ভারতের কৃতি বক্সার মেরি কমের খেলা দেখেন কি? মেরি কম সম্পর্কে কি বলবেন?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনকা ভি ফলো করনা চাহিয়ে।

0: মেরে হিসাব সে হ্যাঁ।
1: আপনি এখন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা কিভাবে চালিয়ে যাচ্ছেন? কতটা সময় পড়াশোনা বা বক্সিং এর অনুশীলনের জন্য দেন?
0: মেরে কো তো টাইম পড়নে কা তো 2-3-4 ঘন্টা হি মিলতা আর বাকি সব স্কুল জানা ফির স্কুল সে আনা ফির প্র্যাকটিস পে জ্যাদা ফোকাস করনা মেরা ইসমে মের পড়াই মে জ্যাদা ফোকাস নি করতি প্র্যাকটিস মে। হ্যাঁ,
1: আপনি তো অনেক দিন ধরেই এই বক্সিং খেলাটি খেলছেন, যারা এই খেলায় নতুন ভাবে আসতে চাইছে তাদের জন্য কি বলবেন?
0: আপ আইয়ে এই গেম মে, বাস আপকে মন মে ইয়ে নি রহনা চাহিয়ে কি ডর হ্যায়। ডর আগর রহেগা তো মলোভার হাম লোগ কা বড়েগা নাহি অর ডাউন হোগা। আগর হাম পঞ্চো সে ডর গয়ে তো ফির খেল পাইসে পায়েঙ্গে, খেল কে মজা মে। আব হাম রিং পে জায়েঙ্গে, লড়েঙ্গে তো পঞ্চেস হামকো ভি লাগ রহে হ্যায় অর উনকো ভি লাগ রহে হ্যায়। আগর হাম পে পঞ্চ জ্যাদা লাগে তো হামকো ইয়ে সোচনা হ্যায় কি হামকো উসসে জ্যাদা পঞ্চ মারনা হ্যায়। উসনে আগর হামকো পঞ্চ এক টচ কিয়া তো হাম উসকো জ্যাদা টচ করনা। মেরা বক্সিং মে মনোভার জ্যাদা রহনা চাহিয়ে।
1: খেলার ময়দানে পুরুষ এবং মহিলা খেলোয়াড়দের নিয়ে আপনার বক্তব্য কি?
0: হরিয়ানা মে কহাবত হ্যায় ছোরি ছোরো সে কম নাহি হ্যায়। তো ইসমে ছোরি ছোরো সে কম ক্যাসে হো সকে, লড়কি লড়কো সে কম ক্যাসে হো সকে। আগর লড়কা আগে বড় সকতে তো লড়কি কিউ নি বড় সকতি আগে। আজকাল তো লড়কি কুছ জ্যাদা পারফরমেন্স কর রহি হ্যায় লড়কো সে জ্যাদা। আগর লড়কা জব করতা হ্যায় তো লড়কি কিউ নি কর সকতি। আগর লড়কা হওয়াই জাহাজ উড়া সকতে তো লড়কি কিউ নি উড়া সকতি। তো জো লোক লড়কা করতা হ্যায় ও আজকাল কে জানা লড়কি জরুর করতি হ্যায়।
1: আপনার ভবিষ্যতের লক্ষ্য কি?
0: ভবিষ্যৎ কা মেরা লক্ষ্য হ্যায় কি মে ওয়ার্ল্ড মে মেরা গোল্ড আয়ে অর বেস্ট বক্সার কা অ্যাওয়ার্ড মিলে মেরা ইয়ে হ্যায়। অর মে পুরি লাইফ আপনা মতলব বক্সিং পে মতলব বিতানা চাহতি হুঁ, ইয়েই মেরা লক্ষ্য হ্যায়। মেরা পাপা কা ভি সপনা ইয়েই হ্যায় কি মে বক্সার বনু, মেরে ভাই ভি বক্সার হি বনে তো মেরা সপনা ভি ইয়েই হ্যায়, মেরে ভাই কা ভি ইয়েই সপনা হ্যায়।
1: নিজের কোচ সম্পর্কে কি বলবেন?
0: মেরে পাপাই মেরে কোচ হ্যায় তো মে আপনে পাপা সে মতলব প্যার ভি করতি হুঁ অর মতলব কি উনকো কোচ ভি মানতি হুঁ। প্র্যাকটিস কে টাইম কোচ অর ঘর কে টাইম ফাদার। মেরে জো পাপা হ্যায় উনকা জো কোচ হ্যায় ও মতলব বহুত স্ট্রিক্ট থে তে। অর আজকাল কে মে ক্যা হোতা হ্যায় টিচার বচ্চো স্কুল মে টিচার বচ্চো কে আ রহে হ্যায় প্যারেন্টস ঘর আ জাতে বোলতে হ্যায় কিউ বচ্চো আ রহে হ্যায়। তো মেরে পাপা এসে নাহি হ্যায়, মেরা মেরে কোচ হি বোলতে হ্যায় কি বচ্চো কো মারনা চাহিয়ে, বচ্চে ইসি সে স্ট্রং বনতে হ্যায় ফির আগে যাকে উনকো কোই ডর ফ্যামিলি ইয়ে সব নাহি হোতি হ্যায় তো কোচ একদম স্ট্রিক্ট হোনা চাহিয়ে।
1: হ্যাঁ বন্ধুরা, তার বাবাই হলো তার কোচ, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনি, পারভিন তেওয়াতিয়া। পারভিন বাবু, প্রথমে আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: সবার প্রথমে জানতে চাইছি, বক্সিং হলো একটা বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময়ে যে কোনো রকম আঘাত লাগতে পারে। অনেক অভিভাবকই তাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র এই কারণেই এই খেলাতে পাঠাতে চান না, এই বিষয়টা নিয়ে কি বলবেন?
2: সবই স্পোর্টস, জিতনা ভি স্পোর্ট পার্সন আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, বডি বিল্ডিং আছে, লিফটিং আছে, সবই হাউস অফ পেন, আর বক্সিং ভি হাউস অফ পেন। আমি বলতে চাই আপনি বচ্চো কো যদি বাঁচানা হ্যা স্পোর্টস করানা হ্যায় আচ্ছে সে করানা হ্যায় তো কই ভি গেম আপকা বুরা নাহি হ্যায়, পর আপনি বচ্চোঁ কো আপ সব স্পোর্টস করানা চাহোগে তো বক্সিং এক এসা স্পোর্টস হ্যায়, রাষ্ট্রীয় খেল হ্যায়, আপকা বচ্চা সেল্ফ ডিফেন্স অর আপনি আপকো ফিট করানা সবসে আচ্ছা গেম বক্সিং গেম হ্যায়, উসকো আপ করানা চাহোগে তো অনেক বঙ্গাল মে কল উপলব্ধ হ্যায় অর উনকো আচ্ছে সে করাইয়ে।
1: আপনি 6 বার জাতীয় চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও আপনার পদক রয়েছে, আপনার নিজের সম্পর্কে যদি কিছু বলেন।
2: মে পারভিন তেওয়াতিয়া, হরিয়ানা মে স্পোর্টস কিয়া হ্যায়, মেনে 6 টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন মে গোল্ড মেডেল প্রাপ্ত কিয়া হ্যায়, রেলওয়েজ মে ভি গোল্ড মেডেল প্রাপ্ত কিয়া হ্যায় অর 2006 কজাকিস্তান মে সিনিয়র এশিয়া ব্রোঞ্জ মেডলিস্ট অর ইহা পে মে রেলওয়েজ মে কার্যকর্তা হুঁ অর সাঁতরাগাছি মে ফ্রি কোচিং দেতা হুঁ বচ্চোঁ কো। জিতনে ভি গার্জেন মা বাপ হ্যায় উনসে মে ইয়ে বোলনা চাহুঙ্গা, আপনে বচ্চোঁ কো উমর 12 সাল ইয়া 13 সাল 14 সাল হোনে সে স্পোর্টস কা ইয়ে মত সোচে মুঝে 13 সাল মে করানা আবি বচ্চোঁ কো পড়ানা হ্যায় লিখানা, নেই বচ্চে কা ট্যালেন্ট দেখনা হ্যায়। ইয়ে 3 সাল সে ভি বক্সিং ইয়া কোই ভি স্পোর্ট 3 সাল সে ভি হোগা, 4 সাল কি এজ সে ভি হোগা আর 5 সাল কি এজ সে ভি হোগা। সবই গার্জেন চাহতে হামারা বচ্চা হোনে সে স্কুল মে যায়, আপনা অ্যাক্টিভিটি স্পোর্টস মে করাইয়ে, কোই ভি গেম করাইয়ে, আপকে বচ্চে কা ভবিষ্যৎ উজ্জ্বল হোগা। অর আবি আনে ওয়ালে সালো মে মে এক একাডেমি ভি তৈয়ার কর রহা হুঁ।

0: स्टाइल में फ्री ऑफ कॉस्ट, गरीब बच्चों के लिए फ्री, और जो भी गार्जियन वहाँ आना चाहोगे तो वो अपना आके मुझे से संपर्क कर सकते हो।
1: आपने निजे একজন বক্সার এবং এই স্পোর্টসে আপনি আপনার মেয়েকেও হাতে ধরে এনেছেন এবং সে খুব দ্রুততার সাথে এই খেলাটিকে মানিয়ে নিয়েছে এবং সাফল্যও পাচ্ছে। নিজের কন্যা সম্পর্কে কি বলবেন?
0: মেরি বেটি মানবি তেবতিয়া হ্যাঁ, যো ইয়ে 5 সাল কি এজ সে বক্সিং কর রি হ্যায় তো উসকা যো বেসিক হ্যায় অভি যো অর বচ্চো সে যো ন্যাশনাল মে আয়ে উনসে উনকা বেসিক জাদা বেটার দেখা মেনে উনকা মনোবল বহুত স্ট্রং থা জলন্ধর মে আন্ডার ন্যাশনাল 15 ন্যাশনাল ওপন গেমস তো ওয়াহাঁ পে ও গোল্ড মেডাল পাই অভি নেক্সট অক্টোবর ইয়া নভেম্বর में सिलेक्शन पाया है। 25 साल बाद बंगाल की लड़की का वहां पे रोहतक साई सेंटर में सिलेक्शन हुआ है, अगले महीने ट्रायल देगी। मेरा कोशिश और मेरी बेटी का कोशिश यही है बंगाल स्टेट का नाम रोशन आगे करे और यहां के लिए एक ओलंपिक मेडल तैयार हो आने वाले भविष्य में।
1: শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম জাতীয় স্তরের প্রতিযোগিতায় রৌপ্যপদক জয়ী মানভি তেওয়াতিয়া এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বক্সার তথা প্রশিক্ষক পারভিন তেওয়াতিয়ার কথা। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।
2: শুনলেন স্পোর্টস এক্সট্রা টাইম, সঙ্গে ছিলাম আমি নবনীতা রাহা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আবহাওয়ার একটি বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও আজ রাত 11:30 এর মধ্যে। আবহাওয়া বিজ্ঞপ্তিটি শেষ হলো।

হরিত্র দাশগুপ্তের কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী।

শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে এতক্ষণ শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি। আজ এই অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর সঙ্গে কথা বলছেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়। আকাশবাণীর সংগ্রহশালা থেকে নেওয়া এই সাক্ষাৎকারটির আজ প্রথম পর্ব।
1: দাদা, আপনাকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আপনার সাক্ষাৎকার নিতে যাওয়াটা খুব সংকোচের ব্যাপার, মানে বহু লোকই এই সংকোচের মুখোমুখি হন, আমিও তার ব্যতিক্রম নই। কারণ ঠিক কোথা থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। যা ধরুন, আপনার সাহিত্য আছে, আপনার সঙ্গীত, আপনার রং তুলির একটা স্বপ্নীল জগৎ আছে, আপনার বনবিহার, দেশের অন্যতম ব্যস্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে বহুদূর প্রসারিত আপনার যে প্রফেশনের জগৎ, এবং সবার উপরে মানুষ বুদ্ধদেব গুহ এবং বহুজনের খুব কাছের মানুষ লালাদা, এই যে এতগুলো খোলা পথের সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন দিকভ্রষ্ট মনে হচ্ছে। তাই আপনার কাছেই আমি পথের হদিশ চাইছি, ঠিক কোথা থেকে শুরু করব আপনার পরিক্রমা।
2: তোমার যা খুশি, তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেব।
1: আচ্ছা, তাহলে আপনার ছেলেবেলা থেকেই আমি শুরু করছি। আপনার গলায় আপনার ছেলেবেলার কথা শোনাটার অভিজ্ঞতা একেবারে অন্যরকম, আপনি সেটা যদি আমাদের দয়া করে একটু বলেন। আর আপনার জন্মদিন কবে, এইটা দিয়ে শুরু করুন।
2: আমার জন্মদিন 29 জুন 1935। আমি কলকাতাতে জন্মেছিলাম, যদিও আমরা উদ্বাস্তু, কিন্তু আমার বাবা যেহেতু আগের থেকে কলকাতাতে ছিলেন, তাই আমরা ঠিক সেইভাবে, মানে দেশভাগের পরেই আমরা চলে আসিনি, তো আমাদের আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছেন, তা আমরা আগের থেকে কলকাতাতে ছিলাম। কাজে আমার ছেলেবেলার কিছুটা কেটেছে কলকাতাতে, কিন্তু আমাদের শেষ বাড়ি ছিল রংপুরে, উত্তরবঙ্গে। তো তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলছে, কলকাতায় বোমা পড়লে বাবার দেশে পাঠিয়ে দিতেন। তা আমি রংপুর শহরের এক প্রান্তে ঢাপ বলে একটি পাড়াতে আমাদের বাড়ি ছিল, সেখানে আমি পাঠশালাতে পড়েছি, সে অপু পাঠশালার মতো পাঠশালা।
1: আচ্ছা।
2: তারপরে কিছুদিন জেলা স্কুলেও পড়েছিলাম, তখন ক্লাস থ্রিতে পড়ি। তারপরে আবার কলকাতায় চলে এলাম, তবে সে পাঠশালার স্মৃতি ভুলবার নয়। সে পাঠশালা যেরকম হয়, গ্রামের তোমার কাঁচা রাস্তার উপরে, গাছগাছালির নিচে, ছোট্ট খড়ের

0: তিন চালা ঘর, পণ্ডিত মশাই হাতে বেতের ছড়ি নিয়ে এসে বসতেন আর পড়া ধরতেন, কেউ অন্য মাস করলেই তাকে ছপাং করে মারতেন। বাইরে গরু চড়ত, ছাগল চড়ত, ঘুঘু ডাকত, একটা একদম অন্য পরিবেশ। আর উল্টো দিকে ছিল ডিমলার রাজার বাড়ি, সেই রাজবাড়ির বিরাট ফটক, তার নিচটা কিছুটা খোলা, তা সেই ফটকের মধ্যে দিয়ে দেখতে পেতাম রাজকুমারী হেঁটে যাচ্ছে, সেও আমাদের চেয়ে একটু বড় হবে হয়তো, তার সুন্দর নিটোল ফর্সা পা, তাই দেখি ভীষণ মানে রোম্যান্টিক একটা ফিলিং হতো। তো ঘোড়া আস্তাবল ছিল রাজবাড়িতে, ঘোড়া ডাকত, রেশারব যাকে বলে। তারপর কখনো কখনো রাজকুমারী বাইরে বেরোতো সেই ছগড়ায় টানা গাড়িতে, তারপরে আমি তো হেঁটেই যেতাম, অনেক সময় দেরি হয়ে গেলে সাইকেলে করে কেউ পৌঁছে দিত। পাঠশালার এই শুভঙ্করী আড্ডা মুখস্থ করতে হতো, যেসব আজকের ছেলে মেয়েরা সেই কষ্টের মধ্যে দিয়ে তাদের যেতে হয় না। তো জেলা স্কুল অবশ্য তখনকার দিনে সমস্ত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে বিরাট কম্পাউন্ড নিয়ে জেলা স্কুল ছিল, তাতে খ্রিস্টান হিন্দু মুসলমান সব রকম টিচাররা থাকতেন, ফার্সি আরবিও শেখানো হতো সংস্কৃতের সঙ্গে। তারপরে কলকাতা আবার চলে এলাম, তারপরে আমার বাবা কেন্দ্রীয় সরকারে চাকরি করতেন, তা উনি আবার টেরিটোরিয়াল আর্মিতে ছিলেন, সেই টেরিটোরিয়াল আর্মির অজুহাত দেখিয়ে উনি বরাবর এই বদলিটা ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আর ঠেকানো গেল না, বাবাকে বরিশালে ট্রান্সফার করল। তখন বরিশালে গিয়ে ছমাস ছিলাম, বাবা বেশি দিন ছিলেন, আমরা ছমাস ছিলাম, তখন বরিশাল জেলা স্কুলে ভর্তি হয়েছিলাম।
1: আচ্ছা,
0: সেখানেও ছমাস পড়েছি, তখন আমি ক্লাস সিক্সে পড়ি। ওইখানেই দেশভাগ হয়, আমরা কলকাতায় চলে আসি 13ই আগস্ট
1: 47।
0: তো আমার খুব বন্ধু ছিল মঞ্জুরুল করিম, মঞ্জুরুল পরে মানে আনডিভাইডেড পাকিস্তানে স্কুল ফাইনাল পরীক্ষাতে ফার্স্ট হয়েছিল, খুব পড়াশোনা ভালো ছিল।
1: এই বইটি বোধ আপনি অখণ্ড রিভু বইটি
0: ওকে উৎসর্গ করেছিলেন, পরে আমার সঙ্গে আবার যোগাযোগ হয়।
1: আচ্ছা,
0: তো বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টর ছিল, বাংলাদেশের ফরেন সেক্রেটারি ছিল, মাঝে আমার সঙ্গে একবারই দেখা হচ্ছে স্বাধীনতার পরে। ও কলকাতা এসেছিল তখন রিটায়ার করার পরে, ও স্কাউটের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল।
1: আচ্ছা,
0: তো ওর আরেক বন্ধু কিংবা কলিগ আমি জানি না, দুজনে এসেছিল, তা আমি ওদের থাকার বন্দোবস্ত করে দিয়েছিলাম, হোটেলে গাড়ি দিয়েছিলাম একটা, ক্যারিয়ার ক্লাবে একদিন দেখেছিলাম দুপুরবেলায়, ওই দেখা হয়েছিল, তারপরে আর যোগাযোগ নেই।
1: আচ্ছা, তো এই যে কলকাতায় ধরুন আপনাদের বসবাস শুরু হলো, প্রথমে কোথায় উঠলেন আপনারা?
0: আমরা ভাড়া বাড়িতে থাকতাম লেক মার্কেটের কাছে, 49A রাজবেরি অ্যাভিনিউ, এখনও মনে আছে, কারণ এখনও মাঝে মাঝে আমি সেই বাড়িতে যাই। তা আমাদের যারা বাড়িওয়ালা ছিলেন তারা এখনও খুব আমাকে ভালোবাসেন, যদিও তাদের মধ্যে অনেকেই নেই, সবাই চলে গেছেন প্রায়। তা সে বাড়িটা এখন ভুল পাল্টে গেছে,
1: আচ্ছা,
0: অনেক মডার্নাইজড হয়েছে, কিন্তু সেই শিশুকালের স্মৃতি, আমাদের বাড়ির পাশেই একটা ছোট্ট জায়গা ছিল, তাতে দুপুরবেলায় আমি পাহাড় করতাম, নদী করতাম, তবে জল এনে ঢালতাম তাতে। তাই মানে ইমাজিনেশানটা ডেভেলপ করার জন্যে রংপুর খুব সাহায্য করেছে আমাকে, কারণ প্রকৃতির সঙ্গে প্রথম আমার পরিচয়, নিবিড় পরিচয় সেটা রংপুরে। বাঁশঝাড়, হাঁস, আমাদের বাড়িতে অনেক হাঁস ছিল সকালবেলা, আমি হাঁসের ঘর খুলে তাদের
1: নিয়ে। আপনাকে প্রিয় পাখি, আপনার কোন লেখায় হাঁসের খুব আপনি রেফারেন্স?
0: খালি পোষা হাঁস না, জঙ্গলি হাঁসও।
1: আচ্ছা,
0: যত রকম পরিযায়ী হাঁস আছে,
1: আচ্ছা,
0: সব। হ্যাঁ, হাঁস আমার খুব প্রিয় পাখি। তা হাঁসদের নিয়ে যেতাম দূরে, একটা বড় পুকুর ছিল, আমরা বলতাম হরিসভার পুকুর,
1: হরিসভার
0: পুকুর, তাতে সে হাঁসটা উড়ে উড়ে গিয়ে পড়তো জলে, দেখতাম শেষ হাঁসটা যাওয়া অব্দি, তারপর আমি ফিরে আসতাম, ফিরে আসার পর দৌড়ে দৌড়ে আসতাম, আমার মনে হতো আমি উড়ে উড়ে আসছি, কাউকে বলতে পারিনি, বললে বিশ্বাস করবে না, কিন্তু আমার মনে হতো আমি যেন উড়ে আসছি। তো কাজেই তারপরে সন্ধ্যের পরে যখন ফিরতাম খেলে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে রাস্তা, তখন অন্ধকার হয়ে আসছে, খুব গা ছমছম করতো, বা শীতকালে সকালবেলায় শামুক চলছে আস্তে আস্তে, কত রকম কীট পতঙ্গ, তারপরে সন্ধ্যের পরে বাদুর লিচু খেয়ে যেত, সে লিচু গাছে ঘণ্টা বেঁধে সেই ঘণ্টাটা দড়িটা নিয়ে শুয়ে থাকতাম, ওইটা মাঝে মাঝে টানতাম, ঘণ্টা বাজতো, শব্দ হতো বাদুরদের তাড়াবার জন্য। তারপরে গোয়াল ঘরে গরু ছিল, গরুর নাম ছিল ফুলমণি, সেই ফুলমণির

0: দুধ খেয়ে যেত কেউটে সাপে। তারপর বাবা এলেন, তখন বাবাকে সকলে বলাতে ওই পিস তার পাশে আলু ক্ষেত ছিল, সে আলু ক্ষেত খুঁড়তে খুঁড়তে খুঁড়তে ওর তো ইঁদুরের গর্তে থাকে
1: আগে, হ্যাঁ,
0: করতে করতে দেখা গেল যে হ্যাঁ গোয়ালঘর অব্দি সেই গর্তটা পৌঁছেছে। তখন বাবা একটা টুল নিয়ে বন্দুক হাতে বসে থাকলেন, ওই প্রথমে একটা সাপ বেরোলো মারলেন, তারপর একটা সাপ বেরোলো, সে জোড়া কেউ তো বাবা মেরেছিলেন।
1: আচ্ছা,
0: তারপর থেকে আর ফুলমনের দুধ চুরি হতো না। এরকম অনেক অভিজ্ঞতা যা শহরে হওয়ার কথা ছিল না।
1: আপনার মন খারাপ হলো এই যে রংপুর থেকে কলকাতা এলেন, সেই প্রকৃতি তো পেতেন না পাশে,
0: একেবারে নয়।
1: কিরকম মনে হতো তখন? আপনি তো তখন শিশু বলা যায়।
0: খুবই সে অভিঘাত, খুবই সাংঘাতিক অভিঘাত, কিন্তু কি করা যাবে, তখন তো কোনো উপায় নেই। স্কুলের জীবনও, কলকাতা স্কুলের জীবনও খুব ইন্টারেস্টিং ছিল। চুনি ছিল আমার বন্ধু, খুব আমার পাশে বসতো একই বেঞ্চে আমরা,
1: চুনি গোস্বামী।
0: চুনি গোস্বামী, চুনি ছিল ফুটবলের ক্যাপ্টেন, আমি ছিলাম ক্রিকেটের ক্যাপ্টেন। তো একদিন হলো কি, আমাদের টিমে অন্য স্কুলের সঙ্গে খেলা, তো একজন প্লেয়ার কম পড়েছে, আমাদের গেমস টিচার খুব করে বললেন যে বুদ্ধু চুনিকে নামা, চুনিকে নামা। আমি লোক ফুটবল খেলো, ক্রিকেটে কি জানে, কি আর গোল বল লাথি মারলো চলে গেল বল। চুনিও বললো খুব পেরাপেরি করে নামা নামা। তো চুনি এলো, চুনির বাড়ির পাশে থাকতেন বলাচার্যজি,
1: ফুটবলের কোচ ছিলেন।
0: হ্যাঁ, তো বলাচার্যজি চুনির এত বড় হওয়ার পিছনে অনেক অবদান আছে ওর। তা ওর হ্যামন্ডের ব্যাট, আমরা একটা নামই শুনেছি, হ্যামন্ডের ব্যাট নিয়ে এলো চুনি, ক্রিকেটের বুট, আমরা তো কেস পরে খেলি। তা চুনি 42 নট আউট করলো। তারপরে যখন আমাদের ফিল্ডিং এলো, আমি বলটা মোটামুটি ভালো করতাম আর ব্যাটিংয়ে ছিলাম তারু, রেন করতাম 100 করতাম, নইলো 0।
1: আচ্ছা,
0: তো আমার এক বন্ধুকে দিলাম অন্য দিক দিয়ে ওপেন করতে, ও মিডিয়াম পেস করতো, তো ওর বলে প্রচুর মারতে লাগলো। চুনি এসে বললো আমাকে বল করতে দিবি, তুই বলও করিস নাকি, ওই দে না একটু। তা চুনিকে দিলাম, চুনি 3টে ওভারে 4টে উইকেট নিয়ে নিল লেগ স্পিন করে।
1: আচ্ছা,
0: তা বুঝলাম আমার ছেলে খনজন্মা। আর চুনি ফুটবল খেলা আরম্ভ করার পর থেকে আমি আর ফুটবল খেলিনি, ছেড়ে দিয়েছি আমি, মানে মিছিমিছি বেকার। সেই ধ্যানচাঁদের হকির গল্প ছিল না, যে তার মানে পায়ে যেরম জাদু, হকি স্টিকের সেরম জাদু, চুনির পায়েও সেরম জাদু ছিল।
1: কিন্তু ওনার ক্রিকেট খেলাটা আপনার জন্য শুরু হলো?
0: হ্যাঁ, সেটা
1: পরে বাংলাতেও খেলেছিলেন?
0: হ্যাঁ,
1: রঞ্জি খেলেছে,
0: ও স্বীকার করেছে, একটা বই আছে খেলতে খেলতে বলে।
1: আচ্ছা, অর্থাৎ আপনার কথা,
0: হ্যাঁ, আনন্দমেলায় বেরিয়েছিল।
1: আচ্ছা,
0: তাতে ও লিখেছিল যে তোমরা এখন যা লেখা পড়ো, সেই বুদ্ধদেব আমার ছোটবেলার বন্ধু, বুদ্ধদেব না থাকলে আমার ক্রিকেট খেলা হতো না।
1: ওনার সঙ্গে যোগাযোগ আছে এখন আপনার?
0: হ্যাঁ, খুব আছে, দেখা হলেই। তারপরে যখন টেস্ট খেলা দেখতে যেতাম, চুনির সঙ্গে দেখা হতো, বলতো বুদ্ধ একটু আগে আরম্ভ করলে টেস্টটা খেলতে পারতাম। ওই বেঙ্গল অব্দিও খেললো আর কি, বেঙ্গল ক্যাপ্টেন ছিল, রঞ্জি ট্রফিতে খেলতো।
1: আর খেলার প্রসঙ্গটা এলো বলে জিজ্ঞেস করি, আমরা পড়েছিলাম যে আপনার বাবা মোহন বাগানের গোলকিপার ছিলেন।
0: হ্যাঁ।
1: আচ্ছা, কত সাল ছিল সেটা? হবে
0: মিড 30s হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা, কিন্তু তখন হাইল্যান্ডের টিমে, তখন তো মানে ইন্ডিয়ান ফুটবলাররা বুট পরে খেলতেন না, সব খালি পায়ে খেলতেন। তো সাহেবরা বুট দিয়ে বাবার হাঁটুতে এমন মেরেছিল যে হাঁটুতে জল জমে গেল, তারপর থেকে খেলা ছেড়ে দেন ফুটবল খেলা।
1: আচ্ছা,
0: এমনি অন্য খেলতেন, টেনিস, তোমার ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, উনি আম্পায়ারও ছিলেন।
1: আচ্ছা,
0: আম্পায়ার অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন।
1: আমার
0: বড় মামা ছিলেন সুনীলমল বসু, কবি। তো আমার চার মামা, সব মামারা সকলেই খুব, কেউ বাঁশি বাজাতেন, কেউ ছবি আঁকতেন, কেউ মেটেরিয়ালি সাকসেসফুল কেউ ছিলেন না, কিন্তু বড় মামার লেখার ঘরে গিয়ে আমার প্রথম লেখক হওয়ার ইচ্ছা জাগে। নানা রকম রং, তুলি, কলম, গোল করে পাকানো প্রুফ। মা ভালো গান গাইতেন, ছড়া লিখতেন ভালো। তো আমরা, আমি সবচেয়ে বড় ভাই বোনদের মধ্যে, তারপরে আমার পরে দুই বোন, তারপরে দুই ভাই, তিন ভাই ছিলাম।
1: আচ্ছা,
0: কিন্তু ওদের পরেই যে ভাই, সে ওই স্মল পক্সে মারা যায় অল্প বয়স, 2.5 বছর বয়সে।
1: আচ্ছা,
0: সে আমার জীবনের প্রথম মৃত্যু দেখা। ওকে যখন বাবা কাকারা ধরে এরমভাবে একটা কাঁথায় মুড়িয়ে নিয়ে গেলেন কেড়াতলায়, এই আর কি পরিবারের আর কাম। বাবার ভাইরা ছিলেন, কাকারা একজন ছিলেন, তিনি ছিলেন তোমার টেরোরিস্ট।
1: আচ্ছা,
0: ওই ডিনামাইট নিয়ে আসতেন, আমরা দেখতাম সিগারের মতো দেখতে ডিনামাইট, ধানবাদ কলিয়ারি ফিডসের থেকে। তো বিয়ে করেননি, MABL ছিলেন, কিন্তু কোনোদিন কিছু কাজও করেননি, বিয়েও করেননি। আর ওই ব্রিটিশের ওয়ারেন্ট ছিল বলে উনি লুকিয়ে লুকিয়ে বেড়াতেন।

0: দাঁড়িয়ে রেখেছিলেন।
1: আচ্ছা,
0: তা ব্রিটিশদের একটা সুন্দর নিয়ম ছিল যে 14 বছর যদি কাউকে ধরতে না পারে তাহলে ওয়ারেন্ট তুলে নেয়। কেউ ওর ওয়ারেন্ট তুলে নিয়েছিল।
1: আচ্ছা,
0: কিন্তু তখন তিনি দাড়ি কামালেন না, বলে না দেশ যখন স্বাধীন হবে তখন দাড়ি কামাবো। দেশ যখন স্বাধীনতা হলো দুভাগ হয়ে গেল, তো
1: সেটার জন্য
0: সেই জন্য বলে না এই স্বাধীনতা স্বাধীনতা নয়।
1: আচ্ছা,
0: কাজে দাড়ি আর উনি কাটেননি, ওই দাড়ি নিয়ে চিতায় গেছেন শেষকালে। এই আর কি, এক ছোটো কাকা ছিলেন, আর বড় কাকা কাকা ছিলেন, তিনি ওই পার্টিশনের পরে আসামে গিয়ে সাইকেলের দোকান দিয়েছিলেন। তখন তো লোকে কী কে কী করবে কিছু ঠিক নেই, কোনো ক্রমে মাটি আঁকড়ে থাকার মতো। সেদিক দিয়ে আমরা ফর্চুনেট যে বাবা যেহেতু প্রথম থেকে কলকাতা দিয়েছিলেন, তাই বাবা অনেক কষ্ট করেছেন। বাবা আর আমার এই কাকা যিনি স্বদেশী করতেন, ওরা ভবানীপুরে একটা ভাড়া বাড়িতে থাকতেন, দুজন নিজেরা রান্না করে খেতেন। বাবা তখন এই সিএ, তখন বলতো না, বলতো সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস, আর এ বলতো রেজিস্টার্ড অ্যাকাউন্টেন্টস।
1: আচ্ছা,
0: সেই পরীক্ষা দিতেন। আর কাকা তো এম এ পড়তেন ইকোনমিক্সে, তারপরে ল পড়েছিলেন। তো এই ছোটোবেলায় লেখালেখির কোনো ব্যাপার বাবার পরিবারে ছিল না, ওই মায়ের পরিবার থেকে।
1: হ্যাঁ, আর একটা কথা বলি, এই যে ধরুন যারা সাহিত্য পড়েন, সাহিত্য ভালোবাসেন, তারা জানেন, তারা বলেন ওই কথা যে যার শৈশব খুব সমৃদ্ধ তিনি যদি লেখক হন তাঁর যশস্বী হওয়ার খুব সম্ভাবনা আছে। তো এটা কি আপনি মানেন?
0: যশস্বী হওয়ার না হওয়াটা একটা অন্য ব্যাপার, তবে হ্যাঁ, অভিজ্ঞতা ছাড়া লেখা যায় না। যার কারণে তুমি দেখবে অনেক, আমি নাম করে বলতে চাই না, অনেক লেখক দেখবে যে তারা প্রায় ফুরিয়ে এসছেন, কারণ লেখার মধ্যে তাদের কিছু নেই আর স্টক। আমাকে আবার অনেকে বলেন যে আপনাকে আর প্লট দেবো, আপনি লিখবেন? তাই আমি বললাম ভগবান আশীর্বাদে আমার মাথায় যা প্লট আছে, আমি 3 জন্ম যদি আরও জন্মাই তাহলেও লিখে শেষ করতে পারবো না। প্লট নিয়ে আমার, লেখার সাবজেক্ট নিয়ে কোনোদিন আমার চিন্তা করতে হয়নি।
1: তা আপনার জীবনে এই যে শৈশবের প্রভাব, এতক্ষণ আমরা শুনলাম আপনার শৈশবের স্মৃতির কথা, মানুষের কথা, তো এই যে শৈশবের স্মৃতির প্রভাব বা শৈশবের প্রভাব, এটা কি আপনার শুধু রিভু যেটা আপনার আত্মজীবনীমূলক উপন্যাস এটাতেই আছে, না অন্য গল্প উপন্যাসও এসে যায়?
0: ছোটো যাই, দূরের দুপুর বলে একটি উপন্যাস আছে, সিগনিফিকেন্ট উপন্যাস। সব লেখার মধ্যেই সে মানুষটি আসেন, নিজের চেয়ে তো ভালো কেউ কারুকে চেনে না, তা নিজের জীবনের ছাপ তো পড়েই, সে তারই চর্বিত চর্বণ করে মানুষ লেখে, নিজের অভিজ্ঞতা ভাঙিয়ে লেখে। তা কাজেই শৈশব কেন, পুরো জীবনের অভিজ্ঞতাই কাজে লেগে যায় লেখার মধ্যে।
1: আর একটা পড়েছিলাম যে আপনার প্রথম বই ভালো লাগা, সেটা হচ্ছে কবি জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ, যেটা রিভুর মা রিভুকে কিনে দিচ্ছেন, মানে আপনাকেই কিনে দিচ্ছেন, সেটার কোনো প্রভাব?
0: প্রথম ভালো লাগার বই বলবো না, ধরো ধরো আঙ্কেল টমস কেবিন, বিখ্যাত বই,
1: বিখ্যাত বই।
0: অনেক বই তোমার ভীষণভাবে নাড়া দিয়েছিল, শিশু মনে রেখাপাত করেছিল, তার মধ্যে নকশিকাতার মাঠ একটা।
1: একটা সেই সময় কি আপনি কখনো স্বপ্ন দেখেছেন যে লেখক হব? বড় মামার কাছে আসার আগে কখনো আপনার চেতনার মধ্যে ছিল যে লেখক হওয়ার একটা ইচ্ছে আছে বা লিখতে চেষ্টা করি ছোটোবেলা থেকে?
0: হয়তো ছিল, অবচেতন মনে ছিল, তখন হয়তো বুঝতে পারিনি কনসিয়াসলি।
1: আর এই যে সময় নিষ্ঠা, এটাও কি আপনার মামার বাড়ি থেকে পাওয়া?
0: একেবারেই নয়।
1: ও তাই?
0: বাবার বাড়ি থেকে নয়।
1: আচ্ছা,
0: কারণ আমি ছোটোবেলায় NCC করেছি কলেজে পড়ার সময়, তারপরে দক্ষিণীতে গান শিখেছি, তারপরে তোমার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছি। এই তিনটি প্রতিষ্ঠান আমার জীবনে খুব বড় ভূমিকায় দেখা দিয়েছে, কারণ এই তিনটি জায়গাতেই নিয়মানুবর্তিতা প্রচণ্ডভাবে মান্য হতো। তা কাজেই এখনও তুমি আমার বাড়িতে এলে 6টার সময় আসতে বলে তুমি 6টা বাজতে 10 মিনিটের নিচে ঘোরাঘুরি করো, ঠিক 6টা বাজলে উপরে ওঠো।
1: ঠিক, এও শেখ আপনার কাছে?
0: সেই আমার এটা দোষী বলো গুণী বলো, এটা আমি এই কৈশোরকাল থেকে, তারপরে কলেজে উঠে এইটা আমার মধ্যে ইমবাইবড হয়ে গেছে, ডিসিপ্লিন। আর সময় নষ্ট না করলে প্রত্যেকের হাতে অনেক সময়
1: না। এটা কি আপনার টাইম ম্যানেজমেন্ট, যেটার কথা আপনি বলেন এত লেখেন যে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, সেটা কী করে করেন? এই যে এত কাজ, এত রকমের আপনার সৃষ্টি,
0: টাইম ম্যানেজমেন্ট এই করে করি
1: এই বয়সেও,
0: যখন যেটা করি সেটা করি। কোনোদিন আড্ডা মারিনি, আড্ডা মারতে যাব, আড্ডা বলতে যাবো যায়
1: আগে,
0: তা সময়কে সময় সদ্ব্যবহার করেছি, সেই জন্যে এটাকেই টাইম ম্যানেজমেন্ট বলে। তুমি কোন সময় লিখবে, কোন সময় অফিসের কাজ করবে,
1: সেটা মনে মানসিকভাবে ঠিক করে,
0: কোন সময় গান গাইবো, কোন সময় ছবি আঁকবো, এটা ভাগ করতে তো হয়, তা নাহলে হয় না।
1: বা এবার একটু গানের প্রসঙ্গে যাই, কারণ ছোটোবেলাতেই আপনি গান শিখেছেন, এই গানের আগ্রহটা আপনার কীভাবে এলো?
0: গানের আগ্রহ, মা তো খুব ভালো গান গাইতেন।
1: আচ্ছা,
0: তবে বাবা খুব উৎসাহ দিতেন, বাবা নিজে গাইতে পারতেন না অত ভালো, তখনকে তিনি সব দেশাত্মবোধক গান শিকারে গেছি বরিশালে, তার সঙ্গে আমাদের ADM সাহেব, হেডমাস্টার মশাই সবাই গেছেন। ফেরবার সময় ছয় বলুন ধরণধান্য পুষ্পহরা,

0: গানটা কোরাস, তখন বাবু বললেন বাহ তুই তো ভালো গাস। আপনার হেডমাস্টার মশাই বললেন তোমাকে এবার গাইতে হবে প্রাইজ ডিস্ট্রিবিউশনের ফাংশনে। সে তো আমার নাম উনি অ্যানাউন্স করে দিলেন।
1: আচ্ছা,
0: আমি তো ভয় বরিশালে, আমি তো ভয় বাঁচি না। তো মা তুলে দিলেন গানটা, কিন্তু আমি এত নার্ভাস ছিলাম গানটা আরম্ভ করে দু লাইনের পরে থেমে গেলাম, আর গাইতে পারলাম
1: আর গান নি পরে।
0: তারপরে এই ভয়টা কাটাতেও খুবই হয়তো এই এই প্রসঙ্গে একটা গল্প বলি। আমি পড়তাম তীর্থবর্তী স্কুলে, সে স্কুলের অ্যাফিলিয়েশন চলে গেল, কান্নাকাটি পড়ে গেল। আমরা তখন টেনে উঠেছি, অ্যাফিলিয়েশন চলে গেলে তো স্কুল ফাইনাল পরীক্ষা দিতে পারবো না, আর আমরা প্রথম স্কুল ফাইনাল ব্যাচ। তখন আমরা যে যা পারি যে স্কুলে গিয়ে ভর্তি হতে সম্ভব, আমি গিয়ে ভর্তি হলাম ইসে, তোমার সত্যভামা ইনস্টিটিউশন বোর্ডের স্কুল ছিল।
1: আচ্ছা,
0: সেখানে ভর্তি হলাম আমি আর কয়েকজন বন্ধুবান্ধব, চুনি বোঝা জগবন্ধুতে গিয়েছিল ঠিক মনে নেই।
1: আচ্ছা,
0: তো সেখানে কি একটা অনুষ্ঠান হবে, তখন দেয়ারে লিস্ট আনাবার কথা, আমার এক দুষ্টু বন্ধু সে গিয়ে আমার নামটা লিখে দিয়েছে তাকে, তখন ডাক পড়েছে। আমি একটা গান গিয়েছিলাম মাধবী হঠাৎ কোথা থেকে এসে ফাগুনের দিনের স্রোতে ভেসে এসেই বলে যাই যাই যাই, তো এটা আছে রিভুর মধ্যে উল্লেখ। তা আমি দেখি আমি গান গাইছি, হেডমাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি এত বড় গায়ক হয়ে গেলাম যে এমনই গান গাইছি যে মাস্টারমশাই কেঁদে, হেডমাস্টারমশাই কেঁদে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে না। তা যাকে ইতিমধ্যে আমাদের স্কুলের অ্যাফিলিয়েশন আবার ফেরত পেয়ে গেল, তখন আবার সবাই আবার যে আমাদের স্কুলে চলে গেলাম ছেড়ে। তা একদিন ক্লাস করছি আমাদের হেডমাস্টারমশাই তৃতীয় স্কুলে, উনি আমাদের ক্লাসে এসে বললেন যে বুদ্ধদেব তুমি যে এত বড় গাইয়ে জানতাম না। বলে কেন স্যার? বলে সত্য আমার স্কুলের হেডমাস্টার আমাকে রিকোয়েস্ট করেছেন ওদের অনুষ্ঠানে তোমাকে গান গাইতে হবে। তখন তো গেলাম, গিয়ে ওই গানটা কালিদাস রায় এসেছিলেন
1: তাকে
0: একবারই দেখি। হ্যাঁ,
1: আচ্ছা,
0: কবিতার তো খুবই ভক্ত ছিল যে বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মর্তলে
1: ছাত্রদের
0: চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশোলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। তা সেই গানটাই গাইলাম। তো হেডমাস্টার সে বললেন তুমি আমার সঙ্গে দেখা করবে একটু। তো ওর ঘরে যেতেই দেখি তখনও কাঁদছেন। বললেন জানো আমার একটি 17 বছরের মেয়ে ছিল, তার নাম মাধবী, সে 3 দিনের জ্বরে চলে গেল। তখন আমি বুঝলাম যে আমার গানটা এই চোখ দিয়ে জল বের করবার জন্য আমার গানটা রেসপন্সিবল নয়, মাধবী চলে যাওয়াটা রেসপন্সিবল।
1: এটা নিয়ে গল্প লিখেছেন কোথাও?
0: হ্যাঁ, রিভুতেই আছে।
1: না, রিভুতে ঘটনাটা উল্লেখ করেছেন, গল্প করেছেন, এটা একটা আলাদা করে গল্প
0: না, আলাদা করে গল্প করেন না।
1: আচ্ছা, ঋতু গুহ কি আপনার সঙ্গে গান শিখতেন?
0: সমসাময়িক, ও অনেক বড় গাইয়ে আর আমার উঁচু ক্লাসে শিখত, তবে ওখানে প্রোগ্রাম ব্লক প্রোগ্রাম হতো, ধরো অন্য জয়ন্তীতে অন্য সময়ে, তাতে আমি ছিলাম কোরাসে, ঋতু সোলো গাইত।
1: আচ্ছা,
0: সেই প্রথম ঋতুকে দেখি যে জগতে আনন্দ যজ্ঞে তোমার নিমন্ত্রণ এই গানটা গিয়েছিল।
1: আর পরে ধরুন এখন তো আপনি অনেক জায়গায় গানের অনুষ্ঠান করেন, রবীন্দ্রসঙ্গীত গান কম গান, পুরাতনই বেশি গান, তো দিদির কাছে তালিম নেন
0: না?
1: আপনার গান
0: তালিম না, দিদি বলে রবীন্দ্রসঙ্গীত আমি গাইলেই বন্ধ করে দিতে বলে, একদম সব ভুল, বন্ধ করো বন্ধ করো, খালি দিদি না মেয়েরাও।
1: আচ্ছা,
0: বাথরুমে গাইলে ওই সে দরজায় ধাক্কা দেয়,
1: গান ঠিক হচ্ছে
0: না, কি হচ্ছে কি এটা। হ্যাঁ, তো দেখি আমি আমার নিজের মনের আনন্দে গাই। হ্যাঁ,
1: আপনার চান ঘরে গান
0: ভালি বয়ে গেল। হ্যাঁ,
1: আচ্ছা, গানের পর ধরুন আমরা ছবি আঁকার জগতে আপনার আসি, কারণ আপনার ছবি পাঠকরা দেখেন আপনার অনেক বইয়ের কভারে আপনি ছবি এঁকেছেন, মূলত জঙ্গলের ছবি, যেটা অরণ্যের ছবি। ছবি আঁকার ভালোবাসাটা কবে থেকে হলো, হঠাৎ শুরু করলেন?
0: না, বড় মামা ছবি আঁকতেন না,
1: ও
0: তুলি রং খুব ভালো ছবি আঁকতেন।
1: আচ্ছা,
0: তো ছবি আঁকতে আমার সবচেয়ে ভালো লাগে।
1: আচ্ছা,
0: তো কাজে যখন সুযোগ পাই আঁকি, এবং তখন আমি তেলে আঁকতাম, যখন কলেজে পড়ি তখন অয়েলে আঁকতাম।
1: আচ্ছা,
0: তো শ্যামল দত্ত রায় আমার মামাতো দাদার বন্ধু ছিলেন,
1: শিল্পী ছিলেন।
0: হ্যাঁ, উনি বলতেন খুব ভালো আঁকিস, তুই শিখিস নি কোথাও তাই জন্য ভালো আঁকিস, ওই শিখলি সব গুবলেট হয়ে যায়। কারণ এই কথাটা তো পার্টলি, কারণ রবীন্দ্রনাথ তো ছবি আঁকা শেখেন নি, পবন ঠাকুরও শেখেন নি, তিনি নিজে মানে স্কুল করেছিলেন, পবন ঠাকুরের মানে ওর যেটা সব পিকুলারিটি ছিল ছবির মধ্যে, তা ছবিটা তো নিজের মনের কল্পনা আর রং রং তুলির। রবীন্দ্রনাথের ছবি এত অ্যাপ্রিসিয়েটেড থাকে, আমি অনেক বড় পুরুষ তাকে জিজ্ঞেস করেছি, পুরুষ সেন, উনি আমার ছবির খুব মানে প্রশংসা করতেন। তা অনেক বড় বড় আর্টিস্ট বলেছেন যে কি রবীন্দ্রনাথের ছবির মধ্যে আপনারা কি দেখেন, বলে যে রঙের ব্যবহার, যে অভাবনীয় ব্যবহার রঙের। তো সেই রং তুলি একটা এমন ইন্টারেস্টিং ব্যাপার বুঝলে, রং তুলি নিয়ে বসলে তখন অন্য জগৎ সব মানে মুছে যায়, আর নিজের মনের যা কিছু দুঃখ কষ্ট আনন্দ সব কিছু রিফ্লেকশন হয় ছবির মধ্যে। অনেকে জিজ্ঞেস করেন যে আপনি কী করতে ভালোবাসেন, এত কিছু তো করেন।

0: এই প্রশ্নটা আমি করবো ভাবছিলাম। হ্যাঁ,
1: তাই বলি তোমাকে ছবি আঁকতে সবচেয়ে বেশি ভালোবাসি।
0: সময় পান এখন?
1: সময় পাওয়াটা খুব মুশকিল, কারণ প্রত্যেকবার ভাবি এবার একটা এক্সিবিশন করবোই।
0: এক্সিবিশন তো যদি হয়নি
1: কি করে হবে বলো? ছবি আঁকার সময়ই পাই না লেখার জন্য।
0: আর এই এরপরে আপনার একটু বেশি বয়সের দিকে আমরা যাই প্রশ্নটা, সেটা হচ্ছে যে দেশ যখন স্বাধীন হলো সেই সময়কার স্মৃতিটা আপনার কীরকম আছে?
1: খুব খারাপ। আমি দেশ স্বাধীন হওয়ার পরেই একবার রংপুরে গেছিলাম একটা বিয়েতে, সে তখন সে আনসার বাহিনীর যে অত্যাচার, তারপরে তোমার এমন একটা আতঙ্কগ্রস্ত আবহাওয়া, আর নিজেদের বাড়ি সেই হাঁস তোমার সেই পাকপাকালি সব ছেড়ে দিয়ে, আর অনেক আত্মীয় স্বজন পরিচিতরা বাড়ি বিক্রি করে দিয়ে অর্ধেক দামে কিংবা কেউ কেউ বিনা পয়সাতে ছেড়ে দিয়ে সে উদ্বাস্তু হয়ে চলে এলেন। সে আমার ধারণা যে বাঙালি জাত যদি ইসরায়েলিদের মতো হতো, জুদের মতো হতো, তাহলে তার একটা আলাদা ইসরায়েল গড়ে তোলা উচিত ছিল, নইলে এত অসম্মান এত অপমান এত কষ্ট যে বাঙালি উদ্বাস্তুদের মতো সহ্য করছে খুব কম জাত। পাঞ্জাবিরা উদ্বাস্তু হয়েছিল, পাঞ্জাবিদের মধ্যে একটা ওদের মধ্যে একটা তোমার খুব দার্ঢ্য ছিল আমি বলবো, আর ওরা খুব হার্ডওয়ার্কিং, তাছাড়া অন্য কারণে ওরা অনেকে মানে হেল্প পেয়েছিল। তখন বিকি খান্না রিফিউজিদের মিনিস্টার ছিলেন, পাঞ্জাবিদের উনি অনেকভাবে সাহায্য করেছিলেন, কিন্তু বাঙালিদের নিয়ে হয় দণ্ডকারণ্য নয় আন্নামান, মানে এমন এমন জায়গা যেখানে এমনি মানুষ যেতে চায় না সেসব জায়গায় নিয়ে পড়ে দিলেন। এই যে অপমান অসম্মান, এই যে কষ্ট বাঙালিদের মতো, এটা নিয়ে সেরকম লেখা হয়নি। যারা বলেন যে পূর্ব বাংলা নিয়ে লিখেছেন, এই উদ্বাস্তুদের যে দুঃখ কষ্ট একটা জাতির যে ইমার্জিং, এবং এখনও যে আমরা বেঁচে আছি উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে চলে এসে পূর্ব পাকিস্তান থেকে, এটা পৃথিবীর ইতিহাসে লিখে রাখার মতো।
0: সেই চেষ্টাটা সাহিত্যে হয়নি?
1: না হয়নি তো।
0: নাটক টাটক সিনেমা হতে কিছু হয়েছে? আপনার স্কুল শেষ করলেন কবে?
1: 52।
0: সেটা তীর্থপতিতে কি হলো? তারপর কলেজ?
1: সেন্ট জেভিয়ার্স কলেজ।
0: সেন্ট জেভিয়ার্স, তো ওই কলেজের জীবন একটু বলুন আপনার ফাদারদের সেই কাছে।
1: কলেজ জীবনে আমি অনেক কিছু শিখেছি, কারণ তেতু স্কুল মানে কোনো ভদ্রলোকে নিজের মা বাবা নিজের স্কুলকে খারাপ বলে না, কাজে আমিও খারাপ বলবো না, কিন্তু কলেজে গিয়ে বুঝলাম যে ডিফারেন্সটা কী। সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়ে বুঝলাম যে যার লেখাপড়া করার ইচ্ছা আছে তার এত সুযোগ, এরকম লাইব্রেরি, এরকম ডিসিপ্লিন, এরকম পড়াশোনা। তাছাড়া সবচেয়ে বড় আমার লাভ হয়েছিল ওই কলেজে ভর্তি হয়ে যে ভারতবর্ষের সমস্ত স্টেটের ছেলে পড়তো ওখানে, তার মধ্যে অ্যাংলো ইন্ডিয়ানও ছিল, পাঞ্জাবি, মাদ্রাসি, গুজরাটি, আসামিজ, নেপালিজ। তাই যে এত বড় একটা পুরো ভারতবর্ষকে আমি সেই কলেজে গিয়ে আবিষ্কার করলাম, তাদের সঙ্গে মেশা, তাদের রীতিনীতি জানা, তা এই এক্সপোজারটা মারাত্মকভাবে আমাকে জীবনে সাহায্য করেছে। কিন্তু বেশিরভাগ বাঙালি ছেলেরা কিন্তু শ্রেণীবাসে পড়া সত্ত্বেও তারা ওই টিফিনের সময় 8-10 জন মিলে রোদে বসে আড্ডা মাত্র
0: বাঙালিদের।
1: এরা এত বড় সুযোগটাকে হাতছাড়া করলো, আর আমি খুব পপুলার ছিলাম নর্মালের মধ্যে, আমাকে জোর করে ইলেকশনে দাঁড় করিয়ে ওরা জেতালো ক্লাসের ইউনিয়নের। তারপরে এনসিসি করতাম, ওখানে একটা মিলিটারি সায়েন্স একাডেমি ছিল আমাদের সময়।
0: আচ্ছা,
1: তো মিলিটারি সায়েন্স একাডেমির যে সেক্রেটারি ছিল পার্সন বলে, ছগনলাল পার্সন, পাঞ্জাবি ছেলে, ওগুলো গুহ তোমার দাঁড়াতে হবে সেক্রেটারির, তাহলে আমি কাউকে বলতে পারবো না গিয়ে আমাকে ভোট দাও, ওরা তোমার কেন বলতে হবে, আমরা বলবো আমরা তোমাকে ভোট দিয়ে যেতাবো। তা বেঙ্গলি লিটারি সোসাইটি ছিল একটা, তা আমি একই সময় বেঙ্গলি লিটারি সোসাইটিরও সেক্রেটারি ছিলাম, আবার এনসিসির ওই মিলিটারি সায়েন্স একাডেমিরও সেক্রেটারি ছিলাম।
0: আচ্ছা,
1: তা কিন্তু সেটা হয়েছিল নন বেঙ্গলি ছেলেদেরই উদ্যোগে আর কি, ওরা আমাকে খুব ভালোবাসতো বলে আর তোমার দাঁড়াতে হবে।
0: আচ্ছা,
1: আমি রাইফেল শুটিংয়ে খুব ভালো ছিলাম, 100-99 পেতাম।
0: মানে রাইফেল চালানোর শেখাটা কলেজে?
1: না না, স্কুলে। আমি তো ছোট্ট, না তার অনেক
0: আগে,
1: এই লেকের কাছে একটা ক্লাব ছিল সাউথ ক্যালকাটা রাইফেল ক্লাব, তখন ক্লাস সিক্সে পড়ি, তখন থেকে ওইখানে মেম্বার, 0.22 রাইফেলে তখন ট্রেনিং দিত ক্যাপ্টেন বিটি ঠাকুর বলে এক ভদ্রলোক ছিলেন, আর তাছাড়া তার আগের থেকে স্বীকার করছি,
0: স্বীকার
1: থেকে তো রাইফেল বন্দুক সবই চালানো শিখেছিলাম। তা কাজে যখন এনসিসিতে গেলাম তখন আমাকে দেখি সব মানে সিনিয়র আর্মি অফিসাররা বলতেন, দেখো কী করে রাইফেল হোল্ড করতে হয়, কী করে গুলি করতে হয়। তা আমি অল ইন্ডিয়া রাইফেল শুটিংও সিলেক্টেড হয়েছিলাম দিল্লিতে, তো কিন্তু যেতে পারলাম না, আমার কোলাইটিস হয়ে গেল, ডাক্তার মানা করলেন। রাইফেল ছোড়া বন্দুক ছোড়া ধরো তোমার 10 বছর বয়স থেকে আমি করছি।
0: বলছি মাতৃভাষা ছাড়া আপনি আর কি কি ভাষা শিখেছেন?
1: শিখিনি সেরকমভাবে, তবে ধরো শিকারে গিয়ে গিয়ে আমি উড়িয়া বলতে পারি, বুঝতে পারি।
0: আপনি একবার ভুবনেশ্বরের বইমেলা উদ্বোধন করতে গেছিলেন, খুব ভালো উড়িয়া বলেছিলেন, ওখানকার উড়িয়া বন্ধুরা আমাকে জানিয়ে।
1: হ্যাঁ, উড়িয়া খুব সোজা তো বাংলার সঙ্গে এত মানে তোমার ক্লোজ, তবে হিন্দি মানে উর্দু মিশ্র।

0: হিন্দি, আমার ওই মুসলমান বন্ধু বান্ধব শিকারে যারা ছিলেন হাজারবাগ উত্তরপ্রদেশ এইসব জায়গায়, তো এইগুলো মানে মানুষের মুখে মুখে ভাষা তো
1: আর ইংরেজি, আপনার ইংরেজি তোমার দারুণ শোনা,
0: তোমরা বাজে কথা বলো শুনাম আর কি, প্রোনাউন্সিয়েশন ভালো হয়ে যায় সাহেব প্রফেসর, তখন তখন সবই ধাক্কা মেরে মেরে করে আর কি, আমার কোনো জিনিসই ভালো নেই।
2: মুখোমুখি অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে নেওয়া বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর সঙ্গে কথোপকথনের প্রথম পর্ব। তার সঙ্গে কথা বললেন বামাপ্রসাদ মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আবহাওয়া সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজ রাত 12টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও। খবর বিজ্ঞপ্তিটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

Dagger,

फरमाइश चक्रधार।

ദൈവ പ്രണാം, ശ്രീ ഗുരുദൈവ പ്രണാം. ശ്രീ ഗുരുദൈവ പ്രണാം.

0: ये आकाशवाणी है। अब से कुछ देर में आप सुनेंगे हिंदी में समाचार।
1: आकाशवाणी कोलकाता গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম।

0: and transparent manner and concluded smoothly. Earlier on 30th of the previous month, due to internal power supply issues at the test center in Jaipur, Rajasthan, examination could not be completed for 2,445 candidates. In women's cricket, India defeated Pakistan by 7 wickets in a Group A match of the 2020 Asia Cup at Dubai International Stadium in UAE yesterday. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 98% এবং কম 68%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 47 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়া বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর পূর্ণিমা হালদার, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা বয়স্কদের পুষ্টি বলবেন ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী সঞ্জয় কবিরাজ, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 11:00 যুবভবনের অনুষ্ঠান, 21:00 সাহিত্য উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী এবং মৌলি সরকার, বেলা 12:00 সঙ্গীত শিকারা সুর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য, 12:33 গল্পদাতুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 নাটক একটি মেয়ের জন্য রচনা বুদ্ধদেব বসু প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ঘ্য সর্ধায়, 5:30 যুবাণীর অনুষ্ঠান উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা কংসের কারাগার রচনা সজল কুমার দাস পরিবেশনা নিউ তরুণ অপেরা, 7:30 সমীক্ষা রাধারটায় সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার, 8:30 পত্রপাঠ রূপ বিদায় প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, 8:55 এই মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে ব্যারাকপুর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 রাগ প্রধান শিল্পী সুদেশনা ঘোষ, 9:45 ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 লোকগীতি শিল্পী সমৃদ্ধ বিশ্বাস, 11:10 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবোধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, 6:45 কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য, 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:30 বাগধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 9:00 আধুনিক গান শিল্পী সুদেশনা চক্রবর্তী, 9:20 লোকগীতি শিল্পী সমৃদ্ধ বিশ্বাস, 9:40 রাজধারা উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 বাংলা আধুনিক গান, 10:30।

দোকান শিক্ষার আসর, 11টায় পোস্টবক্স 111, বেলা 12টায় সুরভি উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মারুতি মহন্ত। সঞ্চিতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামা সঙ্গীত, শিল্পী সুদেশ না চক্রবর্তী, 5:20 উর্বেশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 7:10 ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 7:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপক অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:15 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।